0: صدق الله العظيم.
1: এখন তরজমা পাঠ করছেন মাওলানা মোহাম্মদ সফিরউদ্দিন।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ পাক সূরা হুদের 92 থেকে 95 আয়াতে ইরশাদ করেছেন, শুআইব বলল, হে আমার কৌম, আমার স্বজনবর্গ কি তোমাদের কাছে আল্লাহর চেয়ে অধিক শক্তিশালী, আর তোমরা তাকে পিছনে ফেলে রেখেছ? নিশ্চয় আমার রব তোমরা যা করো তা পরিবেষ্টন করে আছেন। হে আমার কৌম, তোমরা নিজেদের অবস্থায় কাজ করতে থাকো, আমিও কাজ করছি, অচিরেই তোমরা জানতে পারবে কার উপর এমন আজাব আসবে যা তাকে লাঞ্ছিত করবে, এবং সে কোন ব্যক্তি যে মিথ্যাবাদী। সুতরাং তোমরা প্রতীক্ষায় থাকো, আমিও তোমাদের সাথে প্রতীক্ষায় রইলাম, আর যখন আমার আদেশ এল তখন আমি রক্ষা করলাম শুআইবকে এবং তার সাথে যারা ঈমান এনেছিল তাদেরকে আমার বিশেষ রহমতে, আর যারা সীমা লঙ্ঘন করেছিল তাদেরকে পাকড়াও করল এক বিকট গর্জন, ফলে তারা নিজেদের ঘরে উপুড় হয়ে পড়ে রইল, যেন তারা কখনো সেখানে বসবাস করেনি। জেনে রেখো, ধ্বংসই ছিল মাদিয়ানবাসীদের পরিণাম, যেমন সামুদ জাতির পরিণাম ছিল ধ্বংস। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
1: পথ ও পাথেয়, আজকের বিষয়, জানাজার নামাজের গুরুত্ব ও ফজিলত, এই সম্পর্কে বলছেন মুফতি নেসারউদ্দিন।
3: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। এই দুনিয়া ক্ষণস্থায়ী, এখানে কেউ চিরদিন থাকার জন্য আসেনি। ধনী গরিব ক্ষমতাবান দুর্বল সবাইকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়ায় আমরা কত ব্যস্ত, কখনো কাজ নিয়ে, কখনো সম্পদ নিয়ে, কখনো সম্মান নিয়ে, কিন্তু একবারও কি ভেবে দেখি একদিন হঠাৎ করেই এই সব কিছু ছেড়ে চলে যেতে হবে? যে হাত দিয়ে আমরা গড়ি একদিন সে হাতই নিস্তেজ হয়ে যাবে, যে চোখ দিয়ে আমরা স্বপ্ন দেখি একদিন তা চিরতরে বন্ধ হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কুল্লু নাফসিং যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আরো বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আনা হবে। এই মৃত্যু আমাদের জীবনের শেষ নয়, বরং আখেরাতের শুরু। প্রিয় শ্রোতা, কোনো মুসলমান মৃত্যুবরণ করলে তার জন্য যে বিশেষ নামাজ আদায় করা হয় তাকেই বলা হয় সলাতুল জানাজা। এটি এক ধরনের দোহা, এক ধরনের সুপারিশ, যেখানে আমরা সবাই মিলে মৃত ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা, রহমত ও জান্নাত কামনা করি। জানাজার নামাজ ফরজে কিফায়া, অর্থাৎ সমাজের কিছু মানুষ আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, আর কেউ না করলে পুরো সমাজই গুনাহগার হবে। প্রিয় শ্রোতা, জানাজার নামাজের গুরুত্ব অপরিসীম। একজন মুসলমানের উপর অন্য মুসলমানের যে হক রয়েছে তার অন্যতম হল মৃত্যুর পর তার জানাজায় শরিক হওয়া। জানাজার মাধ্যমে মুসলিম উম্মাহর ঐক্য ও ভ্রাতৃত্ব প্রকাশ পায়। এটি আমাদের শেখায় মানুষ মৃত্যুর পর তার ধন সম্পদ নয়, বরং মানুষের দোয়া তার সাথে যায়। এটি আমাদের মনে করিয়ে দেয় আমরাও একদিন এমন অবস্থায় থাকব যখন অন্যরা আমাদের জন্য জানাজা পড়বে। সহিহ বুখারী ও মুসলিমের বর্ণনা, নবীজি ইরশাদ করেছেন, মান শাহিদাল জানাজাতা হাত্তা ইউসল্লিয়া আলাইহা ফালাহু কিরাত, ও মান শাহিদাহা হাত্তা তুদফানা ফালাহু কিরাতান, কিলা ওয়ামাল কিরাতান, ক্বালা মিসলুল জাবালাইনিল আযীমাইন। যে ব্যক্তি জানাজার নামাজ পড়ে তার জন্য এক কিরাত সওয়াব, আর যে দাফন পর্যন্ত থাকে তার জন্য দুই কিরাত সওয়াব। জিজ্ঞেস করা হলো, কিরাত কি? নবীজি ইরশাদ করলেন, দুই বিশাল পাহাড় সমান সওয়াব। সম্মানিত শ্রোতা বন্ধুরা, একটু ভাবুন, শুধু কিছু সময় জানাজায় দাঁড়ানোর বিনিময়ে আল্লাহ তাআলা কত বড় প্রতিদান দিচ্ছেন। মৃতের জন্য সুপারিশ কবুল হওয়া, সহিহ মুসলিমে এসছে, জানাজায় অংশগ্রহণকারীদের সুপারিশ গ্রহণ করা হয়। নবীজি ইরশাদ করেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু, ফায়ুসল্লি আলাইহি মিয়াতুন মিনাল মুসলিমিন কুল্লুহুম ইয়াশফাউনা লাহ ইল্লা শুফিউ ফিহি। যে মুসলমান মারা যায় এবং তার জানাজায় একশত মুসলমান অংশগ্রহণ করে তাদের সুপারিশ তার জন্য কবুল করা হয়। জানাজার নামাজে অংশগ্রহণ শুধু মৃতের জন্য নয়, বরং জীবিতদের জন্যও রহমত। এটি আমাদের গুনামাফের একটি বড় মাধ্যম। মানুষ যখন জানাজায় দাঁড়ায় তখন তার মনে হয় একদিন আমাকেও এখানে শুয়ে থাকতে হবে। জানাজার সময় কোনো পদবী সম্পদ ক্ষমতা কিছুই থাকে না, শুধু থাকে সাদা কাপনে মরানো একটি লাশ। এটি মানুষকে আল্লাহর দিকে ফিরে আসতে উদ্বুদ্ধ করে। জানাজার নামাজে আমরা যে দোয়া করি তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জানাজার নামাজের আলোকে আমাদের কিছু দায়িত্ব রয়েছে। জানাজায় অংশগ্রহণ করা, মৃতের জন্য আন্তরিকভাবে দোয়া করা, দাফন পর্যন্ত থাকার চেষ্টা করা, নিজের আখেরাতের প্রস্তুতি দেওয়া। আজ আমরা অন্যের জানাজায় দাঁড়াই, কাঁধে তুলে নেই, দোয়া করি, বিদায় জানাই, কিন্তু একদিন আমরাও সেই কাতারে সামিল হব। যে মানুষটিকে আজ মাটির নিচে শুইয়ে দিয়ে আসা হলো, কয়েকদিন আগেও সে আমাদের মতোই হাঁটছিল, কথা বলছিল, স্বপ্ন দেখছিল, আজ সে নিঃশব্দ নিঃসঙ্গ, তার সাথে আছে শুধু তার আমল। জানাজার নামাজ আমাদেরকে এই কঠিন সত্যটাই স্মরণ করিয়ে দেয়। এই দুনিয়া ক্ষণস্থায়ী কিন্তু আখেরাত চিরস্থায়ী। তাই আসুন গুনা থেকে ফিরে আসি, মানুষের হক আদায় করি, নেক আমলে নিজেদের জীবন ভরিয়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল জানাজার নামাজের গুরুত্ব ও ফজিলত। এ সম্পর্কে বললেন মুফতি নেসারউদ্দিন। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। এখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।
4: ইয়া মুহাম্মদ বেহেশত হতে

দিবস যামি পীর মুর্শিদ পাইনি রামি তোমা।

আমার পর পারের না এই দুনিয়া।

0: রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হলো। বাংলাদেশ বেতার এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছেন ডক্টর সুমন কান্তি বড়ুয়া।
1: বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। আজকের পবিত্র ত্রিপিটক পাঠে মানব জীবনে সংযম অনুশীলনের সুফল এবং ব্যক্তি ও সমাজ জীবনের বিবিধ উপকারিতা সম্পর্কে আলোকপাত করছি। তথাগত বুদ্ধ বলেছেন, হিরি নিষিদ পুরীষ কোচি লোকস্মিং বিজ্যতি, ইয় নিন্দং অপ্যবোধতি অশ্বাভদ্র কষামিব, অশ্ব ইয়াতাভদ্র কষানি বিচ্ছ আতাপীন সং বিগীন ভবাত, শ্রদ্ধায় শীলেন চ বীরিণ চ সমাধীন ধম্ম বিনিশ্চয় চ সম্পূর্ণ বিজ্যাচারণ প্রতিশত্তা পহস্যত দুঃখমিদং অনপ্পকং। অর্থাৎ লজ্জা একটি অপ্রীতিকর বিষয়, সকলেই লজ্জাজনক বিষয়কে এড়িয়ে চলেন। সজ্জন ব্যক্তি কখনো লজ্জা প্রাপ্তিযোগ্য কোনো বিষয় বা ঘটনার সম্মুখীন হতে চায় না, তাই তাঁরা পূর্বেই সচেতন হয়ে কর্ম সম্পাদন করেন। সেজন্য বলা হয়, প্রশিক্ষণপ্রাপ্ত অভিজাত ঘোড়া যেমন চাবুক এড়িয়ে চলে, তেমনি ভাবে স্বাভাবিক লজ্জাবোধে নিন্দনীয় কাজ এড়িয়ে চলেন এমন লোক কজন আছেন। সুশিক্ষিত ঘোড়া যেমন চাবুকের স্পর্শ মাত্রে দ্রুতগতি সম্পন্ন হয়, তেমনি আত্মসম্মান বোধে ও জ্ঞান সম্পন্ন ব্যক্তিও সর্বদা সকর্তব্য ও করণীয় সম্পর্কে উদ্যোগী হয়ে কর্মতৎপর থাকেন। তারা শ্রদ্ধায় শীলে বীর্যে ধ্যানে ও বিচারে পূর্ণ জ্ঞান আর সদাচারে প্রতিষ্ঠিত হয়ে থাকেন এবং আচরণেও অনুশীলনে স্মৃতিমান হয়ে থাকেন। দুঃখ থেকে তারা সহজেই মুক্ত হন। প্রকৃত ধর্মশিক্ষা মানুষকে সেই বিবেকের অধিকারী করে, সেজন্য পাপ কাজ হতে সে নিজেকে সহজেই নিবৃত্ত করতে পারে, পুণ্য কাজে উৎসাহ দেয়। কিন্তু জগতে এমন লোকের সংখ্যা খুবই নগণ্য। একথা সত্য যে জগতের অবশ্যম্ভাবী দুঃখের হাত হতে যিনি মুক্তি পেতে চায় তাকে ধর্মনীতি সম্পন্ন নৈতিক জীবন যাপনে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। তাকে হতে হবে বীর্যবান, চরিত্রবান, শ্রদ্ধাশীল, ধ্যানপরায়ণ, নৈতিক শক্তিতে শক্তিমান ও সদাচারে অপ্রতিম। সেজন্য আত্মসংযম ও আত্মনিয়ন্ত্রণের চর্চা ও অনুশীলন করা অপরিহার্য। তথাগত বুদ্ধ বলেছেন, উদকং হি নয়ন্তি নেত্তিক উসুকারা নময়ন্তি তে জনং, দারুং নময়ন্তি তচ্ছকা অত্তানং সুব্বতা। অর্থাৎ মানুষ নিজেই নিজের শ্রেষ্ঠতর জ্ঞানে নানা জীব ও জড়বস্তুকে ইচ্ছা অনুসারে নিয়ন্ত্রণ করেন, তাদের কাজে লাগায়। কিন্তু শুধু ইচ্ছে করলে কি জীব বা জড়বস্তুকে কাজে লাগানো যায়? তার জন্য কৌশল জানা চাই। যাকে নিয়ে কাজ করতে হবে তার স্বভাব ও প্রকৃতি সম্পর্কে জানা চাই। এজন্য মানুষের অস্থির মন সর্বদা ছোটাছুটি করে। কিন্তু যিনি জ্ঞানী তিনি এসবের ঊর্ধ্বে উঠে নিজেকেই প্রথমে নিয়ন্ত্রণ করেন। তাই বলা হয়, জল সেচনকারী জলকে যেমন ইচ্ছে মতো চালে নিয়ে যায়, স্বর নির্মাতা যেমন স্বরকে ঋজুপথে ধাবিত করে, সূত্রধর যেমন কাষ্ঠকণ্ডকে প্রয়োজন ও ইচ্ছা অনুসারে প্রস্তুত করে, তেমনি পণ্ডিত তথা জীবন জগৎ সম্পর্কে জ্ঞান সম্পন্ন সাধক সর্বাগ্রে নিজেকেই নিয়ন্ত্রণ করেন। সকলেই চিত্ত সংযম ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে স্বীয় জীবনের প্রকৃত স্বাদ উপলব্ধি করতে সমর্থ হোক। জগতের সকল প্রাণী সুখী হোক। সব্বেই সত্তা সুখিতা ভবন্তু।
0: এতক্ষণ পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করলেন ডক্টর সুমন কান্তি বড়ুয়া।
2: বাংলাদেশ বেতার। আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, ঢাকা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5:17, সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:33। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
0: বাংলাদেশ বেতার ঢাকা।

জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়েন অনুষ্ঠান, প্রখ্যাত ব্যক্তিদের স্মৃতিচারণমূলক অনুষ্ঠান, সেই আমি এই আমি শুনবেন সকাল 7:30। হজ যাত্রীদের জন্য বিশেষ অনুষ্ঠান কাবার পথে শুনতে পাবেন সকাল 8:10। ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর শুনবেন সকাল 8:30। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টিসেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যের সুখের মূল বেলা 11:30। ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনতে পাবেন বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টিসেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05। শিক্ষার্থীদের আসন শুনবেন বিকেল 5:10। বিকেল 5:30 ইংরেজি ভাষা শিক্ষার আসন, লেটস স্পিক ইংলিশ।

কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে ছটা বেজে পাঁচ মিনিটে, সন্ধ্যে সাতটা পাঁচ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে সাতটা বেজে ত্রিশ মিনিটে। রাত আটটা দশ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত নটা পাঁচ মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ। জাতীয় ভাবধারাপন্থী ও গণতান্ত্রিক আর্থ সামাজিক সংস্কৃতির বিকাশে ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যাশার বাংলাদেশ শুনবেন রাত দশটা বেজে ত্রিশ মিনিটে।

সব শেষে এফএম এর অনুষ্ঠান এফএম 92 মেগাহার্জে সন্ধে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 মেগাহার্জে বেলা 12:10 পর্যন্ত এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জে সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন ঘুরের গান গেয়েছেন নসীম তাবাসসুম স্মরণ, গানটি লিখেছেন মোহাম্মদ লিয়াকত আলী, সুর দিয়েছেন জুয়েল আলবিন।

0: হরির গান শুনলেন নসীন তাবাসসুম স্মরণের কণ্ঠে। গানটি লিখেছেন মোহাম্মদ লিয়াকত আলী, সুর দিয়েছেন জুয়েল আল দিন।
1: এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। পরিবেশনায় এবারে রয়েছে নজরুল সংগীত, শিল্পী খুরশিদ হাসান খান।

0: স্টুডিও রেকর্ডে দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন খুরশিদ হাসান খান।
1: ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোন অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না। এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন।
0: বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রাখুন, ঘরের ভেতরে অবস্থান নিন এবং এ সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং ও বিভিন্ন ধরনের পাইপ স্পর্শ করবেন না। বজ্রপাত থেকে নিরাপদ থাকতে হলে প্রতিটি বিল্ডিং এ বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন।
1: বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত সব যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন এবং বজ্রপাতের সময় আভাস পেলে প্লাগ খুলে বৈদ্যুতিক যন্ত্রপাতি বিদ্যুৎ সংযোগ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করুন।
0: কোন বাড়িতে যদি বজ্রপাতের পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে বজ্রপাতের সময় আলাদা আলাদা কক্ষে অবস্থান করুন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। তুমি কোন পথে যে এলে পথিক, আমি দেখি নাই তোমারে। রবীন্দ্রসঙ্গীত ফাহমিদা খাতুন।

0: দক্ষিণে রবীন্দ্র সঙ্গীত শুনলেন ফাহমিদা খাতুনের কণ্ঠে। বৃক্ষ আমাদের পরম বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই আসুন বেশি বেশি করে গাছ লাগাই। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। যত্রতত্র গাছ কাটবেন না, বেশি করে গাছ লাগান। রোপণকৃত গাছের চারার পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, একরাশ প্রীতিময় শুভেচ্ছা আপনাদের সবার জন্য। আশা করি ভালো আছেন সবাই। আমাদের ভালো থাকার পাশাপাশি আমাদের কৃষিকেও ভালো রাখতে হবে। কৃষিকে ভালো রাখতে হলে সময় মতো বীজ বুনতে হবে, প্রয়োজনীয় সার ও সেচ দিতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে। আমাদের অর্থনীতি ও কৃষিকে কেন্দ্র করেই আবর্তিত হয়। এরই মধ্যে আমাদের দেশ কৃষিতে অনেক দূরে গিয়েছে। এই অগ্রযাত্রাকে ধরে রাখতে হবে কৃষির আরো উন্নতির জন্য। কৃষির আধুনিকায়ন তথা যান্ত্রিকীকরণ করতে হবে। কৃষিজীবী মানুষজন এবং কৃষি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবে, আমাদের দেশ ভালো থাকবে। কৃষি উপাদানের মধ্যে নানা ধরনের জাত ও বৈচিত্র্য রয়েছে, যা আমাদের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাশরুম তেমনি একটি পুষ্টিকর খাদ্য উপকরণ। মাশরুমে রয়েছে প্রচুর পরিমাণে খাদ্য প্রাণ বা পুষ্টি উপাদান। আয়োজনের শুরুতেই আমার বাংলা পর্বে আজ আমরা শুনব পুষ্টি চাহিদা পূরণে মাশরুমের গুরুত্ব সম্পর্কে একটি সাক্ষাৎকার।
1: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। আজকে সাক্ষাৎকারমূলক আলোচনায় সাথে আছি আমি আফরোজ আক্তার পাপি। যে বিষয়ে আজ কথা বলবো, পুষ্টির চাহিদা পূরণে মাশরুমের গুরুত্ব, এ বিষয়ে বলবার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পুষ্টিবিদ রিজিয়া পারভিন। শুরুতে আমন্ত্রণ জানাই আমাদের আজকের আয়োজনে।
2: ধন্যবাদ।
1: যে বিষয়ে কথা বলবো, আপনি ইতিমধ্যে জানেন এই যে পুষ্টির চাহিদা পূরণে আসলে মাশরুমের গুরুত্বটা কি। তো আসলে মাশরুম কি বা মাশরুমের পরিচিতি সম্পর্কে যদি শুরুতেই আমাদের একটু বলতেন।
2: জি, বর্তমান বিশ্বে পুষ্টিহীনতা ও অপুষ্টিজনিত রোগের প্রভাব ক্রমাগতই বাড়ছে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে জনসংখ্যার একটা বৃহৎ অংশ দারিদ্র্য ও সচেতনতার অভাবে পর্যাপ্ত পুষ্টি কিন্তু গ্রহণ করতে পারছে না। এই প্রেক্ষাপটে একদিকে যেমন সুলভ ও সহজলভ্য পুষ্টির উৎস খুঁজে বের করাটা জরুরি, অন্যদিকে স্বাস্থ্যকর, নিরাপদ ও পরিবেশ বান্ধব খাদ্য নিশ্চিত করাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। আর এই দুয়ের সংমিশ্রণে একটা খুব অসাধারণ খাবার হলো মাশরুম। মাশরুম এক ধরনের ছত্রাকজনিত উদ্ভিদ, যা মূলত মৃত জৈব পদার্থ থেকে পুষ্টি সংগ্রহ করে বেড়ে ওঠে। পৃথিবীতে প্রায় 14,000 ধরনের মাশরুম রয়েছে, যার মধ্যে প্রায় 2,000 প্রজাতি খাওয়ার উপযোগী এবং 700-800 প্রজাতি পুষ্টিগুণ সম্পন্ন ও ঔষধি গুণ সম্পন্ন।
1: মাশরুম থেকে আসলে আমরা কি কি পুষ্টি উপাদান পেতে পারি?
2: মাশরুমের পুষ্টিগুণ এক কথায় যদি বলি, অনন্য। এতে রয়েছে প্রোটিন, ভিটামিন, খনিজ পদার্থ, ডায়েটারি ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একে আমরা ভেজিটেরিয়ান মিটও বলে থাকি, কারণ এতে প্রোটিনের পরিমাণ অনেক বেশি। শুকনা মাশরুমে প্রায় 20-30% প্রোটিন থাকে, যা অনেক সবজির তুলনায় বেশি। মাশরুমে উচ্চমানের প্রোটিন থাকে, যা শরীর সহজে শোষণ করতে পারে। যারা ভেজিটেরিয়ান বা নিরামিষভোজী তাদের জন্য এটা একটা চমৎকার প্রোটিনের উৎস হতে পারে। মাশরুমে ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন ডি রয়েছে, যা স্নায়ুতন্ত্র, হাড় ও ত্বকের জন্য উপকারী। মাশরুম সূর্যের আলোতে রেখে দিলে এর ভিটামিন ডি এর পরিমাণ আরো বেড়ে যায়। এছাড়াও এতে রয়েছে পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, জিঙ্ক ইত্যাদি। মাশরুমে থাকা বিটা গ্লুটেন ও সেলেনিয়াম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে। আর মাশরুম থেকে আমরা খুবই কম ক্যালোরি পাবো এবং মাশরুমের ফ্যাটের পরিমাণও খুবই কম থাকে, যা ডায়াবেটিস, স্থূলতা, উচ্চ রক্তচাপ ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য খুবই নিরাপদ একটা খাবার হিসেবে পরিচিত।
1: আপনি এক কথায় বলেছেন আসলে মাশরুমের পুষ্টির উপাদান অনন্য। তবুও জানতে চাই আসলে পুষ্টির চাহিদা পূরণে মাশরুমের গুরুত্বটা আসলে ঠিক কতখানি, এটা যদি বুঝিয়ে বলতেন।
2: বাংলাদেশে অপুষ্টির হার এখনো অনেক উদ্বেগজনক অবস্থায় আছে। নারী ও শিশুরা পর্যাপ্ত প্রোটিন ও ভিটামিন না পাওয়ার কারণে খর্বকায় হচ্ছে, রক্ত স্বল্পতায় ভুগছে, এছাড়াও বিভিন্ন রকম রোগেও আক্রান্ত হচ্ছে। মাশরুম কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, কারণ এটা খুব অল্প খরচে ঘরে বসেই চাষ করা যায়। আবার মাশরুম চাষ করে নারীরা ঘরে বসে আয়ও করতে পারেন। মাশরুম সহজপাচ্য ও শিশুদের জন্য উপযোগী খাদ্য। গ্রামীণ পর্যায়ে মাশরুম চাষ ও ব্যবহারের প্রবণতা বাড়ানো গেলে দেশের সামগ্রিক পুষ্টির মান অনেকটাই উন্নত হতে পারে। বর্তমান যে প্রজন্ম, এই বর্তমান প্রজন্ম কিন্তু স্বাস্থ্য সচেতন হচ্ছে এবং মাশরুম এখন রেস্টুরেন্ট থেকে শুরু করে আমাদের ডাইনিং টেবিল পর্যন্ত কিন্তু জায়গা করে নিয়েছে। পিৎজা, স্যুপ, ফ্রাইড রাইস, সালাদ, পাস্তা, এই জাতীয় খাবারগুলোতে

0: মাশরুম নিঃসন্দেহে আধুনিক পুষ্টির এক সম্ভাবনাময় উৎস। এটি যেমন আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় বৈচিত্র্য আনতে পারে, ঠিক তেমনি দেশের পুষ্টিহীন জনগোষ্ঠীর জন্য হতে পারে সুলভ ও কার্যকর একটা পুষ্টির ভাণ্ডার। তাই স্বাস্থ্যকর জীবনের স্বার্থে আমাদের উচিত মাশরুম চাষ ও ব্যবহারকে আরো উৎসাহিত করা এবং পুষ্টি সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এক সাহসী পদক্ষেপ নেওয়া।
1: অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, জানলেন মাশরুমের গুরুত্ব, পুষ্টি চাহিদা পূরণে কতখানি। সুপ্রিয় শ্রোতা, আজকে এই পর্যন্তই, কথা হবে অন্য কোন আয়োজনে।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কৃষি সমাচার, প্রচারিত হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা থেকে। অনেক কথাবার্তার পর একটা গান হলে নিশ্চয়ই মন্দ হয় না বন্ধুরা। আয়োজন মালায় এখন রয়েছে একটি কৃষি বিষয়ক গান, শিল্পী কে এম আবদুল্লাহ আল মুর্তুজা মুহিন, গীতিকার হাবিবুর রহমান, আর গানটিতে সুর করেছেন রফিকুল আজিজ টিটো।

প্রিয় বন্ধুরা, কথা হলো, গান হলো, আর আমাদের আজকের আয়োজন থেকে বিদায়েরও সময় হলো। যেতে যেতে বলি, আমাদের বাসযোগ্য পৃথিবী একটাই, একে বসবাসের উপযোগী রাখা আমাদেরই দায়িত্ব। বন্ধুরা, আমাদের পরবর্তী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।

কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনে ছিলেন মীর মোহাম্মদ শহীদুল্লাহ, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়। বাংলাদেশ বেতার কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন সকাল 7টার সংবাদ।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ মঙ্গলবার, 29শে বৈশাখ, 23শে জিলকদ, 12ই মে। বাংলাদেশ বেতার, খবর পড়ছি মনজুরুল হক। শুরুতেই শিরোনাম। রাজনৈতিক পরিচয় নয়, অপরাধীদের অপরাধী হিসেবেই বিবেচনা করতে পুলিশ বাহিনীকে নির্দেশ প্রধানমন্ত্রীর। ভিন্ন মতের ঊর্ধ্বে উঠে একযোগে কাজ করার আহ্বান। সাইবার অপরাধ, অনলাইন গুজব ও ভুল তথ্য মোকাবিলায় বিশেষায়িত সাইবার পুলিশ ইউনিট গঠনের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। ঈদ উল আজহাকে কেন্দ্র করে মহাসড়কের উপরে বা পাশে কোন গরুর হাট বসবে না, সাফ জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ডেঙ্গু মোকাবেলায় সরকার ভ্রাম্যমাণ হাসপাতাল স্থাপন করছে বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ, আশা প্রকাশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর। গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না মর্মে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। চীনে ইরানের তেল চালানের উপর নতুন নিষেধাজ্ঞা জারি যুক্তরাষ্ট্রের। এবং মিরপুরে সফররত পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের আজ শেষ দিনে 3 উইকেটে 152 রান নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আবার শুরু করবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীদের অপরাধী হিসেবে বিবেচনা করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ নির্দেশ দেন। একই অনুষ্ঠানে ডিজিটাল যুগে অপরাধের পরিবর্তনশীল প্রকৃতির উপর আলোকপাত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সাইবার অপরাধ, অনলাইন গুজব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভুল তথ্য মোকাবিলায় একটি বিশেষায়িত সাইবার পুলিশ ইউনিট গঠনের ঘোষণা দেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিক নির্দেশনামূলক ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়তে চায় তার সরকার, এজন্য পুলিশের উপরে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
3: আপনাদের উপরে যে অর্পিত দায়িত্ব, এই দায়িত্বটা যদি সফলভাবে পালনের সক্ষমতার পরিচয় দেন, আমি বিশ্বাস করি যেই কথাটা বলছিলাম যে একটি নিরাপদ মানবিক বাংলাদেশ, বর্তমান সরকারের নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার পথে এক ধাপ আমরা এগিয়ে যেতে সক্ষম হব।
2: সন্ত্রাস দমনে রাজনৈতিক পরিচয়কে বিবেচনায় না নেয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সততা ও মেধাই হবে নিয়োগ, বদলি ও পদোন্নতির মূল নীতি।
3: যে দুর্নীতি সন্ত্রাস নিয়মে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়, যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবে বিবেচনা করবে। সততা, মেধা এবং দক্ষতাই হবে প্রশাসনের নিয়োগ, বদলি কিংবা প্রমোশনের মূল নীতি।
2: প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের মেয়াদে মেগা প্রকল্পের নামে অপ্রয়োজনীয় খরচের কারণে ঋণের বোঝা বেড়েছে। সকল পরিস্থিতিতে দেশের জন্য সবাইকে কাজ করার আহ্বান জানান তারেক রহমান।
3: এই অপ্রয়োজনীয় খরচগুলো না হতো তাহলে আপনাদের সহ আর্মির বলেন, এয়ারফোর্সের বলেন, নেভির বলেন, সহ শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আরো বেটার কিছু করতে পারতাম।
2: পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কর্মক্ষেত্রে নানামুখী সমস্যা ও সমাধানের উপায় তুলে ধরেন পুলিশের শীর্ষ কর্তারা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, হয়রানি মুক্ত সেবা নিশ্চিত করে পুলিশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে হবে, শৃঙ্খলা আর দুর্নীতির সাথে কোনো আপোষ নয়।
4: প্রতিটি থানায় আগত সেবা প্রার্থী যেন কোনো প্রকার হয়রানি ছাড়া আইনি সহযোগিতা পায় তা নিশ্চিত করতে হবে। মনে রাখবেন, আপনাদের প্রতিটি আচরণ যেন রাষ্ট্রীয় সেবকের প্রতিফলন হয়।
2: গতকাল রবিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবছরের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য আমার পুলিশ আমার দেশ সবার আগে বাংলাদেশ। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: পরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি ভিন্ন মতের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে একযোগে কাজ করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজেএমইএ এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিকেএমইএ এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। গতকাল সচিবালয়ে বৈঠকে বিজেএমইএ এবং বিকেএমইএ নেতারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক ও নিটওয়্যার শিল্পের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ সম্ভাবনা এবং দেশে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম ও এহসানুল হক মিলন উপস্থিত ছিলেন। দেশের লবণ চাষীদের জীবনমান উন্নয়নের বিষয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি একথা জানান। তিনি বলেন, বৈঠকে লবণ চাষীদের ন্যায্য মূল্য নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। এদিকে সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, দেশে লবণ শিল্পে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং স্থানীয় লবণ চাষীদের স্বার্থ রক্ষায় উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে লবণের ন্যায্য মূল্য নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার। তিনি বলেন, কৃষি মন্ত্রণালয় লবণ চাষীদের উৎপাদন খরচ পর্যালোচনা করছে যাতে তারা তাদের পরিশ্রমের সঠিক মূল্য পান। দেশে ইন্ডাস্ট্রিয়াল ও ভোজ্য লবণের চাহিদা নিরূপণ করে আমদানির যৌক্তিকতা যাচাই করা হচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন পরবর্তী পরিস্থিতি ও সীমান্ত উত্তেজনা সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তিনি বলেন, ভারতের কোন অঙ্গরাজ্যে সরকার পরিবর্তন বা অভ্যন্তরীণ প্রশাসনিক সিদ্ধান্ত, এটি তাদের নিজস্ব বিষয়। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ সার্বভৌম সমতার ভিত্তিতে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে। কোন নির্দিষ্ট অঙ্গরাজ্যের রাজনৈতিক পট পরিবর্তন দেশের পররাষ্ট্রনীতি বা দ্বিপক্ষীয় সম্পর্কের উপর প্রভাব ফেলে না। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, মহাসড়কের উপরে বা পাশে কোন কোরবানির গরুর হাট বসবে না। তিনি গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। মন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং সড়কে অযাচিত যানজট এড়াতে ঢাকার বিভিন্ন স্থানে 69টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
5: এই জন্য চ্যালেঞ্জটা আরো বেশি হবে। সেই সমস্ত জায়গায় আমরা ওই স্পটগুলি নির্দিষ্ট করে কি কি ব্যবস্থা নেওয়া যায়, পুলিশের পরামর্শ, বিআরটিএ এবং আমাদের যে সমস্ত লজিস্টিক ফোর্স আছে। আবার গতবার আমরা করেছিলাম গার্মেন্টস ছুটি হলে সেখানে বিআরটিসি থেকে বেশ কিছু বাস, এবং এবার আমরা আবার চেষ্টা করেছি যে বেসরকারি যে মালিক যারা আছেন, যারা ব্যক্তি পর্যায়ে পরিবহন মালিক, তাদেরও পর্যাপ্ত বাস যাতে ওখানে রাখা যায়। ওই একদিন দুই দিন এই উদ্বুদ্ধ পরিস্থিতি যাতে ফেস করা যায় তার জন্য বাসের সংখ্যা বাড়ানো, এবার আমরা মনে করছি যে 69টি মোবাইল কোর যাতে পরিচালনা করা যায়।
0: তিনি বলেন, যেখানে সেখানে বাস থামিয়ে যাত্রী ওঠানামা না করতে যানবাহন মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে। শেখ রবিউল আলম বলেন, টার্মিনাল ছাড়া এবারের ঈদযাত্রায় কেউ স্পিডবোট বা নৌকা থেকে লঞ্চে উঠতে পারবে না। গার্মেন্টস শ্রমিকদের ঈদ উপলক্ষে তিন দিনে ধাপে ধাপে ছুটি দেওয়ার জন্য গার্মেন্টস মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে বলেও জানান মন্ত্রী। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বলেছেন, সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকারের অংশ হিসেবে সরকার ডেঙ্গু মোকাবেলায় ভ্রাম্যমান হাসপাতাল স্থাপন করছে। গতকাল বরিশালের বিভিন্ন হাসপাতাল আকস্মিক পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের পরিবেশ ও সেবার মান উন্নয়নের পাশাপাশি হাসপাতাল দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, আগামী তিন থেকে চার মাসের মধ্যে বরিশাল শিশু হাসপাতাল সম্পূর্ণরূপে চালু করা হবে। মন্ত্রী আরও বলেন, হামের সংক্রমণ এখনও পুরোপুরি বন্ধ হয়নি এবং শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে কিছুটা সময় লাগবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের অংশীজনদের মতামতের ভিত্তিতে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে। তিনি গতকাল রাজধানীর তোপখানা রোডে অনলাইন ও মাল্টিমিডিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভুয়া অপতথ্য প্রচার ও এআই প্রযুক্তি ব্যবহারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা সহ সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ এই সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী 5 বছরে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। তিনি গতকাল লালমনিরহাট জেলা স্টেডিয়ামে একটি চাকরি মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। ত্রাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শিগগিরই শুরু হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি ফাহমিদা হক। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ও কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি কোইকার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা আগামী দিনে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। গতকাল সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে কোইকার কান্ট্রি ডিরেক্টর জিহুন কিং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। এদিকে গতকাল সচিবালয়ে ইউএনডিপির প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রাম পর্যায়ে ন্যায় বিচার নিশ্চিতকরণ, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিতে গ্রাম আদালতের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও গ্রাম পুলিশে নারী সদস্য নিয়োগের বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। ইউএনডিপির ডেপুটি রেজিস্ট্রেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালী দয়ারত্নে সহ 4 সদস্যের প্রতিনিধি দল গতকাল মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, বাজার ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর নজরদারি নিশ্চিত করার লক্ষ্যে টিসিবির সক্ষমতা ও দক্ষতা বাড়াতে সরকার একাধিক যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে। তিনি গতকাল রাজধানীর আগারগাঁওয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির ট্রাকে করে পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: সরকার প্রধানের লক্ষ্য হল নিম্ন মধ্যবিত্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ভর্তুকি মূল্যে প্রয়োজনীয় খাদ্যপণ্য পৌঁছে দেওয়া। এ লক্ষ্যেই টিসিবির মাধ্যমে সারা দেশে নিয়মিতভাবে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে এবং বিশেষ উৎসবকে কেন্দ্র করে ট্রাকসের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য, ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল বিক্রয়ের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান,
8: গত বছরের কুরবানির তুলনায় এইবারে আমাদের পণ্যের পরিমাণ আমরা বেশ অনেকখানি বাড়িয়েছি। গত রমজানে আমাদের এই ভর্তুকি মূল্যে খাদ্য সামগ্রী মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরিমাণ ছিল প্রায় 22,08,000 জন। এইবার আমরা 28,80,000 জনের কাছে এই সামগ্রী পৌঁছানোর ব্যবস্থা করব ভর্তুকি মূল্যে। একইভাবে গত বছর কুরবানির ঈদের সময় আমাদের যে পরিমাণ আমরা দিয়েছি খাদ্য সামগ্রী সেটি ছিল 10,900 মতো। এইবার আমরা দিতে যাচ্ছি প্রায় 14,000 টনের মতো।
7: টিসিবির পরিকল্পনা অনুযায়ী প্রতিটি ট্রাকে দৈনিক গড়ে 400 জনের কাছে পণ্য বিক্রি করা হবে। এই ট্রাক সেলে সাধারণ মানুষ সরাসরি পণ্য কিনতে পারছেন। ট্রাক সেল থেকে সরাসরি পণ্য কিনতে আসা সাধারণ ভোক্তারাও বেশ উচ্ছ্বসিত। সরকারি নির্দেশনা অনুযায়ী টিসিবির কার্ডধারী নিম্নআয়ের পরিবারগুলোর জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম চলমান থাকবে। ফলে একই সময়ে কার্ডধারী ও সাধারণ মানুষ উভয় শ্রেণীর জন্য এই সুবিধা নিশ্চিত করা হচ্ছে। সরকারের এমন কার্যক্রমকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সাধারণ মানুষ। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
6: প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান বলেছেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার। তিনি গতকাল পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির বার্ষিক সমাবেশ ও আনন্দ মেলায় একথা বলেন। ডাক্তার জুবাইদা রহমান বলেন, নারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও উন্নয়ন সহায়তা দেওয়া হলে পারিবারিক সচ্ছলতা বৃদ্ধি ও সন্তানদের শিক্ষা এবং দারিদ্র বিমোচনের লক্ষ্যমাত্রা অর্জনের পথ সুগম করা সম্ভব হবে। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে ঐতিহাসিক রায় দিয়েছে হাইকোর্ট। এর ফলে এখন থেকে গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না। গতকাল বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। এর আগে 2024 সালে 25 ফেব্রুয়ারি আদালত এই সংক্ষিপ্ত রায় ঘোষণা করেছিলেন।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য। বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবার আন্তর্জাতিক সংবাদ। চীনে তেল পরিবহনে ইরানি জাহাজকে সহায়তা দেয়ে যুক্তরাষ্ট্র তিন ব্যক্তি ও নয়টি কোম্পানির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। সূত্র জানায়, কোম্পানিগুলো চারটি হংকংয়ের, চারটি সংযুক্ত আরব আমিরাতের এবং একটি ওমানের। ইরানের অস্ত্র, ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত যন্ত্রাংশ ক্রয়ে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় গত শুক্রবার কয়েকজন ব্যক্তি ও কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপের পর এই সিদ্ধান্ত নেয়। গতকাল যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এসব ব্যক্তি ও কোম্পানি তেল বিক্রি ও অর্থ বিনিময়ের মাধ্যমে ইরানের বিপ্লবী বাহিনী আইআরজিসি কে সহায়তা দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের আগে নিষেধাজ্ঞা আরোপের এই সিদ্ধান্ত নেওয়া হল। এদিকে ইরানকে যুক্তরাজ্য ও অন্যান্য দেশে হামলা পরিকল্পনায় সহায়তার জন্য ব্রিটিশ সরকার নয় ব্যক্তি তিনটি কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। খেলার খবর, ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের আজ শেষ দিনে 3 উইকেটে 152 রান নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আবার শুরু করবে বাংলাদেশ। গতকাল বৃষ্টি বিঘ্নিত চতুর্থ দিন শেষে পাকিস্তানের বিপক্ষে স্বাগতিক বাংলাদেশ 179 রানে এগিয়ে রয়েছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ প্রথম ইনিংসে 413 ও দ্বিতীয় ইনিংসে 3 উইকেটে 152, পাকিস্তান প্রথম ইনিংসে 386। আজ সকাল 10:00 পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম, উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:17 এবং সূর্য অস্ত যাবে 6:33। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। রাজনৈতিক পরিচয় নাই অপরাধীদের অপরাধী হিসেবে বিবেচনা করতে পুলিশ বাহিনীকে নির্দেশ প্রধানমন্ত্রীর। ভিন্ন মতের ঊর্ধ্বে উঠে একযোগে কাজ করার আহ্বান। সাইবার অপরাধ, অনলাইন গুজব ও ভুল তথ্য মোকাবেলায় বিশেষায়িত সাইবার পুলিশ ইউনিট গঠনের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। ঈদ উল আজহাকে কেন্দ্র করে মহাসড়কের উপরে বা পাশে কোনো গরুর হাট বসবে না, সাফ জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ডেঙ্গু মোকাবেলায় সরকার ভ্রাম্যমান হাসপাতাল স্থাপন করছে বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ, আশা প্রকাশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর। গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না মর্মে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। চীনে ইরানের তেল চালানির উপর নতুন নিষেধাজ্ঞা জারি যুক্তরাষ্ট্রের। এবং মিরপুরে সফররত পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের আজ শেষ দিনে 3 উইকেটে 152 রান নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আবার শুরু করবে বাংলাদেশ। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সবাইকে আজকের সুখের ঠিকানা অনুষ্ঠান থেকে স্বাগত জানাই। আমরা তো সময়ের সঙ্গেই সব সময় থাকি, এই সময় কখনো কখনো সুসময় আবার দুঃসময় হয়ে ওঠে। এই সুসময় হয় আমাদের কারণেও, আবার দুঃসময় হয়ে উঠতে পারে আমাদের কারণেও। কিভাবে? এই যে ধরুন বাল্য বিয়ে বা বাল্য বিবাহ, এই বাল্য বিবাহ কিন্তু আমাদের জীবনে দুঃসময়কে ডেকে আনে, বিশেষ করে যারা বাল্য বিবাহে আক্রান্ত হন। শ্রোতা বন্ধুরা, আজ এই বাল্য বিয়ে প্রসঙ্গেই আলোকপাত করতে চাই সুখের ঠিকানা অনুষ্ঠানে। আর আলোচনা করবার জন্য সম্মানিত আলোচক হিসেবে আমাদের সঙ্গে আছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের IEM ইউনিটের সম্মানিত উপপরিচালক এবং প্রোগ্রাম ম্যানেজার আসমা হাসান। এবার বিষয়টুকু জানিয়ে দিই, আজকের আলোচ্য বিষয় হল বাল্য বিয়ে রুখতে প্রতিবেশী এবং শিক্ষকের ভূমিকা। প্রথমে এই বিষয়ের আলোকে প্রথম প্রশ্নে আপনার মধ্যেও জানতে চাইব, এই যে বাল্য বিয়ে, এই শব্দটির ব্যাখ্যায় কি বলবেন?
2: আমাদের দেশের আইন অনুযায়ী বিয়ের জন্য মেয়েদের বয়স কমপক্ষে 18 বছর এবং ছেলেদের 21 বছর হতে হবে। যদি এর আগে বিয়ে হয় তাহলে আমরা তাকে বাল্য বিয়ে বলবো। বাংলাদেশের আইন অনুযায়ী কিন্তু বাল্য বিয়ে একটি দণ্ডনীয় অপরাধ। কোন ছেলে ধরেন 21 বছরের বেশি হলো, মেয়ে যে কোনো একজনের যদি অপ্রাপ্ত বয়স্ক হয় সেটাই কিন্তু বাল্য বিয়ে, মেয়ের বয়স 18 নিচে বা ছেলের বয়স 21 নিচে।
1: এই বাল্য বিয়ের পরিণতিটা কি রকম হয়?
2: যেটা হয় যে মানসিক একটা বিকাশ এবং শারীরিক বৃদ্ধির আগে মানে অপরিণত বয়সেই যদি বিয়ে হয়ে যায় বাল্য বিয়ে, তাহলে পরবর্তীতে যেতে হয় মানসিক চাপ, সন্তান ধারণের জন্য শারীরিক ধকলের মোকাবেলা করতে হয়, যা কিশোর কিশোরীদের জন্য মানসিক এবং শারীরিক অসুস্থতার কারণ হয়ে থাকে। বাল্য বিয়ে হলে যেটা হয়, কিশোর কিশোরীরা তাদের পড়ালেখাটা চালিয়ে যেতে পারে না, তাই নিজেদের ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতেও তারা সক্ষম হয় না। আর একটা যেটা হয়, বাল্য বিয়ের কারণে কিশোরীরা অতি অল্প বয়সে সন্তান ধারণ করে ফেলে, যার ফলে একটা প্রসবকালীন জটিলতার সম্মুখীন হয়ে যায় এবং সেই জটিলতাটা কিন্তু দীর্ঘমেয়াদী হয়। বিভিন্ন ধরনের রোগ হয়ে যায়, জরায়ু থেকে বের হয়ে আসা, ফিস্টুলা, প্রস্রাব ঝরা, বিভিন্ন ধরনের, এমনকি অকাল মৃত্যুর শিকার হয়ে থাকে। এরপরে যেটা আছে, অত্যন্ত বয়সে বিয়ে হলে মা এবং শিশু দুজনেরই একটা মৃত্যু ঝুঁকি বেড়ে যায়। কিশোরী অবস্থায় শারীরিক এবং মানসিক পরিপক্কতা না থাকায় নিজের পরিবারের এবং সন্তানের কোনো যত্নও কিন্তু তারা নিতে পারে না, মানে একটা শিশুর গর্ভে আর একটি শিশু, মানে এই হলো বাল্য বিয়ে হয়ে গেলে এটার পরিণতি। তারাই
1: মানে সোজা কথায় বলা যায় শিশুর কোলে শিশু,
2: শিশুর কোলে শিশু, শিশুর গর্ভে শিশু, শিশুর কোলে শিশু।
1: শ্রোতা বন্ধুরা, এই যে বিষয়টি, সেটি হলো বাল্য বিয়ে রুখতে প্রতিবেশী ও শিক্ষকের ভূমিকা। আমরা স্বীকার করব যে এই বাল্য বিয়ে আক্রান্ত হন সাধারণত অভিভাবকের দ্বারা। সেই অভিভাবক যখন এই ভুলটা করে বসেন তখন তো প্রতিবেশী যারা তাদের একটা দায়িত্ব এসে দাঁড়ায়। সেই প্রতিবেশীরা কিভাবে ভূমিকা রাখতে পারেন?
2: অন্তত প্রতিবেশীরা বুঝাতে পারেন, জানাতে পারেন যে বাল্য বিয়ের শিকার হওয়া ছেলেটি বা মেয়েটির বাবা মাকে যে এই জিনিসটা দণ্ডনীয় অপরাধ। এবং তারা শুধু বুঝানো বা কাউন্সিলিং তা না, সেই ক্ষেত্রে এখন যেটা আছে যে কঠোরভাবে আমাদের উপজেলা লেভেলে ইউএনও থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে বাল্য বিয়ে রক্ষার জন্য কিন্তু একটা বন্ধের জন্য কমিটিও আছে এবং সবাই তৎপর সেখানে খবরও দিতে পারে যে এখানে একটা বিয়ে সংঘটিত হচ্ছে যাতে বিয়েটি না হয়। এবং শিক্ষকদেরও ভূমিকা আছে, কারণ স্কুলে আসে একটি মেয়ে, হঠাৎ করে যদি আসছে না বা কিছু তার বান্ধবীরা বলেন বা তারা কিন্তু ঠিকই জানতে পারে যে বিয়ে হচ্ছে, এখানে ক্ষেত্রে কিন্তু শিক্ষকদের অবশ্যই ভূমিকা আছে। বাবা মাকে ডেকে বুঝাবেন, তারপরে যেটা হবে স্থানীয় প্রশাসনকেও জানাবেন যাতে বিয়েটা সংঘটিত না হয়।
1: এই যে আপনি শিক্ষকের কথা বলছিলেন, তাহলে শিক্ষকের দায়িত্বটা কি রকম হতে পারে?
2: তারা বাল্য বিয়ের বয়সটা সম্পর্কে এবং বাল্য বিয়ের পরিণতি সম্পর্কে সেটা সবসময় ছেলে মেয়েদের মধ্যে বলবেন। এবং আমি জানি যে বললেই যে ছেলে মেয়েরাই যে ডিসিশন নিতে পারবে তা না, বেশিরভাগ ক্ষেত্রেই গার্জিয়ানের দ্বারা হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ছেলেমেয়েরাও বিপদে গিয়ে নিজেরা নিজেরাও বিয়ে করে ফেলে, অনেক ক্ষেত্রে যে গার্জিয়ান দেন তা না। এই সচেতনতাগুলো তাদের মধ্যে সৃষ্টি হবে যে বাল্য বিয়ে হলে এর পরিণতি কি এবং এতে অকাল মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এই বিষয়গুলো শিক্ষক শিক্ষিকাদের জানানো দরকার। এবং আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আমাদের কিন্তু এটার একটি স্কুল স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে। আমাদের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সপ্তাহে দুদিন স্কুলে স্কুলে গিয়ে এটা প্রাথমিক একটা ধ্যান ধারণা দিয়ে থাকেন, বাল্য বিয়ে বলেন, পার্সোনাল হাইজিন বলেন, এই বিষয়গুলোর উপর কিশোর কিশোরীদের তারা জানান। এটা আমাদের একটা রেগুলার প্রোগ্রাম।
1: এছাড়াও তো টেলিফোনের মাধ্যমে আমরা মানে বাল্য বিয়ে রোধ করতে পারি।
2: জি, টেলিফোনের মাধ্যমে বাল্য বিয়ে রোধ করতে পারি, সেই ব্যবস্থা আছে এবং সে এটি বহুল প্রচলিত ব্যবস্থা এবং আমি জানি একটি কার্যকরী ব্যবস্থা। সরকারের উদ্যোগটা আমি সাধুবাদ জানাই এবং এটা কার্যকরী হচ্ছে বহু ক্ষেত্রে।
1: শ্রোতা বন্ধুরা, এখন কিন্তু এ বিষয়টিও জানতে পেরেছি যে অনেক ক্ষেত্রে শিক্ষকেরা ওই যে 333 এই নাম্বার এবং 999 এই নাম্বারগুলো সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিয়ে থাকেন এবং এর ফলে অনেক শিক্ষার্থী আবার ফোন করেও অনেক বিপদ থেকে অনেককে উদ্ধার করে থাকে।
2: হ্যাঁ, এবং এটি একটি দণ্ডনীয় অপরাধ, কিন্তু মানে এতে জেল জরিমানাও হয়। বাবা মা বলেন যে বিয়ে পড়ায়, সে বলেন তাদের, সেই জন্য শিক্ষকদের এবং প্রতিবেশীর অবশ্যই একটি ভূমিকা আছে যে এই বাল্য বিয়ে বন্ধের জন্য।
1: যিনি কাজী ধরুন, তিনিও তো এক ধরনের প্রতিবেশী।
2: জি,
1: তিনিও তো এই ভুলটা করতে পারেন, অতএব কাজীদেরও সাবধান হওয়া দরকার।
2: অবশ্যই সাবধান হওয়া দরকার এবং সরকার যেটা করেছেন যে কাজীদের জন্য যারা, তাদের জন্য কিন্তু শাস্তির ব্যবস্থা আছে যে যাতে এই বাল্য বিয়ে সংগঠিত না হয়।
1: শ্রোতা বন্ধুরা, অতএব আসুন আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা যারা আগামীতে এদেশের সুনাগরিক হবে তারা যেন বাল্য বিয়েতে আক্রান্ত না হয় এ ব্যাপারে আমরা সবাই সচেতন হই, তাহলে আমাদের দেশটা সুখের হবে, আমরা সুনাগরিক পাব এবং আমাদের চারপাশে অনেকেই যারা হয়তো আলোময় জীবন চায় তারা আলোতেই থাকতে পারবে, তারা নিজেকে অন্ধকার জীবনের অভিশাপ থেকে মুক্ত রাখতে পারবে এবং এই রাখার একমাত্র উপায় হচ্ছে বাল্য বিয়ের পিড়িতে না বসা। কারণ এই যে অপরিণত বয়সে একটি মেয়ে বা ছেলের জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দেয়, এর জন্য দায়ী হবেন অভিভাবক, দায়ী হবেন কাজী, দায়ী হবেন যারা প্রতিবেশী আছেন তারাও, কারণ তারা তো ইচ্ছেগুলো প্রতিরোধ করতে পারতেন। অতএব আমাদের সামাজিক দায়িত্ব, আমরা সামাজিক আন্দোলনের ভেতর দিয়ে আসুন বাল্য বিয়ে রোধ করি এবং সবার মঙ্গলকে ত্বরান্বিত করি।
0: ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক বার্তা। জ্বরের শুরুতে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠান হতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করুন। বাসার ভিতরে ও চারপাশে নির্মাণাধীন ভবন, শিক্ষা প্রতিষ্ঠান সহ ভবনের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করুন ও পরিষ্কার রাখুন। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। ডেঙ্গু জ্বর কমে গেলে অবহেলা না করে অবশ্যই পরবর্তী জটিলতা এড়াতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং মনে রাখবেন এ বিষয়ে অবহেলা আপনার ও আপনার পরিবারের জীবন সংশয়ের কারণ হতে পারে।
1: শ্রোতা বন্ধুরা, আজ এটুকুই ছিল সুখের ঠিকানা অনুষ্ঠানের সব কথা এবং এবার শেষ কথাই জানাতে চাই। আজকের এই অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলাম আমি শফিকুল ইসলাম বাহার, সম্পাদনা করলেন মোহাম্মদ আকবর হোসেন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও

0: ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোন অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না। এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভিতর অবস্থান নিন এবং এ সময় বাড়ির ধাতব কল, সিঁড়ি, রেলিং, বিভিন্ন ধরনের পাইপ স্পর্শ করা থেকে বিরত থাকুন। একটি পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে গান, নাটক, চলচ্চিত্র, সাহিত্য প্রভৃতি অঙ্গনের প্রখ্যাত ব্যক্তিদের স্মৃতিচারণমূলক অনুষ্ঠান সেই আমি এই আমি।

0: আকাশে যদি কলিতে কথা কলিত সবে ডাকে, আমি চলি ধরার বুকে শুয়ে ছবি আঁকি। প্রিয় শ্রোতা, সেই আমি এই আমি আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুনছিলেন বংশীবাদন, হ্যাঁ, আমাদের প্রিয় একজন শিল্পী ভাই মোহাম্মদ হাসান আলী। মোহাম্মদ হাসান আলী যন্ত্রশিল্পী, বংশীবাদক, সুরকার, সঙ্গীত পরিচালক। হাসান ভাই, আপনি কেমন আছেন?
1: আল্লাহ খুব ভালো রাখছে আপনার দোয়া। আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম আসসালাম। মোহাম্মদ হাসান আলী ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আজকে সেই আমি এই আমি তে শুনব সেই বাঁশির পাগল মোহাম্মদ হাসান আলী। কোথা থেকে কিভাবে এই বাঁশিকে ভালোবাসে ফেললেন, সেই শৈশবের কাহিনী দিয়ে শুরু করি। হাসান ভাই, কিভাবে শুরু করেন, বাঁশিটা কিভাবে হাতে নিলেন আপনি, একটু বলেন তো।
1: আমি প্রথম আমার বাবার সঙ্গে আমি গোলাগান্দালে মেলায় বেড়াতে গিয়েছিলাম।
0: কোথায়? এটা
1: নরসিংদী পড়ছে আর কি। তো সেখানে গোলাগান্দালে মেলায় বেড়াতে গিয়েছিলাম, মানে বাবা আমাকে সার্কাস দেখাইলো, বিভিন্ন রকমের বহু অনুষ্ঠান দেখাইলো, পুতুল নাচ দেখাইলো, অনেক খাওয়া দাওয়া করলো, মিষ্টি খাওয়াইলো, এক একটা বড় বড় মিষ্টি চাই নতাম।
0: আচ্ছা,
1: পাকিস্তান ছোটবেলায় খাইতাম, তখন খাঁটি দুধে সব মিষ্টি তৈরি হইতো। মিষ্টিটা আমি অল্প একটু খাওয়ার পরে আর খাইতে পারি না। যখন মেলা দেখলাম শেষ হলো অনুষ্ঠান, তখন আমার বলতেছে বাবা আশা চলে যেতে হবে এখন। তখন বলছে হ্যাঁ বাসা তো যাবো, কিন্তু আমাকে একটা বাঁশি কিনে দিতে হবে। তখন যারা বাঁশি বিক্রি করে তারা হরেক রকমের বাঁশি তারা বাজাইতে পারে, কিন্তু গ্রামার জানে না। বাবা আমাকে বলতেছে তোমার তো চাচা ছিল ওস্তাদ মজিউদ্দিন খান, ভারতের সুরের সম্রাট আব্দুল খান সাহেবের ছাত্র। তো সেখানে তোমার চাচা 20-25 বছর সাধনা করে শুধু খালি উচ্চারণ সঙ্গীত শিখলো, খালি শিখ অর্জন করলো, কিছু করতে তো পারলো না। তো তুমি বাঁশিতে কি করো বাবা, বাঁশিতে বাজার লাভ নাই, আইসা বলো চলে যাই। তা আমি কান্না শুরু করছি, পরে আমাকে বাঁশি কিনে দিল।
0: আপনার বয়স কত?
1: বয়স 8 কিংবা 9। পরে শেষ পর্যন্ত বাঁশিটার দাম হলো 2 পয়সা। এই 2 পয়সার বাঁশি নিয়ে আমি বাবার সঙ্গে আনন্দে বাড়ি আসলাম। আসার পরে তখন প্রাইভেট স্কুলের ছাত্র।
0: নরসিংদীর কোথায় পড়াশোনা করেছেন?
1: আমাদের রূপগঞ্জ, রূপসি গ্রামে। এখন সেখানে একটু অবসর পাইলে আমি বাঁশি প্র্যাকটিস করি। তা আমি যে প্র্যাকটিস করি আমি বুঝতে পারি না যে আমি গ্রামার কি। এখন ফুদিলে বাজে, কিন্তু আমিও গ্রামার জানি না। পরে আল্লাহর রহমত আমার চাচা ওস্তাদ মজিউদ্দিন খান উনি বলতেছে যে বাবা তুমি তো বাঁশির দিন রাত প্র্যাকটিস করো, কিন্তু কি প্র্যাকটিস করো আমি জানি না, উচ্চারণ সঙ্গে যদি কিছু না জানাও তাহলে তো তোমার বাঁশি শিক্ষা হবে না। তখন আমি বললাম যে আমি তো উচ্চারণ সঙ্গে কিছু জানি না, বুঝি না, আপনি যদি আমার শিখান তাহলে বুঝতে পারবো। পরে শেষ পর্যন্ত বললো যে তুমি আমার কাছে এসে বসবো, আমি তোমার দেখো প্রথম সা রে গা মানে 7টা সুর আমার দেখাইলো। তো সা গা মা পাদানি সা দেখাইলো। তো আমি সেগুলি আস্তে আস্তে রেওয়াজ করলাম। আমার চাচা সময় সময় যখন উচ্চারণ সঙ্গে গান গায়, রাগ কেদারা গায়, রাগ শিবরঞ্জনী গায়, রাগ চন্দ্রঘোষ গায়, মাল ঘোষ গায়
0: না, উনি বাজাতেন। তখন আপনি বললেন যে বাঁশি বাজাতেন মজিউদ্দিন খান সাহেব,
1: উনি
0: গানও গাইতেন,
1: উনি গানেরই শিল্পী।
0: ও, গানেরই শিল্পী।
1: হ্যাঁ, আচ্ছা। ওনার সঙ্গে আমিও একটু একটু চেষ্টা করতাম। তখন আমাদের বাড়িতে আবার
0: চেষ্টা করতেন, মানে তখন কি হাসান ভাই আপনি বিভিন্ন ঠাট বা রাগ সম্পর্কে কোনো ধারণা নিয়ে না, এমনি ভালো লাগে?
1: এমনি ভালো লাগে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা।
1: তখন আমার হঠাৎ করে চাচা বলতেছে যে বাবা তুমি তো খুব ভালো বাজাতে পারছো, তোমার সুরটা ক্লিয়ার আছে, একদম পরিষ্কার ভালো বাজাইতে পারো, তবে যদি ভালো ওস্তাদ পাই তাহলে তোমার আমি হাত ধরাই দিব। তো যাই আল্লাহর রহমত, আমাদের বাসায় আগে প্রায় একটা অনুষ্ঠান করতো আমার বাবা চাচারা সবাই মিলে। আমার বাবা চাচা 4 ভাই ছিলেন, ওনারা সবাই খুব গান প্রেমী। আমাদের এখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ভালো ভালো শিল্পীরা যখন আসতেন আমাদের বাড়িতে বেড়াইতে, তখন ওই অনুষ্ঠান উপলক্ষে আসতেন আর কি। তা আমাদের বাড়ির পাশে ছিল সুনামের চেয়ারম্যান, তারপর আমাদের বাড়ির পাশে ছিল মুড়াপাড়া জমিদার জগদীশ বাবু,
0: সঙ্গীতের সমজদার সবাই ছিল,
1: হ্যাঁ ছিল, ওনারা আসতেন। তো বিশাল বিশাল আয়োজন করতেন। তো ওখানে সারা রাত গান বাজনা হইতো, আমাদের বাড়িতে একটা মেলার মতোই আর কি, এরকম প্রতি মাসে অনুষ্ঠান হইতো। আমারে বলতো হাসান তুমি আমার পাশে পাশে থাকবা। তাহলে কি রকম, আমার এক উস্তাদ চট্টগ্রামে বেতারে চাকরি করতো, উস্তাদ শামসুল্লাহ সাহেব।
0: ও শামসুল্লাহ সাহেব,
1: হ্যাঁ, উনিও আমাদের বাসায় আসছিলেন,
0: নাম করা বংশীবাদক ছিলেন, মোহাম্মদ হোসেন ভাই বেহালা বাজাতেন।
1: বেহালা বাজাতো, হ্যাঁ। ওনারা 3টা ভাই ছিল, ওনারা সবাই খুব গুণী লোক ছিল, অনেক রকমের যন্ত্র বাজাইতে পারতো। তো যাই হোক, ওস্তাদ শামসুল্লাহ সাহেব হঠাৎ করে উনি বিয়ের প্রস্তাব রাখলো। আমার বড় বোন ছিল আমেলা বেগম নাম, বিয়ের কথা যখন বললো তো আমার চাচা রাজি হয়ে গেল, ঠিক আছে বাবা। তো যাই হোক, সেখানে আল্লাহর রহমতে আমার বোনের সঙ্গে আমার ওস্তাদ শামসুল্লাহ সাহেবের সাথে বিয়ে হইলো।
0: ও আচ্ছা, আপনার ভগ্নিপতি?
1: হ্যাঁ, ভগ্নিপতি হইলো। পরে ওইখান থেকে আমার বাঁশি শুরু হইলো আর কি ভালোভাবে। আমি তখন স্যার গা আমি গেলে সবকিছু ওনার কাছে শিখলাম,
0: ওস্তাদ শামসুল্লাহ সাহেবের কাছে আপনার স্যার গা,
1: হ্যাঁ,
0: শুরু হলো।
1: শুরু হলো, একে দুয়ে 17 বছর সাধনা করলাম। তো উচ্চারণ সঙ্গীত 17 বছর সাধনা করলাম। এরপর ওস্তাদ শামসুল্লাহ সাহেব আমার খুব মানে দোয়া করতেন, আদর করতেন, মহব্বত করতেন, হ্যাঁ হাসান তুমি তো খুব ভালো বাজাতে পারবো, যত শিখবে ততই তুমি ভালো বাজাতে পারবা। তো তাকে উনি আমাকে দোয়া করতেন, সহযোগিতা করতেন, নিয়ে নেওয়া দেখাইতেন, শিখাইতেন। এরকম একজন গুণী মানুষ আমি পাইছি, এটা আমার অনেক ভাগ্য আমি মনে করি। আর আমার বোনও গান বাজনার প্রতি খুব ভক্ত ছিলেন।
0: সেই সময় যখন আপনি শেখা শুরু করলেন শামসুল্লাহ সাহেবের কাছে বাঁশি, তিনি তো খুব নাম করা একজন বংশীবাদক ছিলেন দেশের, ওই সময়টাই কি আপনি মঞ্চে বা কোনো জায়গায় বাজাতেন?
1: মঞ্চে বলতে আমাদের এখানে বিভিন্ন নাটক টাটক হইতো, তো বাজাইতাম,
0: তার ব্যাকগ্রাউন্ডে বাজাতাম।
2: যেমন
1: আমার যোগ রাগ, মেঘ রাগ, রাগিশ্রী, কৌশদুনি, মিয়াকি টরি, গুজরি টরি, এগুলি বাজাইতাম। তারপরে নাটকের সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজাইতাম, বিচিত্র অনুষ্ঠান করতাম।
2: এই করতে করতে আপনার বয়সটাও বাড়তে লাগলো। সংসার করলেন তখন?
1: না, সংসার করিনি তখনও।
2: এরপরে আপনি বেতারে কিভাবে ওই সময়?
1: হ্যাঁ, বেতারে আমার
2: প্রবেশ করলেন।
1: বেতারে হলো আমার ওস্তাদজি আমাকে বলছিল যে হাসান, তুমি বেতারে অডিশন হবে, তুমি যদি ই করতে পারো তাহলে বলতে।
2: শামসুরক সাহেব বলেছেন?
1: হ্যাঁ, বেশ। পরে শেষ পর্যন্ত আমি অডিশন দিলাম। তখন তো অডিশন খুব হার্ড অডিশন,
2: খুব কঠিন অডিশন ছিল।
1: তো রাগ ঠাটে গেলে জিজ্ঞেস করতো, বিভিন্ন রকমের তাল কাহাকে বলে এগিয়ে জিজ্ঞেস করতো, অনেক কিছু। শেষ পর্যন্ত আমার জিজ্ঞেস করছে, আমি বিভিন্ন রকমের সব বলতে পারছি। তো যাই হোক, আমার চাকরি হইলো।
2: কোথায় চাকরি হইলো? কোন বেতারে?
1: আমাদের কমার্শিয়াল সার্ভিস।
2: আচ্ছা, শাহবাগে। ঢাকা বেতারের কমার্শিয়াল সার্ভিসে আপনার চাকরি হয়ে গেল শাহবাগ। সেটা কোন সাল?
1: সেটা হলো 1979 সাল।
2: বেশ। তারপরে?
1: তারপর তার আগে আমি কিছুদিন চাকরি করছিলাম চট্টগ্রাম বেতারে।
2: চট্টগ্রাম বেতারে ক্যাজুয়ালি কাজ করছি।
1: তারপরে 1979 সালে যখন আমি কমার্শিয়াল সার্ভিসে আমার চাকরি হইলো, তো তখন থেকেই আমাদের এখানে সবচেয়ে বড় বড় গুণী বাদকরা ছিলেন, আমাদের প্রণব দাস, তারপরে আমাদের শেখ সাদী খান, রাজদর্শন খান, তারপরে অনেক বড় বড় ওস্তাদ ছিল। ওনারা আমার অনেক সহযোগিতা করছেন। আমি জীবনে বলতে পারবো না, ওনাদের অবদান আমি বলতে পারবো না। আমি দোয়া করি আল্লাহ তাদের সকলকে ভালো রাখুক। মানে
2: সেই সময় যে আপনি ঢুকলেন আমাদের কমার্শিয়াল সার্ভিসে, তখন আপনি শুধু বাঁশি বাজাতেন যন্ত্রানুষঙ্গ হিসেবে, কিন্তু সঙ্গীত পরিচালনা কিভাবে?
1: সঙ্গীত পরিচালনা হলো, এক শিল্পী আমাকে একটা মনে কষ্ট দিয়ে কথা বলছিল। তো বলতেছে যে, হাসান ভাই, আপনি বাঁশি বাজান সেই তো ভালো, আবার আমি সঙ্গীত পরিচালক হতে চাচ্ছেন কেন? আমি কোন সেটা চাচ্ছি না। বলে যে না, গানের শিল্পী যারা, যন্ত্র শিল্পী থেকে তারা সঙ্গীত পরিচালক কিভাবে হয়, এটা কেন হবে? এটা সে আমাকে একটা কথা বলছে, খুব ছোটবেলা বলছিল, মনে কষ্ট পাইছি। তখন আমি বললাম, দেখেন এই ঢাকা অর্কেস্ট্রার নাম শুনছেন, এই ডাকা অর্কেস্ট্রার যত রেকর্ডিং হয় বেশিরভাগ আমারই বাজাইতে হয়। আমার তো শত শত ছবিতে বাঁশি বাজানো। তখন আমি ওই শ্রুতি শ্রুতি রেকর্ডিং করতাম, এত বড় বড় শিল্পীরা যেমন সাবিন আসিমুল্লাহ, খুরশিদ আলম, বসির আহমেদ, মাহমুদুল নবী, আমি চেষ্টা করতাম যে ভালো কিছু করার জন্য। তোমার অবসর সময় পাইলে আমি রমনা পার্কে প্র্যাকটিস করতাম। আমি নিজে অবাক হয়ে গেছি, আমি বাজাইছি এটা, এটা হলো 84-এর কথা।
2: আচ্ছা,
1: ছেলেরা বলতেছে, বাবা তোমার বাসি তুমি বেড়ে গেছো, আমি কি তোমার বাসি শুনা বুঝতে পারি না যে কোনটা তোমার বাসি কোনটা কার সুর?
2: কত গর্ব এরকম।
1: তখন আমি অবাক হয়ে গেছি। যেমন আমাদের বাদ্য ছবিতে আলাউদ্দিন আলীর সুর, কতই কাঁদলাম কতই গো সাদলাম তুমি আইলা না, এই গানটার মধ্যে বাসি বাজাইছি। তা আমাদের কাজল ভাই ছিল, গঙ্গাবঙ্গ বাজাইতো, সেই কাজল ভাই বলতেছে, দেখো হাসানের সাথে তোমরা যত কিছু বলো হাসানের মতো তোমরা হইতে পারবে না। হাসান যা জিনিস অর্জন করছে, তার যা অর্জন আছে, এটি এত সহজ না, কেড়ে নেওয়া বহু কঠিন, এত বড় সাধক হইতে বহুত সময় লাগবে।
2: কত বড় সার্টিফিকেট! কাজল সাহেবের মতন একজন বড় সঙ্গীত পরিচালক, বঙ্গবাদক, তিনি যখন বলেন তখন তার একটা বড় সার্টিফিকেট।
1: কাজল ভাই আমাদের।
2: আচ্ছা, এরপরে তো আপনি অনেক ছবিতে বাজিয়েছেন, টেলিভিশনেও বিভিন্ন চ্যানেলে, বিটিভিতে বাজিয়ে থাকেন, নয় কি?
1: জি জি।
2: এছাড়া রেডিওতে তো চাকরি করছেন, রেডিওতে?
1: হ্যাঁ, চাকরি করছি।
2: তো এই যে সময়গুলো কি অ্যাডজাস্ট করেন কেমন করে? এটা আমার খুব কৌতূহল।
1: এটা হলো যে আমার অফিসিয়াল ডিউটি ছিল মাত্র একটা গান বাজানো, আর অবসর সময়টা আমি শ্রুতি স্টুডিও বা বিভিন্ন প্রোগ্রামে যাই।
2: ওইভাবে আপনাকে ডেকেছে, তখন আপনি সেখানে বাজাতেন?
1: জি,
2: এইভাবে ফিল্ম টিলিমও বাজিয়েছে।
1: হ্যাঁ, ফিল্ম বাজিয়েছে। আমার প্রায় এই পর্যন্ত সেই স্বাধীন বাংলাদেশ সমস্ত রেকর্ডগুলি আছে, এই শিল্পীদের সাথে অনেক গান আমার বাজানো। তারপর আমি আমাদের যখন যুদ্ধ হইল,
2: 1971-এর যুদ্ধ,
1: তখন আমাদের যে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছে, তত বিশেষ করে ভাই বন্ধু অনেকেই পরিচিত, যেমন আমাদের ঢাকা শহরের খসরু ভাই, উনি যখন গুলি করলেন পাকিস্তানিদের মঞ্চের মধ্যে, তখন গুলির বাষ্ক এগুলি মাথায় বোঝা করে আমরা নিয়ে আসতাম, ওনাদের সাথে আমিও ছিলাম, আমি আগে বাসায় দিতাম, হেল্প সহযোগিতা করতাম, তাদের যন্ত্রপাতি আগে দিতাম, আবার অবসর সময়ে তাদেরকে আমি বাঁশি বাজাই শোনাই।
2: ও, বাঁশি বাজাই শোনাই, তারা উদ্দীপনা পাইতো, তাদের মধ্যে একটু উৎসাহ পাইতো।
1: হ্যাঁ, উৎসাহ পাইতো। তারপরে ওনাদের খাওয়াইতাম, আমার মা পাক করে দিত, নিয়ে আসতাম বড় গামলা বুড়া, তাদেরকে খাওয়াইতাম। মুক্তিযোদ্ধার অবদান বলে শেষ করতে পারবো না।
2: এখন যে আপনি কি করছেন, আপনার এই যে এই সময়টায় কি আপনি কিভাবে ছাত্র ছাত্রী তৈরি করছেন?
1: মানে বাঁশির সুর খুব কঠিন সুর, এটা আমি এখন বুঝি আর কি, কারণ তখন বুঝতে পারি, তখন তো মানে প্র্যাকটিসে থাকতাম সারাক্ষণ, তো এখন বুঝতে পারি যে একটা সুর, একটা বাঁশি বাদক হওয়া অনেক কঠিন ব্যাপার। তিন যোগ সাধনা ছাড়া ভালো একজন বাঁশি বাদক হইতে পারে না।
2: ঠিক,
1: একজন ভালো বাঁশি বাদক হইতে তিন যোগ সাধনা লাগে। আবার এর মধ্যে আবার সুরকার করি।
2: সুরে যারা গান গিয়েছেন এমন আপনার কাছে স্মরণীয় আছে এমন কোন সঙ্গীত
1: আমাদের আছেন? সবির নন্দী, তারপর ফাতেমাতুজ্জোহরা, আব্দুল জব্বার,
2: এরা সবাই আপনার সুরে গান
1: সুরে গান করছে।
2: বেশ,
1: অনেক অনেক শিল্পী, প্রায় 200 রেকর্ড আমার এখানে আছে।
2: এটা তো আপনার কৃতিত্ব। এখনকার যে সমস্ত গান তৈরি হচ্ছে, যেসব সুরকারেরা গান করছেন, আপনিও সেই অনেকদিন থেকেই গানে সুর করছেন, আপনি এর মধ্যে কোনো নতুন কিছু খুঁজে পাচ্ছেন যে নতুন কোন রকমে আপনার কাছে মনে হয়েছে যে
1: নতুনত্ব পাচ্ছি? কিন্তু নতুনত্ব পাইলে হয় এগুলো ওয়ান টাইম ইউজ। একটা গান গান হলে যদি সেরকম মানে ক্লাসিক টাইপ হয়, একটু ক্লাসিক ডঙের যদি হয় তাহলে আজীবন থাকে, আর যদি ক্লাসিক ডঙের না হয় তাহলে ওয়ান টাইম ইউজ। গানগুলি বিভিন্ন রকমের গান মানুষের নতুনত্ব গান করে, কিন্তু এই গানগুলি লাস্টিং করে না, সেরকম মানের হয়
2: দীর্ঘমেয়াদী, যার একটা অবদান থাকে। এরকম গান এখন তৈরি হচ্ছে না বলে আপনি মনে করেন? মোহাম্মদ হাসান আলী ভাই, আপনি তো বহুদিন ধরে এই সঙ্গীতের সঙ্গে সুরের জগতে আপনি বিচরণ করছেন, তা আজকে এই প্রজন্মের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা যে সঙ্গীত কেন চর্চা করা প্রয়োজন, এই সংস্কৃতি চর্চা কেন করা প্রয়োজন, আপনি কি মনে করেন? নতুন প্রজন্মের জন্য যদি আপনার কোনো পরামর্শ থাকে আপনি বলতে পারেন।
1: সংস্কৃতি তো হলো সুর, এই সুরের মধ্যে যারা থাকে তারা সবসময় নিষ্পাপ হইয়া বসতে পারে। আমরা শিল্পীরা কোনোদিন আমার মনে পড়ে না যে একটা মানুষের ক্ষতি করতে পারছি, মানে আমাদের বড় বড় শিল্পীরা যারা আছে তারা এত বড় শিল্পী কিভাবে হয়, কারণ অলৌকিক ব্যাপার আছে এখানে, আল্লাহ তাআলার দান আছে, মানুষের সাধনায় অনেক কিছু পায়।
2: তার মানে আপনি বলতে চাচ্ছেন যে সুস্থ সাংস্কৃতিক চর্চা করলে জীবন অনেক বেশি সুন্দর হয়ে ওঠে, জীবন অনেক বেশি সহজ হয়ে ওঠে,
1: কোনো পাপ কাজে মন যায় না।
2: ঠিক। তো প্রিয় শ্রোতা, আমরা আজকের আসরের আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা মোহাম্মদ হাসান আলীর সাথে কথা বলছিলাম, তার জীবনের কথা শুনেছি, বংশীবাদক হিসেবে যার জীবন শুরু হয়েছিল, তিনি সুরকার সঙ্গীত পরিচালক হিসেবে আজও তিনি তার কাজ করে চলেছেন, বিভিন্ন সময় তিনি গানে সুর করছেন, গানে সঙ্গত করছেন নানা রকম ভাবে, অনেক ছাত্রছাত্রী তিনি তৈরিও করছেন। মোহাম্মদ হাসান আলীর সুদীর্ঘ সুন্দর জীবন কামনা করে আমাদের আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেব। তবে মোহাম্মদ হাসান আলী ভাইয়ের কাছে একটা বাঁশির সুর শুনতে শুনতেই কিন্তু আমরা বিদায় নেব।

0: গান, নাটক, চলচ্চিত্র, সাহিত্য প্রভৃতি অঙ্গনের প্রখ্যাত ব্যক্তিদের স্মৃতিচারণমূলক অনুষ্ঠান সেই আমি এই আমি অনুষ্ঠানটির এখানেই শেষ হল। সম্পাদনায় মোহাম্মদ আরিফুল ইসলাম, তত্ত্বাবধানে নুসরাত জাহান সুমি। সেই আমি এই আমি অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন রয়েছে দেশের গান। প্রথমে গিয়েছেন মোহাম্মদ ইউসুফ আহমেদ খান, লিখেছেন সুমন সর্দার, সুর করেছেন অশোক কুমার পাল।

দেশের গান শুনছেন। এবারে যুগলে গিয়েছেন বাবু সরকার ও মরিয়ম বেগম মারিয়া। গানের কথা লিখেছেন আবু জাফর আবদুল্লাহ, সুর করেছেন মোহাম্মদ সোলেমান।

স্টুডিও রেকর্ডে এতক্ষণ দেশের গান শুনলেন। শিল্পীরা ছিলেন মোহাম্মদ ইউসুফ আহমেদ খান, বাবু সরকার, মরিয়ম বেগম মারিয়া ও তারেক এম এস সাইদ। বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে কিছুক্ষণের মধ্যেই ইংরেজিতে খবর শুনতে পাবেন।

0: Prime Minister instructs police to consider offenders as criminals, calls for working together, rising above political affiliation. Home Minister announces formation of specialized cyber police unit to combat cybercrime, rumors and misinformation. No cattle market will be allowed on or beside highways during Eid, clarifies Road Transport and Bridges Minister. Government is setting up mobile hospitals to combat dengue, says Health and Family Welfare Minister. Prime Minister's visit to China will expedite implementation of Tista Master Plan, hopes Disaster Management and Relief Minister. High Court releases text of full verdict banning unborn child's gender. US issues new sanctions over Iran's oil shipments to China. And Bangladesh will resume their second innings, batting with 152 for 3 on last day of first test against visiting Pakistan at Mirpur today. You've just heard the headlines, now I move on to the details. Prime Minister Tariq Rahman has instructed police to treat any offenders as criminals, irrespective of their political affiliation. He gave this instruction while addressing police officers at a program at the Prime Minister's office at Tejgaon in the capital yesterday on the occasion of Police Week 2026. The Prime Minister reiterated his government's uncompromising stance against corruption, terrorism and misrule, and said the role of police is undeniable in building a strong, accountable, legal and people-friendly state system. Mentioning his government's objective of bringing every citizen of the country, regardless of party or opinion, under social safety net, he further said to this end, in addition to strictly combating criminals, the police should consider the issue of public safety first. Tariq Rahman said due to advanced technology, the nature of crimes, including transnational organized crime, have changed, so the responsibility of the police force has become extensive. The Prime Minister urged police members not to compromise for any professional benefits. Speaking at the event, Home Minister Salahuddin Ahmed reiterated the government's zero-tolerance policy against corruption in the police force and said that there will be no compromise in maintaining discipline in this law enforcement agency. Highlighting the evolving nature of crime in the digital age, the Home Minister announced the formation of a specialized cyber police unit to combat cybercrime, online rumors and misinformation spread through social media platforms. Later, the Prime Minister held a meeting with senior police officials at his office at Tejgaon. At that time, he called on the members of police force to rise above their differences of opinion and work together for safeguarding the country. Road Transport and Bridges Minister Sheikh Rabiul Alam has said no sacrificial cattle market will be allowed on or beside the highway ahead of Eid al-Adha holiday to ensure smooth movement of vehicles and passengers. He said this at a press conference at the Secretariat yesterday. The minister said 69 mobile courts will be operated at different spots in Dhaka to facilitate the movement of homebound people on the occasion of Eid and to avoid unnecessary traffic congestion on the roads and highways. He said vehicles owners have been instructed not to stop buses here and there on the road and pick up and drop passengers. Sheikh Rabiul Alam said garment factory owners have been asked to grant holidays to their workers in phases over 3 days to ease Eid travelling. Health and Family Welfare Minister Shaddan Muhammad Shaukat Hussain has said the government is setting up mobile hospitals to tackle dengue as part of its commitment to ensuring healthcare for all. He was briefing the journalists after making surprise visits to different hospitals in Boishal yesterday. The health minister said directives were given to take action against hospital brokers alongside improving the environment and quality of services at hospitals. He said Boishal Children's Hospital would be made fully operational within the next 3 to 4 months. Shardar Mahmud Shakato said also said 1 lakh manpower would be recruited in the health sector from next July. Measles infection has not yet been completely stopped and it would take some time for children to develop immunity, he added. About the dengue situation, the minister said the government has already taken preparations and is placing more emphasis on preventive measures. Disaster Management and Relief Minister Asadul Habib Duilu has said the government is working to create new employment opportunities for 1 crore youths across the country over the next 5 years. He said this while responding to questions from journalists after inaugurating a job fair at Lalmurihat District Stadium yesterday. The minister hoped that Prime Minister Tariq Rahman's visit to China will expedite the work of Tista Master Plan. This is Bangladesh Better giving the news. The full text of a landmark High Court verdict banning the disclosure of an unborn child's gender by hospitals, diagnostic centres, laboratories or any other medium was published yesterday. The verdict was originally delivered on 25th February of 2024 by the High Court bench comprising Justice Naima Haider and Justice Qazi Zinat Haq. The US has imposed new sanctions on 3 individuals and 9 companies accused of helping Iran ship oil to China. Sources said 4 of the companies are based in Hong Kong, 4 in the United Arab Emirates and 1 in Oman. The US Treasury move follows sanctions announced on Friday on individuals and companies aiding Iranian purchases of weapons and components used to make drones and ballistic missiles. The U.S. Treasury Department said in a statement yesterday the individuals and firms assisted Iran's Islamic Revolutionary Guards Corps, IRGC, in oil sales and financial transactions. It comes days before U.S. President Donald Trump's planned meeting with Xi Jinping. Meanwhile, Britain has also imposed sanctions on 9 individuals and 3 entities linked to Iran over alleged hostile activities and attack plots in the U.K. and other countries. The European Union has agreed to impose sanctions on Israeli settlers and leading Hamas figures. The EU foreign policy chief Kaja Kallas said this in a social media post yesterday following the agreement. Sources said consensus was reached on the sanctions packages at a meeting of member states' foreign ministers yesterday. U.S. President Donald Trump has said the ceasefire with Iran is on life support after rejecting Tehran's latest proposal to end the conflict, calling it totally unacceptable. Trump's remarks came as Tehran sent a new proposal on 10th May to Washington via Pakistan. Sources said, according to the proposed plan, the first stage of the negotiations will focus on ending hostilities as well as ensuring maritime security in the Gulf and the Strait of Hormuz. Cricket and Bangladesh will resume their second innings batting with score of 152 for 3 against visiting Pakistan on the last day of the first test at Mirpur in Dhaka today. Bangladesh are leading the test by 179 runs scored so far. Bangladesh 413 and 152 for 3, Pakistan 386. Today's play will resume at 10 a.m. Bangladesh Betar will air the running commentary of the match. Finally, weather and forecast valid till 1 this afternoon says there are chances of rain or thunder showers with temporary west-northwesterly gusty squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rangpur, Dinajpur, Rajshahi, Pabna, Bagura, Tangail, Mamunsingh, Dhaka, Kumilla, and Silhet. Reports in these areas are to West cautionary signal number 1. And now to end the news, the headlines once again. Prime Minister instructs police to consider offenders as criminals, calls for working together, rising above political affiliation. Home Minister announces formation of specialized cyber police unit to combat cybercrime, rumors and misinformation. No cattle market will be allowed on or beside highways during Eid, clarifies Road Transport and Business Minister. Government is setting up mobile hospitals to combat dengue, says Health and Family Welfare Minister. Prime Minister's visit to China will expedite implementation of Tista Master Plan, hopes Disaster Management and Relief Minister. High Court releases text for full verdict banning unborn child's gender. US issues new sanctions over Iran's oil shipments to China. And Bangladesh will resume their second innings batting with 152 for 3 on last day of first test against visiting Pakistan at Mirpur today. And that's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে হজ যাত্রীদের জন্য বিশেষ অনুষ্ঠান কাবার পথে। উপস্থাপনায় মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম।
2: সম্মানিত শ্রোতাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি হজ যাত্রীদের জন্য বিশেষ অনুষ্ঠান কাবার পথে। সম্মানিত শ্রোতা, এই অনুষ্ঠানে যে সকল কাজগুলো হজের মধ্যে রয়েছে এ বিষয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা একটি বিষয়ে আলোচনা করব, সেটি হল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারাতের গুরুত্ব ও ফজিলত। আপনি যাচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারাতে বিনয় অবনত, নম্রতা এবং ভদ্রতা সহকারে মসজিদে নববীতে প্রবেশ করতে হবে, জিয়ারাত করতে হবে। মসজিদে নববীতে প্রবেশের অনেকগুলো দরজা আছে, এর মধ্যে বাবু সালাম দিয়ে রওজা জিয়ারাতের উদ্দেশ্যে প্রবেশ করতে হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারাতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা শুনি। আলোচনা করছেন মাওলানা মুহাম্মদ নুরুদ্দিন।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করা মুমিনের জন্য এক পরম সৌভাগ্য এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভের অন্যতম মাধ্যম। মুসলিম উম্মার হৃদয়ে এর গুরুত্ব অপরিসীম। কোরআন সুন্নায়ও এর গুরুত্ব ব্যাপকভাবে তুলে ধরা হয়েছে। পবিত্র কোরআনে সরাসরি রওজা জিয়ারতের শব্দ উল্লেখ না থাকলেও মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা বা উপস্থিতির গুরুত্ব বর্ণিত হয়েছে। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরালাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহীমা। আর যখন তারা নিজেদের প্রতি জুলুম করেছিল তখন যদি তারা আপনার কাছে আসত এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করত আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাদের জন্য ক্ষমা চাইতেন, তবে তারা অবশ্যই আল্লাহকে তওবা কবুলকারী ও পরম দয়ালু হিসেবে পেত। সূরা আন-নিসা আয়াত 64। মুফাসসির কেরাম বলেন যে এই আয়াতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পরও তার রওজা মুবারকের ক্ষেত্রে প্রযোজ্য হবে। উম্মত যখন সেখানে গিয়ে তওবা করে, সালাতু সালাম পাঠ করে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য তাদের ক্ষমার পথকে আরো প্রশস্ত করে দেয়। হাদিস শরীফেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারতের বিষয়ে আলোচনা এবং কয়েকটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে, মান যারানি বাদা মাউতি ফাকান্নামা যারানি ফি হায়াতি, যে ব্যক্তি আমার ওফাতের পর আমার কবর জিয়ারত করল সে যেন আমাকে আমার জীবদ্দশাতে জিয়ারত করল। দারাকুতনি বাইহাকি। অন্য এক বর্ণনায় আছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবর আমার রওজা পাক জিয়ারত করল তার জন্য আমার শাফাআত অর্থাৎ সুপারিশ ওয়াজিব হয়ে গেল। সুনান দারাকুতনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে, মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরুনি ফাকাদ জাফানি, যে ব্যক্তি হজ করল অথচ আমাকে অর্থাৎ আমার রওজা জিয়ারত করল না সে আমার প্রতি অবজ্ঞা প্রদর্শন করল। এই হাদিসটি বিভিন্ন কিতাবে বিশেষ করে সূরা দারাকুতনির 2769 নম্বর হাদিস এবং বাইহাকির শুআবুল ইমানে 3854 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। হজের মতো একটি মহান ইবাদত, পবিত্র ইবাদত সম্পন্ন করার পর প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে না যাওয়া একজন নবী প্রেমিকের জন্য শোভনীয় নয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের প্রিয় নবী, আমাদের সকলের প্রিয় আখেরি নবী, যিনি আমাদের জন্য হাশরের ময়দানে উম্মতের জন্য রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি বলে সুপারিশ করবেন। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক যদি আমরা মক্কা যাওয়ার পরও যদি আমরা মদিনায় গিয়ে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতু সালাম আমরা প্রেরণ করতে না পারি, জিয়ারত করতে না পারি, তাহলে আমাদের মধ্যে দুর্ভাগ্য, আমাদের মতো হতভাগা আর কে হতে পারে। মনে রাখতে হবে যে হজের ফরজ এবং ওয়াজিবের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত না থাকলেও একজন ইমানদার মুসলমান প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আথার জিয়ারত না করে আসবে না। যে বা যারা জিয়ারত করবে না ধরে নিতে হবে তাদের জন্য এটি বড়ই দুর্ভাগ্যের বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেছেন যে মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দ আলাইহি সালাম। হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে, অর্থাৎ যখন কেউ আমাকে সালাম দেয় আল্লাহ তাআলা আমার রূহ ফেরত দেন যাতে আমি তার সালামে উত্তর দিতে পারি। রওজা মোবারক জিয়ারতের আধ্যাত্মিক অনেকগুলো তাৎপর্য রয়েছে। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইমানদার ব্যক্তির গভীর ভালোবাসা ও শ্রদ্ধার প্রমাণ। মদিনার নুরানি পরিবেশে, অর্থাৎ সেই যে ঠান্ডা পরিবেশ, মদিনা কোমল পরিবেশ, সেই পরিবেশে রওজা পাকের সামনে দাঁড়িয়ে সালাদ ও সালাম পেশ করলে অন্তরে আধ্যাত্মিক প্রশান্তি এবং ইমানে শক্তি বৃদ্ধি পায়। সাহাবায়ে কেরাম, তাবেইন এবং বড় বড় উলিয়া উলিয়াগণ নিয়মিত রওজা আতহারে গিয়ে সালাদ ও সালাম প্রেরণ করতেন, জিয়ারত করতেন। এটি হবে আমাদের পূর্ব শরীরদের অনুসৃত পথ। রওজা মোবারক ও মিম্বরের মধ্যবর্তী স্থানটি হলো রিয়াজুল জান্নাহ বা জান্নাতের বাগান। সেখানে ইবাদত করা জান্নাতে ইবাদত করার সমতুল্য। হাদিস শরীফে এসেছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার ঘর বর্তমানে যেটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মোবারক এবং আমার মিম্বরের মধ্যবর্তী স্থানটি জান্নাতের বাগান সমূহ থেকে একটি বাগান, একটি টুকরা। সহি বুখারী এবং সহি মুসলিম বর্ণিত হয়েছে হাদিসটি। রওজা মোবারক জিয়ারতের সময় কিছু আদব রক্ষা করা আমাদের জন্য জরুরি। সেগুলো হচ্ছে অত্যন্ত বিনয় এবং নম্রতা, ভদ্রতার সাথে আস্তে আস্তে ধীরে ধীরে উপস্থিত হওয়া, উচ্চ স্বরে আওয়াজ না দেওয়া, দৃঢ়স্থিরভাবে দরুদ এবং সালাম পেশ করা, পাঠ করা, সেখানে সিজদা করা থেকে বিরত থাকতে হবে, কারণ এগুলো অনেক সময় শিরক এবং বিদআত হয়ে যেতে পারে। পাশাপাশি খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুজন সম্মানিত সাহাবী, তাদের প্রতিও সালাম দিতে হবে। যদি কখনো আমাদের কারো প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করার সৌভাগ্য হয়, তাহলে আমরা রওজায়ে আতহারে গিয়ে অত্যন্ত কায় মনোবাক্যে পাঠ করব। এই বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফী আল মুজরিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রহমাতান লিল আলামিন। সম্মানিত শ্রোতা, রওজা মোবারক জিয়ারত কেবল একটি ভ্রমণ নয়, বরং এটি মুমিনের আত্মিক পরিশুদ্ধি, আধ্যাত্মিক উন্নতি এবং প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য লাভের এক অপূর্ব সুযোগ। প্রত্যেক সামর্থ্যবান ইমানদার মুমিনের উচিত, মুসলমানের উচিত হজ্জের সাথে সাথে এই বরকতময় জিয়ারত সম্পন্ন করা। হজের সামর্থ্য না থাকলে অন্তত উমরা যদি সামর্থ্য থাকে তাও উমরা সম্পন্ন করে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে মোবারক গিয়ে সালাতু সালাম প্রেরণ করব।
2: আলহামদুলিল্লাহ, মাওলানা মোহাম্মদ নুরুদ্দিন কোরআন এবং হাদিসের দৃষ্টিতে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করার যে আদব রয়েছে, যে গুরুত্ব রয়েছে, যে ফজিলত রয়েছে, এ সম্পর্কে বিস্তারিত বলেছেন। নবীর পাশে যখন দাঁড়িয়ে হাজির সাহেবানগণ আপনারা সালাম দিবেন, অবশ্যই এ এক এমন তৃপ্তির অনুভূতি যা একমাত্র যিনি জিয়ারত করবেন তিনি এটা অনুধাবন করতে পারবেন। সম্মানিত শ্রোতা, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার এই মসজিদে একবার সালাত আদায় করা, মসজিদে হারাম ব্যতীত অন্যান্য মসজিদে 1000 বার সালাত আদায় করার চেয়েও উত্তম। যারা জিয়ারতের উদ্দেশ্যে হজের শেষে কিংবা হজের আগে মদিনা রসুলের রওজা জিয়ারতের উদ্দেশ্যে যাবেন, তারা অবশ্যই রিয়াজুল জান্নায় দুরাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করবেন, পারলে এর সাথে আর দুরাকাত শুক্রানা নামাজ আদায় করবেন, যে আল্লাহ পাক আপনাকে রসুলের রওজা জিয়ারত করার মতন জায়গায় আপনাকে আল্লাহ পাক কবুল করেছেন। মোল্লা আলী কারী রহমাহুল্লাহ বলেন, যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও রওজা পাকে এলো না, সে যেন নিজের নফসের উপর জুলুম করল। আমাদের চার মাজহাবের ইমামগণ এ ব্যাপারে একমত হয়েছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাক জিয়ারত করা মুস্তাহাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইচ্ছা করে আমার রওজা জিয়ারত করবে সে আমার প্রতিবেশী হবে। সম্মানিত শ্রোতা, আসলে পর্যায়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা শুনি। আলোচনা করছেন মাওলানা মুহাম্মদ মাহমুদুল হাসান মাদানী।
4: রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারতের গুরুত্ব ও ফজিলত জানার আগে আমরা আরো কিছু বিষয়ে ফজিলত জেনে নেই, যেটা জানা অত্যন্ত জরুরি। প্রথমত মসজিদের নববীর ফজিলত, এটা আমাদের জানা খুব জরুরি। মসজিদে নববীর ফজিলত কি? মসজিদে নববী এমন একটি মসজিদ, হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে হাদিসটি এসেছে বুখারীতে এবং মুসলিম শরীফে, রাসূল ইরশাদ করেন, সালাতুন ফি মসজিদি হাদা আফযাল মিন আলফি সালাতিন ফি মা সাওয়াহু ইল্লা আল মসজিদুল হারাম, অর্থাৎ আমার এই মসজিদে এক নামাজ পৃথিবীর অন্য যে কোনো মসজিদে 1000 নামাজের চেয়েও উত্তম। এরপর রাসূল বলছেন, ও সালাতুন ফি মসজিদুল হারাম আফযাল মিন মিয়াতি আলফি সালাতিন ফি মা সাওয়া, তবে মসজিদে হারাম তার ব্যতিক্রম, আর মসজিদে হারামে এক নামাজ পৃথিবীর অন্য যে কোনো মসজিদে 100,000 নামাজের চেয়েও উত্তম। সহিহ ইবনু হিব্বান এবং মুসনাদে আহমদে এই হাদিসটি এসেছে। মসজিদ নববী পৃথিবীর সর্বোত্তম তিনটি মসজিদের মধ্যে দ্বিতীয়, যেগুলোর দিকে জিয়ারতের উদ্দেশ্যে কষ্টসাধ্য করে সফর এটা শরীয়ত সম্মত মুস্তাহাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা আল মসজিদুল হারাম ওয়া মসজিদি হাদা ওয়া মসজিদুল আকসা। বুখারী এবং মুসলিমে হাদিসটি এসেছে, অর্থাৎ তিনটি মসজিদের দিকে কষ্ট করে জিয়ারত সফর এটা জায়েজ, এর মধ্যে মসজিদ হারাম এবং রাসূলের মসজিদ এবং মসজিদ আকসা। মসজিদের ভেতরেই আছে রওজা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, যেই কবর প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওযাতুম মিন রিয়াযিল জান্নাহ, আমার ঘর এবং আমার মিম্বর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘর, অর্থাৎ রাসূলের কবর মুবারক, আমরা যেটাকে রওজা বলি, কবর মুবারক যেখানে অবস্থিত, এই কবর এবং রাসূলের যে মিম্বার যেটা রিয়াজুল জান্নার ঠিক সামনে একটু ডান দিকে অবস্থিত, এই মিম্বার, এই মিম্বারের মধ্যবর্তী স্থান, এটাকে বলা হয় রওযাতুম মিন রিয়াজিল জান্না, অর্থাৎ জান্নাতের বাগান সমূহের মধ্য হতে একটি বাগান। এই মসজিদে এক আধারে 40 ওয়াক্ত নামাজ পড়তে পারলে, আদায় করতে পারলে তিন ধরনের পুরস্কারের ঘোষণা করা হয়েছে। প্রথমত তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিবেন, দ্বিতীয়ত আজাব থেকে মুক্তি দিবেন, এবং তৃতীয়ত মুনাফিকি থেকে অর্থাৎ নেফাকি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিবেন বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। এই হাদিসটি এসেছে মুসনাদে আহমদে এবং সুনান তিরমিজিতেও এসেছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মদিনা শরীফে, তার কবর মুবারক, এটা মদিনা শরীফে অবস্থিত, এটা আমরা সকলেই জানি। এটা জিয়ারত করা মুসলমানদের জন্য অত্যন্ত সম্মানজনক এবং ফজিলতময় একটি আমল। এটি ফরজ বা ওয়াজিব নয়, কিন্তু অত্যন্ত মর্যাদাপূর্ণ নফল ইবাদত হিসেবে বিবেচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এটা ঈমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, প্রকৃত মুমিন হতেই পারবে না, যতক্ষণ না তোমরা আমাকে তোমাদের নিজেদের থেকে, তোমাদের সন্তানাদি, পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন এবং দুনিয়ার সমস্ত মানুষদের থেকে আমাকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ তোমরা কিন্তু প্রকৃত মুমিনে হতে পারছো না। অতএব রাসূলের প্রতি ভালোবাসা, সম্মান, এটাও রওজা জিয়ারতের গুরুত্বের অংশ। রওজা জিয়ারতের মাধ্যমে একজন মুসলমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদব এবং সম্মান প্রদর্শনের শিক্ষা লাভ করে। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি আন্তরিকভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করে, সে তার শাফায়াত বা সুপারিশ লাভের আশায় থাকতে পারে। অর্থাৎ আপনি যদি ভক্তি শ্রদ্ধা নিয়ে আন্তরিকতার সহিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা অর্থাৎ কবর মুবারক জিয়ারত করেন, তাহলে আপনি এটা আশা করতে পারেন যে রাসূল আপনাকে সুপারিশ করবে। অতএব আমরা যারা মদিনাতে যাব, অত্যন্ত ভক্তি শ্রদ্ধা সহকারে রাসূলের কবরের সামনে গিয়ে রাসূলকে সালাম দিব, এটা অত্যন্ত বরকত, ফজিলত, পুণ্যের কাজ এবং সৌভাগ্যেরও বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ ও সালাম পেশ করলে রাসূলের কাছে কিন্তু পৌঁছানো হয়, এটিও একটি বড় সৌভাগ্যের বিষয়, একটা একটা আত্মিক শান্তি এবং হৃদয়ের প্রশান্তি এনে দেয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত। আরেকটি বিষয় মনে রাখতে হবে আমাদের, জিয়ারতের সময় শালীনতা, নিরবতা এবং সম্মান বজায় রাখা অত্যন্ত জরুরি। শিরক বা বিদআত থেকে বিরত থাকতেই হবে, সব দোয়া একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে, দোয়া চাইতে হবে আল্লাহর কাছে, দোয়া চাইতে হবে কেবলামুখী হয়ে। মসজিদ নববী থেকে কেবলা হলো দক্ষিণ দিকে, আমরা দক্ষিণ দিকে ফিরে চাইব। জিয়ারতটা কেন গুরুত্বপূর্ণ? ইমানের পূর্ণতা পায় জিয়ারত করলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছাড়াও ইমান পূর্ণ হয় না, রওজা জিয়ারত সেই ভালোবাসাকে বাস্তবে অনুভব করার একটি অন্যতম মাধ্যম। এর মাধ্যমে আত্মিক প্রশান্তি, সুন্নার প্রতি অনুরাগ বৃদ্ধি পায়। যেহেতু এটি একটি দোয়া কবুলের স্থান, রাউজাতুল মিন রিয়াজিল জান্নাহ রাসূলের কবর মোবারকের পাশেই অবস্থিত, অতএব আমরা এই জায়গাতে সর্বদাই দোয়া কবুল হওয়ার উদ্দেশ্যে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া চাইব এবং দোয়া কবুলের আশাও করব। শান্ত এবং সম্মানজনকভাবে জিয়ারত করা, রওজার সামনে দাঁড়িয়ে বলা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বেশি ভিড় বা ধাক্কাধাক্কির মধ্যে না যাওয়া, কেবল আল্লাহর কাছে দোয়া চাওয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নয়। রওজা জিয়ারত হলো এক অসাধারণ আধ্যাত্মিক অভিজ্ঞতা যেখানে একজন মুসলমান তার প্রিয় নবীর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও আনুগত্য প্রকাশ করে। এটি হৃদয়কে নরম করে, ইমানকে শক্তিশালী করে এবং সুন্নার পথে চলার অনুপ্রেরণা যোগায়। অতএব আমরা যখনই মক্কা মদিনায় সফর করব, বিশেষ করে মদিনাতে সফর করব, আমরা রাসূলের রওজার পাশে গিয়ে, কবর মুবারকের পাশে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম প্রদান করব, এবং রাসূলের পাশেই আছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তাকেও সালাম দেব, আসসালামু আলাইকা ইয়া আবা বকর, এবং তার পাশেই রয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, সালাম প্রদান করব, আসসালামু আলাইকা ইয়া ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মক্কা মদিনা সফরের এবং জিয়ারতের তৌফিক দান করেন।
2: মাওলানা মাহমুদুল হাসান মাদানী, আপনিও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত সম্পর্কে কোরআন সুন্নাহর দৃষ্টিতে। সম্মানিত শ্রোতা ও হাজী সাহেবানগণ, আপনারা যারা মদিনায় রওজা মুবারক জিয়ারতে যাবেন, 40 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে মসজিদে নববীতে আদায় করার চেষ্টা করবেন। 40 ওয়াক্ত নামাজ যদি কেউ মসজিদে নববীতে তাকবীরে উলার সাথে আদায় করে, তাহলে তার অন্তর থেকে নিফাকি দূর হয়, তার জন্য জান্নাতের সুসংবাদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। যতদিন মদিনায় থাকবেন, রাসূলের রওজা জিয়ারত করবেন, জান্নাতুল বাকি, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবায়ে কেরাম শায়িত আছেন, সে জান্নাতুল বাকি জিয়ারত করবেন এবং সেখানে দোয়া করবেন, তওবা ইস্তিগফার এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতের উদ্দেশ্যে আমরা জিয়ারত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত সম্পর্কে তিনি ইরশাদ করেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম, যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করল তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে গেল। রাসূলের রওজা জিয়ারত করবেন এবং সেখানে নিজের জন্য, দেশের মানুষের জন্য, পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সুখে রাখেন, শান্তিতে রাখেন, এবং যারা হজ করতে গেছেন তারা যেন সুন্দরভাবে হজ আদায় করতে পারেন, রওজা জিয়ারত করে আমাদের হৃদয়কে শীতল করার মতন তৌফিক দান করেন, আমিন। সম্মানিত শ্রোতা, কাবার পথ অনুষ্ঠানটি প্রচারিত হয় মাসব্যাপী প্রতিদিন সকাল 8:10 অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য, মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহ।
1: এতক্ষণ শুনলেন হজ যাত্রীদের জন্য বিশেষ অনুষ্ঠান কাবার পথে। উপস্থাপনে ছিলেন মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
5: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর।

আসসালামু আলাইকুম, 8 AM, দিস ইজ বাংলাদেশ বেতার ব্রডকাস্টিং অন দ্য মর্নিং অফ টিউজডে, দ্য 29th অফ বৈশাখ, দ্য 23rd অফ জিলকদ অ্যান্ড মে দ্য 12th. দ্য নিউজ রেড বাই আখতারুজ্জামান. ফার্স্ট দ্য হেডলাইন্স.

0: শুভ সকাল।
1: বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। প্রিয় শ্রোতা, আমাদের সমাজে নারী পুরুষের সমান অবদান রয়েছে। প্রত্যেকের পারস্পরিক সহযোগিতা মানব সভ্যতার গঠনে ও সুষ্ঠু বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজে নারীর অবদান মানব সভ্যতার প্রতিটি স্তম্ভকে দৃঢ় ও অর্থবহ করে তুলেছে।
2: বন্ধুরা, আমাদের পরিবার, শিক্ষা, অর্থনীতি, সংস্কৃতি, রাজনীতি, বিজ্ঞান, শিল্প সবখানেই নারী তার মেধা, শ্রম, সহমর্মিতা ও নেতৃত্বের মাধ্যমে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে গেছে। কিন্তু এই অসামান্য অবদানের পরও নারীরা আজও নানা ধরনের সহিংসতার শিকার, যার মধ্যে ধর্ষণ সবচেয়ে জঘন্য ও মানবতা বিরোধী অপরাধ।
1: আর তাই এখন ধর্ষণ প্রতিরোধে সমাজব্যাপী সচেতনতা, দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং কার্যকর উদ্যোগ অপরিহার্য হয়ে পড়েছে। নারী কেবল সহানুভূতির পাত্র নয়, বরং শক্তির প্রতীক। নারী কখনো একজন মা হিসেবে তিনি ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলেন, কখনো একজন শিক্ষিকা হিসেবে জ্ঞান বিতরণ করেন, একজন নারী চিকিৎসক হিসেবে জীবন বাঁচান, কখনো একজন উদ্যোক্তা হিসেবে অর্থনীতিকে সচল রাখেন।
2: বন্ধুরা, কখনো নারী কৃষিতেও অবদানের মাধ্যমে খাদ্যে উৎপাদনে ভূমিকা রাখেন, আবার একজন শিল্পী হিসেবে সমাজের নান্দনিক চেতনা জাগ্রত করেন। এই বহুমাত্রিক অবদানই প্রমাণ করে যে নারীর মর্যাদা রক্ষা করা মানে পুরো সমাজের অগ্রগতিকে নিশ্চিত করা। কিন্তু ধর্ষণের মতো অপরাধ নারীর এই সম্মান ও নিরাপত্তাকে ধ্বংস করে দেয় এবং এর পেছনে কাজ করে বিকৃত মানসিকতা, লিঙ্গ বৈষম্য, নারীর প্রতি অবমাননাকর দৃষ্টিভঙ্গি, এছাড়া রয়েছে আইনের দুর্বল প্রয়োগ এবং সামাজিক নিরবতা।
1: তাই ধর্ষণ প্রতিরোধে আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। শিশুদের ছোটবেলা থেকেই সম্মান, সহমর্মিতা ও সমতার শিক্ষা দিতে হবে। একই সঙ্গে পরিবারকে হতে হবে প্রথম নিরাপদ আশ্রয়স্থল, যেখানে সন্তানরা খোলামেলা কথা বলতে পারবে, নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে পারবে এবং কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ভয় না পেয়ে সাহায্য চাইতে পারবে। সেই সাথে আইন ও বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে। প্রতিটি অভিযোগের দ্রুত তদন্ত, প্রমাণ সংগ্রহ, ভুক্তভোগীর সুরক্ষা এবং দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
2: সবসময় ভুক্তভোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে, প্রয়োজনীয় চিকিৎসা ও মানসিক সহায়তা প্রদান করতে হবে এবং সম্ভব হলে সামাজিক পুনর্বাসনও করতে হবে।
1: গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নারীর প্রতি সম্মানজনক উপস্থাপন, ভুক্তভোগীর পরিচয় গোপন রাখা এবং সচেতনতা বৃদ্ধির জন্য ইতিবাচক বার্তা প্রচার করতে হবে। একই সঙ্গে সাংস্কৃতিক অঙ্গন যেমন সাহিত্য, নাটক, সিনেমা এসব ক্ষেত্রেও নারীর মর্যাদা ও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরতে হবে।
2: বন্ধুরা, আমাদের নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে কার্যকর ভূমিকা রাখতে হবে। আর্থিকভাবে স্বাবলম্বী একজন নারী নিজের অধিকার সম্পর্কে যেমন সচেতন হন, তেমনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে সক্ষম হন। এতে সমাজে সহজেই দৃঢ় অবস্থান তৈরি করতে পারেন। এজন্য শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে।
1: সমাজে ধর্ষণ প্রতিরোধে কেবল আইন বা পুলিশের দায়িত্ব নয়, এটি আমাদের সম্মিলিত দায়িত্ব। আমাদের মনে রাখতে হবে, একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে হলে নারীর অবদানকে স্বীকৃতি দিয়ে তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাহলেই আমরা একটি এমন সমাজ নির্মাণ করতে পারব যেখানে নারী পুরুষ সমান মর্যাদায় সম্মান ও নিরাপত্তার সঙ্গে জীবনযাপন করতে পারবে এবং আমাদের মানব সভ্যতার অগ্রযাত্রা আরও সুদৃঢ় হবে।
2: প্রিয় শ্রোতা, আসুন সকলে সচেতন হই, নারীর প্রতি আরও যত্নশীল হই। এই আহ্বানে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। আজকের মহানগর উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি খান্নাজম ই এলাহি
1: এবং আমি ইশরাত জাহান নীলা।
2: প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আজকের মহানগরের আয়োজনে আপনাদের জন্য যা যা রয়েছে।
1: থাকছে আজকের দিনে ঢাকায় অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠানের তথ্যের সংকলন নিয়ে পর্ব আজকের ঢাকা।
2: নগর পরিক্রমা পর্বে থাকছে ঢাকা মহানগরীর সমসাময়িক বিষয় নিয়ে স্পট রিপোর্টিং।
1: স্বপ্নের আগামী পর্বে রয়েছে নারীর ক্ষমতায়ন নিয়ে একটি সাক্ষাৎকারমূলক প্রতিবেদন।
2: মহানগরের আয়োজন থেকে আরো শুনতে পাবেন একটি ছায়াছবির গান।
1: রয়েছে শ্রোতাদের পাঠানো চিঠি ও ইমেইলের উত্তর দানের আয়োজন, বাঁধন ও ই বাঁধন পর্ব।
2: শোভাযাত্রা পর্বে রয়েছে অভ্যন্তরীণ বিমান বাস ট্রেন ও লঞ্চের যাতায়াতের সময়সূচির তথ্য।
1: আশা করছি অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। এবারে আমন্ত্রণ অনুষ্ঠানের মূল পরিবেশনায়।
2: প্রিয় শ্রোতা, আমাদের আয়োজনের প্রথম নিবেদন, আজকের দিনে ঢাকায় অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠানের তথ্যের সংকলন নিয়ে পর্ব আজকের ঢাকা। গ্রন্থনায় রয়েছেন সাইফুল ইসলাম এবং পাঠে রয়েছেন বনশ্রী অধিকারী।
0: আজ সন্ধ্যে 7:15 রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চায়িত হবে নাটক প্যারাবোলা। এ নাটকের রচয়িতা ইতালীয় নাট্যকার দারিও ফো। বাংলায় এর মঞ্চরূপ ও নির্দেশনা দিয়েছেন মুক্তনীল। নাটকটি প্রযোজনা করেছে নাট্য সংগঠন বাতিঘর। একই দিনে সন্ধ্যা 7:00 একাডেমির স্টুডিও থিয়েটার হলে পরিবেশিত হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উপন্যাস শেষের কবিতা অবলম্বনে নির্মিত নাটক শেষের কবিতা। নাট্যরূপ দিয়েছেন অনন্ত হীরা। এদিকে একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের 2 গ্যালারিতে চলছে রবির চিত্র চিত্রের রবি এই শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনী। প্রদর্শনী প্রতিদিন সকাল 11:00 থেকে রাত 8:00 পর্যন্ত সবার জন্য উন্মুক্ত, চলবে আগামী 23 মে পর্যন্ত। ধানমন্ডির মিরপুর রোডে আলিয়স ফ্রসেস দ্য ঢাকার লা গ্যালারিতে চলছে তরুণ শিল্পী মুস্তাসিম আলভির একক চিত্র প্রদর্শনী। প্রতিদিন দুপুর 2:00 থেকে রাত 8:00 পর্যন্ত সবার জন্য উন্মুক্ত প্রদর্শনীর দুয়ার, চলবে আগামী 16 মে পর্যন্ত। অন্যদিকে বাংলাদেশের লোকশিল্প প্রদর্শনী চলছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। একাডেমির চারুকলা বিভাগের আয়োজনে জাতীয় চিত্রশালার 4 গ্যালারিতে আয়োজিত এই প্রদর্শনী সকাল 11:00 থেকে রাত 8:00 পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনী চলবে আগামী 15 মে পর্যন্ত। এছাড়া রাজধানীর উত্তরার গ্যালারি কায়ায় শুরু হয়েছে শিল্পী রঞ্জিত দাসের একক শিল্প প্রদর্শনী কাঠি ড্রয়িংস অ্যান্ড আদার্স। এই প্রদর্শনীতে স্থান পেয়েছে মোট 65টি শিল্পকর্ম। প্রদর্শনী প্রতিদিন বেলা 11:30 থেকে রাত 8:00 পর্যন্ত সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। এ প্রদর্শনীর পর্দা নামবে আগামী 15 মে পর্যন্ত। আর শিল্পী ইফাত আরা দেওয়ানের অপরাজিতা শীর্ষক একক চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে শিল্প চর্চার প্ল্যাটফর্ম শিল্পাঙ্গনে। লালমাটিয়ার সি ব্লকের 2/6 বাড়ির গ্যালারি ইলিয়োশনসে আয়োজিত এই প্রদর্শনী বিকাল 3:00 থেকে রাত 10:00 পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। প্রদর্শনী চলবে আগামী 16 মে পর্যন্ত। সুপ্রিয় বন্ধুরা, হাতে সময় থাকলে বন্ধু স্বজন নিয়ে ঘুরে আসতে পারেন এসব আয়োজনের আগে নেয়।
2: প্রিয় শ্রোতা, শুনছিলেন আজকের ঢাকা পর্বটি।
1: এবারে নগর পরিক্রমা পর্বে থাকছে ঢাকা মহানগরীর সমসাময়িক বিষয় নিয়ে স্পট রিপোর্টিং। আজকের বিষয় রমনা পার্ক। গবেষণা গ্রন্থনা ও সাক্ষাৎকার গ্রহণে মামুনুর রশিদ।
3: রমনা পার্ক বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের একটি মনোরম উদ্যান। কালের বিবর্তনে এর আয়তন দাঁড়িয়েছে 68.50 একর। প্রতিবছর ছায়ানটের উদ্যোগে ঐতিহ্যবাহী রমনা পার্কের পটভূমিতে পয়লা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করা হয়, যা বাঙালির সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। রমনা উদ্যানে কথা বলছি কয়েকজনের সাথে। আচ্ছা, আপনার নামটা কি বলেন?
4: আমার নাম হলো নাহিদ মিয়া।
3: আচ্ছা, রমনা পার্কের পরিবেশটা কেমন
4: এখানে? মানে ঢাকা শহরে যে মানে সবচেয়ে একটা মুক্ত অক্সিজেন পরিবেশ, এবং যেখানে নিঃশ্বাস নিয়ে যায় প্রাণ খুলে, একমাত্র জায়গা রমনা পার্ক। আর সব তো ব্যস্ত শহর, এখানে বয়ে থাকে সবকিছু করি একটা ই পাওয়া যায়।
3: আচ্ছা, কথা বলবি আপনার কি মায়ের?
5: আমার নাম আমার তারকুল ইসলাম।
3: বলেন কেন আসেন রমনা পার্কে?
5: এই জায়গায় আসলে একটু নিরিবিলি, গাছের ছায়া, সব সবুজ আর কি, এই জন্য আসে। তাছাড়া পরিবেশ রমনা পার্কে অনেক ভালো।
6: আমার নাম মোহাম্মদ রফিকুজ্জামান রোমান।
3: আচ্ছা, ঢাকায় কোথায় থাকেন?
6: আমি ঢাকার যাত্রাবাড়ি থাকি।
3: আচ্ছা, এই রমনা পার্কে যদি পরিবেশটা বলি কেমন লাগে?
6: প্রকৃতপক্ষে এই ঢাকার ব্যস্ততম নগরীতে এত যানজট, ইট পাথরের দেয়ালের পরে একটা স্বস্তির একটা চমৎকার জায়গা রমনা পার্ক। এই পার্কটাতে আসলে ওই যানজট, ওই ইট পাথরের দেয়ালের যে চাপ, ওইখান থেকে একটু রিলিফ পাওয়া যায়। বাচ্চাদেরকে নিয়ে, পরিবারকে নিয়ে আশেপাশে যারা আসে শুক্রবার বা বিভিন্ন বন্ধের মধ্যে আসে, একটু স্বস্তির নিঃশ্বাস নিতে, ভালো একটা অক্সিজেন নিতে, এই রমনা পার্কের ভালোটা চাওয়া সকলেরই উচিত।
3: সবুজে ঢাকা মোগল আমল থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন ঘটনা সাক্ষী রমনা পার্ক বর্তমানে প্রায় 211 প্রজাতির উদ্ভিদ রয়েছে, যার মধ্যে লতাগুল্ম, দুর্লভ প্রজাতির ছোট বড় বৃক্ষ, এছাড়াও রয়েছে কৃষ্ণচূড়া, সোনামুখ সহ নানান মৌসুমি ফলের সমাহার। এর মূল আকর্ষণ হল লেক, যার দৈর্ঘ্য 812 মিটার এবং প্রস্থ 9 থেকে 98 মিটার পর্যন্ত। রমনা পার্কের ইতিহাস কয়েকজনের কাছে জানতে চেয়েছিলাম, কিন্তু তারা বলতে পারেননি। শেষ পর্যন্ত একজনের দেখা পেলাম, তিনি বললেন,
6: রমনা পার্কের ইতিহাস বলতে আমরা যদি সে ব্রিটিশ আমল থেকে শুরু করি, এখানটাতে ব্রিটিশদের জন্য একটা বিনোদনের কেন্দ্র ছিল, এটা একটা বাগান ছিল, এটার পাশেই ছিল রেসকোর্স ময়দান, বর্তমানে এটা সোহরাওয়ার্দী উদ্যান। ব্রিটিশরা এই এলাকাকে পরিকল্পিতভাবে নগর বিনোদনের জন্য তৈরি করেছিল, যা এখন মানুষের নগর বিনোদনের বিশাল একটা কেন্দ্র। আর আমরা যদি পরবর্তীকালে বলি, সেটা হচ্ছে 1971 স্বাধীনতার সময়কালে 25 মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনীর বর্বর হামলায় বহু মানুষকে হত্যা করা হয় এই রমনার কালী মন্দিরের এখানে, মন্দিরটি ধ্বংস করে দেওয়া হয়। এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি ভয়াবহ গণহত্যার ঘটনা হিসেবে বিবেচিত।
3: প্রিয় শ্রোতা, প্রতিদিন ভোরের আলো ফোটার সাথে সাথে রমনা পার্কে শুরু হয় জীবনের স্পন্দন। এখানে মানুষেরা শরীরচর্চা করতে আসেন, কেউ বা আসেন বই পড়তে, আবার অনেকে পরিবার বন্ধুদের নিয়ে বসে সময় কাটান, দেশ সমাজ নিয়ে কথা বলেন। এটি যেন ঢাকার মানুষের জন্য একটি মুক্তির জায়গা। নগর পরিক্রমা আজ এ পর্যন্ত।
2: প্রিয় শ্রোতা, শুনছিলেন নগর পরিক্রমা পর্বটি। আপনারা শুনছেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। এবারে স্বপ্নের আগামী পর্বে রয়েছে নারীর ক্ষমতায়ন নিয়ে একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে নাসরিন রহমান।
7: শুভেচ্ছা নিন সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি স্বপ্নের আগামী পর্বে, উদ্যোক্তাদের নিয়ে এ পর্বে। আজ আমাদের অতিথি বোন মাফরুহা কুমকুম। কি নিয়ে কাজ করা হচ্ছে আর কাজের শুরুটা কিভাবে?
8: আমি কাজ করছি মেয়েদের থ্রি পিস নিয়ে, দেশি এবং বিদেশি। আমি আমার হাজব্যান্ড, আমরা দুজনেই ফার্মাসিস্ট। আমি জব করতাম, বাট প্যান্ডেমিকের মধ্যে যখন আমার ফার্স্ট বেবি আমি কনসিভ করি, তখন আমার হেলথ কন্ডিশনের কারণে আমার জবটা ছেড়ে দিতে হয়। বাট ইচ্ছে ছিল যে বেবি হওয়ার পরেও আমি আবার আমার জবে ব্যাক করবো, বাট আমার বাচ্চার দেখভালের কেউ নেই, এই জন্য আমি আর জবে জয়েন করতে পারিনি। তখন থেকে আমার খুব কষ্ট লাগতো, যেহেতু আমি জব ছেড়ে দিয়েছি, বাচ্চার মুখের দিকে তাকালে খুব খারাপ লাগতো, কিন্তু কিছু একটা করবো এই ইচ্ছাটাও যেন মনকে কুড়ে কুড়ে খেত। আমি আমার হাজব্যান্ডকে বলতাম যে আমি কিছু করতে চাই। আমার হাজব্যান্ড সবসময় আমাকে সাপোর্ট দিয়ে এসেছে, তো আমাকে বললো তুমি দেখো তুমি কোন কাজে বেশি কমফোর্ট ফিল করবা, তুমি কিভাবে করতে চাও। তখন আমি বললাম যে আমি নারী, আমার শখের জিনিস হচ্ছে ড্রেস, আমি ড্রেস পরতে খুব পছন্দ করি, আমি মেয়েদের ড্রেস নিয়েই কিছু করতে চাই।
7: ড্রেস নিয়ে কাজ করছেন, কি ধরনের ড্রেস নিয়ে কাজ করছেন আর কাজটা কিভাবে করছেন?
8: আমি মেয়েদের থ্রি পিস নিয়ে কাজ করছি। থ্রি পিসের মধ্যে খাদি কটন থ্রি পিস আছে, তারপর পাকিস্তানি লন ড্রেসগুলো, এইসব নিয়ে কাজ করছি।
7: আমি এনে বললেন খাদি ড্রেস নিয়ে কাজ করছেন, খাদি ড্রেস বা আমাদের দেশীয় যে কাপড়ের ড্রেসগুলো, সংগ্রহটা কিভাবে হয়?
8: বিভিন্ন উদ্যোক্তারা আছেন, আমি দেখলাম যে তারা দেশীয় পণ্য, খাদি কাপড়, পাইকারি এবং খুচরা দুটাই সেল করে। তো আমি প্রথমে তাদের সাথে কন্ট্যাক্ট করি, তাদের কাছে প্রথমে আমি অল্প সংখ্যক ক্রয় করি, করে তখন আমি সেল করি। যখন দেখলাম যে ফিডব্যাক খুব ভালো এবং সবাই বলছে ভালো এবং সবাই পছন্দও করেছে, তখন আমি তাদের সাথে কন্ট্যাক্ট করলাম যে আমি আপনাদের কাছ থেকে মান্থলি বা আমার যতটুকু রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আপনাদের কাছে চাইলে আপনারা পারবেন কিনা আমাকে ডেলিভারি দিতে। আমি সরাসরি কারখানায় যাই না, বাট ওদেরকে ডিজাইন দিয়ে দিই, ওনারা আমাকে আমার ডিজাইন অনুযায়ী, আমার কোয়ান্টিটি অনুযায়ী আমাকে ডেলিভার করে।
7: আচ্ছা, তাহলে সেগুলো যখন আপনি আপনার পেজে প্রদর্শন করেন, সেখান থেকে আপনার ক্রেতারা কিনে নেয়? এখনো পর্যন্ত আপনার ক্রেতাদের কাছে আপনার পণ্য নিয়ে সন্তুষ্টি কেমন?
8: আলহামদুলিল্লাহ খুব ভালো। আমি আমার বিজনেসের, প্রত্যেকের বিজনেসের একটা মোটো থাকে, আমার মোটোটা হচ্ছে যে ক্রেতারা আমার কাছ থেকে ড্রেস নিয়ে স্যাটিসফাইড থাকবে। ইভেন সে শুধু আমার ফার্স্ট ক্রেতা লাস্ট ক্রেতা আমার হবে না, সে আমার সব সময়ের জন্য পার্মানেন্ট ক্রেতা হয়ে যাবে। ইভেন এটাও হয়েছে যে আমার কাছ থেকে ড্রেস নেওয়ার পরে আমার কয়েকটা ক্রেতা আছে যে তারা অন্য কোথাও আর কিছু কেনে না।
7: আপনি বলছেন যে গ্রাহকদের একটা সন্তুষ্টির জায়গা আপনি তৈরি করে নিয়েছেন, এই যে আস্থার জায়গাটা, এটা রক্ষা করতে হলে এটা নিয়মিত রাখতে হবে, এটাই আপনাদের ব্যবসার একটা নীতি। আপনি যে পণ্যগুলো অনলাইনে দিচ্ছেন নারীদের পোশাক,
9: তো এরকম পণ্য তো আমাদের বাজারে পাওয়া যায়, মার্কেটগুলোতে পাওয়া যায়, বিপণি বিতানগুলোতে পাওয়া যায়, গ্রাহক কেন তাহলে আপনার পোশাকটি নেন?
10: সর্বপ্রথম হচ্ছে কোয়ালিটি, দেন প্রাইস। ম্যাক্সিমাম আমি দেখেছি যে অনেক অন্যান্য প্লেস থেকে নিয়েছে, কমপ্লেন আসে যে আপনার কাছ থেকে নিব, প্রথমবার নেওয়ার সময় বলেছে, অন্যান্য জায়গা থেকে নিয়ে দেখেছি কালার উঠে যায়, টেকসই হয় না, বা ডিজাইন সেম দেখি বাট কমফোর্ট ফিল করি না, বা কটন অনেকে আছে যে কটনটা খুব বেশি করে চায় কিন্তু সেখানে মিক্স থেকে যায়, বাট আমি এই কোয়ান্টিটিগুলো সবগুলোই ফুলফিল করি এবং প্রাইসটা আমি সবসময় কম রাখি, এই কারণে গ্রাহকরা আমার প্রোডাক্ট বেশি কেনে। আর
9: আজকে আপনি অতিথি হয়ে এসেছেন স্বপ্নের আগামী পর্বে, উদ্যোক্তা জীবনে আপনার স্বপ্নের আগামীটা কি?
10: আমার স্বপ্নের আগামী, আমি আমার বিজনেসটাকে আরো অনেক বেশি বড় করব। ইভেন আমার ইচ্ছে আছে যে আমি নিজে আমার বিজনেসে আমি কিছু নারীদের সংযোগ করব, যারা আমাকেও হেল্প করবে এবং তারা নিজেরাও স্বাবলম্বী হবে, এই ইচ্ছেটা আমার আছে। আমি বলেছি যে আমি হ্যান্ডমেড বাসায় তৈরি কিছু হাতের, আমাদের নারীরা দেখা যায় যে প্রত্যেকেই সেলাই পারে, হ্যাঁ, বড় বড় আমাদের দেশীয় ব্র্যান্ড যেসব দাঁড়িয়ে গিয়েছে যেমন আরও, আমি চাই আমার এরকম একটা ব্র্যান্ড হবে, পছন্দ করি এবং সেইভাবেই আমি এগোচ্ছি। আমি আমার কিছু নিজস্ব সেলাইয়ের কিছু ড্রেস আমি বেজে দিয়ে আমি প্রচুর সাড়া পেয়েছি, সেটা ইউনিকও হয় এবং দেখতেও সুন্দর, কোয়ালিটিও ভালো, এবং গ্রাহকরা বলেছে আপনি এই ধরনের কাজ আরো বেশি করে করেন।
9: তাহলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে একটি কর্মী বাহিনী বানানো এবং তারা অবশ্যই নারী হবে। যেহেতু আপনি একজন কর্মজীবী নারী ছিলেন, তাই উদ্যোক্তা জীবন শুরু করতে যে আর্থিক পুঁজির প্রয়োজন হয় সেই সংস্থান প্রসঙ্গে আপনাকে আর কিছুই জিজ্ঞেস করলাম না, কিন্তু আপনি যেভাবে আপনার কাজটার পরিধি বাড়াতে চাচ্ছেন তার জন্য একটা বড় অঙ্কের লগ্নি প্রয়োজন হবে, সেটার ব্যাপারে কি আপনি চিন্তা ভাবনা রেখেছেন?
10: চিন্তা ভাবনা রেখেছি, দেশেও বিভিন্ন ব্যাংক আছেন নারী উদ্যোক্তাদের, তো আমার ইচ্ছা আছে আমি যদি তাদেরকে আমার ভালোভাবে প্রেজেন্ট করতে পারি যে আমি কিভাবে করতে চাই উদ্দেশ্যটা, আই থিঙ্ক তারা আমাকে সাপোর্ট করবে। আর আমার ফ্যামিলি সাপোর্ট আছে, আমার হাজব্যান্ড, আমার মা, আমার ছোট বোন।
9: আমাদের উদ্যোক্তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সব ক্ষেত্রে সমর্থন পান না তারা, আপনি যেহেতু পারিবারিকভাবে সমর্থন পাচ্ছেন এবং আপনার মানসিক জোর আছে এবং পরিকল্পনা আছে, আমরা আশা করি আপনার এই ইচ্ছা পূর্ণ হবে, আপনি একজন সফল উদ্যোক্তা হয়ে উঠবেন,
10: দোয়া করবেন।
9: আপনার ব্যস্ততম সময় থেকে আমাদের সময় দিলেন, সেই জন্য অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন,
10: আপনাকেও অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।
9: প্রিয় শ্রোতা, আগামী স্বপ্ন শুনলেন, তার এই ইচ্ছা পূরণ হবে এবং তিনি একজন সফল উদ্যোক্তায় পরিণত হবেন, এই প্রত্যাশায় আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।

0: প্রিয় শ্রোতা, শুনছিলেন স্বপ্নের আগামী পর্বে নারীর ক্ষমতায়ন নিয়ে একটি সাক্ষাৎকার। আপনারা শুনছেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, সরাসরি প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে আপনাদের পাঠানো চিঠিপত্র এবং ইমেইলের উত্তরদানের আয়োজন। বাঁধন ও ইবাঁধন পর্ব গ্রন্থনায় রয়েছেন জান্নাতুল ফেরদৌস তমা।
1: শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ আজকের বাঁধন ও এই বাঁধন পর্বে। চলুন পড়ে নিই আপনাদের পাঠানো লেখাগুলো। শুরুতেই পড়ছি আফিয়া খানম জুলি মধুমতি বেতার শ্রোতা সংঘ খোরাতার সুলতান শাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন, পাঁচই মে প্রচারিত অনুষ্ঠানে আন্তর্জাতিক ধাত্রী দিবস উপলক্ষে প্রাসঙ্গিক অনেক কথা জানা হল। মাতৃ ও শিশু মৃত্যু হার কাঙ্ক্ষিত পর্যায়ে নামিয়ে আনতে দেশে আরও অধিক সংখ্যক প্রশিক্ষিত ও দক্ষ ধাত্রী প্রয়োজন। জনগণের মাঝে ব্যাপক সচেতনতা সৃষ্টির পাশাপাশি দক্ষ ধাত্রীদের মাধ্যমে মাতৃ ও শিশু মৃত্যু হার বহুলাংশে হ্রাস করা সম্ভব। স্বপ্নের আগামী পর্বে নারী উদ্যোক্তা সাদিয়া আহমেদ রুম্পার সংগ্রামী জীবন সম্পর্কে জেনেছি। নানা ঝড়ঝাপটা থাকা সত্ত্বেও জীবন যুদ্ধে হার না মেনে এগিয়ে যাওয়া সংগ্রামী মানুষটির প্রতি রইল আন্তরিক শুভকামনা। নগর পরিক্রমা পর্বে ঢাকা শহরে বৃক্ষায়ন বিষয়ে অনেক তথ্য জানা হল। রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তুলতে এই পদক্ষেপ খুবই প্রশংসনীয়।
0: বন্ধু আফিয়া খানম জুলি, আপনি অনেকগুলো পর্বের কথা উল্লেখ করেছেন এবং বিস্তারিত লিখেছেন, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এভাবে আপনি নিয়মিত থাকবেন এমনটি আশা রাখছি, আর আপনার যদি কোনো অনুরোধ থাকে সেটিও আপনি আমাদের জানাতে পারেন।
1: মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু বেলকুচি, হ্যালো ফ্রেন্ডস বেতার শ্রোতা সংঘ গাবগাছি চন্দন গাটি বেলকুচি সিরাজগঞ্জ থেকে লিখেছেন, শুভ সকাল। সকালের বেলি ফুলের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। গত পাঁচই মে প্রচারিত মহানগর অনুষ্ঠানে নগর পরিক্রমা পর্বে স্পট রিপোর্ট, বিভিন্ন ধরনের নার্সারি থেকে চারা বা গাছ নিয়ে বিশেষ আয়োজন ভালো লাগল। স্বপ্নের আগামী পর্বে একজন নারী উদ্যোক্তা সাদিয়া আক্তার রুম্পা, তার সাক্ষাৎকার চমৎকার ছিল। আসলে নারীদের এভাবে সবার মাঝে তুলে ধরা প্রয়োজন, নারীরাও এগিয়ে যেতে পারে তাদের কর্মদক্ষতায়, সেটা সবাই জানুক। মহানগর অনুষ্ঠানে কি কুইজ চালু হবে? না হলে প্রতি সপ্তাহে একজন করে পড়ালেখা নির্বাচিত করা হোক, এতে করে শ্রোতাদের মনে অনেক প্রশান্তির ভালোবাসা খুঁজে পাবে, দেখবেন একটু ভেবে।
0: বন্ধু ওয়াসির রহমান মিন্টু, আপনাকে শুভ সকাল, শুভ সময় জানাচ্ছি, আর আপনার ইমেলটি আমরা কিন্তু হুবহু পড়লাম। যদিও শেষাংশে আপনি কি বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট নয়, তাই আগামীতে লিখবার সময় অবশ্যই স্পষ্ট করে লিখবেন আশা করি, কারণ আপনার লেখা আমাদের কাছে ভীষণ মূল্যবান। আর মহানগর অনুষ্ঠানে আপাতত কুইজ চালু হবার কোনো সম্ভাবনা নেই, আবারও লিখবেন, ধন্যবাদ আপনাকে।
1: মোহাম্মদ রাসেল শেখ শিবালয় মানিকগঞ্জ থেকে লিখেছেন, প্রিয়মুখ পর্বে সাতই মে সঙ্গীত শিল্পী পথিক নবীর সঙ্গে আলাপচারিতা শুনতে পেয়ে ভালো লেগেছে। এই সুন্দর আয়োজনে প্রিয় অতিথির শৈশবের বেড়ে ওঠা, সঙ্গীত শিল্পী হয়ে ওঠার গল্প এবং বর্ণাঢ্য ক্যারিয়ার সম্পর্কে জানতে পেরেছি। পরবর্তীতে এই পর্বে কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের সাক্ষাৎকার শোনার প্রত্যাশা রাখছি।
0: আমাদের মানিকগঞ্জ শিবালয়ের বন্ধু মোহাম্মদ রাসেল শেখকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি কুমার বিশ্বজিতের সাক্ষাৎকার শুনতে চেয়েছেন। বন্ধু আপনি জানেন কিনা জানি না, তবে শিল্পী কুমার বিশ্বজিৎ তিনি কিন্তু বিদেশে অবস্থান করছেন এবং মাঝে মাঝে খুব স্বল্প সময়ের জন্য বাংলাদেশে আসেন, এজন্য তার সাক্ষাৎকার গ্রহণ করাটা বেশ কষ্টসাধ্য, তবু আমাদের চেষ্টা থাকবে, আবার লিখবেন।
1: আব্দুল ওহাব প্রধান, সম্রাট কুকিবাজিত, বড়িয়াহাট, শিবগঞ্জ, বগুড়া থেকে লিখেছেন, প্রিয় ম্যাগাজিন মহানগর, গত পাঁচই মে স্বপ্নের আগামী পর্বে সাদি আহমেদ রুম্পার সাক্ষাৎকার এবং তার এগিয়ে যাওয়ার গল্প, সেই সাথে অনুষ্ঠানের শুরুতেই ধাত্রী পেশার গুরুত্ব নিয়ে কথামালা এবং গত সাতই মে মহানগরের প্রিয় মুখ পর্বে জনপ্রিয় কণ্ঠশিল্পী পথিক নবীর সাক্ষাৎকার চমৎকার লেগেছে, ধন্যবাদ জানিয়েছেন তিনি।
0: আমরাও ধন্যবাদ জানাচ্ছি বন্ধু আব্দুল ওহাব প্রধান সম্রাটকে, আপনি সবসময় আমাদের পাশে থাকবেন এমনটি আশা রাখছি।
1: মেহেদি হাসান মামুন, আপন বেতার শ্রোতা সংঘ, জীবনপুর, চরিডাঙ্গা, দৌলতপুর, মানিকগঞ্জ থেকে লিখেছেন, লিপির শুরুতেই রইল এই ভ্যাপসা গরমে আপনাদের দুজন সহ মেলবন্ধনের সাথে যুক্ত সবাইকে লেবুর শরবত খাওয়ার শুভেচ্ছা। বোধ করি আপনারা বেশ কুশলেই আছেন। বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মহানগরে কি এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শ্রোতাদের পাঠানো ঈদ শুভেচ্ছা বার্তা প্রচার করা হবে। ইতিপূর্বে এই পর্বটি চমৎকারভাবে সাড়া ফেলেছে এবং নিয়মিতভাবে প্রচার করা হয়েছে। এবারের ঈদে কি এরকম আয়োজন করা হচ্ছে জানতে চাই। অনুরোধ থাকবে এবারের ঈদেও শ্রোতাদের ঈদ শুভেচ্ছা বার্তা প্রচার করা হোক। ভালো থাকবেন, নিয়মিত বেতারের সাথে আছি, এমনটাই বলেছেন।
0: মেহেদী হাসান মামুন, আপনি খুব চমৎকার করে লিখেছেন, আপনার কিছু আবদারও আছে। তবে এবারে কিন্তু আসলে ঈদ শুভেচ্ছা পর্ব থাকছে না, তাই বলে আপনারা যে আমাদের পাশে থাকবেন না এমনটি না, একদমই আশা করছি না, কারণ আপনারা সবসময় আমাদের সঙ্গে আছেন, থাকবেন।
1: এটিএম আতাউর রহমান রঞ্জু আলোকিত মানুষ চাই আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাব সৈয়দপুর পীরগাছা রংপুর থেকে লিখেছেন, বাংলাদেশের অতি পুরাতন রূপলাল হাউস নিয়ে উপস্থাপনা ভালো লেগেছে। বাংলাদেশের অনেক ইতিহাস ঐতিহ্য আছে যেগুলো আমরা পরিচিত হলে ও শোনার পর মনে পড়ে। ধন্যবাদ মহানগর বাংলাদেশ বেতার ঢাকাকে। আমি নারায়ণগঞ্জের পানাম সিটি নিয়ে ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির কথা জানতে চাই। পুরান ঢাকায় অবস্থিত আহসান মঞ্জিল কিছুদিন আগে দেখতে গিয়েছিলাম। আমার অ্যাসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশের সদস্য হিসেবে বেশ কয়েকজন তেমনি লালবাগ কেল্লা নিয়ে জানতে চাই। ধন্যবাদ জানিয়েছেন তিনিও।
0: বন্ধু, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে আপনার অনুরোধে পানাম সিটি এবং লালবাগ কেল্লা নিয়ে প্রচার করার চেষ্টা থাকবে, আবারও লিখবেন।
1: এই ছিল আজকের আয়োজন। জানিয়ে দেব আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা, বাঁধন ও বিবাঁধন প্রযোজক মহানগর, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার শেরেবাংলা নগর আগারগাঁও ঢাকা 1207। ইমেল নম্বরটি হচ্ছে mohanagorbp@gmail.com, আমাদের ইমেল অ্যাড্রেস এটি। সকলের জন্য শুভকামনা। বাঁধন ও বিবাঁধন পর্ব থেকে আজ বিদায় নিচ্ছি।
0: প্রিয় শ্রোতা, শুনছিলেন বাঁধন ও বিবাঁধন পর্ব। বন্ধুরা, অনেক তো কথা হলো, এবার আমরা একটু সুরের ভেলায় ভেসে আসি। হ্যাঁ বন্ধুরা, মহানগর আয়োজন থেকে এখন শুনবেন একটি ছায়াছবির গান, কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা এবং বশির আহমেদ।

0: প্রিয় বন্ধুরা, রুনাই লালা এবং বশির আহমেদের কণ্ঠে ঝুমুর ছায়াছবির গান শুনলেন। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি শুভযাত্রা পর্বে। জানিয়ে দিচ্ছি কয়েকটি আন্তনগর ট্রেনের সময়সূচি।
1: সুবর্ণ এক্সপ্রেস 701 নম্বর ট্রেনটি সোমবার বাদে প্রতিদিন সকাল 7টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসে পৌঁছায় বেলা 11:55। অন্যদিকে সুবর্ণ এক্সপ্রেস 702 নম্বর ট্রেনটি সোমবার বাদে প্রতিদিন বিকেল 4:30 ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পৌঁছায় রাত 9:25।
0: পরাবত এক্সপ্রেস 709 নম্বর ট্রেনটি মঙ্গলবার বাদে প্রতিদিন সকাল 6:30 ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে গিয়ে পৌঁছায় বেলা 1টায়। অন্যদিকে পরাবত এক্সপ্রেস 710 নম্বর ট্রেনটি মঙ্গলবার বাদে প্রতিদিন বেলা 4টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসে পৌঁছায় রাত 10:40।
1: চট্টলা এক্সপ্রেস 801 নম্বর ট্রেনটি শুক্রবার বাদে প্রতিদিন সকাল 6টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসে পৌঁছায় দুপুর 12:40। অন্যদিকে চট্টলা এক্সপ্রেস 802 নম্বর ট্রেনটি শুক্রবার বাদে প্রতিদিন বেলা 2:15 থেকে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পৌঁছায় রাত 8:30।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের যাত্রা শুভ হোক, এমনই প্রত্যাশা আমাদের আয়োজন থেকে।
1: এবারে বিদায় নিব, যাবার আগে বলব শেষের কথাগুলো। আজকের মহানগর অনুষ্ঠানের গ্রন্থনায় ছিলেন খান্নাজম-ই ইলাহি, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি ইশরাত জাহান নীলা
0: এবং আমি খান্নাজম-ই ইলাহি,
1: প্রকৌশল সহযোগিতায় ছিলেন হাফিজ আক্তার,
0: প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম,
1: তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার
0: এবং আজকের মহানগর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ইশরাত শারমিন।
2: ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর এখানেই শেষ হল। বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি আতিক মাহমুদ। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীদের অপরাধী হিসেবে বিবেচনা করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাপ্লা হলে পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের দেওয়া উদ্দেশ্য ভাষণে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী দুর্নীতি, সন্ত্রাস ও দুঃশাসনের বিরুদ্ধে তার সরকারের আপোষহীন অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, একটি শক্তিশালী, জবাবদিহিমূলক, আইনসম্মত ও জনবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে

0: পুলিশের ভূমিকা অনস্বীকার্য। দলমত নির্বিশেষে রাষ্ট্র ও সমাজের প্রতিটি মানুষকে রাষ্ট্রীয় ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে আসা সরকারের উদ্দেশ্য উল্লেখ করে তিনি আরো বলেন, এলক্ষ্যে অপরাধীদের কঠোরভাবে দমনের পাশাপাশি জনগণের নিরাপত্তার বিষয়টি পুলিশ সদস্যদের সবার আগে বিবেচনায় রাখতে হবে। প্রধানমন্ত্রী পেশাগত সুবিধা লাভের জন্য পেশাদারিত্বের সঙ্গে আপোষ না করতেও পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তৃতাকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ পুলিশ বাহিনীর মধ্যে দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে বলেছেন, এই আইন প্রয়োগকারী সংস্থায় শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না। ডিজিটাল যুগে অপরাধের পরিবর্তনশীল প্রকৃতির উপর আলোকপাত করে স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার অপরাধ, অনলাইন গুজব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভুল তথ্য মোকাবেলায় একটি বিশেষায়িত সাইবার পুলিশ ইউনিট গঠনের ঘোষণা দেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, মহাসড়কের উপরে বা পাশে কোনো কোরবানির গরুর হাট বসবে না। তিনি গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। মন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং সড়কে অযাচিত যানজট এড়াতে ঢাকার বিভিন্ন স্থানে 69টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। শেখ রবিউল আলম বলেন, যেখানে সেখানে বাস থামিয়ে যাত্রী ওঠা নামা না করতে যানবাহন মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাকোয়াত হোসেন বলেছেন, সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকারের অংশ হিসাবে সরকার ডেঙ্গু মোকাবেলায় ভ্রাম্যমান হাসপাতাল স্থাপন করছে। গতকাল বরিশালে বিভিন্ন হাসপাতাল আকস্মিকভাবে পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে পরিবেশ ও সেবার মান উন্নয়নের পাশাপাশি হাসপাতালে দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, আগামী 3-4 মাসের মধ্যে বরিশাল শিশু হাসপাতাল সম্পূর্ণরূপে চালু করা হবে। মন্ত্রী আরও বলেন, হামের সংক্রমণ এখনও পুরোপুরি বন্ধ হয়নি এবং শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে কিছুটা সময় লাগবে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা সহ সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ এই সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শীঘ্রই শুরু হবে। তিনি গতকাল লালমনিরহাট জেলা স্টেডিয়ামে একটি চাকটি মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আরও বলেন, নির্বাচনী ইস্তেহার অনুযায়ী আগামী 5 বছরে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে ঐতিহাসিক রায় দিয়েছে হাইকোর্ট। এর ফলে এখন থেকে গর্ভের সন্তান ছেলে নামে তা প্রকাশ করা যাবে না। গতকাল বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ব্রেঞ্চের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। এর আগে 2024 সালের 25শে ফেব্রুয়ারি আদালত এই সংক্ষিপ্ত রায় ঘোষণা করেছিল। খেলার খবর ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের আজ শেষ দিনে 3 উইকেটে 152 রান নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আবার শুরু করবে বাংলাদেশ। গতকাল বৃষ্টি বিঘ্নিত চতুর্থ দিনের শেষে পাকিস্তানের বিপক্ষে স্বাগতিক বাংলাদেশ 179 রানে এগিয়ে রয়েছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ প্রথম ইনিংসে 413 ও দ্বিতীয় ইনিংসে 3 উইকেটে 152, পাকিস্তান প্রথম ইনিংসে 386। আজ সকাল 10:45 পঞ্চম ও শেষ দিনে খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার চলতি ধারাবিবরণী প্রচার করবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন রয়েছে নজরুল সঙ্গীত। প্রথমে হারানো হিয়া নিকুঞ্জ পথে উড়াই ঝরা ফুল একেলা আমি, শুনবেন সিফাতি মনসুরের কণ্ঠে।

0: এতক্ষণ নজরুল সঙ্গীত পরিবেশিত হল। শিল্পী ছিলেন সিফাতি মনজুর।
1: বাংলাদেশ, পিতার ঢাকা।

অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন পল্লীগীতি শুনবেন আরিফ দেওয়ানের কণ্ঠে। প্রথম গানটি লিখেছেন এবং সুর করেছেন দূরবীন সাহা।

0: এতক্ষণ পল্লীগীতি শুনলেন, গেয়েছে নারীর দেওয়ান।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আয়োজনে এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমনা বর্ধন।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন সুমনা বর্ধন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন আধুনিক গান শুনবেন, গেয়েছেন মিজান মাহমুদ রাজীব। প্রথম গানের রচয়িতা মোহাম্মদ আহসান হাবিব পাপ্পি, সুর দিয়েছেন অমিত চ্যাটার্জী।

মিজান মোহাম্মদ রাজীবের কণ্ঠে আধুনিক গান শুনছেন। এবারের গানটি লিখেছেন মোহাম্মদ মনিরুল ইসলাম, সুর দিয়েছেন মোহাম্মদ রুবাইয়াত শামীম চৌধুরী।

0: মিজান মোহাম্মদ রাজীবের কণ্ঠে দুখানে আধুনিক গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হল এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।
3: বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ 12 মে 2026 মঙ্গলবার, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত এসোগুড়ি ছোট পরিবার অনুষ্ঠানে বিকেল 4:05 প্রচারিত হবে বিশেষ ফোন ইন অনুষ্ঠান। ফোন ইন অনুষ্ঠানের বিষয় দুই সন্তানের মাঝে ন্যূনতম বিরতির গুরুত্ব। এ বিষয়ে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অনুষ্ঠান চলাকালীন সরাসরি ফোন করুন 02-448-132-68, 02-448-132-69, 02-448-132-70, 02-448-132-77, 02-448-132-78, 02-448-132-79 এই সকল নম্বরে ঘোষণাটি শুনলেন।
4: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন নিবেদন করছি লালনগীতি দিল আফরোজের এবার কণ্ঠে।

0: এতক্ষণ লালন গীতি শুনলেন, গিয়েছেন দিদা ফ্রুজরিবা,
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আবু বকর সিদ্দিকের লেখা ও সুরে এবারে খাল খনন কর্মসূচির গান শুনবেন মনির খান, রিজয়া পারভীন ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে।

0: মনির খান, রেজিয়া পারভীন ও সহশিল্পী বৃন্দির কণ্ঠে খাল খননের কর্মসূচির গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন খবর।

আসসালামু আলাইকুম। সকাল 10টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি আয়েশা আক্তার। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীদের অপরাধী হিসেবেই বিবেচনা করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী দুর্নীতি, সন্ত্রাস ও দুঃশাসনের বিরুদ্ধে তার সরকারের আপোষহীন অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, একটি শক্তিশালী, জবাবদিহিমূলক, আইনসম্মত ও জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে পুলিশের ভূমিকা অনস্বীকার্য। দলমত নির্বিশেষে রাষ্ট্র ও সমাজের প্রতিটি মানুষকে রাষ্ট্রীয় ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে আসা সরকারের উদ্দেশ্য উল্লেখ করে তিনি আরও বলেন, এ লক্ষ্যে অপরাধীদের কঠোরভাবে দমনের পাশাপাশি জনগণের নিরাপত্তার বিষয়টিও পুলিশ সদস্যদের সবার আগে বিবেচনা রাখতে হবে। প্রধানমন্ত্রী পেশাগত সুবিধা লাভের জন্য পেশাদারিত্বের সঙ্গে আপোষ না করতেও পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তৃতাকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ পুলিশ বাহিনীর মধ্যে দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে বলেছেন, এই আইন প্রয়োগকারী

0: সংস্থায় শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না। ডিজিটাল যুগে অপরাধের পরিবর্তনশীল প্রকৃতির উপর আলোকপাত করে স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার অপরাধ, অনলাইন গুজব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভুল তথ্য মোকাবেলায় একটি বিশেষায়িত সাইবার পুলিশ ইউনিট গঠনের ঘোষণা দেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, মহাসড়কের ওপরে বা পাশে কোনো কোরবানির গরু হাট বসবে না। তিনি গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। মন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং সড়কে অযাচিত যানজট এড়াতে ঢাকার বিভিন্ন স্থানে 69টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। শেখ রবিউল আলম বলেন, যেখানে সেখানে বাস থামিয়ে যাত্রী ওঠানামা না করতে যানবাহন মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকারের অংশ হিসেবে সরকার ডেঙ্গু মোকাবেলায় ভ্রাম্যমান হাসপাতাল স্থাপন করছে। গতকাল বরিশালে বিভিন্ন হাসপাতাল আকস্মিকভাবে পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে পরিবেশ ও সেবার মান উন্নয়নের পাশাপাশি হাসপাতাল দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, আগামী 3-4 মাসের মধ্যে বরিশাল শিশু হাসপাতাল সম্পূর্ণরূপে চালু করা হবে। মন্ত্রী আরও বলেন, হামের সংক্রমণ এখনও পুরোপুরি বন্ধ হয়নি এবং শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে কিছুটা সময় লাগবে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এই উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা সহ সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ এ সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শিগগিরই শুরু হবে। তিনি গতকাল লালমনিরহাট জেলা স্টেডিয়ামে একটি চাকরি মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আরও বলেন, নির্বাচনী ইস্তেহার অনুযায়ী আগামী 5 বছরে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে ঐতিহাসিক রায় দিয়েছে হাইকোর্ট। এর ফলে এখন থেকে গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না। গতকাল বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। এর আগে 2024 সালের 25 ফেব্রুয়ারি আদালত এই সংক্ষিপ্ত রায় ঘোষণা করেছিলেন। খেলার খবর ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টের শেষ দিনে আজ দ্বিতীয় ইনিংসের ব্যাটিং পুনরায় শুরু করেছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 3 উইকেটে 156 রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ প্রথম ইনিংসে 413 ও দ্বিতীয় ইনিংসে 3 উইকেটে 156, পাকিস্তান প্রথম ইনিংসে 386। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারাবিবরণী প্রচার করছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন আমাদের আয়োজন ডালিতে রয়েছে নজরুল সঙ্গীত। সরাসরি আমাদের স্টুডিও থেকে গেয়ে শোনাবেন মাহফুজ আল ফাহাদ।

ধন্যবাদ। আমি এরপর শোনাতে চাইছি তুমি শুনিতে চেও না আমার মনের কথা। মূল শিল্পী ছিলেন সন্তোষ সেনগুপ্ত। আমি চেষ্টা করছি।

0: পর পর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, আমাদের স্টুডিও থেকে সরাসরি গিয়ে শোনালেন মেহফুজ আল ফাহাদ।
1: এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন রয়েছে আধুনিক গান। শিল্পী প্রিয়াঙ্কা গোপ প্রথম গানের গীতিকার আয়েত হোসেন উজ্জ্বল, সুর করেছেন হিমাদ্রি বিশ্বাস।

আধুনিক গান শুনছেন শিল্পী প্রিয়াঙ্কা গোপ। এবারে গানটির কথা লিখেছেন সিদ্দিক আবু বকর, সুর করেছেন দেবাপাল।

0: প্রথমে আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন প্রিয়াঙ্কা গোপ, বাংলাদেশ বেতার ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
0: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন স্টুডিও থেকে পল্লিগীতিকে শোনাবেন শেখ মোহাম্মদ আবু তালেব।

0: স্টুডিও থেকে পরপর দুখানি পল্লিগীতিকে শোনালেন শেখ মোহাম্মদ আবু তালেব।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কমধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ এবং FM 106 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজে। এপাড়ার অনুষ্ঠান ঘোষণায় রয়েছে আমরা ফরজানা ইয়াসমিন, তনয়া দেওয়ান, আমি আফরুজা ডলি। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ সিরাজুল আলম, মোহাম্মদ রুহুল আমিন, তাওহিদা আফরোজ, হাফিজ আখতার এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমেদ।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন যন্ত্রসঙ্গীত। লঘুসুরে গিটার বাজিয়েছেন সিদ্দিকুর রহমান।

0: এতক্ষণ যন্ত্রসঙ্গীতে লঘুসুরে গিটার বাদন শুনলেন, বাজিয়েছেন সিদ্দিকুর রহমান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, এখন স্টুডিও থেকে পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাবেন একা সাহলা।

এবারে পরিবেশন করব রবীন্দ্রনাথের টপ অঙ্গের গান, কে পশিলে আছি হৃদয় আসনে।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত স্টুডিও থেকে গিয়ে শোনালেন একলা সাহলা।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন কৃষক কাজের গান। শিল্পী কে এম আবদুল্লাহ আল মর্তুজা মহিন ও নাসরিন আকবর বিউটি। গানের কথা লিখেছেন মনিরুজ্জামান মনির এবং সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহানা পারভিন লিটা। বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর, টেকসই উৎকর্ষতায় রোডম্যাপ শীর্ষক জাতীয় কর্মশালা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এখন প্রধান অতিথি হিসেবে এই কর্মশালায় বক্তব্য রাখছেন। এর আগে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম ও এহসানুল হক মিলন এবং প্রধানমন্ত্রী শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময় উপযোগী ও টেকসই করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এর আয়োজন করেছে। দেশের লবণ চাষীদের জীবনমান উন্নয়নের বিষয়ে বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি একথা জানান। তিনি বলেন, বৈঠকে লবণ চাষীদের ন্যায্য মূল্য নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া লবণ চাষীদের জীবনমান উন্নয়নে করণীয় নিয়েও আলোচনা হয়। এদিকে সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের লবণ শিল্পে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং স্থানীয় লবণ চাষীদের স্বার্থ রক্ষায় উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে লবণের ন্যায্য মূল্য নির্ধারণে উদ্যোগ নিয়েছে সরকার। তিনি বলেন, কৃষি মন্ত্রণালয় লবণ চাষীদের উৎপাদন খরচ পর্যালোচনা করছে যাতে তারা তাদের পরিশ্রমের সঠিক মূল্য পান। দেশে ইন্ডাস্ট্রিয়াল ও ভোজ্য লবণের চাহিদা নিরূপণ করে আমদানির যৌক্তিকতা যাচাই করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের কোন অঙ্গরাজ্যে সরকার পরিবর্তন বা অভ্যন্তরীণ প্রশাসনিক সিদ্ধান্ত এটি তাদের নিজস্ব বিষয়। তিনি আরও বলেন, বাংলাদেশ সার্বভৌম সমতার ভিত্তিতে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে।

0: কোন নির্দিষ্ট অঙ্গরাজ্যের রাজনৈতিক পট পরিবর্তন দেশের পররাষ্ট্রনীতি বা দ্বিপক্ষীয় সম্পর্কের উপর প্রভাব ফেলে না। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকারের অংশ হিসেবে সরকার ডেঙ্গু মোকাবেলায় ভ্রাম্যমাণ হাসপাতাল স্থাপন করছে। গতকাল বরিশালের বিভিন্ন হাসপাতাল আকস্মিকভাবে পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের পরিবেশ ও সেবার মান উন্নয়নের পাশাপাশি হাসপাতাল দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, আগামী 3-4 মাসের মধ্যে বরিশাল শিশু হাসপাতাল সম্পূর্ণরূপে চালু করা হবে। মন্ত্রী আরও বলেন, হামের সংক্রমণ এখনও পুরোপুরি বন্ধ হয়নি এবং শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে কিছুটা সময় লাগবে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা সহ সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ এই সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন। চীনে তেল পরিবহনে ইরানি জাহাজকে সহায়তা অভিযোগে যুক্তরাষ্ট্র 3 ব্যক্তি ও 9টি কোম্পানির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে হংকংয়ের 4টি, সংযুক্ত আরব আমিরাতে 4টি এবং ওমানের 1টি। মার্কিন অর্থ বিভাগ জানিয়েছে, এসব ব্যক্তি ও কোম্পানি তেল বিক্রির অর্থের বিনিময়ে ইরানের বিপ্লবী বাহিনীকে সহায়তা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফরে যাওয়ার প্রাক্কালে এই নিষেধাজ্ঞা আরোপ করা হল। এদিকে যুক্তরাজ্য ও অন্যান্য দেশে হামলা পরিকল্পনায় ইরানকে সহায়তার জন্য ব্রিটেন 9 ব্যক্তি ও 3টি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। খেলার খবর ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের শেষ দিনে আজ দ্বিতীয় ইনিংসের ব্যাটিং পুনরায় শুরু করেছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 5 উইকেটে 198 রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ প্রথম ইনিংসে 413 ও দ্বিতীয় ইনিংসে 5 উইকেটে 198, পাকিস্তান প্রথম ইনিংসে 386। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চল সময়ের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সময়কে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টায়।
1: প্রিয় শ্রোতা, বাংলাদেশ বেতার ঢাকা, এবার শুনবেন নজরুল সঙ্গীত শিল্পী আফরোজা ইয়াসমিন।

0: প্রিয় শ্রোতা, পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত, সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে। যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
0: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন আমাদের আয়োজন দলিতে রয়েছে লালন গীতি, কণ্ঠ দিয়েছেন কামাল উদ্দিন।

0: পরপর দুখানি লালন গীতি শুনলেন, শিল্পী ছিলেন কামাল উদ্দিন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান সমবেত কণ্ঠে। গানের কথা লিখেছেন মোহাম্মদ মামুনাল ফরিদ এবং সুর করেছেন বিশ্বজিৎ সরকার।

আপনারা শুনলেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান। অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত এসো করি ছোট পরিবার অনুষ্ঠান আজ 12 মে 2026 মঙ্গলবার বেলা 4:05 প্রচারিত হবে বিশেষ ফোন ইন অনুষ্ঠানে। ফোন ইন অনুষ্ঠানের বিষয় দুই সন্তানের মাঝে ন্যূনতম বিরতির গুরুত্ব। এই বিষয়ে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অনুষ্ঠান চলাকালীন সরাসরি ফোন করুন 02448132 68, 02448132 69, 02448132 70, 02448132 77 ও 02448132 78, 02448132 79 নম্বরে ঘোষণাটি শুনলেন। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: চলছে গ্রীষ্মকাল, কখনো বেশ খানিকটা তাপ, আবার কখনো আকাশ কালো করে মেঘের আনাগোনা, কিছুটা ঝড় অথবা ছিটে ফোটা বৃষ্টি। আবার তার বিপরীতে এই গ্রীষ্মেই প্রকৃতি আয়োজন করেছে ফুলের জলসা, বহু বর্ণের ফুল আর এর মন কাড়া ঘ্রাণ। নাগরিক জীবন রাঙিয়েছে রঙে আর ঘ্রাণে। প্রকৃতি হয়তো কিছুটা বিরূপ কখনো কখনো, কিন্তু সড়কের দুপাশে, অফিস বা বাড়ির চত্বরে বা পার্কে ফুটে থাকা ফুলের তীব্র আহ্বান কি উপেক্ষা করতে পেরেছি আমরা কখনো? না, একদমই নয়। রাধাচূড়া কৃষ্ণচূড়া যেন একদম মন রাঙিয়ে দেয়। প্রিয় শ্রোতা, সবাইকে কৃষ্ণচূড়ার শুভেচ্ছায় বরণ করে নিচ্ছি আজকের কথায় গানে সঙ্গীত মালার আয়োজনে। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। তার কথা না বাড়িয়ে এবারে চলুন যাওয়া যাক আপনাদের পাঠানো চিঠির কাছে। দেখা যাক কে কি লিখেছেন।
1: প্রথম যে চিঠিটি আমি হাতে তুলে নিলাম, হলুদ খামে পাঠানো একটি চিঠি, এবং তার অক্ষরগুলো কিন্তু বেশ কয়েকটি কালিতে সাজানো, ভীষণ ভালো লাগছে, একদম মন জুড়িয়ে গেল। যার চিঠি সেই বন্ধুটি হচ্ছে মোস্তফা কামাল পাশা, কালাদহ নিজপাড়া, কালাদহ বাজার, ফুলবাড়িয়া, ময়মনসিংহ থেকে লিখেছেন। আপনি শুরুতেই লিখেছেন যে গাছ লাগান, পরিবেশ বাঁচান। সুপ্রিয় আপুমনি, আমার গ্রামের মাঠে ইরিধান ফুলের উষ্ণ শুভেচ্ছা। তারপরে বলেছেন যে বই পড়ি নিজেকে গড়ি, মাদককে না করি, আসুন আমরা বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ি। আপু গান শোনাবেন আব্দুল কাদের ফকির, মিলন কুমার মণ্ডল, রাকিব, কামরুল হাসান মিলু এবং শিকদার ইসাক আলীকে। আর গানটি হচ্ছে রুনা লায়লার কণ্ঠে কোন গান, চলুন শুনেই দেখি।

0: এবারের চিঠি নকুল কুমার বিশ্বাসের, বগাজান বনকোয়া ভালুকা ময়মনসিংহ থেকে লিখেছেন। শুরুতে ভালোবাসা জানিয়েছেন, বলেছেন, এই অনুষ্ঠান আমি নিয়মিত শুনে থাকি এবং কুইজে অংশগ্রহণ করি। এসএলকে আমি খুব বেশি ভালোবাসি। গান শোনাতে চাই মিলন কুমার মণ্ডল, লাইভ মল্লিক বেতার, রুবেল ইসলাম হৃদয় এবং রানুবালাকে। ঠিক আছে বন্ধু, চলুন শোনা যাক গান।
1: শিল্পী ইউসুফ আহমেদ খান ও জয়না তাবাস্তম বৃষ্টি, কথা লিখেছেন নুরুজ্জামান তুষার, সুর করেছেন পুনম মিত্র।

এবারে চিঠি হাসিবুল ইসলামের, বিনোদপুর মাগুরা সদর, মাগুরার বন্ধু। শুরুতেই সালাম জানিয়েছেন, বলেছেন, আমি কথাই গানের সঙ্গীতমালার নিয়মিত শ্রোতা। হাজারো অনুষ্ঠানের মাঝে এই কথাই গানের সঙ্গীতমালা আমার বেশি প্রিয়। আমি মনে প্রাণে ভালোবাসি এই পুষ্টিসেলকে। প্রিয় অনুষ্ঠানে একটি গান শুনতে ও শোনাতে চাই সকল বন্ধুদেরকে। ভীষণ ভালো লাগলো বন্ধু আপনার এমন একটি চিঠি পেয়ে। চলুন তাহলে গান শুনে আসি। শিল্পী সামিনা চৌধুরী, গানের কথা লিখেছেন রফিকুল ইসলাম ইরফান, সুর করেছেন এস এম আব্দুল্লাহ ওয়াল।

সিরাজুল ইসলাম সৈকতের চিঠি, জিগাতলা গোবিন্দা সি ভুয়াপুর টাঙ্গাইলের বন্ধু। সালাম জানিয়ে আপনিও শুরু করেছেন এবং জানতে চেয়েছেন আমরা কেমন আছি। বলেছেন, বিশ্বাস খুব দামি শব্দ, সবার প্রতি উদাত্ত আহ্বান, এই বিশ্বাসের সুযোগ নিয়ে কেউ যেন কাউকে না ঠকাই। একদম ঠিক বলেছেন বন্ধু, আসলে কাউকে বিশ্বাস করলে তাকে ঠকানো কিন্তু কখনোই উচিত নয়। বিশ্বাস একটি মূল্যবান সম্পদ যা সহজে অর্জিত হয় না এবং একবার হারালে তা ফিরে পাওয়া কঠিন। বিশ্বাস রক্ষা করা মানুষের চরিত্রের একটি বড় গুণ এবং এটি সম্পর্ক ও সমাজের ভিত্তি। আসুন এ বিষয়ে আমরা সবাই সচেতন থাকি। শুনবো এবারে গান, শিল্পী গোলাম মোস্তফা, গীতিকার আব্দুল লতিফ ইমদাদুল, সুরকার লোকমান হাকিম।

এম এ কাশিম প্রেম কাপাসিয়া গাজীপুরের বন্ধু, সালাম এবং ভালোবাসা জানিয়েছেন। বলেছেন, এটি আপনার অনেক প্রিয় একটি অনুষ্ঠান, সময়ের অভাবে নিয়মিত লেখা না হলেও নিয়মিত শুনে থাকেন। বাল্যবিবাহ এবং যৌতুকের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে বলেছেন এবং সবশেষে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক একটি গানও আপনি শুনতে চেয়েছেন এবং শোনাতে চেয়েছেন সকল শ্রোতা বন্ধুদেরকে। প্রিয় বন্ধুরা, তাহলে চলুন এবারে গান শুনে আসি। শিল্পী মরিয়ম বেগম মারিয়া, কথা লিখেছেন মোহাম্মদ আহাদ ভাওয়ালি, সুর করেছেন মলয় কুমার গাঙ্গুলী।

বেঁচে থাকার জন্য সবার খাদ্য খেতে হবে, থাকবে ভালো সবার দেহ স্বচ্ছ অনুভবে। এই চমৎকার কথাগুলি পাঠিয়েছেন শিকদার ইসাকালী আড়াইশি ধাসুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে। বলেছেন, খাদ্য ছাড়া জীবন জগৎ বেঁচে থাকতে পারে না, সঠিক পুষ্টিকর খাবার একান্ত অপরিহার্য। আর আপনি একটি গান শুনতে ও শোনাতে চেয়েছেন নুরুদ্দিন খান ও ফকির মোস্তফা কামাল পাশাকে। চলুন গানটি শুনে আসি। শিল্পী মোহাম্মদ রফিক হাসান, গীতিকার রফিকুল ইসলাম ইরফান, আর সুর করেছেন মোহাম্মদ শওকত হোসেন।

কেমন লাগলো? ভালো লেগেছে নিশ্চয়ই, সেই সাথে জানাও হলো অনেক কিছু, তাই না? আসলে আমাদেরকে সচেতন থাকতে হবে, পুষ্টিকর খাবার বেশি করে খেতে হবে, স্বাস্থ্য ভালো রাখার চেষ্টা করতে হবে, আর ডেঙ্গু বিষয়েও সচেতন থাকতে হবে। সুতরাং বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কোথাও যেন এক নাগারে তিন দিনের বেশি পানি জমে থাকতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে, আর ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।

সময় বলছে বিদায়ের কথা। আমাদের পরবর্তী অনুষ্ঠান ইশকুরি ছোট পরিবার প্রচারিত হবে আজ বিকেল 4:05। শোনার সাদর আমন্ত্রণ জানিয়ে বলছি শেষের কথাগুলো। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনা ছিলাম আমি সুরাইয়া সুলতানা মনিরা, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ ও এফএম 102 মেগাহার্টজ দিয়ে, এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট ও কক্সবাজার কেন্দ্র থেকে। একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। দুপুর 12টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সেতু হালদার। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মেধা ও মননের প্রতিফলন ঘটিয়ে দেশের শিক্ষা ব্যবস্থায় যুগোপযোগী বিশ্বমান বজায় রাখার লক্ষ্যে শিক্ষা পাঠ্যক্রম গ্রহণ করা হবে, যাতে করে আন্তর্জাতিক প্রতিযোগিতার বাজারে বাংলাদেশের শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতার প্রমাণ রাখতে পারবে। তিনি আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশে উচ্চশিক্ষার রূপান্তর টেকসই উৎকর্ষতার রোডম্যাপ শীর্ষক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের মেধাবী শিক্ষার্থীরা যাতে বিদেশে না গিয়ে দেশের মধ্যে তাদের গবেষণা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিভার স্বাক্ষর রেখে জাতির উন্নয়নে অবদান রাখতে পারে সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ.ম. এহসান হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী ও টেকসই করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এর আয়োজন করে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ শাকাত হোসেন বলেছেন, সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকারের অংশ হিসেবে সরকার ডেঙ্গু মোকাবেলায় ভ্রাম্যমান হাসপাতাল স্থাপন করছে। গতকাল বরিশালের বিভিন্ন হাসপাতাল আকস্মিকভাবে পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের পরিবেশ ও সেবার মান উন্নয়নের পাশাপাশি হাসপাতাল দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, আগামী 3-4 মাসের মধ্যে বরিশাল শিশু হাসপাতাল সম্পূর্ণরূপে চালু করা হবে। মন্ত্রী আরও বলেন, হানিফ সংক্রমণ এখনও পুরোপুরি বন্ধ হয়নি এবং শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে কিছুটা সময় লাগবে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এই উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা সহ সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ এই সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, প্রধান

0: প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শীঘ্রই শুরু হবে। তিনি গতকাল লালমনিরহাট জেলা স্টেডিয়ামে একটি চাকরি মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আরও বলেন, নির্বাচনী ইস্তেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। চীনের তেল পরিবহনে ইরানি জাহাজকে সহায়তার অভিযোগে যুক্তরাষ্ট্র 3 ব্যক্তি ও 9টি কোম্পানির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে হংকংয়ের 4টি, সংযুক্ত আরব আমিরাতের 4টি এবং ওমানের 1টি। মার্কিন অর্থ বিভাগ জানিয়েছে, এসব ব্যক্তি ও কোম্পানি তেল বিক্রির অর্থের বিনিময়ে ইরানের বিপ্লবী বাহিনীকে সহায়তা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফরে যাওয়ার প্রাক্কালে এই নিষেধাজ্ঞা আরোপ করা হল। এদিকে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশে হামলা পরিকল্পনায় ইরানকে সহায়তার জন্য বেটার 9 ব্যক্তি ও 3টি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং নেতৃস্থানীয় হামাস সদস্যদের উপর নিষেধাজ্ঞা আরোপে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এ বিষয়ে চুক্তি সম্পাদনের পর গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ইউ বৈদেশিক নীতি প্রধান কাজা কালাস একথা বলেন। সূত্র জানায়, গতকাল ইউ সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে নিষেধাজ্ঞার শর্তাবলী নিয়ে মতৈক্য হয়। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতার জন্য ইসরায়েলি বসতি স্থাপনকারী 3 ব্যক্তি ও 4টি সংগঠনকে লক্ষ্য করে দীর্ঘ প্রতীক্ষিত গৃহীত এই ব্যবস্থা গ্রহণ করা হয়। এছাড়াও 2023 সালের 7ই অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলার জন্য ফিলিস্তিনি হামাস গোষ্ঠীর নেতৃবৃন্দের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন ইউ পররাষ্ট্রমন্ত্রীরা। খেলার খবর ক্রিকেট। রাজধানীর মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফররত পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের শেষ দিনে আজ তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তান বিনা উইকেটে 3 রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 413 এবং 9 উইকেটে 240 রানের দ্বিতীয় ইনিংস ঘোষণা। পাকিস্তান 386 এবং বিনা উইকেটে 3 রান। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী নদীগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: বৃক্ষ আমাদের বন্ধু। বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হয়ে গাছ লাগাই, গাছের পরিচর্যা করি, স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে।
1: এখন বর্ষাকাল, এখনই কিন্তু গাছ লাগাবার উপযুক্ত সময়।
0: একদম, তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হয়ে গাছ লাগাই, গাছের পরিচর্যা করি, স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে। গাছপালার ভূমিকা অনন্য, তাই গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগায়।
2: ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হলে কোনো অবস্থাতে খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না। এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভেতরে অবস্থান নিন এবং এ সময় বাড়ির ধাতব কল, সিঁড়ি রেলিং, বিভিন্ন ধরনের পাইপ স্পর্শ করবেন না। বজ্রপাত থেকে নিরাপদ থাকতে হলে প্রতিটি বিল্ডিং এ বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন। বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগ যুক্ত সব যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন এবং বজ্রপাতের আভাস পেলে প্লাগ খুলে বৈদ্যুতিক যন্ত্রপাতি বিদ্যুৎ সংযোগ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করুন। কোনো বাড়িতে যদি বজ্রপাতের পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে বজ্রপাতের সময় আলাদা আলাদা কক্ষে অবস্থান করুন। বিদ্যুৎ অপরিবাহী রাবারের জুতা বজ্রপাতের সময়ে সবচেয়ে নিরাপদ, তাই এর ব্যবহারে সচেষ্ট হন।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা দুটা পনেরো মিনিট পর্যন্ত ঢাকা কো মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, এফএম 106 মেগাহার্স এবং এফএম 102 মেগাহার্স এ অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা দুটা পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: بسم اللہ الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার ঢাকা. অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলো হার্স, FM 106 মেগা হার্স ও FM 102 মেগা হার্স দিয়ে.
1: বাংলাদেশ বেতার ঢাকা আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস. রংপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে. এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে. আজ ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে. আবহাওয়ার পূর্বাভাস শুনলেন.
2: বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছে পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি. ফোনের অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনবেন বেলা 2:20। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান ইশগুড়ি ছোট পরিবার রয়েছে বিকেল 4:05। শিক্ষার্থীদের আসর শুনবেন বিকেল 5:10। বিকেল 5:30 লেটস স্পিক ইংলিশ. জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস 2026 উপলক্ষে কথিকা শুনবেন বিকেল 5:45। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল রয়েছে সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার. সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার রয়েছে সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার. রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ. জাতীয় ভাবধারাপন্থী ও গণতান্ত্রিক আর্থ সামাজিক সংস্কৃতির বিকাশে ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যাশার বাংলাদেশ রয়েছে রাত 10:30।
0: সবশেষে এফএমের অনুষ্ঠান. এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান. এই ছিল পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি.

0: বাংলাদেশ বেতার ঢাকা, একটি শোক সংবাদ। বর্ণভীতা আতর রহমান আর নেই। বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বহুমাত্রিক পরিচয়ের অধিকারী আতাউর রহমান, বরেণ্য অভিনেতা, নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান 11 মে 2026 সোমবার দিবাগত রাত 12টার দিকে রাজধানী ধানমন্ডি একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 84 বছর। তিনি একাধারে নাট্যজন, অভিনেতা, মঞ্চ নির্দেশক ও লেখক। 1941 সালের 18 জুন নোয়াখালীতে জন্ম নেওয়া এই সংস্কৃতি ব্যক্তিত্ব স্বাধীনতা যুদ্ধ পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত। দেশের সংস্কৃতি ও নাট্য অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদক ও 21শে পদক। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি। শোক সংবাদটি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। প্রিয় শ্রোতা, আজ 12 মে মঙ্গলবার সন্ধে 7টা বেজে 5 মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠানে সুস্থ ও স্বাস্থ্যসম্মত পশু চেনার উপায় নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দেবেন। আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকার উপপরিচালক ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম। এ বিষয়ে আপনারা যে কোনো প্রশ্নের উত্তর জানার জন্য 02-44-81-3268 থেকে 70 পর্যন্ত নম্বরে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন ইসলাম ও জীবন ফোন ইন অনুষ্ঠান। সঞ্চালনে রয়েছেন ফরহান আহমদ, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, প্রযোজনা করেছেন মাহফুজুল ইসলাম।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারের অত্যন্ত জনপ্রিয় ও নিয়মিত ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবনে। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখান থেকে শুনছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের সঙ্গে রয়েছি আমি ফারহান আহমদ। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, বাতাসের ভাজে ভাজে এখন ধ্বনিত হচ্ছে সেই চিরন্তন আরতি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। পৃথিবীর নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ মুমিন আজ ব্যাকুল হয়ে ছুটে চলেছে পবিত্র মক্কা নগরীর দিকে। আজ 23শে জিলকদ, আর কটি দিন পরেই অনুষ্ঠিত হবে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, হজ। আমরা আজকে পবিত্র হজের তাৎপর্য ও শিক্ষা এই বিষয় নিয়েই আলোচনা করব। আমাদের স্টুডিওতে আপনাদের প্রশ্নের জবাবদানে আজ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও আলোচক শ্রদ্ধেয় মাওলানা মোহাম্মদ নাজিম মাহমুদ, সিনিয়র পেশ ইমাম ও খতিব, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
1: সুপ্রিয় শ্রোতা, শুরুতেই আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং মুবারকবাদ। আলোচনার শুরুর আগে আমরা জেনে নিতে চাই হজ সম্পর্কে মহান আল্লাহ তাআলা নির্দেশ। পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 96 এবং 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাসি আল্লাযী বিবাক্কাত মুবারাকাও ওয়া হুদান লিল-আলামিন। এবং 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান-নাসি হিজ্জুল বাইতি মান ইস্তাতাআ ইলাইহি সাবিলা। অর্থ, নিশ্চয় মানুষের জন্য প্রতিষ্ঠিত প্রথম ঘর হল মক্কার ঘর, যা বরকতময় ও বিশ্বজগতের জন্য হিদায়াত। এবং মানুষের উপর আল্লাহর হক হল এই ঘরের হজ করা, যে এর পথের সামর্থ্য রাখে। প্রিয় শ্রোতাবৃন্দ, হজ শুধু কিছু আচার বা অনুশীলনের নাম নয়, এটি এমন একটি ইবাদত যেখানে মুসলিম বিশ্ব এক জায়গায় সমবেত হয়ে আল্লাহর মহান সত্যের সামনে নিজেদের সমর্পণ করে। হজ আমাদের শেখায় সকল মানুষ আল্লাহর কাছে সমান, ধনী গরিব, রাজা প্রজা, সাদা কালো, সবাই একই পোশাকে, একই ময়দানে দাঁড়িয়ে আল্লাহর দরবারে নিজেদের উপস্থিত করে। এর মাধ্যমে মানবজাতির ঐক্য ও ভ্রাতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত ফুটে ওঠে। হজের প্রতিটি আনুষ্ঠানিকতার মধ্যেও রয়েছে গভীর শিক্ষা। ইহরাম আমাদের শেখায় দুনিয়াবী অহংকার ত্যাগ, আরাফায় দাঁড়ানো শেখায় বিনয়, তাওয়াফ শেখায় আল্লাহকে কেন্দ্র করে জীবনকে পরিচালনা করা, সাই শেখায় সংগ্রাম, মিনার কঙ্কর নিক্ষেপ শেখায় শয়তানের প্রলোভনকে প্রত্যাখ্যান করা। হজের সকল বিধান, ইহরাম, তাওয়াফ, সাই, আরাফায় অবস্থান সবই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করেই পালন করা হয়। তাই হজের অন্যতম বড় শিক্ষা হল আল্লাহর আদেশের কাছে আত্মসমর্পণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। আল্লাহ তাআলা এই ক্ষেত্রে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এটি সূরা আল আহজাবের 21 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের অসীম সওয়াব ও গুরুত্ব বর্ণনা করেছেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করল এবং অশ্লীল গুনাহের কাজ থেকে বিরত থাকল, সে এমন নিষ্পাপ হয়ে ফিরে আসে যেমন নবজাতক শিশু নিষ্পাপ থাকে। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া কিছুই নয়। সহিহ বুখারী শরীফের হাদিস। প্রিয় শ্রোতা, আপনারা জানেন যে আমাদের ছটি নম্বর রয়েছে। আপনাদের যদি হজের তাৎপর্য, মাসআলা বা শিক্ষা নিয়ে কোনো প্রশ্ন থাকে, তবে সরাসরি আমাদেরকে এই ছটি নম্বরে ফোন করতে পারেন। আমি নম্বরগুলো বলছি, 02448132 8, 02448132 9, 02448132 70, 02448132 77, 02448132 78 এবং 02448132 79। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা আপনাদের প্রশ্নের অপেক্ষায় রয়েছি। তার আগে আমরা চলে যাচ্ছি প্রারম্ভিক আলোচনায়। শুরুতেই আমি জানতে চাব মাওলানা মোহাম্মদ নাজির সাহেবের কাছে, যে মুহতারাম, এই যে হজের বিধান, এর মূল আধ্যাত্মিক তাৎপর্য যদি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে সংক্ষেপে একটু বলেন।
2: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আহলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আসলে প্রত্যেকটা ইবাদতের মূল উদ্দেশ্য তো আল্লাহর নৈকট্য লাভ।
1: জি জি।
2: তো এটা হজের মধ্যে অনেক বেশি সেই নৈকট্য লাভের বিষয়গুলি রয়েছে। আমরা আসলে সারা জীবন ইবাদত করি বাইতুল্লাহর দিকে ফিরে, সেই বাইতুল্লাহর পানে ছুটে যাওয়া, সেই বাইতুল্লাহর দিকে চলে যাওয়া। দেখুন, আমরা আমাদের জীবনের সব কিছুকে পরিত্যাগ করে আমাদের সংসার, আমাদের পরিবার পরিজন, আমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বাড়িঘর সব ছেড়ে ছুড়ে আমরা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের প্রেমে আপ্লুত হয়ে আমরা সব কিছু ছেড়ে আল্লাহ রাব্বুল আলমিনের ঘরের কাছে আমরা ছুটে যাচ্ছি। এখানে প্রেম, ভালোবাসা এবং আল্লাহর নৈকট্য লাভের একটা বড় বিষয় রয়েছে। এখানে ইব্রাহিম আলাইহিসসালাম যখন বাইতুল্লাহ পুনর্নির্মাণ করলেন, তখন আল্লাহ পাক বললেন, ইব্রাহিম, তুমি মানুষকে হজের জন্য আহ্বান করো, আজান দাও, ওয়াআযিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক। সূরা হজের মধ্যে আল্লাহ বলছেন, ইব্রাহিম আলাইহিসসালাম বলেন যে না, আল্লাহ, এখানে আমি আছি, আমার সন্তান স্ত্রী আছে, আর মাত্র গুটি কয়েক মানুষ আছে, আমার এই আজান কে শুনবে? আল্লাহ বললেন যে তুমি আজান দাও, কিয়ামত পর্যন্ত আগত মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমার। ইব্রাহিম আলাইহিসসালাম আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাওয়াত দিলেন, আহ্বান করলেন যে হে বিশ্ববাসী, আল্লাহর একটা ঘর এখানে নির্মাণ করা হয়েছে, সেই ঘরের হজ তোমাদের উপর ফরজ করা হলো। তো সেই আহ্বানে সাড়া দিয়ে এই কিয়ামত পর্যন্ত মানুষ, এখনো মানুষ এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি তুলে সেই ঘরের পানে ছুটে চলেছে। সবকিছু দেখলে মনে হয় যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম 4,500 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ক্রমে যে আজান দিয়েছিলেন, যে ডাক দিয়েছিলেন, স্থান কাল পাত্র ভেদ করে মানুষ সেই ডাকে সাড়া দিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি তুলে সেই ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘরের পানে ছুটে চলেছে। এটা একটা আবেগ, একটা প্রেম, ভালোবাসা, একটা আসলে এটা দেখলে বোঝা যায়। আপনি যেটা বলছিলেন, আমরা শুধুমাত্র একটা কাপড় পরে আর একটা কাপড় গায়ে দিয়ে পাগলের মতো আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাই ছুটে চলেছে। এই যে আরাফা, মিনা, মুজদালিফা, এখানে কি শুধু পাগলের মতো মানুষ আল্লাহর প্রেমে হাবুডুবু খেয়ে ছোটাছুটি করছে? এখানে আসলে এটা এতটা একটা আবেগময় বিষয়, এটা বলে শেষ করা যাবে না। আপনি যে আল্লাহ পাক এরপরে বলছেন, লিয়া সাদু মানাফি আলহুম, যে তাদের এখানে এসে দেখা উচিত কত কল্যাণ আমি এখানে রেখেছি। লিয়া সাদু মানাফি আলহুম, তাদের এখানে দেখা উচিত যে কত কল্যাণ আমি এখানে রেখেছি। এটা এত কল্যাণ যে এটা আসলে আল্লাহ পাক ওখানে যে দেখতে বলেছেন, এটা বলে বোঝানো যায় না। এটা কোনো কবি সাহিত্যিক ভাষা দিয়ে বোঝাতে পারবে না, কোনো আলেম, কোনো বক্তা এটা বক্তব্য দিয়ে বোঝাতে পারবে না। আল্লাহ ওখানে যে বুঝতে বলেছেন, এই জন্য যারা যায় শুধু তারাই রিয়েলাইজ করতে পারে, তারাই ফিল করতে পারে যে এখানে কত কল্যাণ আছে। ওইখানে এক রাকাত নামাজ পড়লে 100,000 রাকাতের সওয়াব পাওয়া যাবে। ওইখানে সবসময় বাইতুল্লার উপরে 120 রহমত অবতীর্ণ হয়, যারা তওয়াফ করে তাদের উপর 60 রহমত অবতীর্ণ হয়, যারা নামাজ পড়ে তাদের উপরে 40 রহমত অবতীর্ণ হয়, যারা শুধুমাত্র বাইতুল্লার দিকে তাকায় থাকে তার উপরে 20 রহমত অবতীর্ণ হয়। আচ্ছা, মনে করেন যে বাইতুল্লার দিকে ফিরা সারা জীবন আমি আপনি নামাজ পড়তেছি, সেই বাইতুল্লাহকে দেখার সাথে সাথে আপনার মধ্যে যে আবেগ তৈরি হবে, আপনার মধ্যে যে ভালোবাসা এবং যে একটা অবস্থা তৈরি হবে, এটা কি ভাষা দিয়ে বোঝানো যাবে? এটা ভাষা দিয়ে বোঝানো যাবে না, এটা যে বুঝতে হবে। এই জন্য আল্লাহ বলছেন তাদের এখানে এসে দেখা উচিত যে আমি কত কল্যাণ এখানে রেখেছি। এই তো সেই বাইতুল্লাহ যেটা সমস্ত নবীগণ তওয়াফ করেছেন, এটা তো সেই বাইতুল্লাহ যেখানে আমার রসুল তওয়াফ করেছেন, এটা তো সেই বাইতুল্লাহ যেখানে সমস্ত সাহাবীরা তওয়াফ করেছেন, এটা তো সেই বাইতুল্লাহ যেখানে আমার রসুলের শৈশব কৈশোর যৌবন কেটেছে, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন যেটাকে কেন্দ্র করে কেটেছে, তো সেই বাইতুল্লাহ। এসব আবেগ এখানে জড়িয়ে আছে। আপনি মনে করেন মদিনাতে যখন যাবেন, যেখানে আমার রসুল শুয়ে আছেন, যেখানে রসুল শুয়ে আছেন, রসুলকে আপনি সালাম দিলেন, যে রসুলের ভালোবাসা আপনার গোটা বুক ভরা ভালোবাসা, সে রসুলকে আপনি সালাম দিলেন, রসুল সেখান থেকে সালামের জবাব দিবেন, এইখানে যে আবেগ তৈরি হবে এটা তো ভাষা দিয়ে বোঝানো যায় না। এই জন্য আল্লাহ পাক বলছেন লিয়াশহাদু মানাফি আলহুম, তাদের এখানে এসে দেখা উচিত কত কল্যাণ আমি এখানে রেখেছি। এই জন্য যাদের উপর হজ ফরজ হয়েছে তাদের দ্রুত যেয়ে দেখা দরকার যে আল্লাহ কত কল্যাণ তাদের এখানে রেখেছে।
1: মোহতারামকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে খুব চমৎকার ভাবে ব্যাখ্যা করার জন্য। আমি দেখতে পাচ্ছি যে অসংখ্য শ্রোতা আমাদেরকে প্রশ্ন নিয়ে অপেক্ষা আমাদের জন্য প্রশ্ন নিয়ে অপেক্ষা করছেন। আমরা দেখি প্রথমে কোন শ্রোতা আমাদের জন্য রয়েছেন। আমি সরাসরি চলে যাচ্ছি ফোনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
3: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হাজী মোহাম্মদ মিন্টু আলোনিয়া ইসলামগঞ্জ থেকে রেডিও ক্লাব মিডিয়া পরিচয় জেলা সব থেকে প্রধান অনুষ্ঠান ভালো আছেন?
1: জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। যে আপনি আপনার প্রশ্নটি বলুন।
3: ধন্যবাদ জানাবেন।
1: জি জি প্রশ্ন আছে। জি আপনার আমরা শুনতে পাচ্ছি আপনার প্রশ্নটি বলুন। সংযোগটি সম্ভবত জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
4: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন?
1: জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি
4: আমি মোহাম্মদ সানোয়ার হোসেন,
1: জি জি
4: প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতির সভাপতি ঈশ্বরদী পাবনা থেকে।
1: জি জি জি জি
4: জি আমার সঙ্গে আছে আমাদের হাজী মিন্টু ভাই, হাফেজ সাহেব, নুরুল আমিন, আমাদের লুৎফর জোয়ার ভাই, অনেকে আমাদের সঙ্গে আছে। আমরা অনুষ্ঠানটা মনোযোগ দিয়ে শুনছি।
1: জি জি
4: এবং আজকের এই বিষয়টা আজকে এত সুন্দর বিষয় নেওয়ার জন্য আমি বেতার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
1: জি অসংখ্য ধন্যবাদ।
4: আমার জানার ইচ্ছা দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় যে টাকা যখন হয়ে যায় উনি অতীতে নামাজ সালাম কোনো কিছুই পড়েনও নাই এবং উনি কোরআন ও হাদিস সম্পর্কে কিছু জানেও না, তাহলে এই যে আনরেডিতে যে উনি হজ করতে যাচ্ছে উনি তো অনেক কিছু জানেই না, তাহলে পর এর হজটাকে কিভাবে কবুল হবে বা ইনি কি করবে এটা একটু জানার ইচ্ছা। দুই নম্বর প্রশ্ন হচ্ছে আমরা হজ থেকে আসি, দেখা যাচ্ছে আমরা জানি যে হজ মানুষের একটা যখন দুইটা কাপড় পরা হয় আমার মনে হয় নতুন করে জন্মগ্রহণ করা, যদি ওখান থেকে সুস্থভাবে বেঁচে আছে।
1: জি জি
4: কিন্তু আসার পর যে আমরা বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত হই,
1: জি জি
4: আর এই যে হাজি নাম লাগায়,
1: জি জি
4: এইটা আমাদের কতটুকু মানে এটা গ্রহণযোগ্যতা একটু জানালে খুশি হতাম।
1: জি জি অসংখ্য ধন্যবাদ, আপনি খুবই বাস্তবসম্মত প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তর দানের জন্য আমি চলে যাচ্ছি মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদ সাহেবের কাছে।
2: জি আমাদের সানোয়ার ভাই শরীফ পাবনা আমাদের নিয়মিত উনি শ্রোতা এবং তার সাথে আরো অনেকে রয়েছেন। সানোর ভাই আমরা যেটা বলি সেটা হলো যে আসলে টাকা পয়সা হলেই তার উপর হজ ফরজ হয় এবং যদি শারীরিক শক্তি থাকে। এখন পূর্বের জীবনে সে কি করেছে এটা ধরে বসে থাকলে তো হবে না, তাকে সামনের জীবনের জন্য তাকে প্রস্তুত হতে হবে। এখন পূর্বে ভুল করেছে সেজন্য যে সে হজ করবে না ব্যাপারটা তা না, পূর্বের ভুলের জন্য ক্ষমা চাইতে হবে। পূর্বে সে নামাজ রোজা করে নাই সেজন্য আল্লাহর কাছে তওবা করবে, এই জন্যই তো তার হজ করা দরকার। সে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ক্রন্দন করবে, কান্নাকাটি করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই জন্য তাকে ক্ষমাও করে দিতে পারেন। এজন্য তাকে হজের প্রশিক্ষণ নিতে হবে।
5: হজ কিভাবে মানে করবে, হজের ফরজ কি, ওয়াজেব কি, হজের ব্যাপারে তাকে ভালো করে জেনে তওবা করে পূর্বের জীবনের গুনাহ মাফ করানোর জন্যই তো তাকে হজে যাওয়াটা খুব জরুরি। এবং হজে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করলে হয়তো পূর্বের যে গুনাহগুলো করেছিল সেগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন। কারণ এক হাদিসে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জারিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু। যে ব্যক্তি হজ করলো, হজের কোনো গুনাহের কাজ করলো না, কোনো ফাহেশা কাজ করলো না, অশ্লীল কাজ করলো না, তাহলে এমন অবস্থায় ফিরে আসবে যে তার মা তাকে জন্ম দিলে যেমন নিষ্পাপ হয়ে যায় ও নিষ্পাপ হয়ে ফিরে আসবে। এখন পূর্বের জীবনে সে না বুঝে অনেক ভুল করে ফেলেছে, এখন এই ভুলটা তো সংশোধন করতে হবে। তো সেজন্য যদি সে বুঝতে পারে, এখন বোঝার কারণে সে হজে যাচ্ছে, এই জন্য আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করব যে আল্লাহ পাক তাকে কবুল করুন এবং পূর্বের গুনাহের জন্য সে যে এই যে উদ্যোগ নিয়েছে এই জন্য তওবা করবে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। তবে মানুষের কোনো ঋণ যদি থেকে থাকে অবশ্যই সেটা তাকে পরিশোধ করতে হবে। দ্বিতীয় প্রশ্ন আপনার, যে এই যে দুটুকরো কাপড় পরলো, এটা নতুন করে জন্ম না, এই দুটুকরো কাপড় পরার মানে হলো সে যেন একটা মানে তার কবরে আমরা যাওয়ার সময় যেমন একটা মর্দা মানুষ আমরা যখন তাকে কাফনের কাপড় পরাই, এই দুইটুকরো কাপড় কিন্তু আমাকে সেটা স্মরণ করিয়ে দেয় যে আমি কিন্তু কাফনের কাপড় পরে রওনা দিলে দুনিয়া ত্যাগ করে যেভাবে যাই, এটা কিন্তু আপনাকে আমাকে সেইটা স্মরণ করিয়ে দেয় যে আমি দুনিয়া ত্যাগ করে চলে যাচ্ছি কিনা, এটাই আমার শেষ সফর কিনা, এটা হতে পারে আমার শেষ সফর, এটা আমাকে স্মরণ করতে হবে। সেজন্য এই কাপড় আমাকে পরিবর্তন করায় দেয় যে আমার পরবর্তী জিন্দেগি যেন এমন হয়, দুনিয়া বিমুখ একটা জিন্দেগি, পরবর্তী জিন্দেগিটা যেন পরিবর্তন হয়, আমি যেন পরকালের জন্য প্রস্তুতি নিতে পারি, সম্পূর্ণরূপে আমার নতুন একটা জীবন গঠিত হবে, যেই জীবনটা হজের আগে ছিল না, এমন একটা জীবন যেই জীবনে শুধু কল্যাণ আর কল্যাণ, যেই জীবনে মানুষের কল্যাণ করব, যেই জীবনে আমি পরকালীন কল্যাণের জন্য কাজ করব, দুনিয়ার কোনো গোনা দুনিয়ার কোনো মোহে যেন আমি জড়ায় না পড়ি, এই দুটুকরো কাপড় আপনাকে আমাকে সে কথা শিখিয়ে দেয়। আমাদের হজের পরবর্তী জীবনটা যেন সেরকম হয় আগের জীবন যেমন ছিল তার থেকে সম্পূর্ণ ব্যতিক্রম একটা জীবন হবে, যেই জীবনে শুধু সওয়াব এবং গোনা থেকে বিমুখ একটা জীবন হবে।
1: জি, অসংখ্য ধন্যবাদ মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদ সাহেবকে আমাদের খুব সুন্দর করে উত্তর পকড়ার জন্য। সম্মানিত শ্রোতা, আপনাদের প্রশ্নের জবাব দানে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন মাওলানা মোহাম্মদ আনিসুজ্জামান শিকদার, পরিচালক ইসলামিক ফাউন্ডেশন।
6: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: জি সুপ্রিয় শ্রোতা, আমরা চলে যাচ্ছি এখন আমাদের পরবর্তী প্রশ্নে। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
7: আসসালামু আলাইকুম।
1: জি ওয়া আলাইকুম আসসালাম।
7: আমি কথা বলছি রবিউল আলম।
1: জি জি,
7: সভাপতি স্বাধীন বাংলার শ্রোতা ক্লাব, গ্রাম ঘাটনগর, মোল্লাপাড়া, ডাকসিসার, পরসা, নওগাঁ থেকে।
1: জি জি
7: জি হুজুর, আমার প্রশ্ন হলো যে আমরা সেই নবীর উম্মত, আমাদের সবারই করা মানে উত্তম, যে তাহলে হজটা কেন সবার জন্য হলে না, যে তাহলে এর ব্যাখ্যাটা কি আমি জানতে চাই, যে কোন ধরনের মানুষ মানে সম্পদ কতটুকু সম্পদ থাকলে হজ করতে যেতে হবে। আর দ্বিতীয় প্রশ্ন হলো, তাহলে হজ থেকে আলো আসা পর দেখা গেল তো যার নামে নিয়ে এলো, এদেখে এখানে দেখা যাচ্ছে কম বেশি তো দাম ধরে নিয়েছে, এটা খারাপ একটা ভালো, এখানে দেখা যাচ্ছে যে কাউকে ভালো দিকে খারাপ দিচ্ছে, এই বিলটা তেমন পরিষ্কার হয়নি, এটুকু বলবেন একটু না।
1: জি জি, অসংখ্য ধন্যবাদ, আপনি খুবই বাস্তবসম্মত প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি চলে যাচ্ছি মাওলানা মোহাম্মদ আনিসুজ্জামান সাহেবের কাছে।
6: জি ধন্যবাদ রবির আলম ভাই, যিনি সুদূর নওগাঁ থেকে আমাদের কাছে প্রশ্ন করেছেন। তিনি একটা প্রশ্ন করেছেন যে সবার জন্য হজ কেন ফরজ হলো না।
1: জি জি,
6: আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত কালামে পাকের মধ্যে যে নির্দেশনা দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত আল্লাহর পক্ষ থেকে এহসান গরিবদের জন্য, যে তাদের উপর আল্লাহ তাআলা ফরজ করেননি, কারণ একটা ফরজ হলে সেটা যদি না করতো, সেই জন্য আল্লাহ রাসূল বলেছেন যার সমর্থ আছে অথচ হজ করলো না সে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, লাউ বলে এই ব্যাপারে আমার কোনো পরোয়া নাই, কত বড় ধমকি এসেছে। তো সুতরাং যারা গরিব দরিদ্র তারা এই ধমকি থেকে বেঁচে গেল, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে গরিবদের জন্য একটা বিশাল বড় নিয়ামত। এরপরে উনি প্রশ্ন করেছেন
1: ছিল যে
6: কতটুকু সম্পদ হলে হজ হবে। জি, এটা একটা প্রশ্ন করেছেন যে আমাদের প্রকৃতপক্ষে হজের আমাদের যে খরচ এবং এই হজকালীন সময়ে তার পরিবারের যে খরচ, এই পরিমাণ টাকা যদি কোনো ব্যক্তির সম্পদ আহরিত থাকে, এবং সবচেয়ে বড় কথা সেটা যদি সেটা এমনও হতে পারে যে তার একটা সম্পদ বিক্রি করে, যে সম্পদ বিক্রি করলে তার হাওয়ায় যে আসলে যেটা প্রয়োজনকে কোনো অসুবিধা হবে না, এইরকম সম্পদ যদি থাকে এটি বিক্রি করে যদি এই পরিমাণ টাকা হয় তো এই ব্যক্তির উপরও হজ ফরজ হবে। তো এই জন্য যা হোক, আমাদের সবচেয়ে বড় কথা এটা হলো আকাঙ্ক্ষা। একজন পিপরা সে নিয়ত করেছে হজ্জে বাইতুল্লাহ 1000 মাইল দূরে, তো সে যেহেতু এবং শুধু নিয়ত করেই সে ক্ষান্ত হয়নি, সে কিন্তু কাবা শরীফ থেকে হাঁটা শুরু করেছে। তো আমরা জেনেছি যে আল্লাহ তাআলা কাবা শরীফ থেকে একটা কবুতর পাঠালেন, সে কবুতরের গা বেয়ে উপরে উঠলো, কবুতর যখন কাবা শরীফে নামলো সেও কাবা শরীফে নামলো। তো একটা পিপরা যদি নিয়ত করে হজ্জে বাইতুল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত তার এরাদাকে যদি পূর্ণ করেন, তো আমরা আশরাফুল মখলুকাত আমরাও যদি সঠিকভাবে নিয়ত করি তো আল্লাহ রাব্বুল ইজ্জত তার কুদরতের দ্বারা অবশ্যই আমাদেরকে তার হজ্জে মবরুর নসিব করবেন
5: ইনশাআল্লাহ। ওই যে আমাদের যে আপনি বলছেন যে সামর্থ্য থাকলে, মানে যেটা ক্লিয়ার করছেন ওটা অ্যামাউন্টটাও আপনি বলে দিতে পারেন যে এখন সর্বনিম্ন হজ করতে গেলে 6.5-6 লাখ টাকা থাকলে মোটামুটি তার হজে তার উপর ফরজ হয়ে যাচ্ছে, কিন্তু 6.5 লাখ টাকা যদি ঋণ বাদে কারো কাছে 6.5 লাখ টাকা বা ওই পরিমাণ টাকা যদি থাকে তাহলে কিন্তু তার উপর হজ ফরজ হয়ে যাচ্ছে। এরকম অনেকে আছে টাকা আছে কিন্তু হজে যাচ্ছে না, এটা কিন্তু তার উপর অন্যায় হয়ে যাচ্ছে। সে একটা ফরজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, হজে যাচ্ছে না, এমত অবস্থায় যদি মারা যায় তাহলে তার উপরে ধমকি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে ইহুদি হয়ে মারা গেল নাকি নাসারা হয়ে মারা গেল তার কোন দায় দায়িত্ব আমার উপরে নেই। এই জন্য যাদের উপর হজ ফরজ হয়ে গেছে দ্রুত যেন আমরা হজে চলে যাই।
8: ওনার দ্বিতীয় একটা প্রশ্ন ছিল যে কেউ যদি জায়নামাজ আনে, দেখা যাচ্ছে কাউকে ভালোটা দিচ্ছে কাউকে খারাপটা দিচ্ছে, তো এক্ষেত্রে কি
6: না, এক্ষেত্রে হাদিয়া, হাদিয়ার বিষয় যে বিষয়টা হলো একজন যিনি দাতা তার সমর্থ। আর এখানে আসলে মূল্যায়ন, যেহেতু এটা নামাজের মুসাল্লা সেখানে এটাকে অর্থ দিয়ে আসলে মূল্যায়ন করার বিষয় না, মূল্যায়ন না করে একজন লোকের পক্ষ থেকে সে মন থেকে একজন লোককে একটা হাদিয়া পেশ করলো, হাদিয়াকে গ্রহণ করা এটা একটা সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া কিন্তু গ্রহণ করেছেন, সুতরাং হাদিয়া হিসেবে যদি কেউ জায়নামাজ বা তসবি বা সাধারণ কিছুই দেখ না কেন, আমার মনে একটা খুশি মনে আমাদের গ্রহণ করা উচিত।
8: অসংখ্য ধন্যবাদ আমাদের আলোচকদ্বয়কে খুব চমৎকারভাবে আমাদের বিষয়টি ব্যাখ্যা করার জন্য। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
9: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাতরাম।
8: জি জি,
9: আমি মোহাম্মদ রুলিসলাম মাগুয়া ইসাকাটা গ্রাম।
8: জি জি জি,
9: যে আপনার হজ করে আসা থেকে দুই টুকরো কাপড়।
8: জি,
9: এই দুই টুকরো কাপড় আমি হজ করে আসছি, ওই আমার মৃত্যুর সময় তো ওই কাপড় দিয়ে জানাজার করা যায় হবে কি?
8: জি জি, আচ্ছা জি, অসংখ্য ধন্যবাদ, আপনি খুবই বাস্তবসম্মত এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি চলে যাচ্ছি মাওলানা মোহাম্মদ নাজিম মাহমুদ সাহেবের কাছে।
5: জি, আমাদের ভাই যেটা বলেছেন হজে ইহরামের কাপড়টা, জি ইহরামের কাপড় তো দুই টুকরা হয় না, মানে দুই সেট হয়, দুই সেটে চার টুকরো কাপড় হয়ে যায়। তো পুরুষের জন্য আসলে লাগে তো তিনটা কাপড়।
8: জি জি,
5: তো এটা কেউ কেউ শখ করে রেখে দেয় যে এটা আমার হজের স্মৃতি, তো এ দিয়ে আমাকে দাফন কাফনের ব্যবস্থা করে, তো এটা জায়েজ আছে, এটা না জায়েজ কিছু না, জায়েজ আছে। এবং কেউ কেউ বলছেন যে এর মধ্যে বারাকাও থাকতে পারে, সুতরাং এটা জায়েজ আছে, এটা করা যেতে পারে, কোনো সমস্যা নেই, কোনো না জায়েজের কিছু নেই। আমি সানোয়ার ভাইয়ের একটা কথা আমার উত্তর দিয়েছিলাম, এটা সবার জন্য খুব জরুরি, সেজন্য আমি একটু বলতে চাই। সেটা হলো যে অনেক হাজি সাহেব আছে হজ করে আসে এবং নামের আগে হাজি লাগানোর জন্য, এটা যেন কেউ না করি, কারণ সমস্ত আমল তার ফলাফল নির্ভর করে তার নিয়তের উপর। এই জন্য আল্লাহ পাক বলেছেন প্রত্যেকটা আমল মানে হজের ব্যাপারে, কারণ আমল যত বাহ্যিক হবে তত তার মধ্যে লৌকিকতা ঢুকতে পারে। আপনি ভোর রাত্রে তাহাজ্জুদ পড়তেছেন, এটার মধ্যে কোনো লৌকিকতা নাই, কারণ এটা কেউ দেখতেছে না,
8: একমাত্র আল্লাহ
5: আল্লাহ। আপনি পড়তেছেন, আমার স্ত্রীও জানে না, স্ত্রী পড়তেছে, স্বামীও জানে না, কিন্তু যত আমল বাহ্যিক হবে তত মানুষ দেখতে পারে, এই জন্য লৌকিকতা থাকতে পারে। এই জন্য দেখেন আল্লাহ পাক বলছেন ওয়ালিল্লাহি আলান্নাস, লিল্লাহ বলছেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহ রাসূল বলছেন মান হাজ্জা লিল্লাহ, মানে সব জায়গায় আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য
8: ইবাদত, একমাত্র আল্লাহ
5: আল্লাহর জন্য। এই জন্য হজ আমরা করব শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, এখানে যেন কোনোভাবেই আমাকে মানুষ হাজি সাহেব বলবে, আমাকে মানুষ দেখবে এরকম করবে, এরকম উদ্দেশ্য যেন কোনো অবস্থাতে না থাকে, তাহলে কিন্তু সমস্ত চেষ্টা বরবাদ হয়ে যাবে একেবারে, সব সব একেবারে বরবাদ হয়ে যাবে। সেজন্য আমরা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য যত ইবাদা করব শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করব। আল্লাহ আমাদের সেই ব্যাপারে নিয়তকে সহি শুদ্ধ করার তৌফিক দান।
8: আমিন আমিন। জি অসংখ্য ধন্যবাদ। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
10: আসসালামু আলাইকুম।
8: জি ওয়া আলাইকুম আসসালাম।
10: জি ভালো আছেন?
8: জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি সম্মানিত শ্রোতা আপনার নাম বলে প্রশ্নটি করুন।
10: এই কথা বলছি মহাপুর পালওয়ান সভাপতি কাকচিড়া বাজার জেলা বরগুনা হুজুর।
8: জি জি জি।
10: আমি জানতে চাচ্ছি যে কোন লোক হজ করার নিয়ত করে যদি মারা যায় তার হজ কি কবুল হবে কিনা, এবং একজনের পরিবর্তে আরেকজনের হজ কিভাবে করলে হবে, এইটা আমি জানতে চাচ্ছি হুজুর।
8: জি আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি চলে যাচ্ছি মাওলানা মোহাম্মদ আনিসুজ্জামান সাহেবের কাছে।
6: জি, আমাদের সুদূর বরগুনা থেকে আমার ভাই যে প্রশ্ন করেছেন, অত্যন্ত জীবন ঘনিষ্ঠ, যে হজের নিয়ত করলো কিন্তু সে মারা গেল।
8: জি জি।
6: কোন ব্যক্তি যদি কোনো একটা নেক কাজের ইরাদা করে,
8: জি জি,
6: হ্যাঁ, নিয়তুল মুমিন খায়রুল মিন আমালিহি, হাদিসে আসছে যে তার কোন মুমিন যদি প্রকৃতভাবে হজের নিয়ত করলো কিন্তু সে করতে পারলো না, এক্ষেত্রে মারা গেল, আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে হজের সওয়াব দান করবেন।
8: জি জি।
6: তবে হজের ফরজিয়াত যেটা, সেই ফরজিয়াতের জন্য তার কোনো এক, যদি সম্ভব হয় কাউকে ওসিয়ত করে যাবে, নিজের আত্মীয় স্বজনের মধ্যে আগে যে হজ করেছে, হজ সম্পর্কে অবগত এরকম কোন লোক, অথবা কোনো ভালো আলেম যে হজ সম্পর্কে অভিজ্ঞ এবং আহলে বুজুর্গ একজন কোনো ব্যক্তি, তাকেও উনি বদলি হজের জন্য পাঠাতে পারেন। তো এই ক্ষেত্রে আমরা অনেক সময় যার হজ হয় নাই এরকম লোককে পাঠাই, এটা ক্ষেত্রে মকরু হবে, তার হাত থেকে এটা খালি না, কারণ ওই ব্যক্তি রুয়েতে কাবার দ্বারা ওই ব্যক্তির উপর হজ ফরজ হবে, তখন সে যদি আবার যদি সমর্থ না থাকে হজ করতে বলে তার উপর ওটা আবার ঝরে থাকে। এই জন্য যে লোক আগে হজ করেছে এইরকম একজন ব্যক্তিকে বদলি হজের জন্য মনোনয়ন করা, এবং সেক্ষেত্রে যদি নিজের আত্মীয় স্বজনের মধ্যে আহলে ইলিম কোনো ব্যক্তি থাকে, কোরআন হাদিস জানেওয়ালা কোনো ব্যক্তি থাকে, তাকে মনোনয়ন দেওয়া যেতে পারে, অথবা এলাকার মসজিদের ইমাম হোক বা কোনো বড় মসজিদ মাদ্রাসার কোনো মহতামেম অথবা মহাদ্দিস এরকম কোনো ব্যক্তিকে নির্বাচন করে তার মাধ্যমে হজটা করানো, এটা উত্তম হবে।
8: জি, আমরা আরেকটু জিনিস আমরা যোগ করতে পারি যে বদলি হজ কোন কোন ক্ষেত্রে করাতে পারবে, একজনের সামর্থ্য থাকলে তো সে বদলি হজে পাঠাতে পারবে না কাউকে, যদি তার শারীরিক সক্ষমতা থাকে।
6: না, সে তো প্রশ্ন, এনার যে
8: কোন কোন ক্ষেত্রে মানে বদলি হজ,
6: বদলি হজটা এখানে যে উনি যেহেতু মারা গিয়েছেন, মারা যাওয়ার ক্ষেত্রে যদি উনি ওসিয়ত করেন সেই ক্ষেত্রে তার ওয়ারেসদের জন্য ওয়াজিব, এটা পাঠাইতে হবে, আর যদি ওসিয়ত না করে যান সেই ক্ষেত্রেও তার সন্তানদের জন্য বাপের এই যে উজুবটাকে আদায় করে দেয়া, তার ঘাট থেকে এটাকে ই করে দেয়া, এটা নেক সন্তানের জন্য এটা আমি মনে করি অত্যন্ত সওয়াবের কাজ, তারাও এটা সওয়াবের, কারণ সে সময় সে যেহেতু ওসিয়ত করে নাই ওই টাকার মালিক কিন্তু তার সন্তানরা হয়ে গেছে, তারপরেও তার সন্তান ঈশ্বর থেকে যখন সে, আর যদি সে ওসিয়ত করে যেত তখন ওসিয়ত হিসেবে তার আগে ওই টাকাগুলাকে হজের জন্য আগে পৃথক করে তারপরে তার ওয়ারাসার মধ্যে বন্টন হতো। এই জন্য উত্তম হলো যে কোনো সময় আসলে আমাদের ওসিয়তনামা লিখে যাওয়া, এটা কিন্তু একটা সুন্নত যে ওসিয়তনামা লিখে যাওয়া, আমি হজে যেতে পারতাম অসুস্থ, তো সেই ক্ষেত্রে আমার এই টাকাটা হজের জন্য যেন নির্ধারণ করা থাকে, আমি না পারলে আমার পরবর্তী যে একজন ব্যক্তি সে হজ করে দেবে।
8: জি জি, অসংখ্য ধন্যবাদ, খুবই সুন্দর করে চমৎকারভাবে উত্তর প্রদান করার জন্য। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
11: দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য হজ কি দায়েজ, বা তাদের জন্য যদি হজ দায়েজ হয় তাহলে কিভাবে তারা আদায় করবে?
8: জি অসংখ্য ধন্যবাদ। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি চলে যাচ্ছি মাওলানা মোহাম্মদ নাজির সাহেবের কাছে।
5: আলহামদুলিল্লাহ, দেখুন আল্লাহ পাক যেভাবে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মানিস্তাতা ইলাইহি সাবিলা। মানিস্তাতা ইস্তিতার মধ্যে দুইটা শর্ত, একটা হলো আর্থিক সচ্ছলতা আর একটা হলো শারীরিক সক্ষমতা, দুইটা বিষয় বলা হয়েছে। তো অন্ধ মানুষ যেহেতু দৃষ্টি প্রতিবন্ধী, তাদের এই শারীরিক সক্ষমতার ক্ষেত্রে এখানে তার জন্য একটা বাধা। তো সে যদি ইচ্ছা করে যে আমি সাথে আরেকজন মানুষকে নিয়ে হজ করব, এই সামর্থ্য যদি থাকে যে আমার পথ দেখানোর জন্য আরেকজন মানুষ আছে, তার খরচ আমি বহন করতে পারবো, এরকম যদি হয় তাহলে সে তাকে সাথে নিয়ে হজ করতে পারে, এটা হলো তার ব্যাপার, তার উপরে এটা মানে ফরজ হয়ে যায় নাই যে তাকে হজ করতে হবে, কারণ সে প্রতিবন্ধী এই জন্য। আর যদি মনে করে যে না এটা আমি পারতেছি না, এটা আমার সেই সক্ষমতা নাই, তাহলে তার যদি ভিতরে যদি আরো আবেগ থাকে যে না আমার তো হজ করা আমি নিজে পারছি না, তাহলে আমি একটা বদলি হজ করে দিই, তার উপরে কিন্তু আর হজ ফরজ থাকতেছে না, যেহেতু সে প্রতিবন্ধী অক্ষম সেই জন্য তার উপরে হজ ফরজ হচ্ছে না। তবে তার যদি সে আবেগ থাকে যে না আল্লাহ পাক যেহেতু আমাকে সম্পদ দিয়েছেন আমি একটু হজ করে আসি, তাহলে সাথে কাউকে একজন পথ প্রদর্শক সাথে নিয়ে একজন সহযোগী সাথে নিয়ে তিনি হজ করতে পারেন, যেটা তার জন্য
8: জি। অসংখ্য ধন্যবাদ, খুবই চমৎকার ভাবে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া
12: বারাকাতুহু।
8: জি ওয়া আলাইকুম আসসালাম।
12: হাজী মোহাম্মদ মিন্টু ভাইকে এবং সানোয়ার ভাইকে ভালো প্রশ্ন করার জন্য ধন্যবাদ।
8: জি জি,
12: আমি জানতে চাচ্ছি হুজুরের কাছে যে আমার এলাকায় কিছু কিছু লোক হজ করে এসে বসছেন, মন ভালো না আপনার হলো ই করে
8: আপনার খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। এই প্রশ্নের আগেও আমাদের মাওলানা সাহেবরা উত্তর দিয়েছেন যে হজ যদি প্রায় 6.5 লাখ টাকার মতন থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে তার উপর হজ ফরজ হবে। এবং আপনি আরেক প্রশ্নের সাথে যোগ করেছেন যে সোনার ব্যাপারটা, তো এই সোনা কতটুকু থাকলে অথবা কি হলে, এই ব্যাপারের জন্য আমি চলে যাচ্ছি মাওলানা আনিসুজ্জামান সাহেবের কাছে।
6: জি ধন্যবাদ আমাদের লুৎফর ভাই সুদূর পাংশার থেকে প্রশ্ন করার জন্য। আসলে স্বর্ণের ক্ষেত্রে আমি বলি, স্বর্ণের ক্ষেত্রে স্বর্ণটা সাধারণত আমাদের মেয়েদের হয়, মা বোনদের হয়, তো মা বোনদেরও এখন তো স্বর্ণের দর আলহামদুলিল্লাহ অনেক বেশি, তো এইরকম যদি সমর্থ থাকে তার এই স্বর্ণ বিক্রি করে তার হজের যাতায়াত, এবং মেয়েদের ক্ষেত্রে যেই বিষয়টা সেটা কিন্তু তার একজন ওলির সাথে নিতে হবে, অর্থাৎ তার নিজের, তার সাথে তার মাহরামের খরচটা এতটুক যদি পরিমাণ তার স্বর্ণ থাকে তাহলে স্বর্ণ বিক্রি করে সে হজ করবে।
8: জি অসংখ্য ধন্যবাদ, খুবই চমৎকার ভাবে আমাদেরকে উত্তর দেওয়ার জন্য। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
13: জি
8: আপনার প্রশ্নটি বলুন।
13: আমি জানতে চাচ্ছি হজ করতে হলে কতদিন আগে যেতে হবে সৌদি আরব, এবং কতদিন থাকতে হবে, এবং কিভাবে হজ করতে হবে পূর্ণ জানতে চাই।
8: জি অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নটি করার জন্য। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি চলে যাচ্ছি মাওলানা নাজি সাহেবের কাছে।
5: জি জাফর পলন ভাই বরগুনা থেকে। এটা তো আমাদের সরকারি একটা সিস্টেম আছে, আপনি বছর আগের থেকে রেজিস্ট্রেশন করতে হয়, যেমন 27 সালে যারা হজে যাবে এখনই তাদের প্রাক নিবন্ধন হচ্ছে, এখন থেকেই প্রাক নিবন্ধন। অবশ্য এটা একটা লাস্ট টাইম আছে, ওইটা সরকার জানাই দিবে, আপনাকে খবর রাখতে হবে, যারা সাধারণত হজের এজেন্সিগুলো আছে তাদের সাথে একটু যোগাযোগ রাখতে হবে, টাকা জমা দেওয়ার লাস্ট ডেট কবে এরকম। আর যাওয়ার ব্যাপারে তো এটা সরকার একটা টাইম বলে দেয়, সেই টাইমে যেতে হয়। এখন যাচ্ছে আমাদের এখান থেকে হজ ফ্লাইট শুরু হয়ে গেছে বেশ আগে, এবং এখনো যাচ্ছে, এবং এটা লাস্ট ফ্লাইট 20-22 তারিখে বোধ হয় লাস্ট ফ্লাইট। এটা ভাই এরকম ফ্লাইটগুলো ডেট দেওয়া আছে, আপনি ইচ্ছা করলেই যেতে পারবেন না, মানে ইচ্ছা করলে আপনার ইচ্ছা মতো যেতে পারবেন না, সরকার আপনাকে একটা ডেট দিবে, সেই ডেট অনুযায়ী আপনাকে যেতে হবে। বাই সিরিয়াল এইভাবে ডেট দেওয়া আছে, আমাদের বাংলাদেশ থেকে বছর প্রায় 75,000 হাজি যাচ্ছে, লাস্ট ফ্লাইট হলো 7-ই জিলহজ। তো এভাবে বাই সিরিয়ালি এই যে 75,000 হাজি যাচ্ছে, সবাই তো আর একদিনে যেতে পারবে না, বাই ট্রান সিরিয়ালি হাজি সাহেবরা যাচ্ছেন, তো ঠিক আপনি যদি যেতে চান তাহলে আপনি আশপাশে অথবা সরকারিভাবে যেভাবে টাকা জমা দিতে হয় টাকা জমা দিলে দেন আপনাকে আস্তে আস্তে করে এই বিষয়গুলো জানিয়ে দেওয়া হবে, যে আপনার কবে নিবন্ধন করতে হবে, কবে আপনাকে টাকা জমা দিতে হবে, কবে আপনাকে পাসপোর্ট দিতে হবে, কবে আপনাকে টিকা নিতে হবে, এভরিথিং আপনাকে জানিয়ে দেওয়া হবে, কবে আপনার ফ্লাইট হবে, সবকিছু জানিয়ে দেওয়া হবে, সেভাবে আপনাকে হজে যেতে হবে।
8: আমরা সাথে এর সাথে যোগ করতে পারি যে হজের যে মূল যে আনুষ্ঠানিকতা যে দিনগুলো জিল হজের এগুলো যদি একটু বলতে।
6: হ্যাঁ, হজ আসলে নয়টি কাজ।
8: জি,
6: আপনার চারটি স্থানে পাঁচ দিনে,
8: পাঁচ দিনে,
6: পাঁচ দিনে, তা পাঁচ দিনের মধ্যে নয়টি কাজের মধ্যে ফরজ, নয়টি ফরজ, ফরজ এর মধ্যে তিনটি কাজ ফরজ এবং ছয়টি কাজ হলো ওয়াজিব। আর চারটা স্থান, একটা হলো কাবা শরীফ,
8: জি,
6: আরেকটা হলো মিনা,
8: মিনা,
6: একটা হলো মুজদালিফা, আরেকটা আরাফা, এই চার জায়গায়।
8: জি,
6: আর পাঁচ দিন জিলহজ মাসের আট তারিখ থেকে শুরু,
5: আট নয় দশ এগারো বারো,
6: বারো বারো তারিখ পর্যন্ত। এই পাঁচ দিনের মধ্যে বিভিন্ন অ্যাক্টিভিটিস মিলে হলো আমাদের হজ।
8: জি,
5: যদিও আমাদের এখানে চমৎকার বলছেন যে পাঁচ দিন মূল কাজ হলো, পাঁচ দিন, কিন্তু আমাদের যাইতে আসতে সব মিলায় সময় লাগে প্রায় ৩৫ দিন, ৩০ ৩৫ দিন সময় লাগে। মানে এই যে প্লেনের সংকট,
8: পবিত্র মক্কা নগরীতে মদিনা শরীফে, তো
5: মদিনা শরীফে যেতে হয়, মক্কায় থাকতে হয়, প্লেন শিডিউল মিলায় টিলায় ৩০ ৩৫ দিন সময় লেগে যায়, কিন্তু মূল কাজ হলো,
8: মূল কাজ হলো
5: পাঁচ দিন মাত্র। হ্যাঁ,
8: আমি আলোচকদেরকে খুবই চমৎকারভাবে আমাদেরকে বিষয়টি ব্যাখ্যা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
14: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।
8: জি, ওয়া আলাইকুম আসসালাম।
14: আমি সুহেল রানা বলছিলাম।
8: জি
14: জি, আমার একটা বিষয়ে মানে মতামত জানা জরুরি।
8: জি,
14: আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী, তো আমি একজন মুক্তির সাথে মাওলানার সাথে কথা বললাম যে আসলে পৃথিবীতে সব দৃষ্টি প্রতিবন্ধী তো গরিব হয়ে যাবে না, জন্মগ্রহণ করে না, কারো অবস্থা ভালো থাকে।
8: জি জি,
14: তো আমি বললাম যে তাহলে আমি যদি কাকে সাথে নিয়ে হবে যাই তাহলে বিষয়টা একটু ভালো হবে না। উনি আমাকে বললেন, এমন ভাবে উত্তরটা দিল যে আল্লাহর যে নিদর্শন আছে ওখানে, যে কাজগুলো আছে তুমি এখানে দেখতে পারবা না, অতএব তোমার এখানে যায় এত পয়সা খরচ করার কি দরকার, তুমি দেশেই দেশেই দান খেরাত করো, মসজিদে এবাদত করো, সেটাই তোমার জন্য উত্তম, তোমার হজে যাওয়ার দরকার নেই। তাহলে
8: অসংখ্য ধন্যবাদ, আপনি খুবই চমৎকার একটি প্রশ্ন বলেছেন। কিন্তু এই ক্ষেত্রে আমাদের মাওলানা নাজির সাহেব শুরুতেই একদম আলোচনা করেছিলেন যে হজটা হচ্ছে একটা আবেগের বিষয়। তো এই আবেগের বিষয় নিয়ে আপনাকে যে কথাটা বলেছে মুফতি সাহেব, এটার যথাযথ ব্যাখ্যার জন্য আমি চলে যাচ্ছি মাওলানা নাজির সাহেবের কাছে।
5: না, উনি ঠিক বলেন নাই, মুফতি সাহেব ঠিক বলেন নাই। আমরা একটু আগেও
8: শুরুতে আবেগের কথা বলেছি,
5: তারপরে এক দৃষ্টি প্রতিবন্ধীর উত্তরে আমরা বলেছি যে ওনার যদি সামর্থ্য থাকে তাহলে উনি কাউকে সাথে নিয়ে
8: যেতে পারবেন,
5: সাথে নিয়ে হজ করতে পারবেন। আল্লাহ যদি তাকে সেই তৌফিক দেন যে আমি হজ করব, সাথে আমার একজন গাইড আমার সাথে থাকবে, তারও আমি খরচ বহন করব, এরকম সামর্থ্য যদি থাকে তাহলে উনি হজ করতে পারেন। যদি ওনার উপরে ফরজ না, যেহেতু উনি দৃষ্টি প্রতিবন্ধী, উনি শারীরিক প্রতিবন্ধকতা ওনার আছে, এই জন্য ওনার উপরে ফরজ না, কিন্তু আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, ওনার মধ্যে একটা আবেগ কাজ করতেছে যে আমি হজ করব, তাহলে উনি করতে পারেন। সুতরাং মুফতি সাহেব যে ফতোয়া দিয়েছেন উনি এভাবে বলাটা ওনার উচিত হয়।
8: ইবাদত যেহেতু একমাত্র আল্লাহ তাআলার জন্যই, এখন আল্লাহ তাআলা ওনার হজটাকে বেশি পছন্দ করলেন নাকি মসজিদের দান সদকাকে দেওয়া বেশি পছন্দ করলেন, এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো বলতে
6: পারেন। সেটা ঠিক আছে, আপনি আপনার একটা হাদিসের মধ্যে আসছে যে আল্লাহর জিহাদের রাস্তায় এক টাকা খরচ করলে সাত লক্ষ টাকা দান করার সব, তদ্রূপ হজেও একই কামাস, হজের মিশালটাও জিহাদের মতো। সুতরাং সেখানেও এক টাকা আপনি যদি খরচ করেন সাত লক্ষ টাকা দান করার সব পাবেন। তারপরে কাবা শরীফ যেখানে এক লক্ষ টাকা নামাজ পড়ার সব, এটা তো আপনি আর কোথাও পাবেন? হ্যাঁ, মসজিদে নববীতে ৫০,০০০ টাকা নামাজ পড়ার সব, সেটা আপনি কোথায় পাবেন? আচ্ছা, কাবা শরীফ তার আশপাশে ২১টা জায়গা আছে যে জায়গার মধ্যে দোয়া কবুল হয়, সেই জায়গা আপনি কোথায় পাবেন? আপনি কাবা শরীফে প্রত্যেকটা কোনা দোয়া কবুলের জায়গা, মিজাবে রহমত দোয়া কবুলের জায়গা, হাতিমে কাবা দোয়া কবুলের জায়গা, মাতাফ দোয়া কবুলের জায়গা।
5: শুধু তাই কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু উমর ওয়াফদুল্লাহ ইন দাউহু আজাবাহুম ওয়া ইস্তাগফিরু গাফারা লাহুম। হাদিস সাহেবরা উমরাকারীরা আল্লাহর সম্মানিত মেহমান, তারা যে দোয়া করবে আমি সেই দোয়া করব।
8: সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
5: সুতরাং ইহরাম পরে বাড়ি থেকে বের হওয়ার পরে বাড়িতে ফিরে আসা পর্যন্ত পুরোটা সময় যত দোয়া করবে সব দোয়া আল্লাহ কবুল করবেন। আর হযরত যে কথা বলছেন যে এই যে চিহ্নিত জায়গাটা, জায়গাগুলো ২১টা জায়গা, এসব জায়গায় অবশ্যই দোয়া কবুল হবে। সুতরাং এই আবেগের জায়গাটা আমার মনে হয় মুফতি সাহেব যে কথা বলেছেন এইভাবে বলাটা ওনার
6: ঠিক নিষ্পাপ হওয়ার যে,
8: জি জি, নিষ্পাপ হওয়ার
6: যে, আল্লাহ থেকে আল্লাহ যুহদিমু মাকানা কাবলা, পূর্ববর্তী সমস্ত গুণাকে যে যেই আমলটাই করে দেয়, সুতরাং সেই আমলের ব্যাপারে আমাদের উদ্বুদ্ধ করাই দরকার। উনি যদি সমর্থ থাকে অবশ্যই উনি করবেন।
8: আমাদের সম্মানিত অতিথিদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে খুব চমৎকার ভাবে বিষয়টি ব্যাখ্যা করার জন্য। আমি আশা করি যে সোহেলানা সাহেব আপনি আপনার উত্তরটি পেয়ে গিয়েছেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া
15: আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি কথা বলছিলাম হাজী মোহাম্মদ মিন্টু
8: জি। সম্মানিত শ্রোতা আপনার প্রশ্নটি দ্রুত করুন, আমরা একেবারেই শেষ সময়ে চলে আছি। আচ্ছা, সংযোগটি হয়তো বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সুপ্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। হজ আমাদের শিখায় ধৈর্য, ত্যাগ এবং শৃঙ্খলিত জীবন। আমরা যেন হজের শিক্ষা নিজেদের ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে বাস্তবায়ন করতে পারি, এটাই হোক আমাদের প্রত্যাশা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার ঘর জিয়ারত করার তৌফিক দান করুন, আমিন। আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। আমাদের বিশেষজ্ঞ অতিথিদ্বয়কে ধন্যবাদ, এবং ধন্যবাদ প্রিয় শ্রোতাদের যারা দীর্ঘক্ষণ আমাদের সাথে ছিলেন। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
16: পবিত্র কুরআন ও হাদিসের আলোকে ফোনিন অনুষ্ঠান ইসলাম ও জীবন আজকের মতো এখানে শেষ হল। সঞ্চালনে ছিলেন ফারহান আহমদ, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ রফিকুল ইসলাম, অনুষ্ঠান সহযোগিতায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহিদা জাহান। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ইন বাংলাদেশ রোডম্যাপ টু সাস্টেইনেবল এক্সিলেন্সি শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, শুধু পুঁথিগত শিক্ষাই নয়, বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা কষ্টকর হয়ে পড়বে। তিনি বলেন, তার সরকার মেধা পাচার রোধ, মেধার বিকাশ ও লালন করে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা করতে চায়। তারেক রহমান বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা অনুযায়ী দেশের প্রচলিত ধারার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। নৈতিক মূল্যবোধ সম্পন্ন কর্মমুখী শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন সম্ভব নয়। প্রধানমন্ত্রী বলেন, শুধু উচ্চশিক্ষার ক্ষেত্রেই নয়, স্কুল পর্যায় থেকেই সরকার শিক্ষা কারিকুলামে কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা দিয়েছে। তারেক রহমান বলেন, জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ গঠনের মূল ভিত্তি হল এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে শিক্ষা, গবেষণা, মেধা, যোগ্যতা এবং সৃজনশীলতা সর্বোচ্চ গুরুত্ব পায়। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় যাতে প্রতিটি শিক্ষার্থী নিজের সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ পাবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির ক্রেস্ট উপহার দেন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদি আমিন উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতিতে কোন ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রেও হস্তক্ষেপ মুক্ত থাকবে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্ট আপ ইনভেস্টমেন্ট কোম্পানি বিএসআইসি আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে শৃঙ্খলা ফেরাতে এবং দেশের ব্যাংকিং খাতের সমস্যা নিরসনে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ড. জাহিদুর রহমান বলেছেন, দেশে হামের টিকা ও হাম রোগে আক্রান্ত শিশুর মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটি কারো শাস্তিযোগ্য অপরাধ খুঁজে পেলে তাকে বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আজ তথ্য অধিদপ্তর সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এ সময় তিনি হাম পরিস্থিতি নিয়ে জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন নেই বলেও জানান। বর্তমান সরকারের উদ্যোগে দেশজুড়ে চলছে 20,000 কিলোমিটার খাল পুনঃখননের কার্যক্রম। দীর্ঘদিনের অব্যবস্থাপনা, দখল ও দূষণে হারিয়ে যাওয়া খালগুলো এখন ফিরে পাচ্ছে তাদের নতুন প্রাণ। সেই খাল খননের কাজের অগ্রগতি দেখতে আজ ময়মনসিংহের তারাকান্দায় যান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সেখানে বেশ কিছু বেদখল ও ভরাটোয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এ সময় সেখানে এক সংক্ষিপ্ত পথসভায় যুক্ত হয়ে এই পুনঃ উদ্ধারকৃত খালের তদারকি করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান ইয়াসির খান চৌধুরী। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এ সকল টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি করা হবে। আগামীকাল বিক্রি হবে 23 মে যাত্রার টিকিট। এছাড়া ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 21 মে থেকে। প্রতিবারের মতো এবারও ঘরমুখ মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে 5 জোড়া বিশেষ ট্রেন ও কোরবানির পশু বহনকারী স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে। চীনে তেল পরিবহনে ইরানি জাহাজকে সহায়তার অভিযোগে যুক্তরাষ্ট্র 3 ব্যক্তি ও 9টি কোম্পানির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে হংকংয়ের 4টি, সংযুক্ত আরব আমিরাতের 4টি এবং ওমানের 1টি। মার্কিন অর্থ বিভাগ জানিয়েছে, এসব ব্যক্তি ও কোম্পানির তেল বিক্রির অর্থের বিনিময়ে ইরানের বিপ্লবী বাহিনীকে সহায়তা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফরে যাওয়ার প্রাক্কালে এই নিষেধাজ্ঞা আরোপ করা হল। খেলা খবর, ক্রিকেট। রাজধানীর

0: দুপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফররত পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের শেষ দিনে আজ তাদের দ্বিতীয় ইনিংসে শেষ খবর পাওয়া পর্যন্ত 3 উইকেটে 116 রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 413 এবং 9 উইকেটে 240 রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা। পাকিস্তান 386 এবং 3 উইকেটে 116 রান। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: This is Bangladesh Beta Dhaka. And you are tuning into world music.

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধু, অনুষ্ঠানমালায় এখন শুনবেন আধুনিক গান, শিল্পী আব্দুর রউফ। প্রথম গানটির গীতিকার ও সুরকার কানাইলাল শীল।

0: দুখানে আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন আব্দুর রউফ। বাংলাদেশ বেতার, ঢাকা।
1: কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গর্ব সুফলা বাংলাদেশ। শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মৌকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্তমান সরকার। এই ঋণ মৌকুফ করা হলে আনুমানিক 12 লাখ কৃষক প্রত্যক্ষভাবে লাভবান হবে এবং মৌকুফ করা হবে প্রায় 1,500 কোটি টাকা। এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ ঋণের দায় হতে মুক্ত হবেন এবং ব্যাংক থেকে পুনরায় স্বল্প সুদে কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন। কৃষক রক্ষা পাবে স্থানীয় মহাজনী ঋণের উচ্চ সুদের হাত থেকে। কৃষি ঋণ মৌকুফে দৃঢ় অঙ্গীকার, কৃষকের পাশে আছে বর্তমান সরকার।
2: বাংলাদেশ বেতার, ঢাকা। একটি শোক সংবাদ। বরেণ্য অভিনেতা ও নাট্যজন আতাউর রহমান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বহুমাত্রিক পরিচয়ের অধিকারী আতাউর রহমান, বরেণ্য অভিনেতা, নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান 11 মে 2026 সোমবার দিবাগত রাত 12টায় রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 84 বছর। তিনি একাধারে নাট্যজন, অভিনেতা, মঞ্চ নির্দেশক ও লেখক। 1941 সালের 18ই জুন নোয়াখালীতে জন্ম নেয়া এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বাধীনতা যুদ্ধ, পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসাবে পরিচিত। দেশের সংস্কৃতি ও নাট্যাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদক ও 21শে পদকে ভূষিত হয়েছেন। গুণী নাট্যশিল্পী আতাউর রহমানের মৃত্যুতে বাংলাদেশ বেতার পরিবার গভীরভাবে শোকাহত এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। শোক সংবাদটি শুনলেন।
0: বাংলাদেশ বেতার, ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজনে এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। শিল্পী আফরোজা রোজী।

0: পরপর দোকানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন আফরোজা রোজির কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা এ পালার অনুষ্ঠান উপস্থাপনে রয়েছে শামীম আহমেদ, রাবেয়া সুলতানা শিউলি, ফাতেমা ইশরাত জাহান, ইসমাত আরা আদিবা ও তাহমিনা সুলতানা। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ শহীদুল্লাহ, ইফতেহাজ আহমেদ, আফরোজা আক্তার, নাসরিন আক্তার, মোহাম্মদ রাসেল খান ও মোহাম্মদ রফিকুল ইসলাম। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হাসিনা পারভিন।
0: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, সমবেত কণ্ঠে এবার ফ্যামিলি কার্ডের গান শুনবেন। গানের কথা সাজিয়েছেন ও সুর করেছেন আবু বকর সিদ্দিক।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুক। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ইন বাংলাদেশ রোডম্যাপ টু সাস্টেইনেবল এক্সিলেন্সি শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, শুধু পুঁথিগত শিক্ষাই নয়, বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা কষ্টকর হয়ে পড়বে। তিনি বলেন, তা সরকার মেধা পাচার রোধ, মেধার বিকাশ ও লালন করে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা করতে চায়। তারেক রহমান বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা অনুযায়ী দেশের প্রচলিত ধারার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। নৈতিক মূল্যবোধ সম্পন্ন কর্মমুখী শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন সম্ভব নয়। প্রধানমন্ত্রী বলেন, শুধু উচ্চশিক্ষার ক্ষেত্রেই নয়, স্কুল পর্যায় থেকেই সরকার শিক্ষা কারিকুলামে কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে। তারেক রহমান বলেন, জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ গঠনের মূল ভিত্তি হল এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে শিক্ষা, গবেষণা, মেধা, যোগ্যতা এবং সৃজনশীলতা সর্বোচ্চ গুরুত্ব পায়। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় যাতে প্রতিটি শিক্ষার্থী নিজের সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ পাবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির ক্রেস্ট উপহার দেন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মামুন আহমেদ। ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মামুন আহমেদের সভাপতিতে কর্মশালায় অন্যান্যের মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদি আমিন উপস্থিত ছিলেন। কোরবানের পশুবাহী গাড়িতে চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি আজ সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজির অভিযোগ পাওয়া মাত্র দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। কোরবানের হাটের নিরাপত্তায় হাটগুলোতে চাহিদা অনুযায়ী আনসার মোতায়েনের কথাও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদ উল আজহার সময় দেশের নিরাপত্তায় ঈদের আগের সাত দিন ও পরের সাত দিন পুলিশ হেডকোয়ার্টারে মনিটরিং সেল কাজ করবে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। এ সময় সালাউদ্দিন আহমদ জানান, ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করতে মালিকদের সাথে আলোচনা করা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতিতে কোন ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রেও হস্তক্ষেপ মুক্ত থাকবে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্ট আপ ইনভেস্টমেন্ট কোম্পানি বিএসআইসি আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে শৃঙ্খলা ফেরাতে এবং দেশের ব্যাংকিং খাতের সমস্যা নিরসনে সরকার কাজ করছে। নির্মাণাধীন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আজ সকালে রাজধানীর জুলাই স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে তাদের স্বাগত জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। পরে তারা জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পরিদর্শন শেষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, জাদুঘরের কাজ দ্রুত এগিয়ে চলছে এবং আগামী জুলাইয়ের শেষ বা আগস্টের প্রথম সপ্তাহে এটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, দেশে হামের টিকা ও হাম রোগে আক্রান্ত শিশু মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটি কারো শাস্তিযোগ্য অপরাধ খুঁজে পেলে তাকে বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা আজ তথ্য অধিদপ্তর সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এ সময় তিনি হাম পরিস্থিতি নিয়ে জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন নেই বলেও জানান। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামীকাল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এই সকল টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি করা হবে। আগামীকাল বিক্রি হবে 23 মে যাত্রার টিকিট। এছাড়া ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 21 মে থেকে। খেলার খবর ক্রিকেট। রাজধানীর মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফররত পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের শেষ দিনে আজ তাদের দ্বিতীয় ইনিংসে শেষ খবর পাওয়া পর্যন্ত 5 উইকেটে 144 রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 413 এবং 9

কেটে 240 রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা। পাকিস্তান 386 এবং 5 উইকেটে 144 রান। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, টাঙ্গাইল এবং ময়মনসিংহ অঞ্চল সময়ের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।

0: বন্ধুরা কেমন আছেন? এসো গড়ি ছোট পরিবার ফোন অনুষ্ঠান আপনাদের প্রিয় অনুষ্ঠান, আমাদের নিয়মিত আয়োজন। এই অনুষ্ঠানে আপনার সাথে কথা হয়, জানবা অনেক তথ্য রয়েছে, আপনারা আলোচনা করেন, আমরাও মত বিনিময় করি। প্রসঙ্গ হচ্ছে কথা বলতে হবে, কথা বললেই অনেক কথা বেরিয়ে আসে। সুতরাং প্রশ্ন করবেন, জানতে চেষ্টা করবেন। আজকে চমৎকার একটা প্রসঙ্গ আমরা রেখেছি আলোচনা করবার জন্য। দুই সন্তানের মাঝে ন্যূনতম বিরতির গুরুত্ব, অর্থাৎ এক সন্তান তো হলো, পরবর্তী সন্তান কবে? যখন গল্প করবেন কারোর সঙ্গে, এক একজন এক এক পরামর্শ দেবে, আপনি চেষ্টা করে দেখুন। আত্মীয় এক কথা বলবে, বন্ধুরা এক কথা বলবে, প্রতিবেশী আর এক কথা বলবে, কোন কথা যে সঠিক সেটা পেছনে বিজ্ঞান ভিত্তিক বিষয় নিয়ে কিন্তু ভাবতে হবে। আজকে দুজন বিশেষজ্ঞ পর্যায়ে ব্যক্তিত্ব আছেন, যারা বিজ্ঞান ভিত্তিতে আপনাদের বোঝাতে চেষ্টা করবেন যে দুই সন্তানের মধ্যে ন্যূনতম বিরতির গুরুত্ব কতটুকু, এ নিয়ে ভাবনার বিষয় ভাববেন, বিষয় ভিত্তিক প্রশ্ন করবেন। পরিচয় করে দিই দুজনকেই। আমার বামে রয়েছেন ডাক্তার নুরুন্নাহার বেগম, যিনি প্রাক্তন লাইন ডিরেক্টর সিসিএসডিপি ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর, এবং আমার ডানে রয়েছেন ইশরাত জাবিন, ডেপুটি ডিরেক্টর প্রোগ্রাম মনিটরিং পরিবার পরিকল্পনা অধিদপ্তর। আপনার দুজনকে স্বাগত অনুষ্ঠানে। আপনারা কেমন আছেন?
1: ভালো আছি
2: আলহামদুলিল্লাহ।
0: প্রিয় শ্রোতা, ডাক্তার নুরুন্নাহার বেগম এবং ইশরাত জাবিন, তারা দুজনে আপনাদের সাথে কথা বলবার জন্য প্রস্তুতি নিয়েছেন। আপনারা নিশ্চয়ই প্রস্তুতি নিয়েছেন, এর ফাঁকে প্রস্তুতি নিন, ভেবে চিনতে বিষয় ভিত্তিক প্রশ্ন করতে চেষ্টা করবেন। বিষয়টা আবারও বলি, দুই সন্তানের মাঝে ন্যূনতম বিরতির গুরুত্ব। ফোন নম্বর জানিয়ে দিই, 4481-3268 থেকে 70, এছাড়া 4481-3277 থেকে 79, এর মাঝে যে কোনো একটা নাম্বার করলেই আমাদের পেয়ে যাবেন। আর যারা মোবাইল থেকে কথা বলতে চান, 02-0 ফোন করতে চেষ্টা করবেন। আর কথা নয়, আমরা আলোচনায় চলে আসি। একটা গুরুত্ব নিয়ে কথা হচ্ছে, ভাবনার কথা হচ্ছে, এবং ভাবনার বিষয়টা মনোযোগ দিয়ে শুনবেন, সেইভাবে আপনারা প্রশ্ন করবেন। দুই সন্তানের মাঝে ন্যূনতম বিরতির গুরুত্ব, ডাক্তার নুরুন্নাহার বেগম।
2: ধন্যবাদ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আমরা একটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি, যে একটি সন্তান এবং আরেকটি সন্তান, অথবা দ্বিতীয় সন্তান এবং তৃতীয় সন্তান, যেটাই আমরা বলি না কেন, এই দুইটা সন্তানের মাঝখানে আমরা কতটুকু বিরতি নেওয়া উচিত। প্রথমত স্বাস্থ্যগত যে কারণ, সেটা আমাদের চিন্তা করতে হবে, যে স্বাস্থ্যগত কারণে অবশ্যই আমাদের দুই সন্তানের মাঝে যে গুরুত্ব, তা হইতে হবে কমপক্ষে 2 বছর। কারণ একজন মা, একটি সন্তান যখন তার ভিতরে বেড়ে ওঠে, মায়ের শরীর থেকে পুষ্টি নিয়ে কিন্তু এই সন্তানটি বড় হয়। এই সন্তান যখন পরিপূর্ণভাবে পেটের মধ্যে বড় হয় এবং জন্মগ্রহণ করে, তখন মায়ের শরীরের যে ক্ষতি, বা বলবো যে আমরা যে লসটা হয়, এই ক্ষতিটা পূরণের জন্য দেখা গিয়েছে যে কমপক্ষে 2 বছর সময় লাগে। সে যত ভালো খাবারই খাক, যত বিশ্রামই নিক, তারপরেও 2 বছর সময় লাগে। এবং তাহলে 2 বছর পরে আরেকটি বাচ্চা যদি খুব জরুরি প্রয়োজন হয়, তাহলে নেওয়া যেতে পারে, অর্থাৎ কনসিভ করতে পারে। এবং তাহলে দুই সন্তানের মাঝখানে এই সন্তান যখন আবার হবে, তখন দেখা যাবে প্রায় 2 বছর 9 মাস 7 দিন, অর্থাৎ প্রায় 3 বছর। দুইজন বাচ্চার যে গ্যাপ থাকবে, সেটি হলো প্রায় 3 বছর। এবং এটি শুধু মায়ের স্বাস্থ্য নয়, বাচ্চার স্বাস্থ্য। এবং একই সঙ্গে আমরা বলি যে দুটো বাচ্চার যে মানসিকতা, একজন বাচ্চা একটা বাচ্চাকে সাহায্য করা, বা তাদের মধ্যে যে সোশ্যাল ডেভেলপমেন্ট তৈরি হওয়া, এটির জন্য কিন্তু আমরা বলি যে 2 থেকে 3 বছরের গ্যাপ হলে তারা এটা
0: হয়ে যায়। ফোন নেই। হ্যালো, হ্যালো, পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
3: আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম সালাম। জি
3: ভাইয়া, মোহাম্মদ সানোয়ার হোসেন, প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতির সভাপতি, ঈশ্বরদী পাবনা থেকে।
0: জি, কি জানতে চান?
3: আমার জানার ইচ্ছা, আসলে জানার আমরা অনেকে বুঝি, এক সময় দেখা যায় তো যে সন্তান 1 বছরের মধ্যে আর একটা ডেলিভারি হতো, বা 2 বছর বাচ্চা, বাচ্চার বয়স ছোটটার বড় 1 বছর ছোট বড় হতো। এখন আমাদের সচেতনতার কারণে কিন্তু, বা বেতার আপনাদের পুষ্টিশীলের সচেতনতার কারণে অনেক কিন্তু চেঞ্জ হয়েছে। এখানে আমার জানার ইচ্ছা যে অনেক সময় দেখা যায় যে সন্তান দেরিতে নেওয়াতে আপনার অনেক সন্তান আর আসে না, মার গর্ভে সন্তান আসে না, এটা কারণটা কি?
0: আমাদের সঙ্গে থাকুন, আমরা আর একটা ফোনে যাই, সময় কম, তো আর একটা ফোন, একটা করে প্রশ্ন করবেন। হ্যালো, ওয়ালাইকুম সালাম।
1: গর্ভবতী হয়ে যায়, এক্ষেত্রে মানে দ্রুত গতিতে মানে আমরা কি পদক্ষেপ নিতে পারি, এই সময় আলোচনা করছেন।
0: ধন্যবাদ। আর একটা ফোন নেই। হ্যালো,
4: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম সালাম। জি
4: রিজাল ভাই, ভালো আছেন?
0: ভালো আছে জি।
4: হ্যাঁ, আমি মোহাম্মদ লুৎফা জোরদার, বড়খোলা পাংশা থেকে বলছি ভাইয়া।
0: পাংশা থেকে লুৎফা জোরদার।
4: হাজী মোহাম্মদ মিন্টু ভাইকে, মোহাম্মদ ভাইকে ভালো প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আমি জানতে চাচ্ছি আপুর কাছে যে হলো গে বিয়ের পরে মানে দুই সন্তান হয়েছে, দুই সন্তানের পরে কতদিন পরে আবার সন্তান দেবো, এবং যদি ভালো হয় আবার যারা নতুন বিয়ে করছে মানে কিছুদিন হলে আপনার হলে ইয়ে সন্তান হয় না, এইটা আমি একটু জানতে চাচ্ছি যে কতদিন পরে সন্তান নেবো।
0: স্পেসিফিক কথা বলবেন যে দ্বিতীয় সন্তান হয়েছে, তৃতীয়টা কতদিন পরে নেবো, আর বিয়ের সাথে
4: প্রথম বিয়ের পরে, বিয়ের পরে কতদিন পর সন্তান
0: নিতে হয়, এই একটি প্রশ্ন রাখলাম, বিয়ের কতদিন পর সন্তান নিলে ভালো হয়। ধন্যবাদ।
4: আর ওই যে মাঝে তো ওই যে দুইটা হয়েছে, ওই যে ওই দুইটার পরে আবার কতদিন পরে নিলে শরীর ভালো থাকে, এটা একটু বলুন।
0: একটি করে প্রশ্ন করবেন যে বিয়ের কতদিন পরে সন্তান নিলে ভালো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা খুব ভালো প্রশ্ন। আমরা উত্তরে যাই যে প্রথম যে কথাটা বলা হলো এটাই স্বাভাবিক প্রশ্ন অনেকের মনে আসে। সানোয়ার হোসেন পাবনা থেকে প্রশ্ন করেছেন, দেরিতে সন্তান তো নিলে ভালো, একটা বাচ্চা বড় হলো, মার স্বাস্থ্য ভালো হলো, পরিবারও একটু আর্থিকভাবে গুছিয়ে নিল, কিন্তু একটা ভাবনা এসে যায় একটু দেরিতে বাচ্চা নিতে যে যদি আর বাচ্চাই না হয়। ডক্টর নুনা বেগম।
2: হ্যাঁ, এটি তো খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা অনেক সময় ভাবি যে একটু দেরিতে সন্তান নিব, পরে দেখা যাচ্ছে যে আর সন্তান হচ্ছে না। এটি কিন্তু আমরা শুধু ধরে নিই যে দেরির জন্যই হচ্ছে তাও নয়, সন্তান ধারণের একটি নির্দিষ্ট বয়স আছে। আমরা বলি যে 20 বছরের আগে কোনো মতেই সন্তান নেওয়া উচিত নয়, এবং 29 বছরের মধ্যেই পরিবার ফ্যামিলি কমপ্লিট করে যায়, 30-এর পরে আমরা বলি যে সন্তান না নেওয়ার কথা। অর্থাৎ আমরা তাহলে কি বলবো যে 20-30 মধ্যে আমাদের পরিবারের সন্তানগুলো নিতে হবে। এখন কারো যদি বিয়েই হয় 30 বছর বয়সে, আর সে যদি আরো 5 বছর পরে বাচ্চা নেয়, তাহলে তো অবশ্যই এটা অনেক দেরি, সেটি তো হবে না। কারণ যত বয়স হয়ে যাবে তত আমাদের বাচ্চা হওয়ার যে ক্ষমতা, মেয়েদের শরীরের যে ক্ষমতা, সেটি কমে যায়। অর্থাৎ প্রতি মাসে একটি করে ডিম বের হয় আমাদের ওভারি থেকে, তো মাসিক যেদিন থেকে শুরু হয় সেদিন থেকেই কিন্তু ডিম বের হওয়া শুরু হয়। এই ডিমগুলো প্রতি মাসে একটি একটি করে বের হয়ে যায়, এবং যাদের শরীরে ডিম কম থাকে, কারো কারো জন্মগতভাবে কিছু ডিম কম থাকতে পারে, তো যদি কম থাকে অথবা কোনো রোগের কারণে ডিমের কোনো সমস্যা হয়ে যায়, তাদের তো দেখা যাবে যে এমনিতেই আর বাচ্চা হয় না। তখন তারা বুঝতেও পারে না যে এটি আসলে বয়সের জন্য হচ্ছে না, বা দেরির জন্য হচ্ছে না, না কোন কারণে হচ্ছে না, এটি কারণের উপর নির্ভর করে। এটি
0: দেরি বলতে কিন্তু অনেক কথা বোঝায়, বিয়ে দেরি করলেন কিনা, আর প্রথম বাচ্চা নিয়েছেন তো 22 বছর বয়সে তার স্ত্রী বয়স, হয়তো সেকেন্ড থেকে দেরি করা। অনেক যদি ভাবেন যে 22 বছর পর যে 24-25 বছর বয়স, তারপর যদি না হয়, সুতরাং এরকম অনেক ভাবনা আছে। খোলাবেলা কথাগুলো বলুন, আমরা প্রস্তুত আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। হাজী মোহাম্মদ একটা প্রশ্ন করেছেন যে প্রথম বাচ্চা তো হয়েছে, আর একটু দূরত্ব বজায় রাখতে চান, আজকে বিষয় যেহেতু দুই সন্তানের মাঝে ন্যূনতম বিরতির গুরুত্ব, বিরতি চান যদি অনাকাঙ্ক্ষিত বাচ্চা চলে আসে, হাজী মোহাম্মদ জানতে চান। ইসরত জাবি।
5: হ্যাঁ, আমি তার আগে একটু বলতে চাইছি যে সানোয়ার সাহেব যেটা বলেছিলেন যে দেরিতে সন্তান, আসলে প্রথম সন্তান হওয়ার পরও যে বিরোধীর কথা বলেছি উনি বোধহয় সেই দেরিটাকেও এটা বোঝাতে চাচ্ছিলেন যে এটা আসলে দেরি কিনা। বিষয়টা হচ্ছে সানোয়ার ভাই, সেটা হচ্ছে দেরি না, কিন্তু যিনি আগে প্রথমে যিনি কথা বলেন ডক্টর আপার, উনি কিন্তু খুব সুন্দর করে বলেছেন যে মায়ের শরীর ঠিক রাখার জন্য মিনিমাম দু বছর, কমপক্ষে দু বছর কিন্তু সময়টা আপনাকে দিতে হবে। এটা কিন্তু দেরি না। আমরা মনে করি যে একটা বাচ্চা হয়ে গেছে, পরবর্তীতে মায়ের মাসিক ফিরে আসার সাথে সাথে আবার বাচ্চা নিতে হবে, এটা কিন্তু কোনোভাবেই করা উচিত না। তাতে মা এবং দুটো বাচ্চারই ক্ষতি হয়, কারণ এই জন্যই বলা হচ্ছে দু বছর পর তারপরে দ্বিতীয় গর্ভধারণ হবে এবং গর্ভধারণের সময়টুকু পার হয়ে মোটামুটি একটা তিন বছরের
0: বিরতি
5: বলছি না, কিন্তু এটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যাই বলে বলা হচ্ছে। আর আর যে চাঁদপুর থেকে যিনি কোশ্চেন প্রশ্ন করেছেন, তিনি বলেছেন যে দেরিতে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ যেন না হয়, সেই জন্য আপনি যখন প্রথম গর্ভধারণ করেছেন তখনই যদি আপনি এই আপনার স্ত্রী বা যিনি গর্ভধারণ করেছেন সেই মা যদি সেবা কেন্দ্রে সেবা নিতে চায়, তাহলে ওনাদেরকে কিন্তু বলে দেওয়া হয় যে প্রথম বাচ্চা হওয়ার সাথে সাথে কি ধরনের পদ্ধতি গ্রহণ করতে হবে, এবং এটা কিন্তু নির্দিষ্ট করে দেওয়া আছে যে কোন সময়ের জন্য কোন পদ্ধতিটা উপযোগী, এবং অবশ্যই সেই পদ্ধতি ব্যবহার করতে হবে। ব্যবহার করলে কিন্তু সেই অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের আর ঝুঁকিটা থাকছে না। এই কথাগুলো আমাদেরকে মেনে চলতে হবে, আমাদেরকে বুঝতে হবে এই জন্য গর্ভকালীন যে সেবাটা সেই সেবা নেওয়াটা কিন্তু জরুরি। আর যদি অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হয়েই যায় এবং আপনারা যদি চান যে ওই সময় সন্তানটা না নিতে, তাহলে অবশ্যই সেবা কেন্দ্রে নির্দিষ্ট সেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করতে হবে, যিনি কিনা আপনাকে পরামর্শ দিবে যে এই সন্তান যদি আপনি না নিতে চান, কোনো কারণে সন্তানটাকে মানে সন্তান হয়ে আসার আগেই নষ্ট করে ফেলতে চান, সেটারও একটা ব্যবস্থা আছে বাংলাদেশ সরকারের। সেই ব্যবস্থায় যদি যেতে চান তা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে, এবং সেটা যত দ্রুততার সাথে সেবা কেন্দ্রের সাথে যোগাযোগ করতে হবে, সেবা গ্রহীতার সাথে যোগাযোগ করতে হবে।
0: ধন্যবাদ। যেমনটি বলা হয় যে গর্ভকালীন পরিচর্যা বারবার চেক আপ করতে আসা, তেমনি প্রসব পরবর্তী পরিচর্যার আওতায় যদি থাকা হয়, একটি বাচ্চা হলো তারপরেও প্রসব পরবর্তী পরিচর্যার আওতায় আসলে এই ভুলগুলো হবার কথা নয়। আর একটা ফোন আসছে, আমরা কথা বলি। হ্যালো,
6: আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম সালাম।
6: আনোয়ার হোসেন ভাইয়া, আনোয়ার হোসেন
0: বলুন।
6: আমার ফোনটা কাটবে না, আমি একটু ব্যক্তিগত অভিজ্ঞতা বলি। শুনেন, অনেকেই আমরা কিন্তু বিভিন্ন উঠান বৈঠক করি এগুলা, হ্যাঁ, এই কথাগুলো কিন্তু অনেক সময় আসে যে আমরা দেখা যাচ্ছে, আমার নিজে থেকেই বলি, আমার কিন্তু প্রথম সন্তানের আট বছর পরে আমি বাচ্চা নিচ্ছি, আলহামদুলিল্লাহ কোন রকম আমাদের বেগ পেতে হয়নি। কিন্তু আমাদের সমাজে যখন আমরা উঠান বৈঠক করতে বসি, তার একটা আমাদের দোষ দেয় যে আমাদের যে যে বড়ি বা ওষুধ গুলা খাওয়ানো হয় সেটা নাকি পার্শ্ব প্রতিক্রিয়া, এই ধরনের কথা কিন্তু উঠে আসে। আমার এই জায়গাতেই যে আসলে যে আমরা যখন আমার ক্ষেত্রে যখন আট বছর আমরা কিন্তু পরে বাচ্চা নিই, তাও কোনো সমস্যা না। অত চাই একটা ব্যক্তির আট বছর দশ বছর হয়ে গেলে বা পাঁচ বছর হলো বাচ্চা আসে না, আসলে কি এটার এই ওষুধ মেডিসিন খাওয়ানোর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, একটু জানালে খুশি হতাম।
0: ডক্টর নুনা বেগম,
2: খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মেডিসিন খাওয়ানো অর্থাৎ ওরাল পিল বা ইঞ্জেকশন বা যেসব পদ্ধতি আমরা গ্রহণ করি সেসব পদ্ধতির ক্ষেত্রে বাচ্চা দেরিতে আসার কোনো সম্ভাবনা আছে কিনা। সব পদ্ধতিতে এরকম নেই, তবে স্পেশালি ইঞ্জেকশন যে পদ্ধতিটা আমরা যেটা তিন মাস পর পর নিয়ে থাকি, এই ইঞ্জেকশন পদ্ধতিটা যদি কেউ নিয়মিতভাবে এক বছর বা দুই বছর নিয়ে থাকেন, তাহলে দেখা যায় তাদের সন্তান আসতে একটু দেরি হয়, কিন্তু হবে না এরকম কোনো কথা নয়, সন্তান হয়। এই পদ্ধতিটাই একমাত্র পদ্ধতি যে পদ্ধতিতে একটু দেরিতে বাচ্চা আসতে পারে। তবে খাবার বড়ি, ইমপ্ল্যান্ট এবং আইইউডি যদি নেই, তাহলে এইসব পদ্ধতিতে কিন্তু এরকম সমস্যা নেই, এবং কনডমে তো অবশ্যই নেই। কাজেই পদ্ধতির সঙ্গে এই দেরির খুব একটা সম্পর্ক নেই, মূলত সম্পর্ক বয়সের সাথে বা অন্য কোনো রোগের সাথে।
0: শেষ কথা যেটা বলে রোগের কথা, প্রিয় শ্রোতা, আমাদের সবসময় মনে রাখতে হবে রোগ ব্যাধি অনেক কিছু বলে কয়ে আসে না, পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা, এক একজনের প্রতিরোধ ক্ষমতা এক এক রকম। যার প্রতিরোধ ক্ষমতা কম তাকে রোগে আক্রান্ত করে বসে, অনেক ক্ষেত্রে সে রোগটি প্রকাশও পায় না, ধীরে ধীরে ভিতরে কাজ করে। কোন দিকে যাবেন, অন্যদিকে পুষ্টিহীনতা, তারপর রক্ত শূন্যতা,
2: একই সঙ্গে হাজবেন্ডেরও সমস্যা থাকতে পারে,
0: সমস্যা থাকতে পারে, সব মিলিয়ে সব মিলিয়ে অনেক ব্যাপার জড়িত। একটি কথায় শেষ করা যাবে না, কেন দেরিতে বাচ্চা হচ্ছে, সেখানে আপনি ওষুধের কথা বললেন, তেমনি আমরা বলতে চাচ্ছি যে এমন অনেক ধারণা রাখতে হবে, আর এই ধারণাগুলো যেন মনে আসে। এই জন্যে এসো গড়ি ছোট পরিবার ফোন অনুষ্ঠান চমৎকার একটা আয়োজন, এই আয়োজনে আপনারা অংশগ্রহণ করবেন। আলোচনা করলে অনেক দিক, অনেক পথ, অনেক ভাবনা পথ খুলে যায়। এবং ভাবনা করতেই হবে, সংসার জীবনে শুধু সংসার নয়, আর্থিকভাবে এবং নানাভাবে সচেতন থাকাটাই খুব জরুরি বলে আমরা মনে করি। আর একটা ফোন নিই। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম সালাম
7: ভাইয়া, আমি লুৎফা দানার প্রশ্নের উত্তর ভাই লাগছে।
0: তো উত্তর পাবেন, দিচ্ছি তো আমরা, সুযোগ তো দিবেন আমাদের
7: আলোচনা করতে। আসবে দানার প্রশ্নের উত্তর দিলেন, আমার দলে না খুব দুঃখ লাগলো।
0: ও, দুঃখ পেয়েছেন না? আচ্ছা, ধন্যবাদ।
7: আমি, হ্যালো, হ্যাঁ
0: ভাইয়া,
7: আমি তো নিয়ে এসেছি দাদা, আমি জানতে চাচ্ছি কতদিন পর হলো বিরতির পর শুনতে ভালো হয় একটু বলবেন
0: না, কোন ব্যাপারে বিয়ে কতদিন পর, বিয়ে কতদিন পর? ঠিক আছে, জি ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন। লুৎফর যাদা প্রশ্ন করেছেন, উত্তর সাথে সাথে দেওয়া হয় না, যেহেতু এটা আলোচনা অনুষ্ঠান, আলোচনায় পিঠে আলো অনেক আলোচনা চলে আসে, সেগুলো গুরুত্ব দিতে হবে। ওনাকে তো গুরুত্ব অবশ্যই দেবো, উনি আমাদের নিয়মিত শ্রোতা লুৎফর যাদার। তার প্রশ্ন হচ্ছে, বিয়ের কতদিন পর বাচ্চা নিতে পারলে ভালো হয়? দুজনের কাছে শুনবো, ডক্টর নুরুল বেগম।
2: খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ বিয়েটা হচ্ছে কত বছর বয়সে, যে মহিলার বিয়ে হচ্ছে তার বয়স এখন কত, তার যদি বয়স, আমি আগে প্রথমেই বলেছিলাম 30 বা 35 হয়ে যায়, তাহলে তো মনে হয় একদম সঙ্গে সঙ্গেই নেওয়া উচিত। তারপরেও আমরা বলি যে একটা নতুন যেহেতু বিয়ে হয়, একজন ছেলে একজন মেয়ে দুটো পরিবার একসঙ্গে হয়, দুটো মানুষ একসঙ্গে হয়, তাদের দুজনকে নিজেদের মধ্যে জানাশোনা বোঝার জন্য আমরা তো মনেই করি যে 5-6 মাস সময় দেওয়া উচিত। তবে এই সময়ের পরে তারা নিজেরা পরিকল্পনা করে বাচ্চা নেবে। বিয়ের পরে যদি কম বয়স হয়, যদি সামনে পরীক্ষা থাকে, কোনো SSC পরীক্ষা অথবা SSC পরীক্ষা দিচ্ছে অথবা গুরুত্বপূর্ণ কোনো পরীক্ষা, তাহলে সেসব ক্ষেত্রে তো আমাদের যেটুকু সময় লাগবে সেটা প্রত্যেকের নিজস্ব ব্যাপার। এরকম কোনো নিয়ম নেই যে বিয়ের কতদিন পরে আমরা বাচ্চা নেব, এরকম কোনো ধরা বাঁধা নিয়ম নেই, এটা যার যার জন্য প্রযোজ্য। তবে অবশ্যই কম বয়স হলে একটু দেরিতে নেবে, আর বেশি বয়স হলে তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নেবে।
5: তাহলে সেই মায়ের জন্য 20 বছরের আগে অন্তত পক্ষে সন্তান গ্রহণ না করে, কেননা একটা মানুষের 20 বছর পর্যন্ত শারীরিক গঠন পূর্ণতা পাওয়ার জন্য, শারীরিক গঠনের পূর্ণতা পাওয়ার জন্য সময় লাগে। তাহলে 20 বছরের আগে যদি সেই মাটা গর্ভধারণ করে, তাহলে সেই মায়ের এবং শিশুর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এটা প্রথম ফ্যাক্টরটা, প্রথম বিষয়টা হচ্ছে যে মায়ের বয়স কত এবং সেই মাটা সুস্থ সবল কিনা। এমনও আছে যে ঠিক আছে 20-21 বছর হয়েছে, কিন্তু সেই মাটা হয়তো কোনো কারণবশত কোনো অসুস্থতায় আছে বা কোনো কিছু আছে, সন্তান গ্রহণ করা, ধারণ করা অথবা সন্তান লালন পালনে খুব একটা উপযুক্ত না। আর আপা যেটা বলেছেন, বিভিন্ন অন্য আরো অনেক বিষয় থাকতে পারে, পারিবারিক অনেক বিষয় থাকে, এই প্রত্যেকটা বিষয়কে মানে বিবেচনা এনে তারপরে স্বামী স্ত্রী উভয় সিদ্ধান্ত নেবে যে একটা মা কখন গর্ভধারণ করবে। তবে এখানে আমি একটু আরো কিছু বলতে চাই যে শুধু সন্তান গর্ভধারণ করাটাই যথেষ্ট না, কিন্তু একটা সন্তানকে পৃথিবীতে সুস্থভাবে নিয়ে আসার জন্য বাবা মা দুজনের মানসিক এবং শারীরিক প্রস্তুতি দরকার, সুস্থতা দরকার, এবং সুস্থ পরিবেশে একটা সন্তান পৃথিবীতে আসলে তবেই আমরা তার কাছে একটা ভালো কিছু আশা করতে পারি।
0: ধন্যবাদ। এখানে নুনুয়া একটা কথা বলেছেন যে আরো অন্যান্য অনেক বিষয় আছে, যেমনটি মেয়ের বয়স 24 বছর, বিয়ে হলো কিন্তু তারা আরো 1 বছর লাগবে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা দিতে, বা 1.5 বছর লাগবে, তারপরে তার একটা কেরিয়ার আছে। বাস্তব জীবনে কেরিয়ারটা অনেক বড় ব্যাপার, এটা অনেকে ভাবেন নাই, এখন ভাবতে শুরু করেছেন প্রতিটি পরিবার, এই জন্য হয়তো একটু দেরি হতে পারে, সে বিষয়টা বলুন। ইশরাত যাবেন।
5: হ্যাঁ, এখানে একটা ব্যাপার, ওই যে যেটা আপনি বললেন যে মেয়েটা লেখাপড়া করছে, মেয়েটা যদি লেখাপড়া করে তাহলে আমরা অবশ্যই বলবো যে পড়াশোনা অন্ততপক্ষে শেষ করে তারপর সে যেন গর্ভধারণ করে। কেননা একটা মেয়ে স্টুডেন্ট অবস্থায় যখন সন্তান আসে, স্বাভাবিকভাবে সন্তানের লালন পালনে তার একটা অধিকাংশ সময়, দিনের অধিকাংশ সময় তাকে ব্যয় করতে হবে। যদি সেটা না করতে পারে তাহলে সন্তানের বড় হওয়ার পিছনে কিছুটা ঘাটতি অবশ্যই থেকে যাবে, আবার এদিকে লেখাপড়া ক্ষতিগ্রস্ত হতে পারে। আবার রয়েছে পরিবারের আর্থিক বিষয়টা, যে আর্থিকভাবে কতটা উপযুক্ত হয়েছে সেই পরিবার একটা সন্তানকে পৃথিবীতে নিয়ে আসার জন্য। আবার অনেক ক্ষেত্রে হয় কিন্তু যে যে পুরুষ আছে, স্বামী যিনি আছেন, তার বয়সও একটা ফ্যাক্টর এখানে কাজ করে, অনেক সময় কাজ করে, যে যদি অনেক বেশি বয়সী পুরুষ হয়ে থাকেন তবে সেক্ষেত্রেও আমাদের একটু ভাবতে হবে যে সন্তানটা আমরা আসলে কখন নিব। এই ক্ষেত্রে সবার আগে প্রয়োজন যে বয়স এবং হচ্ছে পারিবারিক এবং পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করা।
0: চমৎকার বলেছেন প্রিয় শ্রোতা, আপনি শুনছেন এসগরি ছোট পরিবার ফোন অনুষ্ঠান। আমাদের আজকের বিষয় দুই সন্তানের মাঝে ন্যূনতম বিরতির গুরুত্ব। আমাদের সাথে কথা বলুন ফোন নাম্বার 4481326870, এছাড়া 4481327779 এর মাঝে যে কোনো একটা নাম্বারে করবেন। আমরা কিছুটা কথা শুনব ডক্টর নুনার বেগমের কাছে, কিন্তু এই ফাঁকে একটা ফোন এসছে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো, হ্যালো,
8: ফোন করে ওদের নাম্বার গুলো ব্লক করে নতুন করে শ্রোতা নেওয়া দরকার আছে।
0: হ্যাঁ, আপনার কথার মধ্যে যুক্তিকতা আছে, আর আমাদের আপনার সবাই সম্মানিত শ্রোতা, গুণী শ্রোতা, এবং আমাদের একটা পরিবার। একটু আগে যেমন মিথুন যোদ্ধা আমার ফোনে তো উত্তর তো দিলেন না, তো দেয়া হয় না কেন, দেয়া তো হয়ই, কিন্তু আলোচনা ফাঁকে হয়তো অন্য ফোনে যে কিছু গুরুত্ব রয়েছে আপনার কম গুরুত্ব দেয়া হয়নি, আলোচনা চালিয়ে যেতে কথাগুলো বলতে হয়। যেমন এখন ফাঁকা, এই ফাঁকার সময় তো নিশ্চয়ই আপনার তো দিবই, আমরা যারা অপেক্ষায় থাকেন অপেক্ষায় থাকবেন, কেন উত্তর দেব না আমরা, সবার প্রশ্নের উত্তর আমরা সবসময় দিয়ে থাকি, যেহেতু সবাই আমাদের সম্মানিত শ্রোতা, আমাদের ভাই, আমাদের কি বলবো একটা পরিবারের সদস্য আপনারা, এবং আলোচনায় আমরা অনেক জ্ঞান অর্জন করছি। আপনাদের কাছে তথ্য শুনতে চাই, শুধু প্রশ্ন নয়, আপনারা শুধু প্রশ্ন কেন করেন, কিছু পরামর্শ বলবেন, সেখানে একটা বিতর্ক তৈরি হোক, আমরা সেখানে অংশগ্রহণ করব। আর একটা ফোন এসছে, হ্যালো, হ্যালো, হ্যালো,
8: দেখা যায় যে 20-22 বছরের মেয়েরা অনেক সময় কনসেপ্ট হয় না, এটা কি কারণে হয় না একটু যদি বলতেন।
0: তা তো অবশ্যই বলা হবে, শুধু 20-22 বছর কেন, বিয়ের 6 বছর হয়ে গেল কনসেপ্ট করেনি, 7 বছর কনসেপ্ট করেছে, তাই না, এমনটা কিন্তু হয়। শুধু আপনি একটি উদাহরণ দিয়েছেন, তো এটা ব্যাপক আলোচনা, তারপর সংক্ষেপে শুনবো ডক্টর নুনা বেগম।
2: ধন্যবাদ আবুল কালাম আজাদ ভাই, আপনি বলেছেন যে কেন সন্তান হয় না, সন্তান না হওয়ার অজস্র কারণ রয়েছে, স্ত্রীর কিছু কারণ, স্বামীর কিছু কারণ, স্বামী স্ত্রী উভয় মিলিত কিছু কারণ, এবং কিছু কিছু ক্ষেত্রে কোনো কারণ ছাড়াই সন্তান না হতে পারে। এখন আমাদের প্রথমে তাকে দেখতে হবে যে সন্তান কেন হচ্ছে না, এটি বের করতে হবে, এটি বের করা তো নিজে নিজে সম্ভব না, এটি একদিন কোনো চিকিৎসকের কাছে যেতে হবে এবং তারপর যে জানা যাবে। আমরা কিন্তু আজকে আলোচনা করছি দুই সন্তানের মাঝে ন্যূনতম মানে কতটুকু গ্যাপ থাকবে এই গ্যাপ নিয়ে, তবে প্রথম সন্তানই হোক বা দ্বিতীয় সন্তানই হোক, অবশ্যই আমরা সেটা প্রথমেই বলেছি কতটুকু গ্যাপ থাকবে 2 বছর এবং 2 সন্তান হবে 3 বছর বয়সের পার্থক্য, এটি হলো ন্যূনতম, এর বেশি নিলে কোনো ক্ষতি নেই। আমরা যেটা বলতে চাই যে সন্তানই আমরা যখনই পরিকল্পিতভাবে সন্তান নিব তখন কিন্তু আমাদের কোনো না কোনো চিকিৎসকের কাছে যাওয়া উচিত যে আসলে এই মা সন্তান ধারণের জন্য উপযুক্ত কিনা, অর্থাৎ তার এমন কোনো রোগ আছে কিনা যে রোগের জন্য সন্তান ধারণ এবং সন্তান লালন বা বড় করা কঠিন হয়ে যাবে। তাহলে কি করতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে, নিজেদের পরিকল্পনা করতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে, মা শরীর ফিট কিনা তা জানতে হবে, কোনো ওষুধ বা কোনো চিকিৎসার প্রয়োজন আছে কিনা সেটি সমাপ্ত করে তারপর সন্তান নিতে হবে। আর 20-22 বছরে সাধারণত এটি সবচাইতে ভালো বয়স সন্তান হওয়ার জন্য, যেটি আমরা বলছি 20-30 এটি বেস্ট বয়স সন্তান হওয়ার জন্য, এর মধ্যে আমরা পরিবার কমপ্লিট করব, এটুকু ভালো।
0: অনেক ক্ষেত্রে স্বামী সপ্তাহে একদিনের জন্য বাড়িতে আসেন, আবার অনেক ক্ষেত্রে দূরত্ব, আপনারাও খোলামেলা বলছেন না, আমরাও এগিয়ে আসতে পারছি না, কারণ এর পেছনে অনেক যুক্তি তর্কের পশে আপনারও মন খুলে যাবে, বুদ্ধি খুলে যাবে যে কেন বাচ্চা হতে দেরি হচ্ছে। আমি এমনও পেয়েছি 12 বছর পরে সন্তান হয়েছে, খুঁজে পাবেন। তো এই জন্যে একটা ধৈর্য, দুই হচ্ছে নানা পরীক্ষা নিরীক্ষা, এবং পরীক্ষা নিরীক্ষাতে চিকিৎসাও দেওয়া হয়, এই ওষুধগুলো এতদিন খাবেন, উনি আবার দেখা গেল পরীক্ষা করেছেন ওষুধ ঠিক মতো খাননি, যতদিন বলা আছে সেটাও খাননি, নিয়ম মানা হচ্ছে না, ওদিকে পুষ্টি একটা বড় ধরনের বিষয়, আর আমরা কেউ কাউকে দোষ দেওয়ার কোনো প্রয়োজন নেই, অনেকে বংশকে দোষ দেয়, অনেকে জেনেটিক কারণকে দোষ দেয়, নানা কারণকে, কারণ দোষ দেওয়ার বিষয় না, বিজ্ঞান ভিত্তিক ভাবে খুঁজে বার করতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলবো আজকে প্রসঙ্গে, যে দুই সন্তানের মধ্যে ন্যূনতম বিরতির গুরুত্ব। এখানে আরেকটা গুরুত্ব আছে যে বিয়ের পরে স্ত্রীকে পড়ালেখা করবার সুযোগ তৈরি করে দিতে হবে এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট, তাকে এগিয়ে যেতে হবে। একটা ভালো মা, শিক্ষিত মা, এবং যখন সে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে যায়, অর্থাৎ শিক্ষা শিক্ষিত হয়, অর্থাৎ একটা উঁচু পর্যায়ে পৌঁছে যায়, সে যে পরিবারের জন্য কত কল্যাণ বয়ে আনে, একটা পরিবারকে সে একটা বিশাল দায়িত্ব পেয়ে সেই পরিবারটার যে স্তরে ছিল সেখানে উঠিয়ে এসছে, অনেক উপরে উঠেছে, এমন অনেকে অনেক উদাহরণ আছে। এই জন্যে বিরতির গুরুত্ব শুধু এক কথা শেষ করা যাবে না, সেখানে শিক্ষার গুরুত্বটাকে দিতে হবে। কি বলতে চান নিঃশ্বাস যাবেন?
5: অবশ্যই অবশ্যই এখানে শিক্ষার গুরুত্ব আছে, মাকে অবশ্যই শিক্ষিত হতে হবে। শিক্ষিত মা হলে যেটা হয়, যে আপনি যে সন্তানটাকে লালন করবেন, ধারণ করবেন আপনার গর্ভে, এই ধারণের সময়, গর্ভধারণের সময় আপনার কি কি করণীয়, কি কি ধরনের খাবার খেলে আপনার সঠিক পুষ্টি নিশ্চিত হবে, এই বিষয়গুলো আপনি ঠিকঠাকভাবে বুঝতে পারবেন বা বোঝার একটা সুযোগ আপনার তৈরি হবে। সাধারণত অল্প শিক্ষিত বা অশিক্ষিত মানুষের, মানে নারীদের মাঝে, বিশেষ করে নারীদের কথাই আমি বলছি, যারা গর্ভধারণ করছেন তাদের কিন্তু এই জানার সুযোগগুলো একটু কম থাকে। কাজে লেখাপড়া যখন থাকবে একটা মেয়ের, সে কিন্তু স্বাভাবিকভাবেই বুঝবে কোন খাবারটা খেলে তার সন্তানের ভবিষ্যৎ পুষ্টিটা সুন্দর হবে, তার ব্রেন ডেভেলপড হবে। কাজেই এখানে মেয়ের, নারীর অবশ্যই একজন পুরুষ তো মানে রোজগার করে, লেখাপড়া জেনেই করে অথবা কিছু কায়িক পরিশ্রমটা করে, কিন্তু সাধারণত দেখা যাচ্ছে যে আমরা মেয়েরা, নারীরা যারা ঘরে থাকি, কিছু কাজকর্ম কম করি অথবা আমরা লেখাপড়া জানি না বলে কাজকর্ম করতে পারছি না, তাদের ক্ষেত্রে বলছি, বা ভবিষ্যতে যারা সন্তান মানে বৈবাহিক জীবনে প্রবেশ করবেন, প্রত্যেকের জন্য একটাই পরামর্শ আমাদের, যে অবশ্যই নারী শিক্ষার প্রতি একটু গুরুত্ব দেবেন। এই নারী শিক্ষিত নারী কিন্তু আপনার একটা শিক্ষিত পরিবার করে তুলতে পারে।
0: গুরুত্বপূর্ণ কথা এটা, প্রিয় শ্রোতা, ভাবতে চেষ্টা করুন, অন্যকেও ভাবান, এবং এটা প্রত্যেকটা পরিবার জন্য কত গুরুত্বপূর্ণ। জমা জমি একটা সম্পদ, দোকানপাট একটা সম্পদ, শিক্ষা একটা সম্পদ, এ কথা বুঝতে চান না। শিক্ষা শুধু মনে করে একটা পুরুষের জন্য সম্পদ, মোটেও নয়, প্রতিটা নারীর জন্য শিক্ষা একটা সম্পদ। আর যদি শিক্ষা শিক্ষিত হয় তাহলে বাল্য বিবাহ বন্ধ হয়ে যাবে। শিক্ষা শিক্ষিত হলে একটা বাচ্চা সুগঠিত হবে। এবং এই যে বারবার প্রচার করা হয় এসব ছোট পরিবার অনুষ্ঠান, টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠানে, যে গর্ভকালীন পরিচর্যার কথা কে না জানে বলুন, তো তারপরেও দেখা যায় যে গর্ভকালীন পরিচর্যা নেওয়ার পরেও সে প্রসব কার্য ঘরেই সম্পন্ন করছেন এবং সেখানে নানান দুর্ঘটনা ঘটে যাচ্ছে। তাহলে এই কথাগুলোর বাস্তবতা আসলো কোথায়? কিন্তু শিক্ষিত যদি পরিবার হয়, একটা মেয়ে শিক্ষিত হয়, সে কখনোই এই গর্ভকালীন পরিচর্যাকে এত বোঝাতে হবে না, তিনি অন্য একটা মহিলাকে বোঝাতে পারবেন, তিনি নিজেও সুস্থ থাকবেন, যেটা আমাদের প্রত্যাশা। অর্থাৎ গর্ভকালীন বিপদচিহ্ন আমরা বারবার অনুষ্ঠানে বলি, এই বিপদচিহ্ন শুধু শিক্ষার কারণে, আমরা যারা পিছিয়ে আছি, যারা অন্ধকার আছি, তাদের জন্য দুঃখের কারণ। সুতরাং শিক্ষা শিক্ষিত হলে এই সমস্যাগুলো হবার কথা নয়। ঈশ্বর যাবেন কি যেন বলছিলেন,
5: সেটাই সব মানে গর্ভকালীন পরিচর্যাটাও বেশি গুরুত্ব দিতে হবে। তার আগে আমরা বলি সব সময় যে বাংলাদেশের পরিবার পরিকল্পনা কার্যক্রমে যে কথাগুলো সবার কাউন্সিলিং এর পর্যায়ে যেসব বলা হয়, যে গর্ভধারণ করার আগে কিন্তু মা এবং বাবার কাউন্সিলিং প্রয়োজন। অর্থাৎ আগে জানতে হবে, আপা যেটা আগে বলেছেন, যে একজন মা গর্ভধারণ করতে প্রস্তুত কিনা এবং উপযোগী কিনা, তার দৈহিক এবং মানসিক ভাবে তিনি প্রস্তুত কিনা, এই সবগুলো কিন্তু টেস্ট করে, ডাক্তারের পরামর্শ নিয়ে টেস্ট করে তারপরে তারা সন্তান গ্রহণের জন্য তৈরি হবেন। এবং সন্তান, সেই সন্তানটা যদি একটা সুন্দর সময়ে মায়ের গর্ভে আসে, পরবর্তীতে যে সময়টা যে তিনি পাবেন বাচ্চাটাকে গর্ভে ধারণ করা, এবং পরবর্তীতে যদি মানে সেবা কেন্দ্রে প্রসব করানোর সুযোগ পান, অবশ্যই করতে হবে। কারণ আমরা বাড়িতে প্রসবকে নিরুৎসাহিত করি এবং সেটা ঝুঁকিপূর্ণ, আমাকে প্রাতিষ্ঠানিক সেবা কেন্দ্রে যে প্রসব করাতে হবে সেটা আপনার বাড়ির পাশে যে সেবা কেন্দ্রটি আপনি উপযুক্ত মনে করেন সেখানেই যাবেন, কিন্তু প্রাতিষ্ঠানিক প্রসবের কোনো বিকল্প নাই।
0: আরেকটা ফোন নেই?
5: জি অবশ্যই।
0: হ্যালো,
9: ওয়ালাইকুম
0: সালাম,
9: আমার একটি কথা মনে হলো, সেটা হলো
1: ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। এখন বর্তমান যুগে দেখা গেছে মানে সবার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ছেলের আশায় তারা পরপর দেখা গেছে তার মেয়ে হয়ে গেছে। এই ক্ষেত্রে মানে আপনাদের আলোচনা করছি, ধন্যবাদ।
0: খুব ভালো বলেছেন যে শিক্ষা, শিক্ষিত হলে কিন্তু এই সমস্যাটা হওয়ার কথা ছিল না, ঈশ্বর জানে।
5: জি ভাই, এটা সারা জীবনে ছিল, এখন না। শুধু আমাদের আমাদের ফ্যামিলি প্ল্যানিং এর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের স্লোগান হচ্ছে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, ঠিক আছে। কিন্তু সত্যি কথা আমরা সবাই জানি, আপনি জানেন আমরা জানি, কিন্তু আপনি বলছেন যে ছেলের আশায় একাধিক মেয়ে জন্ম দিয়েছে। আচ্ছা বলেন, ছেলের আশা কেন করবো আমরা, করা উচিত না? এখন এই জিনিসটাই তো আমরা তো আপনাদেরকে সবসময় বলছি, আমরা বেতারে বলছি অথবা পাঠপর্যায়ে বিভিন্ন প্রোগ্রামে আপনাদেরকে বলছি, কিন্তু ঘটনা হচ্ছে যারা শুনছেন তারা বিষয়টাকে কতটুকু প্রতিপালন করছেন। বিষয় হচ্ছে আপনারা সচেতন মহল, আপনারা জানেন, আপনারা আপনাদের আশেপাশে সবাইকে বোঝাচ্ছেন হয়তো, কিন্তু তারপরও কিছু কিছু ব্যতিক্রম তো থাকে। কেউ কেউ মনে করেন যে সন্তান থাকলে, ছেলে সন্তান হলে বোধ হয় পরবর্তী জীবনটা একটু বেশি নিরাপদ হয়ে যায়, কিন্তু একজন মেয়ে একজন বাবা মায়ের যে পরিমাণ দায়িত্ব এখন নিতে পারে যদি মেয়েটাকে শিক্ষিত করা হয়, এই একটু আগে যে কথাটা বললাম নারী শিক্ষার বিষয়টা, একটা মেয়েকে যদি শিক্ষিত করা হয় এবং তাকে যদি কোনো কর্মকাণ্ডে মানে সম্পৃক্ত করা যায়, অর্থাৎ সে যদি কোনো চাকরি পায় তাহলে সে যেমন সে তার নিজের সংসারটাকে এগিয়ে নিতে সাহায্য করতে পারে, তেমনিভাবে সে তার নিজের বাবা মাকেও দেখতে পারে, শ্বশুরবাড়ির লোকজনকেও সে আদর যত্ন করতে পারে। এটা কিন্তু আমরা আমাদের এই যে আজকে যারা আমরা দুজন নারী বসে আছি উপস্থাপকের দুপাশে, আমরা কিন্তু কর্মজীবী নারী, আমরা কিন্তু আমাদের নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যে আমরা মাস শেষে কিছুটা ইনকাম করি, বিধায় কিন্তু আমরা আমাদের পরিবারের জন্য অনেক কিছু করার সামর্থ্য রাখি। তো কাজে একজন ছেলে যা পারে একজন মেয়ে সেটাই পারে, এই জিনিসটাকে আমাদের উপলব্ধিতে আনতে হবে।
0: আরেকটা ফোনে যাই। হ্যালো, হ্যালো,
9: ওয়ালাইকুম।
0: ওয়ালাইকুম সালাম। জি
9: রেজাল স্যার
0: বলুন, প্রশ্ন করুন।
9: আমি কিশোরগঞ্জ কুলিয়াচর থেকে মোহাম্মদ শফিক মিয়া বলছিলাম।
0: শফিক মিয়া কুলিয়াচর থেকে প্রশ্ন করুন।
9: আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যে গর্ভকালীন প্রস্তুতিটা নেব,
0: জি,
9: এটা কিভাবে কখন থেকে শুরু করতে হবে?
0: এটা একটা ভিন্ন বিষয়, আমরা কিন্তু অনেক অনুষ্ঠান করেছি এই বিষয় নিয়ে, কিন্তু আজকের বিষয়টা একটু ভিন্ন ছিল। সেখানে আমরা আশা করছিলাম যে আপনারা কিছু মতামত দেবেন যে দু সন্তানের মাঝে ন্যূনতম বিরতির গুরুত্ব। তুমি সংক্ষেপে আপনি উত্তরটা দিচ্ছেন ডাক্তার মুনা বেগম।
2: সমস্যা নেই, আমি আপনার কথা নিচ্ছি, আপনি সঙ্গে থাকুন, সমস্যা নেই। আপনি যেটি বলেছেন যে আমরা কিভাবে চিন্তা করবো প্রথম সন্তান হোক আর দ্বিতীয় সন্তানই হোক, আমরা কিন্তু বলেছি যে কিছু কিছু সময় আমাদেরকে মাথায় রাখতে হবে বা কিছু কিছু রোগের কথা আমাদের মাথায় রাখতে হবে। যেরকম কোনো মায়ের যদি ডায়াবেটিস থাকে, কোনো মায়ের যদি হাইপারটেনশন থাকে, কোনো মা যদি থ্যালাসেমিয়া রোগে ভোগেন অথবা রক্তশূন্যতায় ভোগেন, কারো যদি জন্ডিস হয়ে থাকে, কিডনি রোগ, ক্যান্সার জাতীয় অসুখ অথবা পূর্বে সন্তান জন্মের কোন জন্মগত ত্রুটি থাকে অথবা থাইরয়েড জনিত কোনো রোগ থাকে, তাহলে অবশ্যই প্রেগনেন্ট হওয়ার পূর্বে তাকে এটি নির্ণয় করে স্বাভাবিক অবস্থায় নিয়ে এসে তারপর তাকে সন্তান নিতে হবে। না হলে মার জন্য যেমন বিপজ্জনক হয়ে যাবে, বাচ্চার জন্য একইভাবে বিপজ্জনক হবে। এবং অবশ্যই প্রেগনেন্ট অবস্থায় মাকে ফলিক অ্যাসিড, আমরা বলি যে যখন সে চিন্তা করবে আমি কখন প্রেগনেন্ট হতে চাই, তার তিন মাস আগে থেকে ফলিক অ্যাসিড খেতে হবে, কিছু জন্মগত ত্রুটি নিরসন হবে। এবং এর সঙ্গে সঙ্গে প্রেগনেন্ট হয়ে গেলে আয়রন এবং ক্যালসিয়াম খেতে হবে।
0: শফিক মিয়ার কথাতে একটা কথা মনে পড়ে গেল, মনে পড়ে গেল মনে রাখে, আর একটা ফোন সেটেন্ড ফোন নেই, তারপর কথা বলবো। হ্যালো,
10: আনোয়ার হোসেন বলছি টাঙ্গাইল থেকে।
0: জি প্রশ্ন
10: বলছি যে এই যে দুই সন্তানের মধ্যে যে বিরতিটা হবে, এই বিরতিটার মানে যথাযথ সময়টা কি, আর হলো যে বিরতিটা নিলে পরে
2: মায়ের স্বাস্থ্যের যে লস হয় একটা সন্তান জন্ম দিতে গিয়ে, এটি পূরণের জন্য দু বছর লাগে। পাশাপাশি একটা সন্তান দু বছর পর্যন্ত মায়ের দুধ খায়। এখন যদি এই দুই বছরের আগেই তার গর্ভে সন্তান চলে আসে, তাহলে মায়ের স্বাস্থ্য স্বাভাবিক হওয়ার আগেই সন্তান এলো, তাহলে কি হবে, অসুস্থ মায়ের অসুস্থ সন্তান, এবং যে সন্তানটি তার গর্ভে মানে যেটি সন্তান হয়ে গিয়েছে তার দুই বছর মায়ের বুকের দুধ খাওয়ার কথা ছিল, আরেকটি সন্তান পেটে আসার ফলে মায়ের দুধ কমে যাবে বা বন্ধ হয়ে যাবে, এই সন্তান কিন্তু মায়ের দুধ পাবে না, যত্ন পাবে না, এই সন্তানের জন্য একটি বড় ধরনের একটা সমস্যা বা ডেফিসিয়েন্সি তৈরি হবে। কাজে মা এবং সন্তান দুজনেরই স্বাস্থ্যগত কারণে একটা প্রেগনেন্সি মানে একটা ডেলিভারি থেকে আরেকটি প্রেগনেন্সি হতে শুরু হতে দুই বছর, এবং একটি ডেলিভারি থেকে আরেকটি ডেলিভারি হতে তিন বছর সময় আমাদের নিতে হবে,
0: এটাই বাস্তবতা। প্রিয়সুতা একটা কথা মনে এসেছিল, ভুলে যাইনি কিন্তু এখন মনে আছে, প্রশ্নটা করে ফেলি, সেটা হচ্ছে প্রি ম্যারেজ কাউন্সিলিং সুবিক মেয়ের কথা থেকে এলো, যে প্রি ম্যারেজ কাউন্সিলিং কথাটা এর আগে অনুষ্ঠান করেছি বলেছি, তবু আজকে আবার মনে করিয়ে দিতে চাই, আজকের প্রসঙ্গের সাথে খুব যুক্তিপূর্ণ, ঈশ্বর যাবেন।
5: জি, আমাদের প্রোগ্রামে কিন্তু প্রি ম্যারিটাল কাউন্সিলিং যেটা, সেটা হচ্ছে বিয়ের আগে বিবাহ উপযোগী ছেলে মেয়েদেরকে কাউন্সিলিং করা, অর্থাৎ কোনো এলাকায় আমাদের যে নির্দিষ্ট এলাকায় যে আমাদের কর্মী বাহিনী আছে আমরা তাদেরকে ট্রেন আপ করি, যে তাদের নির্দিষ্ট এলাকায় তাদের যে কর্ম এলাকায় কর্ম এলাকার মধ্যে এই মুহূর্তে যে ছেলে মেয়েগুলো আছে বিয়ে উপযোগী তাদেরকে একটু এই বিষয়গুলোকে জানানো, যে একটা মেয়ে বিয়ে হবে হওয়ার পরবর্তীতে একটা সন্তান মানে পরিবারটা গঠন হওয়ার পরে নিজেদের মধ্যে একটা বোঝাপড়া দরকার স্বামী স্ত্রীর, এবং এই স্বামী স্ত্রীর বোঝাপড়ার জন্য ন্যূনতম একটু সময় দেওয়া দরকার, সেটা নিয়ে হতে পারে একটু কম সময় হতে পারে একটু বেশি সময়, সাধারণত লোক সমাজে যেগুলো যেগুলো থাকে, এই যে আপনি যেটা আপনারা বারবার জানতে চাচ্ছিলেন যে আসলে ন্যূনতম কতটুকু বিরতি দেওয়া প্রয়োজন, অনেক সময় আপনারা দেখবেন অনেকে নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতাগুলোকে বলে থাকে যে সাথে সাথে দুটো বাচ্চা নিয়ে নাও, পরপর দুটো বাচ্চা একসাথে বড় হয়ে গেলে সুবিধা, মায়ের সুবিধা, আবার অনেকে বলে যে না অনেক দেরি করে নাও, একটা বাচ্চা বড় হয়ে যাক তারপর আরেকটা বাচ্চা, কিন্তু কেউ কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে আপনাকে বোঝাবে না যে কেন কোন সময় দরকার, শুধু নিজেদের অভিজ্ঞতাটা শেয়ার করেন ওনারা। সেই ক্ষেত্রে আমরা বারবারই বলছি, আমরা যারা প্রোগ্রামের লোক তারা আপনাদেরকে বোঝাচ্ছি বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে আসলে ন্যূনতম বিরতি থাকা দরকার তিন বছর, অর্থাৎ দু বছর পর্যন্ত প্রথম শিশুটি মায়ের বুকের দুধ খাবে, তারপরে সেই মা গর্ভধারণ করবে, পরবর্তীতে ওই গর্ভধারণ সময়টুকু যোগ করলে আমরা মোটামুটি তিন বছরের একটা বিরতির কথা আমরা বলে থাকি, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে, এবং সেই সাথে অবশ্যই আমার প্রি ম্যারিটাল কাউন্সিলিং এর মাধ্যমে এই কথাগুলো আমরা সবসময় বলে আসছি।
0: ধন্যবাদ ডক্টর মহাগতম, কিছু বলবেন?
2: জি, সবকিছুর আগে হলো পরিকল্পনা, পরিকল্পনা যদি সঠিক থাকে তাহলেই কিন্তু আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো, অর্থাৎ আমরা যদি পরিকল্পনা করতে পারি কোন সময় আমাদের সন্তান নিতে হবে, তাহলে কিন্তু আমরা সেটি করার জন্য সঠিক পরিবার পরিকল্পনার পদ্ধতি গ্রহণ করব, এবং এই পদ্ধতির মাধ্যমেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো। সবাই ভালো থাকবেন, এবং এইভাবেই আমাদের পরিকল্পনার মাধ্যমে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের মাধ্যমে এগুলো আমাদেরকে
0: ভালো
2: ইমপ্লিমেন্ট করতে হবে।
0: আলোচনা প্রিয় শ্রোতা, আপনারা অনেক তথ্য জেনেছেন এবং এভাবে অংশগ্রহণ করবেন, ডাক্তার নুনা বেগম এবং ঈশ্বর জাবিন সময় দিয়েছেন, দুজনকে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমাদের আগামী সপ্তাহের বিষয় পরিবার পরিকল্পনার স্থায়ী পদ্ধতির সুবিধা, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। আজকে অনুষ্ঠানের প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ নুরুল আমিন, তত্ত্বাবধানে মোহাম্মদ আমিরুল ইসলাম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তোফাজ্জল হোসেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও কথা হবে। ধন্যবাদ সবাইকে।

0: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ানু করিয়ান। আল কোরআন বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনতে পাবেন পবিত্র আসরের নামাজের আজান।
1: আল্লাহু আকবার।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল, তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, এখন শুনবেন ভক্তিমূলক গান। শিল্পী ফকির শহীদুল ইসলাম ও মোহাম্মদ গোলাম মুস্তফা, কথাগুলো সাজিয়েছেন মোহাম্মদ এনামুল ইসলাম আর গানটিতে সুর করেছেন মোহাম্মদ আসাদুজ্জামান খান।

0: রাতের বাজে ১২টা। আবাসিক এলাকার ভেতর একই অনাচার। এরা কারা? এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আর সহ্য, আমাদেরই সহ্য হচ্ছে না। ওদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতেই ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরে এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়।
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
2: এই যে ছেলেরা, আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোড় করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো।
0: শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতে এরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছ? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়। কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন। তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না? কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে। আমি তোমাদের মা, যাও বাবারা, ঘরে যাও, যাও।
4: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নোয়াখালী চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর টেকসই উৎকর্ষতা রোডম্যাপ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে ভাষণ প্রদান করেন তার বিশেষ বিশেষ অংশ একযোগে প্রচার হবে বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে আজ রাত ৮:৫৫ আমাদের জাতীয় অনুষ্ঠানে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
5: বাংলাদেশ বেতার ঢাকার একটু পরেই শুনবেন সংবাদ, প্রথমে ইংরেজিতে, এরপর শুনতে পাবেন বাণিজ্যিক সংবাদ।

0: declared Pakistan 386 and 163. Bangladesh Betar aired the running commentary of the match. Final weather and forecast valid till 1. Tuna says there are chances of rain or thunder showers with temporary west, northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rongpur, Rajshahi, Pabna, Tangail, Mymensingh, Dhaka and Kumilla. River posts in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Betar, Banajik Shangbad, Puchi, Zina Trehana. অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন দেশের অর্থনীতিতে কোন ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রেও হস্তক্ষেপ মুক্ত থাকবে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি বিএসআইসি আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে শৃঙ্খলা ফেরাতে এবং দেশের ব্যাংকিং খাতের সমস্যা নিরসনে সরকার কাজ করছে। অনুষ্ঠানে দেশের 39টি বাণিজ্যিক ব্যাংক নিয়ে চালু হওয়া বাংলাদেশের প্রথম প্রাতিষ্ঠানিকভাবে পরিচালিত ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্মের প্রথম ফান্ডের উদ্বোধন করা হয়। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে জানা গেছে, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে 34.226 বিলিয়ন মার্কিন ডলারে। অপরদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF ব্যালেন্স অব পেমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল পদ্ধতি অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে 29,565.66 মিলিয়ন মার্কিন ডলারে। বিদেশি দূতাবাস এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত ভিসা বন্ড এবং ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিটের বিপরীতে বৈদেশিক মুদ্রা ছাড়ের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে বাংলাদেশি আবেদনকারীদের বিদেশগামী ভিসা প্রক্রিয়া আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ আজ এক সার্কুলারের মাধ্যমে এই নির্দেশনা জারি করে। নতুন এই ব্যবস্থার আওতায় অনুমোদিত ডিলাররা এখন বিভিন্ন দেশে ভিসা ইস্যুর ক্ষেত্রে বাধ্যতামূলক ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিট পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। নতুন বিধান অনুযায়ী ব্যাংকগুলো আবেদনকারীদের পক্ষে সরাসরি দূতাবাস, হাইকমিশন এবং অন্যান্য সংশ্লিষ্ট বিদেশি কর্তৃপক্ষের কাছে অর্থ প্রেরণ করতে পারবে। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামীকাল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এই সকল টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি করা হবে। আগামীকাল বিক্রি হবে 23 মে যাত্রার টিকিট। এছাড়া ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 21 মে থেকে। প্রতিবারের মতো এবারও ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে 5 জোড়া বিশেষ ট্রেন ও কোরবানির পশু বহনকারী স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ DSE তে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে আজ সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ বেড়েছে 300 কোটি টাকার বেশি। DSE তে মোট 393টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 188টি, কমেছে 138টির এবং অপরিবর্তিত ছিল 67টির। এর প্রভাবে প্রধান সূচক DSEX 24 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,229 পয়েন্টে। DSE তে 1,101 কোটি 52 লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 714 কোটি 97 লাখ টাকা। সেই হিসেবে লেনদেন বেড়েছে 386 কোটি 54 লাখ টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.25 টাকা, ক্রয় 122.20 টাকা। ইউরো বিক্রয় 146.38 টাকা, ক্রয় 143.67 টাকা। সৌদি রিয়াল বিক্রয় 33.08 টাকা, ক্রয় 32.41 টাকা। সিঙ্গাপুর ডলার বিক্রয় 97.49 টাকা, ক্রয় 95.64 টাকা। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 31.50 টাকা, ক্রয় 30.88 টাকা। এবং থাইবাদ বিক্রয় 3.83 টাকা, ক্রয় 3.76 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর।

0: দূরেরও কাছে শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ এর লেসন ওয়ান, দ্য গ্রেট অব দ্য মাইটি রিভার্স। এখান থেকে আমরা আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা শুরুতে পরিচয় পর্ব।
1: আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রিদওয়ান রশিদ হৃদয়।
2: আসসালামু আলাইকুম, আমার নাম রাজিন রহমান সিয়াম।
0: সিয়াম এবং হৃদয়, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। শিক্ষার্থীরা, তোমরা যারা দূরে বসে আমাদের অনুষ্ঠান শুনছ, প্রত্যেকের সামনে তোমাদের ইংরেজি প্রথম পত্র বইটি রাখবে, ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ এর লেসন ওয়ান, দ্য গ্রেট অব দ্য মাইটি রিভার্স। আমরা শুরুতেই যে সিন প্যাসেজটি দেওয়া আছে সেটি পড়ছি। মেহেরজান লিভস ইন ইসলাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমবেঙ্কমেন্ট, অর্থাৎ মেহেরজান বাস করেন সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের উপর একটা বস্তিতে। দ্য হুইসপারিং ওয়াইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি। যমুনা নদী থেকে আসা সনসন শব্দের বাতাস আগুনকে অস্থির করে তোলে। দ্য ডান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অব দ্য টারমাইল ইন হার লাইফ। কম্পমান অগ্নিশিখা মেহেরজানকে তার জীবনের উত্থান পতনের কথা মনে করিয়ে দেয়। শিক্ষার্থীরা, আমরা যেটুকু পড়লাম এর মধ্যে খেয়াল করো কয়েকটি ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করে রাখবে, স্লাম, এমব্যাঙ্কমেন্ট, হুইসপারিং, আনস্টেডি, ফ্লেমস, টারমাইল। রিয়া, তুমি সেকেন্ড প্যারা থেকে পড়ো।
3: নট লং আগো মেহেরজান হ্যাড এভরিথিং, আ ফ্যামিলি, arable land and cattle. The erosion of the Jamuna gradually consumed all her land property. It finally claimed her only shelter during last monsoon. It took the river only a day to devour Meher's house, trees, vegetable garden and the bamboo bush.
0: Okay, thank you Hriday. Not long ago Meherjan had everything. এই যে বলা হচ্ছে কিছুদিন আগে মেহেরজানের সবই ছিল, a family, arable land and cattle, একটি পরিবার, চাষের জমি, গবাদি পশু। The erosion of the Jamuna gradually consumed all her land property. যমুনার ভাঙন ধীরে ধীরে তার সব জমি জমা গ্রাস করেছে। It finally claimed her only shelter during the last monsoon. এবং গত বছর যমুনা তার আশ্রয়ের একমাত্র যে আশ্রয়স্থল সেদিকে হাত বাড়িয়েছে। It took the river only a day to devour Meher's house, trees, vegetable garden and the bamboo bush. মেহেরের বাড়ি, গাছপালা, শাকসবজির বাগান এবং বাঁশঝাড়, গ্রাম, এগুলো তাকে গ্রাস করতে মাত্র একদিন সময় লেগেছিল যমুনা নদীর। আচ্ছা, এরপর খেয়াল করো, একসময় যেটা হচ্ছে, শি হ্যাড আ হ্যাপি ফ্যামিলি অন্স, একসময় তার একটা সুখী পরিবার ছিল। ওভার দ্য ইয়ার্স শি লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড হার ফ্যামিলি টু ডিজিজ দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পোভার্টি ব্রট টু দ্য ফ্যামিলি। কয়েক বছরে তিনি তার স্বামী ও পরিবারকে হারিয়েছেন, যারা ক্ষুধা ও দারিদ্র্যের কারণে রোগে ভোগে মারা গেছে। নাও শি ইজ দ্য অনলি ওয়ান লেফট টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন। এই ক্ষতি ও দুঃখ নিয়ে একমাত্র তিনিই এখন বেঁচে আছেন। দ্য গ্রিডি যমুনা হ্যাজ শ্যাটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস। লোভী যমুনা তার স্বপ্ন এবং সুখকে চুরমার করে দিয়েছে। এবার সিয়াম পড়ো।
2: দেয়ার আর থাউজেন্ড আদার্স ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেট লাইক মেহেরজান। Bangladesh is a land of rivers, some of whose banks overflow or erode during monsoon. Erosion is a harsh reality for the people living along the river banks. During each monsoon, many more villages are threatened by the mighty rivers like the Jamuna, the Padma and the Meghna.
0: Thank you, Siam. Jeta bolle tumi. There are thousands others waiting to share the same fate like Meherjan. Meherjan moto emon hajaro manush ache jara ekoi niyotike ভাগ করে নেওয়ার অপেক্ষায় আছে। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, সাম অফ হুজ ব্যাঙ্কস ওভারফ্লো অর এরোড ডিউরিং মনসুন। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, বর্ষাকালে যাদের কোনো কোনোটি দুকুল প্লাবিত করে বা ভাঙে, নদী তীরে বাস করা মানুষদের জন্য ভাঙন একটা কঠিন বাস্তবতা। ডিউরিং ইচ মনসুন মেনি মোর ভিলেজেস আর থ্রেটেন বাই দ্য মাইটি রিভার্স লাইক দ্য যমুনা, দ্য পদ্মা অ্যান্ড দ্য মেঘনা। প্রতি বর্ষা মৌসুমে আরো অনেক গ্রাম যমুনা, পদ্মা এবং মেঘনার মতো প্রমত্তা নদীর হুমকির মধ্যে থাকে। হৃদয় পড়ো, ইট ইজ এস্টিমেটেড এখান থেকে।
3: ইট ইজ এস্টিমেটেড দ্যাট রিভার এরোশন মেক্স এট লিস্ট 100,000 পিপল হোমলেস এভরি ইয়ার ইন বাংলাদেশ। ইন ফ্যাক্ট, রিভার এরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স কজড বাই ক্লাইমেট চেঞ্জ। ইফ উই ক্যান টেক prompt actions to adapt to climate change. There will be thousands of more Meherjans in our towns and villages every year.
0: Thank you. Jeta bolle je it is estimated that ekta somikha dekha jay je amra reverberation makes at least jeta hocche pray 1 lakh 1 lakh people homeless every year in Bangladesh prottek bochor pray 1 lakh lok grihohin hoye pore thik ache arekta hocche in fact probitopokkhe jeta holo reverberation is one of the main dangers caused by climate change নদী ভাঙন হলো জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রধান দুর্যোগগুলোর মধ্যে অন্যতম আর ইফ যেটা আছে যে ইফ উই ক্যান টেক প্রম্পট অ্যাকশনস টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেজান্স ইন আওয়ার টাউনস অ্যান্ড ভিলেজেস এভরি ইয়ার আমরা যদি জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করতে না পারি তাহলে প্রতি বছর আমাদের শহর ও গ্রামে এরকম হাজারো মেহেজানকে পাওয়া যাবে এবার আমরা একটু এমসিকিউ সলভ করব প্রথমে হৃদয় খেয়াল করো নাম্বার 1 ইন প্যারাগ্রাফ 3 মাইটি রিভার্স মিন তুমি অপশনগুলো শোনো রিভার্স দ্যাট হ্যাভ হিউজ ভলিউমস অফ ওয়াটার অ্যান্ড ভেরি স্ট্রং কারেন্টস অপশন বি রিভার্স হ্যাভিং মেনি রোয়িং বোটস ইন দেম অপশন সি রিভার্স দ্যাট মেক পিপল ক্রাই আউট অপশন ডি রিভার্স দ্যাট হ্যাভ স্ট্রং ব্যাংকস কোনটা হবে অ্যান্সার হৃদয়
3: Number 8, rivers that have huge volumes of water and very strong currents.
0: Okay, but Siam. Question number 2, landed property. What does it mean? Option A, a rented piece of land. Option B, a piece of land on the bank of a river. Option C, property in the form of a source of income to its owner. Option D, property used only as an agricultural farm.
2: Option D, property used only as an agricultural farm.
0: Thank you very much. শিক্ষার্থীরা তোমরা যারা দূরে বসে আমাদের অনুষ্ঠান শুনছো তোমরা অবশ্যই এগুলো নোট ডাউন করে রাখবে হৃদয় নাম্বার 3, whispering wind. What does it mean? Option A, wind that blows from across the river. Option B, wind that blows with a hissing sound. Option C, wind that helps someone make a fire. Option D, wind that blows in summer. Which one?
3: Number B, wind that blows with a hissing sound.
0: Okay, wind that blows with a hissing sound. Question number 4, Siam, tumi bolbe, dancing flames. Option A, a traditional form of folk dance. Option B, flames that make people dance around them. Option C, flames that are made unstable by the blast of air. Option D, flames made by people to remember their past. Which one?
2: Option C, flames that are made unstable by the blast of air.
0: Okay, thank you. এবার আমরা যেটা করব, ask and answer the following questions in pairs. তোমরা দুজন ডিসকাশনের থেকে, তো দুজনের আলোচনা থেকে আমরা যেটা পাবো. Question number A, what does Meherjan use to make fire for cooking her meals? Meherjan তার খাবার রান্না করার জন্য আগুন জ্বালাতে কি ব্যবহার করে? What property did Meherjan lose due to river erosion? নদী ভাঙনের কারণে মেহেরজানকে কি সম্পত্তি হারাতে হয়েছিল? Number C, what do you know about Meherjan's family? মেহেরজানের পরিবার সম্পর্কে তুমি কি জানো? Number D, in which season is river erosion most likely to occur? কোন ঋতুতে বেশি নদী ভাঙনের সম্ভাবনা থাকে? Question number E, why is the phrase greedy Jamuna used to describe the river? What greed do you notice in the description? নদীর বর্ণনায় লোভী যমুনা শব্দগুচ্ছটি ব্যবহার করা হয়েছে এখানে কি ধরনের লোভ দেখতে পাও পেয়ার যেহেতু এখানে তোমাদের ডিসকাশন হবে হৃদয় তুমি এ স্টুডেন্ট এ আর সিএম স্টুডেন্ট বি হৃদয় আস
3: হোয়াট ডাজ মেহেরজান ইউজ টু মেক ফায়ার ফর কুকিং হার মিলস
0: স্টুডেন্ট এ ইউ হ্যাভ রেড দ্য স্টোরি অফ মেহেরজান এখান থেকে শুরু করো
3: ইউ হ্যাভ রেড দ্য স্টোরি অফ মেহেরজান নাও could you please tell me what Meherjan uses to make fire for cooking her meals
2: She uses fallen leaves and straw to make fire for cooking.
3: Well, do you know what property Meherjan lost due to river erosion?
2: Yes, I do. Due to river erosion, she lost all her family members, property and her shelter.
3: Would you please tell me about Meherjan's family?
2: It's very tragic. She has no family now. She lives alone. Once she had a family, happy family. her husband and offsprings, but all have died of diseases caused from hunger and poverty.
3: What a tragedy. We see that Meherjan is a worst victim of river erosion. Would you please tell me which season river erosion most likely occurs?
2: River erosion occurs most likely in the monsoon.
3: Well, notice. The phrase greedy Jamuna is used to describe the river. Can you explain its reason?
2: The phrase greedy Jamuna is used here very significantly. The river Jamuna is termed here as greedy because it grabbed almost everything from people like Meherjan.
3: That's right. What greed have you noticed in the description?
2: In the description, Jamuna's greed for houses, trees, vegetable garden, bamboo bush, etc. is noticed.
3: You have rightly said. Thank you very much.
2: Thank you too.
0: Okay, boys, thank you also. That is, ekhan theke jodi amra shei amader question er key point gulo nei. What does Meherjan use to make fire for cooking her meals? That is, ekhan amra answer ta jeta pai je kon kon ta she ashole byabohar kore. To ei khetre tomar khyal korbe je Meherjan uses to make fire for cooking her meals. Uses question ta shuru hoyeche what does diye. তার মানে তোমার আনসার লেখার সময় অবশ্যই ইউজেস হবে, তার মানে ইউজের সাথে একটা এস যুক্ত হবে, যেহেতু মেহেরজান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না শিক্ষার্থীরা?
2: Yes sir.
3: Yes sir.
0: Okay. Next হচ্ছে হোয়াট প্রপার্টি ডিড মেহেরজান লস, তার মানে কোন কোন প্রপার্টি সে হারিয়েছিল। এখানে আমরা মূলত যে বিষয় পেলাম তিনটাই, সে লস্ট অল হার ফ্যামিলি মেম্বার্স, প্রপার্টি অ্যান্ড হার শেল্টার। তো মূলত রিভার ইরোশনের কারণে এই তিনটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, ফ্যামিলি মেম্বার্স, প্রপার্টি, শেল্টার। একটা বিষয় হচ্ছে মেহেরজানের ফ্যামিলির সম্বন্ধে কি জানো? মেহেরজান ফ্যামিলি বলতে এখন যে অবস্থা সেটা হচ্ছে শি হ্যাজ নো ফ্যামিলি নাও, ইটস ভেরি ট্র্যাজিক। তারপর যেটা বললে তোমরা, শি লিভস অ্যালোন, আর একসময় যেটা ছিল শি হ্যাড আ হ্যাপি ফ্যামিলি, হার হাজব্যান্ড অ্যান্ড অফস্প্রিংস, বাট যেটা হচ্ছে হাঙ্গার প্রপার্টিতে দে অল ডাইড, তাই না শিক্ষার্থীরা?
2: Yes sir.
3: Yes sir.
0: Okay. Next হচ্ছে হুইচ সিজন, কোন সিজন রিভারশনটা। তো এখানে বলা হচ্ছে যে বর্ষা মৌসুমে নদী ভাঙনটা সবচেয়ে বেশি দেখা দেয় বা বেশি ঘটে। তারপর সেই দিকে বলা হচ্ছে যে একটা টার্ম ইউজ করে গ্রিডি যমুনা। তো গ্রিডি যমুনা এখানে অ্যাকচুয়ালি যমুনাস গ্রিড ফর, যেটা সিএম শেষে বললে যে হাউজেস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন, ব্যাম্বো বুশ এটসেট্রা। শিক্ষার্থীরা এই যে হচ্ছে মূল টার্মগুলো, আমরা যে প্যাসেজগুলো পড়লাম প্যাসেজ থেকে যে যেটুকু অংশ আমরা পড়লাম, তো মূলত এর মধ্যে আমরা মূল পয়েন্টগুলো এগুলোই পেলাম। আবার যখন এমসিকিউ সলভ করবো আমাদের অবশ্যই খেয়াল করতে হবে, ইস্যুতে বলেছিলাম কিছু ওয়ার্ড তোমার কাছে আননোন মনে হতে পারে, কিছু ওয়ার্ডের মিনিং তুমি জানো না, ঠিকভাবে বানান লিখতে পারছো না, তো এটা খুব ভালো একটা আইডিয়া হয়। সেটা হচ্ছে তুমি প্রথমে প্যাসেজ থেকে যে বানানগুলো পাওয়ানো সেগুলো লিখে ফেলবা, এটা স্পেলিং ইম্প্রুভ করার জন্য বেশ ভালো উপকারী একটা পদ্ধতি। দ্বিতীয় হচ্ছে তুমি ওয়ার্ড মিনিংয়ের জন্য সিনোনিম অ্যান্টোনিম প্র্যাকটিস করবে। প্রশ্নোত্তরের জন্য অবশ্যই ভার্ব ফলো করতে হবে, যে আসলে ভার্ব মেনটেন করে তোমাকে, যেন এখানে এই নাম্বারে হোয়াট ডাজ মেহেরজান ডাজ দিয়ে শুরু হলো, আবার বি নাম্বার খেয়াল করো হোয়াট প্রপার্টি ডিড মেহেরজান লস, তখন এখানে লস যেহেতু আছে তোমার আনসার লিখতে গেট হয়ে যাবে লস্ট। এরপর খেয়াল করো আমরা একটা ফিল ইন দ্য গ্যাপসে যাচ্ছি, তো এখানে ফিল ইন দ্য গ্যাপসে যেটা আছে আমরা সরাসরি আনসার সহ একটু শুনবো। প্রথমে খেয়াল করো আছে মেহেরজান ইজ আ টিপিক্যাল, এখানে অপশন যেগুলো আছে সেগুলো একটু আমরা দেখি। ভিকটিমস হচ্ছে শিকার, এফেক্টস ক্ষতিগ্রস্ত বা ক্ষতি যেটা হয় ক্লোজ টু নিকটে, তারপর স্লাম জেলার যারা বস্তি এলাকায় থাকে, হোমলেস গৃহহীন, থ্রেটস হচ্ছে হুমকি, এক্সাম্পল উদাহরণ ডিউ টু কারণে শর্টেজ অফ ফুড খাদ্যাভাব 1 লাখ 1 লাখ। তো এগুলো দিয়ে আমাদের যে ফিল ইন দ্য গ্যাপস আছে এটা ফিল আপ করতে হবে। খেয়াল করো মেহেরজান ইজ আ টিপিক্যাল, গ্যাপ দিয়ে আছে ওমেন হু লিভস ইন ইসলাম। হৃদয় বলো কি হবে এক নাম্বার আনসার?
3: হোমলেস।
0: হোমলেস ওমেন, রাইট। মেহেরজান একজন টিপিক্যাল ওমেন বলতে আসলে রেগুলার যে ওমেনটাকে আমরা দেখি টিপিক্যাল মানে হোমলেস, গৃহহীন। শি লস্ট হার শেল্টার অ্যান্ড প্রপার্টিস, ড্যাশ আছে দ্য ইরোজন অফ রিভার যমুনা। নাম্বার টু কি হবে সিয়াম?
2: ডিউ টু।
0: ডিউ টু মানে
2: কারণে,
0: কারণে, থ্যাংক ইউ। তো যমুনা নদীর ভাঙনের কারণে তার আশ্রয় সম্পত্তি হারিয়েছেন। শি অলসো লস্ট হার ফ্যামিলি, হার হাজব্যান্ড হ্যাড ডাইড অফ ডিজিজ কজ বাই পভার্টি অ্যান্ড নাম্বার থ্রি তে গ্যাপ আছে, কি হবে এটা হৃদয়?
3: Shortage of food.
0: Shortage of food, right? তিনি তার পরিবারকে হারিয়েছেন, তার স্বামী দারিদ্র এবং খাদ্যাভাব এর কারণে সৃষ্ট রোগে মারা গেছেন, যেটা শর্টেজ অফ ফুড বলতে খাদ্যাভাব বোঝানো হয়েছে। সিয়াম খেয়াল করো, নাও শি ইজ অনলি ড্যাশ আছে ফোন নাম্বার, কি হবে? স্লাম ডিলার, রাইট। এখন যে অবস্থা সেটা হচ্ছে তিনি এখন একজন আসলে বস্তিতে থাকছেন, তার আসলে কিছুই নাই, শুধুই একজন বস্তিবাসী তিনি। তো এরপর আসো, লাইক মেহেরজান দেয়ার আর মেনি পিপল হু হ্যাভ বিকাম দা, এরপর গ্যাপ দিয়ে আছে অফ রিভার ইরোশন। বৃদা তুমি বলো গ্যাপে কি হয়, ফাইভ নাম্বার? ভিকটিমস, থ্যাংক ইউ ভেরি মাচ। ভিকটিমস হচ্ছে শিকার। মেহেরজানের মতো অনেক মানুষ আছেন যারা নদী ভাঙনের শিকার হয়েছেন। এরপর খেয়াল করো, রিভার ইরোশন ইজ স্টিল পজিং ড্যাশ টু দ্য লাইফস অ্যান্ড প্রপার্টিস অফ থাউজেন্ডস অফ পিপল, ড্যাশ টু দ্য লাইফস অ্যান্ড প্রপার্টিস, রাইট। এখানে সিয়াম
2: থ্রেডস,
0: সিক্স নাম্বার থ্রেডস হবে, থ্যাংক ইউ ভেরি মাচ। নদী ভাঙন আজও হাজার লোকের জীবন ও সম্পত্তির প্রতি হুমকি আরোপ করছে, থ্রেডস হচ্ছে হুমকি। এরপরে নাম্বার সেভেন, হৃদয় খেয়াল করো, পিপল লিভিং, তারপরে গ্যাপ দিয়ে আছে দ্য রিভার্স আর দ্য মোস্ট লাইকলি ভিকটিমস অফ রিভার ইরোশন, কি হবে এটা?
3: ক্লোজ টু,
0: থ্যাংক ইউ ভেরি মাচ। শিক্ষার্থীরা তোমরা যারা দূরে বসে শুনছো, তোমরা অবশ্যই এগুলো খুব ভালো করে খেয়াল করবে এবং নোট ডাউন করবে। পিপল লিভিং ক্লোজ টু, তার মানে হচ্ছে খুব সম্ভব যেটা নদীর নিকটে, নদীর কাছাকাছি যারা বসবাস করেন লোকজন, তারাই আমরা ধারণা করছি নদী ভাঙনের শিকার, তাই না শিক্ষার্থীরা?
2: Yes, sir.
0: Each year, about number 8, dash people become homeless due to river erosion in Bangladesh. কি হবে এটা?
2: 1 lakh.
0: সিয়াম ঠিক বলেছ, 1 lakh। প্রত্যেক বছর দেখা যায় নদী ভাঙনের কারণে বাংলাদেশে প্রায় 1 lakh লোক গৃহহীন হয়ে পড়েন। মেহেরজান'স লাইফ ইজ জাস্ট ওয়ান, এরপর 9 নাম্বার গ্যাপ দিয়ে আছে, অফ হাউ ক্লাইমেট চেঞ্জ, এটুকু অংশে। 9 নাম্বার কি হবে?
3: এক্সাম্পল,
0: হৃদয় ঠিক বলেছ, জলবায়ু পরিবর্তন কিভাবে হাজারো মানুষের জীবনকে কি করে ক্ষতিগ্রস্ত করে, সেটা হচ্ছে এটা জাস্ট একটা উদাহরণ। তার যদি অংশটা শেষ করি আমরা, যে হাউ ক্লাইমেট চেঞ্জ এফেক্টস, নাম্বার 10 যেটা, এফেক্টস অফ ইট আনসার দ্য লাইফস অফ থাউজেন্ডস অফ পিপল। মেহেরজানের জীবন তার একটা উদাহরণ, অর্থাৎ জলবায়ু পরিবর্তন কিভাবে হাজারো মানুষের জীবনকে ক্ষতিগ্রস্ত করে। তো শিক্ষার্থীরা খেয়াল করে যে আমরা আজকে আলোচনা করলাম তোমাদের যে টেক্সটটা, সেই টেক্সট কিন্তু আমরা ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ, দ্যাট ইজ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি লেসন, সেটা হচ্ছে লেসন 1, দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স, প্রমত্ত নদীর করাল গ্রাস, যেটা মানে কিছু নদী যেগুলো আছে যেগুলোর করাল গ্রাস আমাদের নদী তীরবর্তী এলাকার লোকজন বেশ বিপর্যস্ত জীবনযাপন করছেন। তো আশা করছি তোমরা আমাদের আজকে অনুষ্ঠান ভালো বুঝতে পেরেছো। সব ভালো থাকবে, আল্লাহ হাফেজ।

0: এতক্ষণ প্রচারিত হল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। অনুষ্ঠানটি পরিচালনা করলেন মোহাম্মদ জিল্লুর রহমান, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ আতিকুর রহমান।
1: প্রিয় শ্রোতা, এই গরমে আমাদের কি করণীয়? বাইরে বের হওয়ার সময় ছাতা বা ক্যাপ ব্যবহার করুন। শরীরে পানির শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করুন এবং প্রয়োজনে বাইরে বের হওয়ার সময় পানি, শরবত বা স্যালাইনের বোতল সাথে রাখুন। সরাসরি রোদ এড়িয়ে ছায়াযুক্ত স্থান দিয়ে চলার চেষ্টা করুন। ভারী ও কালো কাপড় বাদ দিয়ে হালকা রং ও পাতলা কাপড় পরুন। বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, আজন্ডলিতে এখন আপনাদের জন্য রয়েছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় এস এম রফিকুল ইসলাম।

0: বাংলাদেশ ভিতর ঢাকা।
1: এতক্ষণ শুনলেন লেট স্পিক ইংলিশ, পরিচালনা করলেন এস এম রফিকুল ইসলাম, সম্পাদনে মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমানারা বেগম, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাসরুফা তানজিনা নৌশিন।
0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান। গানটি শিল্পী রাজীব দাস ও বাঁধন সরকার পূজা। কথা সাজিয়েছেন ডাক্তার নাসরিন সুলতানা এবং শুরু করেছেন মকসুদ জামিন মিন্টু।

0: এতক্ষণ শুনলেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান রাজীব দাস ও বাঁধন সরকার পূজার কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: হাসান,
3: হ্যাঁ,
2: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
2: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
3: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
4: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
3: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
4: হাসান একদম ঠিক বলেছে, বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
4: একদম ঠিক বলেছো। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
3: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
4: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
4: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
3: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
4: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
4: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
3: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
4: ঠিক বলেছো, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
5: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।

বাংলাদেশ বেতার ঢাকা। আর নয় থ্যালাসেমিয়া, নিজে জানুন, অন্যকে জানান, আপনার পরিবারে থ্যালাসেমিয়া প্রতিরোধ করুন। হ্যাঁ বন্ধুরা, থ্যালাসেমিয়া একটি মারাত্মক বংশগত রক্তের রোগ। থ্যালাসেমিয়া রোগীদের শরীরে হিমোগ্লোবিনের উৎপাদন ত্রুটিপূর্ণ হয় বলে রক্তের লোহিত কণিকা দ্রুত ভেঙে যায়, যার ফলশ্রুতিতে রোগীর দেহে মারাত্মক রক্তশূন্যতা দেখা দেয়। থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীরা প্রতি মাসে 1-2 ব্যাগ রক্ত গ্রহণ করে বেঁচে থাকে। এ রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল ও কষ্টকর। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজন ডালিতে এখন আপনাদের জন্য রয়েছে পল্লীগীতি। শিল্পী মকবুল হোসেন ফারুক কথাগুলো সাজিয়েছেন এবং গানটিতে সুর করেছেন জালালউদ্দিন খান।

মকবুল হোসেন ফারুকের কণ্ঠে আপনারা শুনছেন পল্লীগীতি। এবারে গানটিতে সুর করেছেন এবং গানটি রচনা করেছেন অমর চন্দ্র শীল।

0: এতক্ষণ দুখানি পল্লীগীতি শুনলেন মকবুল হোসেন ফারুকের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। সন্ধে ছয়টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুকী। প্রধানমন্ত্রী তারিক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ইন বাংলাদেশ রোডম্যাপ টু সাস্টেনেবল এক্সিলেন্সি শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, শুধু পুঁথিগত শিক্ষাই নয়, বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা কষ্টকর হয়ে পড়বে। তিনি বলেন, তার সরকার মেধা পাচার রোধ, মেধার বিকাশ ও লালন করে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায়। তারেক রহমান বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা অনুযায়ী দেশের প্রচলিত ধারার শিক্ষা ব্যবস্থাকে

0: সরকার শিক্ষা কারিকুলামে কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন। এ সময় তিনি জাতি গঠন এবং দেশকে এগিয়ে নিতে স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতিতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রেও হস্তক্ষেপ মুক্ত থাকবে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্ট আপ ইনভেস্টমেন্ট কোম্পানি বিএসআইসি আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে শৃঙ্খলা ফেরাতে এবং দেশের ব্যাংকিং খাতের সমস্যা নিরসনে সরকার কাজ করছে। কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি আজ সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজির অভিযোগ পাওয়া মাত্র দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। কোরবানির হাটের নিরাপত্তার হাটগুলোতে চাহিদা অনুযায়ী আনসার মোতায়েনের কথাও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদ উল আজহার সময় দেশের নিরাপত্তায় ঈদের আগের 7 দিন ও পরের 7 দিন পুলিশ হেডকোয়ার্টারে মনিটরিং সেল কাজ করবে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। এ সময় সালাউদ্দিন আহমদ জানান, ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করতে মালিকদের সাথে আলোচনা করা হয়েছে। এদিকে আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামীকাল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এই সকল টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি করা হবে। আগামীকাল বিক্রি হবে 23 মে যাত্রার টিকিট। এছাড়া ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 21 মে থেকে। নির্মাণাধীন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আজ রাজধানীর জুলাই স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে তাদের স্বাগত জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। পরে তারা জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পরিদর্শন শেষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, জাদুঘরের কাজ দ্রুত এগিয়ে চলছে এবং আগামী জুলাইয়ের শেষ বা আগস্টের প্রথম সপ্তাহে এটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, দেশের হামের টিকা ও হাম রোগে আক্রান্ত শিশু মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটি কারো শাস্তিযোগ্য অপরাধ খুঁজে পেলে তাকে বিচারের আওতায় আনবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আজ তথ্য অধিদপ্তর সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এ সময় তিনি হাম পরিস্থিতি নিয়ে জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন নেই বলেও জানান। খেলার খবর ক্রিকেট। রাজধানীর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বাংলাদেশ সফররত পাকিস্তানকে 104 রানে পরাজিত করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 413 এবং 9 উইকেটে 240 রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা। পাকিস্তান 386 এবং 163 রান। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে আগামীকাল সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 72 ঘণ্টা রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতিভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা ও কুমিল্লা অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান

0: আজকে বেশ কিছু পারলাম,
1: আসলে তোমার কাছে এই সাফল্যের সাফল্যের সুসংবাদগুলো পেয়ে আমাদের খুব ভালো লাগে, আমরা উৎসাহ পাই। যদিও আমি নিজে ব্যক্তিগতভাবে ভালো কৃষক হতে পারিনি, কারণ অনেক কাজে জড়িত থাকি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আটকে থাকি। এই তোমার কাছ থেকে যে উৎসাহ উদ্দীপনাটা পাই, এটা কিন্তু আমাকে অনেকটা চালিকা শক্তি যোগায়।
0: আমার শাকসবজি যদি পালানে না হইতো তাহলে আমি দেখাশোনা করতে পারতাম, মাঠে যাওয়া সম্ভব।
1: সেটাই কথাটা সত্যি। তারপর অনেক সময় যেতে হয় পরিদর্শনে যেতে হয়, কোন রকম পোকা মাকড় লেগে থাকলে বা
0: ক্ষতি
1: হয়েছে কিনা
2: দেখার জন্য, বৃষ্টি বাদল হলে আবার দেখে, নালা কেটে দেয়, সেগুলো দেখাশোনা করে, সেজন্য তো দেখা যায়। আমিও ওগুলো দেখি, নিজের কাজ নিজে না দেখলে তো হয় না।
1: কৃষিকাজের সঙ্গে যে নতুন একটি উৎসাহ উদ্দীপনা যুক্ত হয়েছে এটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে আমাদের জন্য যে অনুমোদিত সরকারের পক্ষ থেকে কৃষক কার্ড। এই কৃষক কার্ড কিন্তু আমাদেরকে অনেক দূর নিয়ে যাবে যদি আমরা এইগুলোর সঠিক সদ্ব্যবহার করতে পারি। কারণ বলা হয়েছে যে কৃষি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ খাত, আর কৃষক হচ্ছে এই খাতে চালিকা শক্তি। বর্তমান সরকার কৃষকদের জন্য যে কৃষক কার্ড কর্মসূচি গ্রহণ করেছেন, এটা শুধুমাত্র একটি কার্ড নয়, এটি হবে বাংলাদেশের প্রতিটি কৃষকের ন্যায্য অধিকার সহ মর্যাদা এবং নিরাপত্তার প্রতীক। তো আমরা জীবনের বিভিন্ন ক্ষেত্রে এই কৃষিকে কাজে লাগাতে গিয়ে কৃষক কার্ডকে যেন সঠিক সব ব্যবহার করতে পারি, আর যারা এখনো পাননি তাদেরকে উৎসাহিত করতে পারি, এটা আমাদের দায়িত্ব। কিন্তু কি বলো, তুমি তো বিভিন্ন সভা সমিতি করো, তারপরে সন্ধ্যাকালীন সভা হয়, বিশেষ করে বুবু হাসিপুর কথা বলছি, তোমার ওই আমাদের সবজিপুর কথা বলছি, তো এগুলো একটু খেয়াল রাখবে, ঠিক আছে?
2: আমরা রাখি।
1: এখন সবজি নিয়ে যে কথা উঠলো, লতা জাতীয় সবজি চাষের জন্য কিন্তু আমাদের অনেকগুলো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হয়, এবং নতুন নতুন প্রযুক্তির কারণে কৃষি দপ্তর থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি, জানতে চেষ্টা করছি। সেটাই আজকে আমরা এই মুহূর্তে লতাজাতীয় সবজি চাষের জন্য বাউনি এবং মাচার যে গুরুত্ব রয়েছে এই বিষয় নিয়ে একটা আলোচনা শুনব এই মুহূর্তে। তো আলোচনাটি উপস্থাপন করছেন মোসাম্মদ মারুফা খাতুন, তিনি অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ঢাকাতে রয়েছেন কর্মরত অবস্থায়, আর তার সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন জোবায়দ হোসেন পলাশ।
3: শাকসবজি পুষ্টিগুণে ভরপুর, আর সেই পুষ্টিগুণ পেতে গেলে শাকসবজি চাষাবাদে হতে হবে সতর্ক সচেতন। আর সেই সতর্কতা সচেতনতার কথা জানতেই লতা জাতীয় যে সকল সবজি রয়েছে সেগুলো চাষের জন্য ছাউনি বা মাচার গুরুত্ব, এই বিষয় নিয়ে আজ আমরা কথা শুনব। আমাদের আসরে উপস্থিত রয়েছেন মোসাম্মদ মারুফা খাতুন, অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের আসরে।
4: ধন্যবাদ আপনাকে।
3: আমরা প্রথমে লতা জাতীয় কি কি সবজি আসলে ছাউনি বা মাচায় চাষ করা যায় সে বিষয়টি জেনে নিতে চাই।
4: লতা জাতীয় যে সবজিগুলো ছাউনি বা মাচায় চাষ করা হয় তার মধ্যে লাউ, কুমড়া, শশা, ঝিঙ্গা, চিচিঙ্গা, করলা, ধুন্দুল, এই সবজিগুলো লতানো স্বভাবের হয়, এদের মাচায় চাষ করা হয় এবং চাষ করলে ভালো ফলন পাওয়া যায়। মাচায় চাষ করার জন্য লতানো আরো সবজি রয়েছে, যেমন পটল, সিম, মিষ্টি কুমড়া, বরবটি, এগুলো মাচায় চাষ করলে এদের লতাগুলো উপরে উঠে যায় এবং এতে গাছের বৃদ্ধি ভালো হয়, সেই সাথে ফলন বাড়ে। এছাড়াও মাচা তৈরি করলে গাছের নিচে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করতে পারে, যা রোগ ও পোকামাকড়ের আক্রমণ কমাতে সাহায্য করে।
3: তো সাধারণত মাচা তৈরির কি কি উপকরণ প্রয়োজন হয়?
4: মাচা তৈরি করতে গেলে বাঁশ, কাঠ বা প্লাস্টিকের পাইপ ব্যবহার করা যেতে পারে। মাচার খুঁটিগুলো মাটির নিচে শক্তভাবে স্থাপন করতে হবে যাতে এটা স্থিতিশীল থাকে, আর উপরে দড়ি বা জাল ব্যবহার করে লতানো গাছগুলোকে উপরে উঠতে সহায়তা করা হয়।
3: মাচা তৈরির উপকরণ জানলাম, একটু ছাউনি তৈরির উপকরণগুলো জেনে নিই।
4: ছাউনি তৈরি করতে গেলে পলিথিন বা অন্য কোনো ছাউনির উপাদান ব্যবহার করে সবজি ক্ষেতের উপরে ছাউনি তৈরি করা যায়। এই ছাউনি রোদ, বৃষ্টি, পোকামাকড় থেকে সবজিকে রক্ষা করে।
3: আমরা জানি যে সবজি তো বিভিন্নভাবে চাষ করা যায়, সেই ক্ষেত্রে ছাউনি বা মাচার গুরুত্ব কেন বেশি বলে মনে করছেন আপনি?
4: জি জি, ছাউনি বা মাচার গুরুত্ব আসলে ফসলের ক্ষেত্রে দেখা যায় যে ফলন বৃদ্ধি, মাচা বা ছাউনি সূর্যের আলো, বাতাস, স্থান ভালোভাবে ব্যবহার করতে সাহায্য করে যাতে হচ্ছে ফসলের ফলন বৃদ্ধি হয়। আবার পোকামাকড়ের আক্রমণ কমানোতে দেখা যাচ্ছে ছাউনি সবজিকে রোগ ও পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করে। আবার দেখা যায় যে পরিষ্কার পরিচ্ছন্নতা, মাচা সবজিকে মাটি থেকে উপরে রাখে যা যাতে করে দেখা যায় যে পরিষ্কার পরিচ্ছন্নতাটা বজায় রাখে এবং জমির ব্যবহার, জমির ব্যবহারে দেখা যাচ্ছে যে মাচা বা ছাউনি যদি আমরা ব্যবহার করি তাহলে একই জমিতে বেশি সবজি উৎপাদন করা সম্ভব হয়। আবার ফসল সংগ্রহে কিন্তু মাচা বা ছাউনি জি জি জি
3: জানা হলো যে কেন ছাউনি বা মাচা গুরুত্বপূর্ণ। এবারে সবজি চাষাবাদের ক্ষেত্রে কি কি বিষয় আসলে আমাদের বেশি খেয়াল রাখতে হয়?
4: আচ্ছা, ছাউনি বা হচ্ছে মাচার ক্ষেত্রে যে আমরা সবজি চাষাবাদ করব সেক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখবো, প্রথমে আমরা বেড তৈরির দিকে খেয়াল রাখবো। এ পদ্ধতিতে দেখা যাচ্ছে জমি তৈরির জন্য প্রথমে 3 ফুট প্রস্থ দৈর্ঘ্য নিয়ে নিজের মতো করে একটু বেড করব, বেড পরবর্তী 3 ফুট ফাঁকা জায়গা রাখবো। এভাবে সব জমিকে আমরা একই নিয়মে বেড তৈরি করে নেব এবং যে 3 ফুট ফাঁকা জায়গাটা রাখলাম ওইখান থেকে 1 ফুট গভীর গর্ত করে ওই মাটি বেডের উপরে উঠে বেডের উচ্চতা 2 ফুট করব। আর মাটির মিশ্রণের বেলায় দেখা যাচ্ছে বেড তৈরি শেষে বেডের মাটি ভালোভাবে জৈব রাসায়নিক সার সহ অন্যান্য সার পরিমিত মাত্রায় মিশ্রণ করে মাটির মিশ্রণটা তৈরি করব এবং ওই বেডের ওপরে বাঁশের কাঠিটা ধনুকের মতো বাঁকা করে ছাউনির ফ্রেম তৈরি করব, করে সাদা পলিথিন দিয়ে 6 ইঞ্চি ফাঁকা রেখে ঢেকে দেব। আর বীজ ও মাচাতে দেখা যাচ্ছে যে বেডের 2 কর্নার বরাবর সবজির বীজ বপন করব, পরবর্তীতে ওই বেডের ওপরে 3 থেকে 4 ফুট উঁচু মাচা তৈরি করতে হবে এবং মাচা তৈরির জন্য বাঁশের খুঁটি ও সবজি লতা বাউনির জন্য তারের গুণা ব্যবহার করতে হবে।
3: তো মাচা বা ছাউনি দিয়ে যদি আমরা ফসল চাষ করতে চাই আসলে কি কিভাবে আমরা একটু বাড়তি উপকার পেতে পারি?
4: বীজ বপনের পর চারা গজিয়ে নির্দিষ্ট পরিমাণ উঁচু হওয়ার আগ পর্যন্ত চারা গাছ কিন্তু পলিথিনের ওই ঢাকটার ভেতরে থাকবে এবং সবজির লতা উঁচু হওয়ার পরে মাচায় উঠে যাবে। সবজি বেড ও গাছের গোড়া পলিথিনের নিচে থাকার কারণে দেখা যায় যে সবসময় এটা মাটির গুণাগুণ সুরক্ষিত থাকে এবং ওই গাছটা ভালো থাকে এবং জমির ফসল তখন সুস্থ সবল থাকে। আর এছাড়া দেখা যায় যে নালাটা থাকে, এই নালাটা থাকার কারণে কখনো যদি বৃষ্টিপাত বেশি হয় তাহলে ওই নালা দিয়ে পানিকে বের করে দেওয়া যায়। এজন্য মাচাতে সবজি চাষ পদ্ধতিটা খুবই গুরুত্বপূর্ণ এবং মাচা সবজি চাষ করতে গেলে এটা একটা উদ্ভাবনী এবং টেকসই কৃষি পদ্ধতি। কিন্তু এটা দেখা যাচ্ছে যে অনেক সময় জলাভূমি বন্যাপ্রবণ এলাকাতেও এই পদ্ধতিটা ব্যবহার করা যায় এবং এতে হচ্ছে মাচা যদি তৈরি থাকে তাহলে জমির আর্দ্রতাটা ঠিক মতো বজায় থাকে এবং ফসলের উৎপাদন বাড়ে এবং এটি একটি পরিবেশ বান্ধব পদ্ধতি।
3: অল্প জমিতে বেশি ফসল,
4: জি,
3: এটা আমরা চেষ্টা করি সবসময়। তো দেখা যায় যে পুকুরের উপরে মাচা করে সবজি চাষ করা হয়, তো সেই ক্ষেত্রে কি কি সুবিধা রয়েছে আসলে পানির মধ্যে এমন করে যদি মাচায় সবজি চাষ করা যায়?
4: জি, পানিতে দেখা যাচ্ছে যে মাচা যদি করা হয় তাহলে দেখা যায় যে পানির স্তরটা মাটির আর্দ্রতাটা বজায় থাকছে এবং গাছের বৃদ্ধিটা ভালো হচ্ছে, উৎপাদনশীলতা তাহলে ফসলের উৎপাদনটা বাড়তেছে এবং একটু পরিবেশ বান্ধব পদ্ধতি। এতে হয় কি কম রাসায়নিক আমরা সার ব্যবহার করতে পারছি, কম কীটনাশক ব্যবহার করতে পারছি। এক্ষেত্রে দেখা যায় যে জলমগ্ন অবস্থায় থাকলেও আমরা কিন্তু এখানে সবজিকে চাষাবাদ করতে পারছি, এতে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হচ্ছে।
3: এমনি করেই লতা জাতীয় সবজি চাষের জন্য ছাউনি বা মাচাকে ব্যবহার করে আমাদের যারা কৃষিজীবী ভাই বোনেরা রয়েছেন আজকের আসরে যারা আমাদের সাথে ছিলেন তারা উপকৃত হতে পারেন এবং লতা জাতীয় সবজি চাষের ক্ষেত্রে ছাউনি বা মাচার গুরুত্ব অনুধাবন করেছেন এবং সেই প্রেক্ষিতে আমাদের সবজি চাষে আপনারা অগ্রগামী হবেন। মারুফা খাতুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আসরে।
4: ধন্যবাদ।
1: তো বুঝতে তো সবাই, এই যে আমরা সবাই খুব গুরুত্ব দিয়ে খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনলাম, এই বিষয়গুলি কিন্তু আমাদের জন্য অত্যন্ত জরুরি, কারণ আমরা পেশায় কৃষক। কারণ লতা জাতীয় সবজি আমরা চাষ করি কিন্তু এটা চাষ করার নিয়ম কানুন পদ্ধতি সম্পর্কে অনেকই আমাদের অজ্ঞানতা রয়েছে। এই যে আলোচনাগুলি শুনলাম, আমার তো মনে হয় 2 বুবুর অনেক উপকার হয়েছে, কি বলো? তাই না? মাচার যে গুরুত্ব, এই গুরুত্বকে যদি আমরা ধরে রাখি সেভাবে আমরা আমাদের ফসলের চাষের সংখ্যাও বাড়াবো, পরিমাণও বাড়াবো এবং তাতে আমাদের আয় বরকত হবে, কি বলো? আর বুবু মাঝে মধ্যে বলে যে বিক্রিও করব, অতিরিক্ত হলে একটু আশেপাশে প্রতিবেশীকে আত্মীয়কে দিব, এটা কিন্তু অনেক বড় একটা নিয়ত আকাঙ্ক্ষা। হ্যাঁ,
2: তৃপ্তি আছে।
1: হ্যাঁ হ্যাঁ, তো সবজি শুধু খেলে হবে না, আমাদের মাছও খেতে হবে এবং মাছ আমাদের অবশ্যই মাছে আমরা কিন্তু বাংলাদেশ মোটামুটি ভরপুর, শুধু না আমরা উৎপাদনের ক্ষেত্রে এবং রপ্তানির ক্ষেত্রে একটি বিশেষ স্থানে কিন্তু অবস্থান করছি, এটা আমাদের মনে রাখতে হবে। এই মুহূর্তে আমি যেটা বলতে চাইছি আজকে খুব জরুরি ভিত্তিতে, আমাদের হাতে সময় কম, আজই সুপ্রিয় শ্রোতামণ্ডলীর উদ্দেশ্যে একটি খবর হচ্ছে, আজই অর্থাৎ 12/5/2026 তারিখ মঙ্গলবার সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতি অনুষ্ঠানে সুস্থ ও স্বাস্থ্যসম্মত পশু চেনার উপায়, আমি আবার বলছি সুস্থ এবং স্বাস্থ্যসম্মত পশু চেনার উপায় নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকার উপপরিচালক জনাব ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম। সুপ্রিয় শ্রোতা, এই বিষয়ে আপনার যে কোনো প্রশ্নের উত্তর জানার জন্য 02-448-1368 থেকে 02-448-1370 পর্যন্ত এবং 02-448-1377 থেকে 02-448-1379 পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করতে পারেন। আমি আপনাদের জ্ঞাতার্থে এবং হাতে সময় থাকার কারণে আবারও বলছি যে প্রশ্ন করার জন্য 02-448-1368 থেকে 70 পর্যন্ত এবং 02-448-1377 থেকে 79 পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করতে পারেন। এছাড়া শুনতে পাবেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকেও শোনা যাবে। তো আমরা এই খবরটা জানলাম, আমরা আর কিছুক্ষণ পরে নিজেরাও কিন্তু ফোনে যোগাযোগ করে ফোন ইন অনুষ্ঠানে আমরা নিজেরা সংযুক্ত থাকবো, কি বলো? নাম্বার তো লিখে নিয়েছো, তোমার কাছে আগে থেকে ছিল, অনেক কথা শুনলাম বললাম,
0: এখন একখান গানের
1: ব্যবস্থা। এই চাহিদা আকাঙ্ক্ষা আমাদের প্রত্যেকেরই, একটু গান থাকলে, একটু বিনোদনের ভাব থাকলে আবার আমরা একটু চাঙ্গা হবো নাকি, এবং নতুন করে আবার কাজে ঝাঁপিয়ে পড়বো। তো এই মুহূর্তে আমরা একটা কৃষি বিষয়ক গান শুনলে কেমন হয়, তোমরা কি বলো?
0: খুব ভালো হয়,
2: ভালো হয়।
1: আচ্ছা, তাহলে গানের প্রথম কলি হচ্ছে আবাদ করো ও চাষি ভাই, শিল্পী হচ্ছেন বশিরুজ্জামান সাব্বির আর গীতিকার মোহাম্মদ আয়াত আলী, সুরকার এস এম আব্দুল আওয়াল। তো গানটা শুনে আসি।

0: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
0: বাহ বাহ বাহ, একেবারে সমস্ত স্বরে যাকে বলা হয় কোরাস করে জবাব দিলে, ভাল লাগলো। তার মানে তোমরা দুজন,
2: হ্যাঁ,
0: এক সময় এসছো, বসে বোধ হয় কিছু গল্প গজব হচ্ছিল, কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল জানাবি কি?
2: আমার ওই যে ঢেঁড়স ক্ষেতের, মার্শাল্লাহ ভালো ঢেঁড়স হয়েছে।

0: হ্যাঁ, আমাদের যাতে করে দুঃখ অনটন অভাব
1: দূর হয়,
0: কিছুই না থাকে দূর হয়,
1: সেজন্য বেশি বেশি আবাদ
0: উৎসব ব্যঞ্জকে গানটি শুনে কিন্তু আমাদের আরো উৎসাহ উদ্দীপনা বেড়ে গেল।
1: আমরা
0: সকল ক্ষেত্রে আবাদকে বাড়িয়ে তুলব, এর কোন বিকল্প নেই। নিজেরা খাবো, কিছু বিক্রি করবো, আমাদের বাণিজ্যিক ভাবে পণ্য উৎপাদন, সেই সাথে ওই যে বুবুর মতো কিছু কিছু মানুষকে দেবো যারা একটু অভাবগ্রস্ত,
1: অসচ্ছল।
0: তো যাই হোক, আমাদের এই সবজির পাশাপাশি কিন্তু মাছের কথা একটু আগে বলছিলাম,
1: মাছ
0: সম্পদে মাছে ভাতে বাঙালি, আর শুধু মুখে মুখে বললে বা প্রবাদ বাক্য হিসেবে বললে চলবে না। এই মাছের উৎপাদন এবং এর ফলন বাড়াতে হবে এবং বিশ্বব্যাপী এর যে আমরা বলবো যে রপ্তানি বাণিজ্যের মাধ্যমে করবো, সেটাও কিন্তু আমাদের জন্য লাভজনক।
1: মাছের মধ্যে তো অনেক পুষ্টি আছে,
0: প্রোটিন রয়েছে, আমিষ রয়েছে, অনেক শরীরের জন্য উপকারী। তো এই প্রসঙ্গে সরকারের একটি ঘোষণা রয়েছে, আমি একটু শুনিয়ে দিতে চাই। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত আদেশ অনুযায়ী বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য গত 15 এপ্রিল 2026 থেকে আগামী 11 জুন পর্যন্ত মোট 58 দিন নৌযানের মাধ্যমে যেকোনো প্রজাতির মৎস্য আহরণের লক্ষ্যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই উদ্যোগ আমাদের সামুদ্রিক জীব বৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দীর্ঘমেয়াদে এর সুফল জেলেদের জীবন জীবিকায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা আশাবাদী। এ সময় নিবন্ধিত জেলেদের জন্য সরকার বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে থাকেন, সবাই এই নির্দেশনা আমরা মেনে চলি এবং অন্যদেরকেও সচেতন করি। আমাদের সচেতনতা ও সহযোগিতাই পারে সমুদ্রের সম্পদকে রক্ষা করতে, এটা মনে রাখতে হবে। যাক, মাছ নিয়ে কথা হচ্ছিল, এ পর্যায়ে আমরা মাছ নিয়ে আরো কিছু কথা শুনবো আলোচনার মাধ্যমে। বাংলাদেশে বাহারি মাছ চাষের সম্ভাবনা ও চ্যালেঞ্জ, এ বিষয় নিয়ে কথা বলবেন ইকবাল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা, মৎস্য ভবন রমনা, ঢাকা। আর তার সাক্ষাৎকারটি নিয়েছেন ইশরাত জাহান নীলা। শুনে আসি কেমন?
1: ঠিক আছে। হ্যাঁ,
2: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, স্বাগত আমাদের আজকের আসরে। আমাদের আজকের বিষয়, বাংলাদেশে বাহারি মাছ চাষের সম্ভাবনা ও চ্যালেঞ্জ সমূহ কি, সে বিষয়ে। আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের আসরে উপস্থিত আছেন ইকবাল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা, মৎস্য ভবন রমনা, ঢাকা। স্বাগত আমাদের আজকের আসরে আপনাকে। আর আজকের বিষয়ে যেহেতু বাহারি মাছ, সে সম্পর্কে প্রথমে জানবো আসলে বাহারি মাছ চাষ পদ্ধতি কিরকম।
3: বাহারি মাছ বলতে এটার একটা নাম হচ্ছে অর্নামেন্টাল ফিশ, বা এই মাছগুলো মূলত খাওয়ার জন্য না, আমাদের বাসা অ্যাকুরিয়ামে বা হোটেল বা রিসোর্টে আমরা যেমন দেখি যে কাচের গ্লাসে মাছগুলো রাখা হয় সৌন্দর্য বর্ধনের জন্য, এই মাছগুলোই মূলত বাহারি মাছ। এটাকে আমরা বিভিন্ন রঙের কারণে আমরা এই মাছগুলোকে রঙিন মাছও অনেকে বলে থাকে। তো এই মাছের যে চাষ পদ্ধতি, এটা আসলে যদিও আমাদের আজকে আলোচনার মূল বিষয় না, কিন্তু তাও আমাদের জানা প্রয়োজন। এই প্রশ্নগুলো হয়তো অনেকেই করেন যে এই মাছগুলো আসলে আমরা কিভাবে চাষ করব। তো বাহারি মাছের চাষের জন্য ছোট ছোট বিষয় আছে, এগুলো যারা হবিস্ট আছে এগুলো আমাদের মেনটেন করতে হয়। যদি আপনি না করেন বাসাতে, দেখা গেছে আপনি চাষ করতেছেন, মাছগুলো মারা যাচ্ছে অল্প সময়ের মধ্যে, তো সেক্ষেত্রে আমাদের প্রথমেই যে বিষয়টা খেয়াল রাখতে হবে, আমি কোন মাছগুলো চুজ করব। কারণ হচ্ছে আমি যদি মাছ চুজ করতে না পারি, যেমন আমাদের বাজারে কমন যে মাছগুলো পাওয়া যায়, যেমন গাপ্পি, মলি, প্ল্যাটি বা অ্যাঞ্জেল ফিশ, যেটা আমরা সহজে চাষ করতে পারি, এখন বিষয় হচ্ছে এর সাথে যদি আমি চিকলিট দিয়ে দেই, যে আমি জানি না আসলে কোনটা করব, যে আমার মনে হচ্ছে যে চিকলিট দেখতে ভালো লাগতেছে বা ডিসকাস ফিশটা খুব সুন্দর, আমি এর সাথে গাপ্পি মলি দিয়ে দিলাম, তো দেখা যাবে কি যে আমার ওই মাছটা যেহেতু ওরা খেয়ে ফেলে ওর অন্য মাছগুলোকে, আমার ওই প্ল্যাটি বা মলি ওই মাছগুলোকে খেয়ে ফেলতেছে। এই জন্য আমি প্রথমেই আমার চুজ করতে হবে যে মাছগুলো। আর যারা আমরা নতুন চাষ করব, একদম নতুন, তাদের আমি বলবো যে আপনারা প্রথমেই গাপি, মলি, প্ল্যাটি, গোল্ডফিশ, অ্যাঞ্জেল ফিশ এগুলো দিয়ে ট্রাই করতে হবে। কারণ এই মাছগুলো খুব সহজে, মানে এখানে টেম্পারেচারের বিষয় আছে, পিএইচ এর বিষয় আছে, এগুলো ওয়াইড রেঞ্জ অফ টেম্পারেচার আর পিএইচ এর পার্থক্য হলেও ওরা ওইখানে থাকতে পারে। তো এই জন্য শুরুতেই মাছগুলো চুজ করতে হবে খুব সতর্কভাবে।
2: তার মানে মাছ নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, জানলাম আমরা মাছ নির্বাচন। এবারে আপনার কাছে একটু জানবো চাষের যে স্থান নির্বাচন, সে বিষয়ে।
3: চাষের স্থান স্থানটা প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ। যেমন চাষের স্থান হচ্ছে আমরা অবশ্যই ডিরেক্ট সানলাইট পড়তেছে না এরকম একটা জায়গা নির্ধারণ করতে হবে। সাধারণত বাসার ভিতরে হতে পারে, বাইরেও হতে পারে, কিন্তু সেখানে যেন ছায়া থাকে, সরাসরি সূর্যের আলো যাতে না পড়ে এরকম জায়গা।
2: আচ্ছা, অ্যাকোয়ারিয়াম বা ট্যাঙ্ক যে প্রস্তুতির বিষয়টি সেটি কিরকম?
3: এটা যেকোনো কাজের ক্ষেত্রে আমরা বলবো যে পূর্ব প্রস্তুতির মাঝেই প্রত্যেকটা পয়েন্টের মাঝে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকে। তো আমার মনে হয় যে অ্যাকোয়ারিয়াম বা ট্যাঙ্ক প্রস্তুতি এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আমার এটার উপরই টোটাল বিষয়টাই নির্ভর করতেছে। তো আমরা ট্যাঙ্ক প্রস্তুতের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে যারা হবিস্ট আছেন, একটা ভালো মানের ফিল্টার লাগবে আপনার। ভালো মানের ফিল্টার বলতে আমরা ইউজুয়ালি ইন্টারনাল ফিল্টার ব্যবহার করি। আসলে পানি পরিষ্কার হওয়া মানেই ট্যাঙ্ক পরিষ্কার বিষয়টা এরকম না, এখানে আরো বায়োলজিক্যাল বিষয় আছে। যখন আমি এক্সটার্নাল ভালো ফিল্টার ইউজ করব, পানিটা শুধু ও পরিষ্কারই হবে না, ওর বায়োলজিক্যালি সে ওইখানে মিডিয়াম ইউজ করা হয়, তখন হচ্ছে যে ওর এখানে দেখেছে অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে যেতে পারে। যেহেতু ট্যাঙ্কের ভিতরে একটা কনফাইন্ড এরিয়া, সেখানে মাছ থাকবে, ও হচ্ছে খাবার খাওয়ার পর এক্সক্রিটা গুলোই পানিতেই পড়বে, এই জন্য অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে যায়। আর অ্যামোনিয়া যখন বেড়ে যায় মাছগুলো মারা যায়, এই জন্য আমাদের প্রথমেই হচ্ছে খুব ভালো মানের একটা ফিল্টার ব্যবহার করতে হবে, সেটা হবে এক্সটার্নাল ফিল্টার। এখন বর্তমান বাজারে অনেক রকম ট্যাঙ্ক সিস্টেম আছে ডিজিটাল, যেমন আমরা বটম সাম ট্যাঙ্ক সিস্টেম আছে বা সাইড সাম ট্যাঙ্ক সিস্টেম আছে। এগুলোতে মূলত হয় যে বায়োলজিক্যাল ফিল্ট্রেশন হয়, আবার পানিটাও পরিষ্কার হয়।
2: এবার আপনার কাছে জানতে চাইব যে আর কি কি বিষয় খেয়াল রাখতে হবে এই যে বাহারি মাছ চাষ এর ক্ষেত্রে?
3: সেখানে যেমন পানির গুণগত মানের ক্ষেত্রে পিএইচটা খেয়াল করতে হবে, এটা 6.5 থেকে 7.5, টেম্পারেচার 22 থেকে 28 ডিগ্রি, এই জিনিসগুলো খেয়াল করতে হবে। আর প্রতি সপ্তাহে যদি পারা যায় যে 20-30% পানি পরিবর্তন করতে হবে আর কি। আর খাবারের বিষয়ে একটা বিষয় হচ্ছে আপনারা 2-3 বার খাবার দিতে হবে। আর এখানে অনেক মিত আছে যে কতটুকু খাবার দিবে। আমার মনে হয়, আমি নিজেও একজন হবিস্ট, তো আমার মনে হয় যে খাবার আপনি অল্প একটু দিবেন, যাতে এক মিনিটের মধ্যেও খাবারটা শেষ করে ফেলে। এখানে কোনো পরিমাণ নাই, আপনার ফিশ এক মিনিটের মধ্যে টোটাল খাবারটা খেয়ে ফেলবে।
2: এবার একটু জানবো আপনার কাছে এই যে বাহারি মাছ চাষ, এই ক্ষেত্রে রপ্তানি সুযোগ কতখানি?
3: বর্তমানে আমরা বাংলাদেশে গাপি, মলি, গলফিশ, প্ল্যাটি ওদের ব্রিডিং করে আমরা আমাদের যে লোকাল বাজার আছে ওই বাজারগুলোতে দিতে পারতেছি। কিন্তু এছাড়াও অনেক প্রজাতি আছে, যেমন ডিসকাস, টেট্রা, রাজবোরা, তারপর ফাইটার ফিশ, চিকলিট, এই মাছগুলো আমাদের আসলে মূলত আমদানি করতে হয়, টোটালটাই আমদানির উপর নির্ভরশীল। তো এদের এখনো আমরা হচ্ছে ব্রিডিং করাতে পারিনি, কিন্তু চেষ্টা চলতেছে বাংলাদেশে। এখন রপ্তানির বাজারটা অনেক বেশি, যেমন ইউরোপ এবং আমেরিকাতে, যেমন বাংলাদেশে আমরা এখনো এটা শহর কেন্দ্রিক আছে বিষয়টা, অর্নামেন্টাল ফিশ চাষের বিষয়টা, কিন্তু ইউরোপ আমেরিকাতে কিন্তু ওরা সবাই ওদের বাসায় একটা অ্যাকোয়ারিয়াম থাকে। তো এটার একটা বড় বাজার ইউরোপ আমেরিকাতে আছে, যেখানে হচ্ছে ওরা প্রচুর দাম সেখানে এই অর্নামেন্টাল ফিশের। সেক্ষেত্রে আমাদের একটা বড় বাজার আছে, আমরা যদি আমাদের দেশে চাহিদা মিটিয়ে মানে রপ্তানি করতে পারি, একটা ভালো সুযোগ আমার মনে হয় আছে।
2: আমাদের আজকের বিষয় বাংলাদেশে বাহারি মাছ চাষের সম্ভাবনা। তো আপনার কাছে জানতে চাইবো এবারে এই ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা?
3: কর্মসংস্থান সৃষ্টি হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে, কারণ এটা মূলত শহর কেন্দ্রিক বা অল্প, খুব অল্প জায়গার মধ্যে এই মাছটা চাষ করা যায়। তো সেখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে তরুণ যারা, তারাই এখানে আগ্রহী হয়। শহরের অল্প একটা পরিসরে চাষ করা যায়। আমি অনেকেই চিনি যারা নিজের বাসার একটা ফ্ল্যাটে 20-30টা অ্যাকোয়ারিয়াম সেট আপ দিয়ে সেখানে ওরা ব্রিডিং করে চাষ করতেছে এবং বাজারে বিক্রি করতেছে। তো সেক্ষেত্রে কর্মসংস্থান একটা অংশ, এর সাথে জড়িত মার্কেটিং এ জড়িত থাকতে পারে, মানে প্রত্যেকটা খাতেই দেখা গেছে যে কর্মসংস্থান সৃষ্টি হবে সেখানে।
2: আমরা জানলাম সম্ভাবনা, এবার একটু জানবো আপনার কাছ থেকে যে চ্যালেঞ্জ সমূহ অথবা বাধা বা প্রতিকূলতা সে সম্পর্কে।
3: আমি প্রথমেই বলবো আমাদের একটু সচেতন হতে হবে, যেমন আমরা রিসেন্টলি যে ইস্যুগুলো আছে, আমাদের সাকার ফিশের একটা আমরা খুবই জানি ইস্যু আছে। তো সাকার ফিশটা কিন্তু মূলত ছিল অর্নামেন্টাল ফিশ। তো আমরা যারা হবিস্ট আছি, একসময় কি ছিল যে আমার ট্যাঙ্কে প্রচুর অ্যালগি হয়ে যাচ্ছে, তো আমি সাকার দিয়ে দিতাম, সাকার অ্যালগি ক্লিন করে, ও আসলে অ্যালগি ক্লিনার অ্যাকোয়ারিয়ামের। তো এই ফিশটা যখন অ্যালগি খেয়ে বড় হয়ে যায়, তখন আমরা কি করি, এটা দেখতে ভালো লাগে না, তখন এই মাছটাকে আমরা কি করলাম, ডিস্ট্রয় না করে এটাকে আমাদের আশেপাশের পুকুর বা নদীতে ছেড়ে দিলাম, যেটার কারণে আমাদের এই সমস্যাটা হয়ে গেছে। তো আমাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে। যেমন বাজারে এখন গৌরামি একটা ফিশ আছে, যেটা অনেকটা খলিশা মাছের মতো। তো বাজারে অনেকেই খলিশা বলে এই অ্যাকোয়ারিয়ামের গৌরামি মাছটাকে বিক্রি করতেছে। এখন এই গৌরামিটাও খুব রাক্ষসী প্রজাতির। আমাদের প্রথম কাজ হচ্ছে সচেতন সচেতন হতে হবে। তাছাড়া পর্যাপ্ত প্রশিক্ষণে যে মাছটা কিভাবে চাষ করব, মারা গেলে কি করবে, ডিজিজ হলে কি করতে হবে, এই ধরনের আমাদের আসলে প্রশিক্ষণ প্রয়োজন। পানির গুণগত মানের যে নিয়ন্ত্রণের অভাব, যেমন একটা মাছের ক্ষেত্রে 0.5 ডিগ্রি টেম্পারেচার চেঞ্জ হলে অনেক পরিবর্তন হয়ে যায়। তো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে পানিতে পিএইচ তাপমাত্রার কি অবস্থা। তো এই বিষয়ে আমাদের যদি সমস্যা হয় তখন মাছ স্ট্রেসড হয়ে যায়।
2: অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার সব প্রশ্নের উত্তর জানলাম আপনার কাছ থেকে। অর্থাৎ বাংলাদেশে বাহারি মাছ চাষের সম্ভাবনা ও চ্যালেঞ্জ সমূহ সম্পর্কে জানলাম। নিশ্চয়ই আমাদের কৃষিজীবী ভাই বোনেরা আপনার এই প্রশ্নের উত্তর পেয়ে উপকৃত হবেন।
0: আসলে আমরা যদি নিয়মিত ভাবে না শুনি, আলোচনা না করি, আমরা অনেক কিছু কিন্তু জানতে পারি না। এই যে বাহারি মাছের মধ্যে অনেকগুলো নাম শুনলাম, তারপর ধরো তোমার অ্যাকোয়ারিয়ামে চাষ হচ্ছে মাছের, এটা অনেকের যাদের ঘরে সম্ভব হয় তারা করছেন, সেখানেও কিন্তু ভালো মাছ, ভালো বিভিন্ন বাহারি জাতের মাছ চাষ করা সম্ভব, এবং সেখান থেকে আমরা অর্থনৈতিক ভাবেও
1: লাভবান
0: হতে পারি।
4: বাহারি মাছের তো বাজার দর মেলা ভালা,
0: হ্যাঁ,
4: যেটাতে ভালো হয় সেটা আমি
0: করতেই হবে, সেই ব্যবস্থা আমাদের নিতে হবে। তো এই শিক্ষাগুলো আমরা এখান থেকে পেলাম, এই পরামর্শগুলো এটা মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। আজকে আমরা অনেকগুলো বিষয় জানলাম, তার মধ্যে বিশেষ করে লতা জাতীয় সবজি চাষের জন্য বাউনি বা ছাউনি এবং মাছের গুরুত্ব, কৃষি বিষয়ে গান শুনলাম, বাংলাদেশে বাহারি মাছ চাষের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়েও আলোচনা শুনলাম। তো এগুলো মনে রাখতে চেষ্টা করবো। তাহলে উঠে যাবার আগ মুহূর্তে একটু আমাদের সুপ্রিয় শ্রোতা মন্ডলীর উদ্দেশ্যে জানিয়ে দেওয়া প্রয়োজন মনে করছি, আপনারা এতক্ষণ শুনলেন আমাদের কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল, যার প্রযোজনার দায়িত্বে ছিলেন রনিয়া সুলতানা। তাহলে চলো বৌরা,
1: চলো যাই
0: একসাথে,
4: চলো একসাথে,
0: চলো।

0: জান্নাত আরার কণ্ঠে নজরুল সঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন খাল খননের গান সমবেত কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন এস এম নাসিরউদ্দিন এবং সুরারোপ করেছেন সুমন রেজা খান।

0: এস এম নাসিরুদ্দিনের লেখা এবং সুমন রেজা খানের সুরে খাল খনন বিষয়ক গানটি শুনলেন সমবেত কণ্ঠে। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই আসুন বেশি করে গাছ লাগাই এবং গাছের পরিচর্যা করি। বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন।
1: বাংলাদেশ বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা এবং কুমিল্লা অঞ্চল সময়ের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 35.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঢাকায় 20 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 74% এবং সন্ধ্যে 6টায় 60%। আগামীকাল ঢাকায় সূর্য উদয় হবে ভোর 5:17 এবং অস্ত যাবে সন্ধ্যে 6:33। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: This is Bangladesh Betar. Now in weather forecast read by Shehnaz Parveen. Dhaka Met Office forecast for inland rivers warning valid till 1 a.m. It may expect it temporary gusty or squally wind with rain or thunder shower at a velocity per hour 45 to 60 km in west or northwest direction over the regions of Rangpur, Rajshahi, Pabna, Tangail, Mayamshin, Dhaka and Kumilla. Reports in these areas have been fixed local cautionary signal number 1. Repeat, local cautionary signal number 1. Now forecast for the entire country remain effect till 6 p.m. There are chances of temporary gusty wind with lightning, adjoining of light to medium rain or thunder shower in many places of Rangpur, Rajshahi, Mayamshing, a few places of Dhaka, Sylhet division, and one or two places of Khulna, Borishal and Chattogram divisions. It also may expect medium to heavy to very heavy rainfall in Rangpur, Rajshahi, Mayamshing divisions as elsewhere over the country. Day and night temperature may nearly unchanged all over the country. Today, the maximum temperature was recorded in Jashore, 35.8 degrees Celsius, and minimum was in Dhaka, 20 degrees Celsius all over the country. Today, the maximum temperature was recorded in Dhaka, 34.5 degrees Celsius, minimum was 20 degrees Celsius. Humidity recorded in air at 9 a.m. 74%, at 6 p.m. 60%. Tomorrow the sun rises over Dhaka at 5:17 a.m. and sets at 6:33 p.m. That's all for weather in time.
0: Bangladesh Betar Ekti Biggopti Antobahini Jonosongjog Poridoptor Protiroksha Montronaloyer Ek Biggoptite Bola Hoyeche Bangladesh Noubahini Porichalito Dog Yard Somuher Jonno B-2026 Batche ডাইরেক্ট এন্ট্রি সেলার্স ভর্তি করা হবে। আবেদনের শেষ তারিখ 23 মে 2026 পর্যন্ত। বিস্তারিত জানতে পত্রিকায় দেখুন অথবা www.joinnavy.navy.mil.bd-তে ভিজিট করুন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নৌবাহিনীতে নাবিক ভর্তি শুধু সংবাদপত্রে প্রকাশিত তারিখ ও স্থান অনুযায়ী এবং রিক্রুটিং টিমের মাধ্যমেই হয়ে থাকে, বিচ্ছিন্ন কোনো স্থান, সময় বা ব্যক্তিবর্গের মাধ্যমে নয়। বিজ্ঞপ্তিতে প্রতারক থেকে সতর্ক এবং টাকার বিনিময়ে নাবিক ভর্তি থেকে সাবধান থাকতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী সময়ে ঢাকা ক্রয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুবার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। জাতীয় ভাবধারাপন্থী ও গণতান্ত্রিক আর্থ সামাজিক সংস্কৃতির বিকাশে ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যাশার বাংলাদেশ রাত 10:30। এবারে জানিয়ে দিব FM এর অনুষ্ঠান। FM 92 MHz সন্ধে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ে অনুষ্ঠান পরিচিতি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 12 মে মঙ্গলবার সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠানে সুস্থ ও স্বাস্থ্যসম্মত পশু চেনার উপায় নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্ন উত্তর দিতে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকার উপপরিচালক ডক্টর হুসেইন মোহাম্মদ সেলিম। এ বিষয়ে আপনার যে কোনো প্রশ্নের উত্তর জানার জন্য 02-44-81-26-8-7-0 এবং 02-44-81-27-7-9 নম্বরে সরাসরি ফোন করতে পারেন। শুনতে পাবেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজে www.facebook.com/বাংলাদেশ বেতারের সরাসরি উপভোগ করতে পারবেন। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
2: বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। যত্রতত্র গাছ কাটবেন না, বেশি করে গাছ লাগান। রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন। নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ কাজ করতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি।

0: সম্প্রসারণে অংশীজনদের নিয়ে এক কর্মশালা আজ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি এবং কৃষি খাতে টেকসই উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় অন্যান্যের মধ্যে কিশোরগঞ্জের হর্টিকালচার সেন্টারের উপপরিচালক এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধান সহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জ জেলায় ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মাঝে আজ ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্ত 17 জন ভূমি মালিকদের মাঝে এই চেক প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক অধিগ্রহণের প্রক্রিয়া সঠিকভাবে এবং দ্রুততার সাথে সম্পন্ন করতে সকলকে নির্দেশনা প্রদান করেন। গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে এআই টুলস ও সিওপিও ম্যাপিং বিষয়ক এক কর্মশালা আজ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদিন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন। উপাচার্য বলেন, দেশীয় কৌশল ডিগ্রির আন্তর্জাতিক স্বীকৃতি ও কর্মসংস্থানের সুযোগ বেড়েছে। এ সময় তিনি এআই টুলস ও সিওপিও ম্যাপিং এর গুরুত্ব তুলে ধরেন। রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে নারী কৃষকদের জন্য স্বাস্থ্য, পুষ্টি ও স্বাস্থ্যকর রন্ধন বিষয়ক এক প্রতিযোগিতামূলক প্রশিক্ষণ আজ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ শিশু পার্ক চত্বরে এই প্রতিযোগিতায় 30 জন নারী কৃষক অংশগ্রহণ করেন। নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে প্রশিক্ষণে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। গাজীপুরের জেলা প্রশাসক আজ কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন। এ সময় তিনি কারাগারের নিরাপত্তা, বন্দীদের আবাসন, খাদ্য ও চিকিৎসা সেবা সহ সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরে জেলা প্রশাসক কারাবন্দীদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিযোগ ও সমস্যার কথা শোনেন। নরসিংদীতে আজ জেলা পর্যায়ে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় কোরআন তিলাওয়াত, হিফজ এবং শুদ্ধ উচ্চারণের উপর প্রতিযোগীদের মূল্যায়ন করা হয়। এ সময় বক্তারা বলেন, পবিত্র কোরআনের শিক্ষা মানব জীবনে নৈতিকতা, শৃঙ্খলা ও শান্তির বার্তা পৌঁছে দেয়। এতে জেলার বিভিন্ন উপজেলার 100 প্রতিযোগী অংশ নেন। আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 74% এবং সন্ধে 6টায় 60%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:17 এবং সূর্যাস্ত সন্ধে 6:33। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে 8:05।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়া আলাইকুম আসসালাম।
4: দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি আমরা হারুন ভাই আর রাজা ভাই তো একেবারে সকাল থেকে শুরু করছে ঝগড়া, যে কোনটা ভালো পশু তাই নিয়ে, সুস্থ এবং স্বাস্থ্যসম্মত কোন পশুটা। এখন আমরা এসে গেছি, এখন দেখো আমাদের বিশেষজ্ঞ এসে গেছেন, তিনি আমাদের বলবেন। প্রিয় শ্রোতা আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ফোন ইন অনুষ্ঠানে।

0: আপনারা তো জানেন যে আজকের বিষয় হচ্ছে সুস্থ ও স্বাস্থ্যসম্মত পশু চেনার উপায়। আর এই নিয়ে বলার জন্য আজকে আমাদের আসরে এসেছেন ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম, উপপরিচালক পরিকল্পনা শাখা প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকা। তো তিনি আমাদেরকে এই বিষয়ে পরামর্শ দেবেন। প্রিয় শ্রোতা, আপনারা যে যেখানে থাকেন আপনাদের সকলকে স্বাগত জানাই। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এ বিষয়ে, ওই যেমন আমাদের হারুন ভাই আর আমাদের রাজা ভাই নিজেরা নিজেরা কিছু প্রশ্ন তৈরি করছে, তো ওইরকম যদি কিছু প্রশ্ন থাকে আপনাদের, তাহলে কিন্তু আপনারা আমাদেরকে টেলিফোন করতে পারেন। সেই নাম্বারগুলো বলে দিই, 02448132268, 02448132269, 02448132700 এবং 02448132777, 02448132778 ও 02448132779 পর্যন্ত নম্বরে সরাসরি আপনারা ফোন করতে পারেন। আর আমাদের এই যে আয়োজন শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে, এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজে আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, সরাসরি উপভোগ করতে পাচ্ছেন। আমি বলে দিই www.facebook.com/bangladeshbetar, এখানে আপনারা সরাসরি উপভোগ করতে পারবেন। তো চলেন আজকে আর সময় নষ্ট না করে ওই ওনাদের এত একেবারে অনেকদিন ধরেই ওনাদের চলতেছিল সংলাপ যে কোনটা সুস্থ কোনটা স্বাস্থ্যসম্মত, চকচক করলেই কি সেটা সুস্থ, হ্যাঁ, অথবা মোটা তাজা হলেই কি সেটা স্বাস্থ্যসম্মত,
1: কোন গরুটা ভালো,
0: কোন গরুটা ভালো,
1: কুরবানির সময় এটা খুব জরুরি
0: জরুরি। তো এই বিষয়ে আজকে আমাদের, তো বলেই দিলাম একটু আগে, আমাদের আজকের যে মেহমান তিনি তো চলেই এসছেন, ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম, তাকে স্বাগত জানাচ্ছি। ভাই আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ধন্যবাদ। আসলে পবিত্র ঈদুল আজহা মুসলমানদের একটা বড় ধর্মীয় উৎসব, যা বছরে একবার ধর্মপ্রাণ মুসলিম ভাইয়েরা পশু কোরবানি দিয়ে থাকে। এই ঈদে পশু কোরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করে থাকে। তবে কোরবানির অন্যতম শর্ত হল হালাল, সুস্থ, সবল ও নিখুঁত পশু দিয়ে কোরবানি দেওয়া।
0: জি জি,
2: অসুস্থ ও ত্রুটিযুক্ত পশু দিয়ে কোরবানি অগ্রহণযোগ্য এবং স্বাস্থ্যসম্মত নয়। তাই কতগুলো লক্ষণ দেখেই সুস্থ এবং অসুস্থ পশুকে সহজে আলাদা করা যায় এবং কোরবানির জন্য স্বাস্থ্যসম্মত পশু নির্বাচন করা যায়। সেই লক্ষণগুলো আমি বলছি। প্রথমত, সুস্থ পশুর পশম খুব চকচকে দেখায়, শরীরে কোথাও কোনো ক্ষত, উকুন বা আঠালি থাকবে না।
0: বেশ বেশ। তারপরে
2: চলাফেরা ও অঙ্গভঙ্গি দেখে পশুর সুস্থতা যাচাই করা যায়। সুস্থ পশু সজাগ ও সতর্ক থাকবে। সুস্থ পশুর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, তবে অতিরিক্ত পরিশ্রম বা আবহাওয়াজনিত কারণে শ্বাস প্রশ্বাস বাড়তে
0: পারে। গরমের
2: সুস্থ পশুর তাপমাত্রা স্বাভাবিক থাকবে। স্বাভাবিক বলতে আমরা বলছি ছাগল বাড়ার ক্ষেত্রে তাপমাত্রা থাকবে 101.5 ডিগ্রি না। তবে সুস্থ সবল পশু খাবার গ্রহণে আগ্রহী হবে এবং যে রুমিনেন্ট এনিমেল রোমাঞ্চনকারী পশু অবসর সময়
0: জাবর কাটবে।
2: সুস্থ স্বাস্থ্যবান পশু নাকের অগ্রভাগ বা মাজলটা ভেজা থাকবে। সুস্থ পশুর শরীরে পানি জমে থাকবে না এবং দেখতে ফুলা মনে হবে না। সুস্থ পশুর চঞ্চল হবে এবং হাঁটা চলায় অসামঞ্জস্যতা থাকবে না, অর্থাৎ
0: বেশ
2: স্বাভাবিকভাবে
0: হাঁটবে।
2: গাভীর গরুর ক্ষেত্রে গর্ভ পরীক্ষা নিশ্চিত করা দরকার কোরবানির ক্ষেত্রে। আসলে গর্ভবতী গাভীকে কোরবানি দেওয়া যাবে না। চামড়া আটসাট বা টাইট থাকবে। পশু সবসময় কান ও লেজ নাড়াচাড়া করবে। পশুর পায়খানা প্রস্রাব স্বাভাবিক থাকবে। গরু মহিষের এক জোড়া এবং ছাগল বেড়া দুই জোড়া স্থায়ী দাঁত থাকবে।
0: গরু মহিষের এক জোড়া
2: এবং ছাগল বেড়ার দুই
0: জোড়া স্থায়ী দাঁত।
3: আচ্ছা মামান ভাই, কোন গাভি যদি দাঁত ভাঙ্গা থাকে ওই ক্ষেত্রে কি কোরবানি করা যায়?
1: গাভি তো কোরবানি করাই যাবে না, বলল
3: মহিষের দাঁত ভাঙ্গা থাকলে কি কোরবানি করা যাইব?
2: দাঁত ভাঙ্গা এটা কোন সমস্যা না, যদি দাঁতটা থাকে অর্থাৎ স্থায়ী দাঁত থাকতে হবে এক জোড়া।
4: আলহামদুলিল্লাহ,
0: বলেন আপনার কোন প্রশ্ন থাকে?
4: আমি মোহাম্মদ লুৎফা জব্দার,
0: আমরা
4: শামীম সবাই মিলে শুনছি, খোকন চন্দ্র

0: আমরা সবাই মিলে
1: সকলকে স্বাগত জানাচ্ছি, সকলকে জানাচ্ছি, বলেন।
0: আর আমার আমার পাংশা রাজবাড়ি আমার বাসায় আপনার আম খাওয়া সবাইকে আপুরে দাওয়াত প্রচুর আম আছে, আজকে বাসায় আছি, আম খাওয়া যাবেন আর নিয়ে যাবেন।
1: আচ্ছা আচ্ছা, খুব খুশি
0: হলাম। জি জি জি, অনুষ্ঠান আমরা শুনি, দু একদিন লাইন পাইনি।
1: হ্যাঁ বলেন বলেন।
0: হ্যাঁ আমি স্যারের, হ্যাঁ স্যারের কাছে জানতে চাচ্ছি ভাইয়া, গরু কুরবানি দেবো, শিং কতবার লম্বা থালি হয় বলে, এক মুঠ না থালি হয় না, এইটাই শুধু আমি জানতে চাচ্ছি স্যারের কাছে।
1: আচ্ছা খুব সুন্দর প্রশ্ন করলেন, আমাদের সামনে থাকে
0: স্যার দিন বুঝায় বলা নাম প্রশ্ন নাম ধরে দিন বলে।
1: আচ্ছা আপনি আমাদের সঙ্গে থাকেন, সঙ্গে থাকেন। আচ্ছা এরপরে আর কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, আপনি আমাদের খুব রেগুলার কলার, আপনার আপনার কলার কল না পেলে আমরা বিচলিত হই যে আপনি সুস্থ কিনা। আপনি ভালো আছেন তো?
2: আমার মূলত দুইটা প্রশ্ন ছিল, একটা প্রশ্ন ছিল কাইন্ড অফ একাডেমিক প্রশ্ন, সেটা হচ্ছে যে অনেক সময় গরুর তো ম্যাটকাউ রোগ থাকে, আবার কিছু গরু আছে যেগুলো হচ্ছে কিছু বয়স হয়ে যাওয়ার পরে তারা মানে বলা যায় জেনেটিক্যালি তারা একটু রাগী স্বভাবের থাকে আর কি, সেক্ষেত্রে আমরা ম্যাটকাউ আর এই রাগী স্বভাবের গরুকে কিভাবে পৃথক করতে পারবো? আরেকটি প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে অনেক সময় গরুকে দেখা যায় যে গরু বাহ্যিকভাবে মোটা তাজা কিন্তু ভিতরে হয়তো কোনো রোগ মানে ইয়ে লুকায়িত আছে, তো কিছু গরু আছে যে আপনার ক্রস করে করানো হয়, যেমন হলস্টেন ফ্রিজিয়ান, শাহিওয়াল, রেড চিটাগাং। এখন আমাদের দেশি গরু যেগুলো তার মধ্যে তো রেড চিটাগাংটাই আমাদের জনপ্রিয় আর কি, যদিও এটা এখন মানে বিলুপ্ত প্রায়, এখন যারা কিনতে যাবে গরু তাদের, তারা যদি দেশি গরু কিনতে চায় তাহলে রেড চিটাগাং ছাড়া তারা বুঝবে কি করে যে এটা আসলে দেশি গরু?
1: বাহ, অনেকগুলো ভালো ভালো প্রশ্ন করেছেন রাফিদ হাসান, আপনি খুব ভালো ভালো কিছু একাডেমিক এবং সবার জানার জন্য ভালো এমন প্রশ্নই আপনি করে থাকেন। আপনার সঙ্গে থাকুন, একটু পরে স্যার আপনাদের কথা বলবেন, আপনার জবাব দেবেন। আচ্ছা আর কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো,
3: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যাঁ জি,
3: আমি রংপুর থেকে এসেছি, শিমুল সরকার।
1: হ্যাঁ শিমুল সরকার, রংপুর থেকে, কেমন আছেন? ভালো তো?
3: হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন?
1: জি ভালো আছি, আমরা সবাই ভালো আছি, আপনাদের সবার জন্য শুভকামনা। এখন বলেন,
3: গরু যেটা যে স্বাস্থ্য সম্বন্ধে গরু কিনে যে গরুগুলোতে যে মানে যে ফিড খাওয়ায় বা ইয়েগুলো ব্যবহার করে,
1: আমাদের সঙ্গে থাকেন, আপনাকে ধন্যবাদ। আর কে আছেন? হ্যালো কে আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, কে ওয়েলকাম আছেন, কে বলছেন?
0: সবাই প্রায় সুস্থ গরু কিনতে, কিন্তু আমরা যে অনেক সময় ঠকি যে এই ভ্যাকসিন দেওয়া গরু আমরা কেমন করে বুঝবো যে ভ্যাকসিন দেওয়া গরু?
1: না ভ্যাকসিন দেওয়া তো আর খারাপ না, কিন্তু মোটা তাজা করার জন্য অন্য কোনো কোনো স্টেরয়েড কিছু ব্যবহার করেছে কিনা আপনি হয়তো সেটাই জিজ্ঞেস করতে চাইছেন। আপনি আমাদের সঙ্গে থাকেন জুয়েল লানা, আপনি আমাদের যেহেতু খুব রেগুলার কলার, আপনার অবশ্যই জবাব পাবেন। আর কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো,
4: ওয়ালাইকুম
1: আসসালাম। জি জি, আমরা শুনতে পাচ্ছি, বলেন। আপনি শুনছি, আমরা শুনছি, নামটা বলেন। হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা আর কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো,
5: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোত্থেকে বলছেন?
5: ঢাকা থেকে হিমেল।
1: ঢাকা থেকে হিমেল, হিমেল তো আমাদের রেগুলার কলার, বলেন কোন প্রশ্ন থাকলে বলেন।
5: আমার প্রশ্ন হলো তো আমাদের মুসলমান আমরা আরেকটা হলো যে মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এখন গরু কুরবানি দেওয়ার পর ঢাকা শহর আমরা কিভাবে ক্লিন রাখবো আর কি?
1: গরুর চামড়া আমরা কিভাবে সংরক্ষণ করব, সুন্দর দুটি প্রশ্ন হয়েছে। আচ্ছা আর কেউ আছেন? হ্যালো হ্যালো, আচ্ছা আমার মনে হয় আমরা এবারে প্রশ্নের উত্তরে চলে যেতে পারি। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে কিন্তু আমরা, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
0: আমি আর মামু ভালো দেখে গরু কিনবো এবং কোরবানি দেব ইনশাআল্লাহ। তো লুৎফর জোয়ার সবাইকে ধন্যবাদ, আপনাকে সবাইকে
1: ধন্যবাদ ভাবেন
0: ভাই। যা বলার আমি পেয়ে গেছি আপনাদের মাধ্যমে, আমি আজকে আপনার সাথে। ধন্যবাদ
1: আজ মিন্টু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আপনি যে রেগুলার যে কলার শ্রোতা ভাই আমাদের সঙ্গে রেগুলার যোগাযোগ করে তাদের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন, আমাদের মাধ্যমে জানিয়েছেন, সকলকে জানিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, ভালোভাবে ঈদ করবেন। তো যাই হোক, এখন আমরা কিন্তু সরাসরি প্রশ্নের উত্তরে চলে যেতে পারি। আপনারা এই মুহূর্তে যারা টেলিফোন করছিলেন একটু পরে আবার করুন, এখন কিন্তু পাওয়া যাবে না, যেহেতু আমরা কিন্তু এখন সরাসরি কথা বলবো। হ্যাঁ, শুরু করুন। আমাদের আজকের জবাব দিচ্ছেন আমাদের আজকের মেহমান ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম, উপপরিচালক পরিকল্পনা শাখা প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকা।
4: ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, আসলে আপনারা খুব সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন এবং জানতে চেয়েছেন। মোহাম্মদ লুৎফর জোরদার পাংশা রাজবাড়ি থেকে জানতে চেয়েছেন, শিং কতটুক লম্বা থাকলে কোরবানি হবে কি হবে না, বা এ ধরনের ইসলামিক, আসলে শিং লম্বা ছোট বড় এটা সুস্থ এবং স্বাস্থ্যসম্মত গরুর ক্ষেত্রে এটা কোনো বিষয় না। হ্যাঁ, সেখানে কোরবানি হবে কি হবে না এ ধরনের কোনো বিষয় আসলে কুসংস্কার হয়তো ছড়ানো আছে, যে শিং লম্বা থাকলে তাড়াতাড়ি করে শিং ওই শিঙে করে বেহেশতে চলে যাবে, এটা আসলে না।
1: কিন্তু শিং ভাঙা থাকলে, এটা
4: শিং ভাঙা থাকলেও সেটা কোনো মানে ত্রুটি না কোরবানির ক্ষেত্রে। মোট কথা হলো সুস্থ গরু থাকতে হবে, সুস্থ সম্মত এবং খুব স্বাস্থ্যবান ভালো সুন্দর গরু, এবং যাতে এটা আমরা বলবো যে সার্বিকভাবে সুস্থ গরুকেই কোরবানি দেওয়া, যেখানে কোনো খুঁত থাকবে না। রাফিদ হাসান ঢাকা থেকে জানতেছে যে ম্যাটকাউ রোগ বা রাগী স্বভাবের মুখ, আসলে ম্যাটকাউ রোগ এটা আমাদের এই অঞ্চলে এখন পর্যন্ত দেখা যায়নি, এবং সেটা হলো পাশ্চাত্যের দেশে এটা হয়েছে, এবং এটা আপনার ভাইরাল জনিত রোগ, সেটা জেনেটিক্যাল মডিফিকেশন বা জেনেটিক্স আপনার জিন সিকুয়েন্সিং এর মাধ্যমে জানা যায়। এবং রাগী স্বভাবের রোগ গরু যেগুলো, এগুলো আসলে আমরা সাধারণভাবেই দেখা যায়, তার আচার আচরণেই বোঝা যায় যে কোন গরু রাগী স্বভাবে। যে রাগী গরু সেটা দেখলেই কিন্তু পাগলামি করে, সেটা স্বাভাবিকভাবে বোঝা যায়। তবে ইদানিংকালে দেখা যাচ্ছে যে আমাদের যে দেশি গরু এবং যে ক্রস যে গরুগুলো হয় ফ্রিজিয়ান জাতের, এগুলো সাধারণত ওরকম রাগী স্বভাবের বা রাগী গরু হয় না। যেগুলো আমাদের যে দেশি এবং লোকাল ফ্রিজিয়ান ক্রস, সেগুলো গরুগুলো শান্ত স্বভাবেরই, এবং সেটা খুবই সজাগ, এবং যেটা আমি প্রথমেই বলেছি যে খুবই মানে সজাগ থাকবে, তারপরে চটপটে থাকবে, শিং নাড়াচাড়া করবে, দেখলেই বোঝা যাবে যে একটা স্বাভাবিক প্রাণবন্ত গরু। আর আরেকটা প্রশ্ন করেছেন রাফি যে দেশে কোনো আরসিটি নেই বললে চলে, আসলে কিন্তু এটা ঠিক না। আমাদের দেশে দেশি গরু পাশাপাশি রেড চিটাগাং গরু, মিরকাদিমের গরু, তারপরে আমাদের যে আমাদের নারায়ণগঞ্জের আমাদের যে সমস্ত গরু আছে, পাবনার যে গরু, এই ধরনের দেশি গরু আমাদের কিন্তু এই কোরবানি ঈদে কিন্তু খামারি ভাইয়েরা নিয়ে আসবে, প্রচুর দেশি গরু, এবং দেশি গরুই মানুষ কোরবানি পছন্দ করে। আপনারা জানবেন যে আসলে গত কয়েক বছর থেকে, গত পাঁচ বছর থেকে ইন্ডিয়া থেকে যে গরুগুলো আসতো সেটা কিন্তু এখন কমপ্লিটলি বন্ধ আছে, সেজন্য আমাদের খামারিরা দেশি গরুই লালন পালন করে এবং দেশি গরুই কিন্তু কোরবানির ঈদে নিয়ে আসে, যেগুলো আমাদের এই দেশি জাতের গরু এবং দেশের আবহাওয়ায় বেড়ে ওঠে। শিমুল সরকার রংপুর থেকে জানতে চেয়েছেন, আসলে যে যদি চেনার উপায় কি, যদি অন্য কোনো উপায়ে যদি গবাদি পশুকে লালন পালন করে। আমার বক্তব্যের প্রথমেই আমি কিন্তু এই সমস্ত বলেছি যে আসলে গবাদি পশু, সুস্থ গবাদি পশু চেনার উপায়। মোহাম্মদ জুয়েল রানা নাটোর থেকে
1: আরেকবার একটু বলে দিয়ে,
4: হ্যাঁ সে এই প্রশ্নটার সাথে মোহাম্মদ জুয়েল রানা নাটোর থেকে জানতে চেয়েছেন, আসলে ভ্যাকসিন দেওয়া গরু কি কিভাবে চিনবে। আসলে ভ্যাকসিন তো দিতেই হবে, রোগ প্রতিরোধের জন্য ভ্যাকসিন আমরা দিব একটা নির্দিষ্ট সময়
1: দিতেই হবে,
4: কিন্তু আসলে এটা আমার যেটা মনে হয় যে হরমোন স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে কেউ যদি গরু আর্টিফিশিয়ালি মোটাতাজা করতে চায়, সে গরু চিনবে কিভাবে? এই ধরনের গরু আসলে খুবই কম। এখন প্রাণী সম্পদ অধিদপ্তরের পর্যাপ্ত প্রচার প্রকাশনা এবং সাধারণ মানুষের এবং খামারিদের সচেতনতা বৃদ্ধির কারণে এই ধরনের কার্যক্রম এখন নেই বললেই চলে। তারপরেও যদি কিছু হয়ে থাকে, অসাধু কিছু ব্যবসায় যদি করে থাকে, সেটা আমি বলছি যে যদি আপনি এ ধরনের গরু হয়ে থাকে, সেটা সাধারণত পশু খুব যে স্টেরয়েড ট্যাবলেট খাওয়ানো বা ইঞ্জেকশন করা, খুব পশু খুব শান্ত হবে, ঠিকমতো চলাফেরা করতে পারবে না, হাঁপাতে থাকবে, এবং পশুর উরু অর্থাৎ পশুর যে রান এগুলো খুব মোটা মনে হবে। সবচেয়ে বড় কথা হলো আপনি ফিজিক্যালি যদি চাপ দেন,
1: গরু চলে
4: চাপ দিলে সেটা কিন্তু যে সুস্থ গরু সেই চাপটা সাথে সাথেই চলে আসবে, আর যেটা অসুস্থ গরু যেটা ইঞ্জেকশন দিয়ে মোটা তাজা করা হবে সেটা খুব ডেভে যাবে এবং গর্ত হয়ে যাবে, এবং সেই গর্তটা মিলতে সময় লাগবে অনেক সময়।
1: নন্দন ভাই এই ফাঁকে একটা কথা বলে রাখি, গতবার কিন্তু ওই যে ইয়েতে যখন গরু বিয়ে বেচা কেনা হচ্ছিল, ওই এরকম এক গরু খুব তাজা মনে করলাম, তো দেখলাম যে ছটফট করতে করতেই মরে গেল। তো এই যে দুর্ভাগ্য, পরে শুনলাম যে ওই যে আপনি যেটা করলেন স্টেরয়েড না কি জানি ওগুলো দিয়ে মোটা তাজা করেছিল, তো দেখেন আর ভাগ্য খারাপ, তো লাভ করতে যায় কিন্তু লস খেয়ে গেল।
4: মানে খামারি ভাইয়েরা এটা অনেক ক্ষেত্রেই করে না, তবে কিছু অসাধু ব্যবসায়ী হঠাৎ করে এগুলা, এরা খামারিরা না, এরা আমি বলবো যে অখামারি সমস্ত সিজনাল, তো সেটা বোঝা যায় যে এটা কিন্তু সে গরুও কিন্তু যেকোনো সময় মরে যেতে পারে, সে এই ধরনের যদি আমরা করে থাকি। হিমেল ঢাকা থেকে জানতে চেয়েছেন যে ঢাকা শহরে কোরবানির পরে পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে রাখবে। আসলে আমরা ঢাকা শহর বা আমরা যেখানে কোরবানি দেই আমরা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কোরবানি দিব, এবং কোরবানি দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু নিজের আঙ্গিনা বা রাস্তা বা যেখানেই কোরবানি দিই সেটা পরিষ্কার পরিচ্ছন্ন ইমিডিয়েটলি পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেব যাতে কোনো জীবাণু ছড়াতে না পারে।
1: তার মানে স্যার আমি যেটা বলতে চাচ্ছি যে যখনই আমরা কোনো পশু কোরবানি করব তখন তার সঙ্গে আমরা এটুকু জানবো যে কোরবানির পরে বর্জ্যটা কোথায় ফেলবো, এই বর্জ্যটা কোন জায়গায় ফেলা হবে এবং কোন জায়গায় এর ব্যবস্থাপনা করতে হবে, এটাও একই সাথে কিন্তু আমাদের কাজ করতে
6: হবে।
1: আমরা গর্ত করে নিয়েছি কোরবানি করার সময়
6: মাটি দিয়ে চাপা দিতে হবে।
1: ঠিক বলেছেন আপনি। আচ্ছা আরেকটা জিনিস পুরো বলে দিই,
4: আরেকটু জানতে চাইছেন হিমেল ঢাকা থেকে যে চামড়া কিভাবে সংরক্ষণ করবে। আসলে চামড়া একটা মূল্যবান সম্পদ এবং আমাদের ফরেন কারেন্সি আর্নিং বা বিদেশি অর্থনৈতিক একটা বড় একটা বাহন, আমাদের যে অর্থনৈতিক দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য, অর্থনীতি বাড়ানোর জন্য চামড়া শিল্প খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য আমরা মনে করি অনেক ক্ষেত্রে যে কোরবানির সময় যে চামড়া এটা গরিবের হক এতিমকে দিয়ে, আসলে কিন্তু তা না, এটা একটা আমাদের জাতীয় একটা সম্পদ, এই জাতীয় সম্পদ। আমরা চামড়া ছাড়ানোর পরপরেই আমরা চামড়াকে অতি শীঘ্রই আমরা চামড়াতে নিয়ম মতো লবণ লাগিয়ে চামড়া সংরক্ষণ করে ফেলবো, সে এই জন্যই তাহলে আমরা চামড়া সহজেই সংরক্ষণ করতে পারবো।
7: আচ্ছা মেহমান ভাই, এই যে হাটের থেকে গরু কেনার সময় বুঝছেন, ও যে যখন নিয়ে যায় দিয়ে গরু দেখা যায় ছুইটার দিচ্ছে দূর, অনেক সময় অনেকে কয় যে পাগলা গরু পাগলা গরু,
4: এটা আসলে অনেক ক্ষেত্রেই ঠিক না। কারণ হলো কি, গরুগুলো আসলে লালন পালন করা হয় গ্রাম অঞ্চলে যেখানে মানুষজন কম, যেখানে নিরিবিলি জায়গা, যখন আপনি ওই নিরিবিলি গরুটাকে ঢাকা শহরের যানজট যুক্ত এলাকায় এবং খুব জনবহুল এলাকায় তারপরে তার পরিবেশের জন্য কিন্তু সেটা ভয় পায়, সেই কারণে এটা হয়ে থাকে। তবে এটা এই নয় যে ওই গরু পাগলাটে বা ওই গরু কোরবানির যোগ্য না, এটা ঠিক না।
1: আচ্ছা এই যে আরেকটা কথা আপনাকে একটু বলতে চাই, আপনিও বলছিলেন বোধহয় যে রাফিস বেসড ফিডিং সিস্টেমে বেড়ে ওঠা গরু বা কাঁচা ঘাস খাওয়ানো গরুগুলো কম চর্বিযুক্ত হয়ে থাকে, এটা তো ঠিক তাই না? এবং বিশেষ করে স্বাস্থ্যসম্মত ও চর্বিবিহীন বা কম চর্বিযুক্ত মাংস সর্বরাহে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যদি এইটুকু সম্পর্কে একটু বলেন আমাদেরকে।
4: এটা খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে আমরা এখন আমাদের দেশের মানুষ যারা কনজিউমার যারা কোরবানি দেয় ভোক্তা, তারা কিন্তু চায় যে একটা স্বাস্থ্যসম্মত মাংস খেতে। আমরা বলি এটা যে লিন মিট বলি, যে চর্বিবিহীন মাংস। আসলে চর্বিযুক্ত মাংস আমরা বলি ইন্ট্রামাসকুলার ফ্যাট এবং ইন্টারমাসকুলার ফ্যাট। যদি ইন্টারমাসকুলার ফ্যাট হয় তাহলে যে গরু বেশি চর্বিযুক্ত সেগুলোর ইন্টারমাসকুলার ফ্যাট বেশি থাকবে।

0: এবং সেটা হয়ে থাকে আমরা যদি গরুকে পর্যাপ্ত কাঁচা ঘাস, তারপরে রাফেজ বেসড ফিডিং সিস্টেম যেটা বলি, আর জাতীয় খাদ্য যদি যে গরুগুলোকে খাওয়ানো হয়ে থাকে সেগুলোর মাংস ইন্ট্রামাস্কুলার ফ্যাটটা থাকে এবং সে গরু মাংস কোয়ালিটি সম্পন্ন হয় এবং সেটা মাংস সুস্বাদু হয় এবং সেটা মানুষের জন্য স্বাস্থ্যপ্রদ হয়। আর যে সমস্ত গরুকে অধিক দানা জাতীয় খাদ্য খাওয়ানো হয়, আপনারা জানবেন যে দানা জাতীয় খাদ্য প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, কার্বোহাইড্রেট থাকে, ফ্যাট থাকে, সেই অধিক কনসেন্ট্রেট দানা জাতীয় খাদ্য খাওয়ানো যে ফ্যাট কার্বোহাইড্রেট এগুলো কনভার্ট, কার্বোহাইড্রেট যেটা সেটা অধিক ক্যালোরিযুক্ত খাবার সেটা কনভার্ট হয়ে ফ্যাটে রূপান্তরিত হয়ে যায় এবং গবাদি পশুর যে ডাইজেস্টিভ সিস্টেম সেখানে কিন্তু এই যে অনেক দেখা যায় রুমেন এনভায়রনমেন্টটা ঠিক থাকে না, সেই জন্যই ওই যে অধিক চর্বিযুক্ত মাংস তৈরি হয় এবং ইন্টারমাস্কুলার ফ্যাটগুলো বেশি থাকে। সেই জন্য আমরা গবাদি পশুকে রাফেজ বেসড ফিডিং স্কিম, আট জাতীয় খাদ্য এবং আমরা যে দেশি গরুর কথা বলি, দেশি গরুই সাধারণত এই যে কাঁচা ঘাস বা আমাদের চড়ে খাওয়া ঘাস, তারপরে আট জাতীয় খাদ্য খড়,
1: এটাই খুব গুরুত্বপূর্ণ কথা। হারুন ভাই, তুমি বেড়া গিয়ে ঝগড়া করতেছিলে যে বড় বড় গরু দাম দিয়ে কিনা গরু কিনে লোকজনকে দেখানোর থেকে তুমি বেশি স্বাস্থ্যসম্মত গরু কেনাটাই তোমার জন্য ভালো হবে।
2: শুনেছো রাজা ভাই, মাস্টার কি করে তোমার সাথে আমার মিশে গেল,
1: মিলে গেল সত্য চিরসত্য। লোককে দেখানোরটা বড় কথা না, তুমি স্বাস্থ্যসম্মত গরু বাছাই করতে পারছো কিনা সেটাই কিন্তু বড় কথা। প্রিয় শ্রোতা, এখন আপনারা অনেকে আমাদের সঙ্গে টেলিফোন কথা বললেন, দেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা যোগাযোগ করলেন এবং আপনারা জানতে চাইলেন অনেক গুরুত্বপূর্ণ কথা, যে আপনার একজনের প্রশ্ন যা দশ জনের উত্তর হয়ে তাদের কাছে গিয়ে পৌঁছে গেছে, আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর আমাদের আজকে যে মেহমান এসছে আমাদের স্যার ডাক্তার হোসেন মোহাম্মদ সেলিম, উপপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর, তো তিনি আজকে আমাদেরকে বেশ
2: সুন্দর করে
1: বুঝিয়ে আমাদের বললেন যে সুস্থ এবং স্বাস্থ্যসম্মত পশু কিভাবে আমরা চিনব। এবং আমরা সকলেই আশা করি অর্থের বা টাকার বৈভব না দেখে আমরা করব কি, দেশি গরু, সুস্থ স্বাস্থ্যসম্মত গরু যেন আমরা নিয়ে সুন্দরভাবে কোরবানি করতে পারি। এটা প্রদর্শন নয়, বরং আমাদের
2: আল্লাহর নামে,
1: আল্লাহর নামে যেন আমরা এটা কোরবানি করতে পারি। এই হোক আমাদের সকলের শপথ, আগামী দিনগুলো সকলের জন্য ভালো হোক। আমাদের সকল কৃষক ভাইদের জন্য শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের আসর থেকে আমরা বিদায় নেব। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম, আপনাকে আবারও ধন্যবাদ এবং শ্রোতাদেরকে আবারও ধন্যবাদ। চলো আমরা আজকের মতো উঠি, চলো।

0: বাংলাদেশ বেতার, আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছি সালমা সুলতানা, নওশিন ফরহান নূর, নিশাত শাহরিয়ার এবং আমি শামসুল মাহমুদ শুক। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মিসবাহ চৌধুরী, আব্দুল কাইয়ুম, মোহাম্মদ আরিফ বিল্লাহ ও মোহাম্মদ শাকিল আহমেদ, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন উম্মে হাবিবা হিমি।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে শুনছেন, সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দুর্বার অনুষ্ঠান। দুর্বার অনুষ্ঠানটি উপস্থাপনায় আজকে আছি আমরা দুজন। আমি সালমা সুলতানা,
1: সঙ্গে আছি আমি নিশাত শাহরিয়ার। প্রিয় সৈনিক ভাইরা, দুর্বারে আধুনিক গানের অনুষ্ঠান অলংকারে শুরুতেই শোনাব তপন চৌধুরীর কণ্ঠে গান। কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান।

0: এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড সমূহের জন্য B-2026 ব্যাচে ডাইরেক্ট এন্ট্রি সেইলার্স ভর্তি করা হবে। আবেদনের শেষ তারিখ 23 মে 2026 পর্যন্ত। বিস্তারিত জানতে পত্রিকায় দেখুন অথবা www.joinnavy.navy.mil.bd-তে ভিজিট করুন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নৌবাহিনীতে নাবিক ভর্তি শুধু সংবাদপত্রে প্রকাশিত তারিখ ও স্থান অনুযায়ী নৌ রিক্রুটিং টিমের মাধ্যমেই হয়ে থাকে, বিচ্ছিন্ন কোনো স্থান, সময় বা ব্যক্তিবর্গের মাধ্যমে নয়। বিজ্ঞপ্তিতে প্রতারক থেকে সতর্ক এবং টাকার বিনিময়ে নাবিক ভর্তি থেকে সাবধানে থাকতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন।
1: সৈনিক ভাইরা, দুর্বারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারে শিল্পী ফাহমিদা নবী। গানের কথা লিখেছেন কবির বকুল, গানটি সুর করেছেন লাকী আকন্দ।

0: অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর টেকসই উৎকর্ষতা রোডম্যাপ এই শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে ভাষণ প্রদান করেন তার বিশেষ বিশেষ অংশ একযোগে প্রচার হবে বাংলাদেশ বেতার ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা রংপুর সিলেট ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে আজ রাত 8:55 আমাদের জাতীয় অনুষ্ঠানে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
1: প্রিয় সৈনিক ভাইরা, আপনারা দুর্বারে আধুনিক গান শুনছেন অলঙ্কার অনুষ্ঠানে। এবারে শোনাব ওসমান শওকতের লেখা গান, সুর করেছেন মোহাম্মদ শাহনেওয়াজ, শিল্পী নিয়াজ মোহাম্মদ চৌধুরী।

সৈনিক ভাইয়েরা দুর্বারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারে শিল্পী চম্পা পণিক। গানের কথা লিখেছেন হীরেন্দ্রনাথ মৃধা আর গানটি সুর করেছেন মোহাম্মদ রুবায়েত শামীম চৌধুরী।

সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা। দুর্বারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবার শিল্পী রাকিবা ইসলাম ঐশী। গানের কথা লিখেছেন সৈয়দ তৌফিক জহুর এবং গানটি সুর করেছেন আলী আফতাব লনি।

0: শিক্ষা, গবেষণা, মেধা, যোগ্যতা এবং সৃজনশীলতাই গুরুত্ব পাবে সর্বোচ্চ। আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ার কাজ শুরু করতে চাই যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ পাবে। আমরা সম্মিলিত প্রচেষ্টা এমন একটি শিক্ষা ব্যবস্থার কাজ শুরু করতে চাই যা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ বাংলাদেশকেও করবে আলোকিত। সমৃদ্ধ ভবিষ্যতের সাথে প্রযুক্তিগত উৎকর্ষতার আমরা অবশ্যই আলিঙ্গন করব। তবে আমরা যেন আমাদের রাষ্ট্র ধর্মীয়, সামাজিক, নৈতিক মূল্যবোধ হারিয়ে না ফেলি। আমি এ ব্যাপারে শিক্ষক, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী তথা সকল শ্রেণী পেশার মানুষের প্রতি সতর্ক এবং সজাগ থাকার বিনীত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
1: আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর টেকসই উৎকর্ষতার রোডম্যাপ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে ভাষণ প্রদান করেন তার বিশেষ বিশেষ অংশ এতক্ষণ প্রচারিত হল। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: আমরা সেবক সেবিকা, সেবাই তো আমাদের ধর্ম। রুগ্ন মানুষের সেবাই তো আমাদের কর্ম। আমরা রোগীদের কত না আপন, কেউ ডাকে ভাই, কেউ ডাকে বোন।
1: সুপ্রিয় শ্রোতা, যে যেখান থেকে বাংলাদেশ বেতার শুনছেন, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রতিদিনের সজীব ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ।
0: বন্ধুরা, আমরা যখন অসুস্থ হয়ে চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হই, তখন হাসপাতালে আমাদের সেবা করেন সেবক সেবিকারা বা নার্সরা।
1: আজ 12ই মে বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নার্স দিবস। আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মদিন উপলক্ষে প্রতি বছর 12ই মে বিশ্বব্যাপী আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করা হয়।
0: মানব সেবায় অনন্য দায়িত্ব পালনকারী নার্সদের স্বীকৃতি ও সম্মান প্রদর্শনে বিশ্বের অন্যান্য দেশের মতো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশেও আজ দিবসটি উদযাপন করা হচ্ছে।
1: দিবসটির এবছরের প্রতিপাদ্য হল, আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, ক্ষমতায়িত নার্সরাই জীবন বাঁচায়।
0: বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন বিএনএ 1974 থেকে বাংলাদেশে দিবসটি পালন করে আসছে। এছাড়াও সরকারি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও বিভিন্ন ইনস্টিটিউশনে গুরুত্বের সাথে দিবসটি উদযাপন করা হয়।
1: প্রিয় শ্রোতা, প্রায় বিদায়ী বৈশাখের সুন্দর তীর্ণ এই মুহূর্তে উত্তরণ আয়োজনে আপনাদের জন্য রয়েছে বিশ্বের বিস্ময়কর খবরের সংকলন বিশ্ববিচিত্রা।
0: বিশ্ববিচিত্রার খবরগুলো সংগ্রহ করে গ্রন্থনা করেছেন জুয়েল হাসান, উপস্থাপন করছেন জাহানারা বেগম।
2: জীবন কখনো কখনো এমন গল্প লিখে যা কল্পনাকেও হার মানায়। আজকের ঘটনাও ঠিক তেমনই এক বিষয়। পৃথিবীর কোনো এক কোণে ঘটে গেছে এমন কিছু যা মানুষের ভাবনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। বাতাসে এখনও সেই ঘটনার অদ্ভুত অনুভূতি ভেসে বেড়ায় আর চারপাশে যেন থেমে আছে এক অজানা উত্তেজনায়। এটি শুধু খবর নয়, এটি এক আবেগ, এক ঝড় যা ধীরে ধীরে আপনার চিন্তার দুনিয়াকে নাড়িয়ে দেবে। ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নের উপর কোনো সেফটি নেট ছাড়া টানা তারের উপর দিয়ে হেঁটে বিশ্ব রেকর্ড গড়েন মার্কিন যুক্তরাষ্ট্রের নিক ওয়ালেন্ডা।

0: প্রায় 1500 ফুট উচ্চতা এই বিপজ্জনক যাত্রা তিনি সম্পন্ন করেন মাত্র 22 মিনিটে। বাতাসের তীব্র গতিবেগ, ভারসাম্য হারানোর ঝুঁকি এবং নিচে গভীর খাদ, সবকিছু মিলিয়ে এটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এক প্রচেষ্টা। বিশেষ কোনো নিরাপত্তা বেল্ট ছাড়াই এই কাজ সম্পন্ন করায় তার এই কীর্তি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে এটি অন্যতম সাহসী পারফরম্যান্স হিসেবে স্বীকৃতি পায়। ১৯৭২ সালে একটি বিমান বিস্ফোরণের পর প্রায় 10,160 মিটার উচ্চতা থেকে নিচে পড়ে গিয়েও বেঁচে যান ভেসনা ভুলুভিচ। এটি ইতিহাসে সবচেয়ে উচ্চতা থেকে বেঁচে থাকার বিশ্ব রেকর্ড হিসেবে স্বীকৃত। তিনি বিমানের ধ্বংসাবশেষ সহ বরফাচ্ছন্ন পাহাড়ে পড়ে যান এবং মারাত্মক আঘাত পান, কিন্তু আশ্চর্যজনকভাবে জীবিত থাকেন। কয়েক মাস চিকিৎসার পর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। এই ঘটনা বিশ্বজুড়ে বিস্ময় সৃষ্টি করে এবং মানুষের বেঁচে থাকার ক্ষমতা নিয়ে নতুন প্রশ্ন তোলে। তার এই বেঁচে থাকা আজও অবিশ্বাস্য এক বাস্তবতা হিসেবে বিবেচিত হয়। কানাডার কেভিন ফাস্ট তার শরীরের শক্তি দিয়ে 188 টন ওজনের একটি বিমান টেনে নিয়ে গিয়ে বিশ্ব রেকর্ড করেন। তিনি কেবল নিজের কাঁধে দড়ি বেঁধে বিশাল এই বিমানটি কয়েক মিটার দূরত্বে সরান। এই কাজটি করতে তার অসাধারণ শারীরিক শক্তি ও নিয়ন্ত্রণ প্রয়োজন হয়। পুরো ঘটনাটি সমাগত দর্শকদের সামনে সম্পন্ন করা হয় এবং এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পায়। মানুষের শারীরিক সক্ষমতার সীমা কোথায় যেতে পারে তার এক বাস্তব উদাহরণ হয়ে ওঠে এই ঘটনা। বিশ্ববিচিত্রা আজ এ পর্যন্তই।
1: সুপ্রিয় শ্রোতা, শুনলেন বিশ্ববিচিত্রা। পূর্বপুরুষদের রেখে যাওয়া আত্মপরিচয়, ইতিহাস, মূল্যবোধ, জীবনযাপন প্রণালী হল কোন জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য যা প্রজন্ম থেকে প্রজন্ম ধারণ করে থাকে।
2: সাংস্কৃতিক ঐতিহ্য নির্দিষ্ট জাতিগোষ্ঠীর নিজস্বতা তুলে ধরে, সামাজিক ঐক্য বাড়ায়, পর্যটনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি মূলত একটি সমাজের সমষ্টিগত জ্ঞান ও অভিজ্ঞতার আধার।
1: প্রিয় বন্ধুরা, এই পর্যায়ে শুনবেন সাংস্কৃতিক ঐতিহ্য দেশে দেশে। পর্বটি গ্রন্থনা করেছেন তপস্বী মনির, উপস্থাপন করছেন স্নিগ্ধা সোহানাহা।
3: সোনার খনির দেশ, সাহারা মরুভূমির দেশ অথবা বলা যায় পিরামিডের এক দেশ হল সুদান। এখানে সোনা যেন প্রকৃতির দান। আবার বলা হয়ে থাকে বিশ্বের সবচেয়ে বেশি পিরামিড নাকি এই সুদানেই দেখতে পাওয়া যায়। এই সুদানের গ্রামীণ এলাকায় পরিবহন এবং জীবিকার গুরুত্বপূর্ণ এক মাধ্যম হল উট। উত্তর পূর্ব আফ্রিকার একটি দেশ হল সুদান, এর রাজধানী হল খার্তুম, সরকারি নাম সুদান প্রজাতন্ত্র। জায়গা বিবেচনায় সুদানকে আফ্রিকার সবচেয়ে বড় দেশ বলা হয়ে থাকে। এদেশের মুদ্রার নাম সুদানিস পাউন্ড। সুদানের ভাষা হল আরবি। সুদানে মিশরের চেয়ে বেশি পিরামিড রয়েছে, যা মিশরের চেয়ে প্রায় দ্বিগুণ। মিশরের পিরামিডের মতোই সুদানের প্রাচীন পিরামিডগুলো রাজা রানী এবং ধনী নাগরিকদের সমাধি হিসেবে নির্মাণ করা হয়েছিল। নীলনদের জন্য যে মিশর বিখ্যাত, সেই নীলনদ সুদানের পানির প্রধান উৎস। সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের একটি দেশ হল সুদান, যার মাঝে বৈচিত্র্যের দেখা মেলে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশ হল সুদান, তাই ইসলাম সুদানের সমাজ, সংস্কৃতি এবং রাষ্ট্রীয় জীবনে গভীরভাবে প্রভাব বিস্তার করে আছে। সুদানের মুসলিমদের সামাজিক ও ধর্মীয় জীবনে সুফিবাদের গভীর প্রভাব রয়েছে। 2020 সালের নতুন আইন অনুযায়ী সুদান আনুষ্ঠানিকভাবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়। তাই তো সুদানে এখন সাংস্কৃতিক ঐতিহ্যের মাঝেও বৈচিত্র্য পরিলক্ষিত হয়। ঐতিহ্যের নিদর্শন হিসেবে এখানে চোখে পড়ে পিরামিড। সুদানের সাংস্কৃতিক ঐতিহ্য নুবিয়ান, আফ্রিকান এবং আরবীয় নিদর্শনের একটি সমৃদ্ধ মিশ্রণ। যা হাজার বছরের প্রাচীন সভ্যতা এবং ইসলামী সংস্কৃতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। নীল নদের অববাহিকায় অবস্থিত সুদানের রয়েছে ঐতিহ্যবাহী সঙ্গীত, নৃত্য, সূচিকর্ম এবং চামড়ার চোখ জুড়ানো কাজ। বিয়ে এবং আত্মীয়তার সামাজিক বন্ধনের মাঝেও সাংস্কৃতিক ঐতিহ্য ফুটে ওঠে। ইউনেস্কো স্বীকৃত মেরায়ে এবং জেবেল বারাকালের পিরামিডগুলো ঐতিহাসিক নিদর্শন হিসেবে বিখ্যাত হয়ে আছে। সুদানের রাজধানী খার্তুমে সুদান জাতীয় জাদুঘরে হাজার বছরের পুরনো অনেক নিদর্শন সংরক্ষিত অবস্থায় রয়েছে। সুদানের দক্ষিণাঞ্চলে আদিবাসীরা বাস করেন, তাদেরও আছে আলাদা এক সংস্কৃতি। শিল্প ও কারুশিল্পে সুদানেরও আছে বিশেষত্ব। হাতে তৈরি চামড়ার ব্যাগ, গয়না এবং নারীদের রঙিন সুতার পোশাকেও ঐতিহ্যের ছাপ পরিলক্ষিত হয়। সুদানি নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম হল থোব, আর পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক হল জালবিয়া। ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা সুদানের বড় দুই ধর্মীয় উৎসব। এছাড়াও এখানে সুফি মেলার আয়োজন করা হয়ে থাকে, যেখানে মিছিল, জিকির এবং হাদরা নাচের প্রচলন রয়েছে। শাম আল নাসিম সুদানের একটি প্রাচীন বসন্ত উৎসব। বিভিন্ন নৃগোষ্ঠী বৃষ্টির শুরুতে এবং ফসল কাটার মৌসুমে গান এবং নাচের আয়োজন করে থাকে। এছাড়াও নীল নদের গুরুত্ব তুলে ধরতে প্রতি বছর নৌকা বাইচ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রদর্শনী হয়ে থাকে। সুদানের নীল নদ অববাহিকায় এবং উত্তরাঞ্চলে পাথরের গায়ে খোদাই করা প্রাচীন চিত্র দেখা যায়। সুদানের শিল্পকলায় আরবি ক্যালিগ্রাফির গভীর প্রভাব রয়েছে, ধর্মীয় পাণ্ডুলিপি অলঙ্করণে যা দৃশ্যমান হয়ে আছে। সুদানি চিত্রশিল্পে মাটির রং যেমন খয়েরি, লালচে এবং তামাটে রঙের প্রাধান্য দেখা যায়, যা সুদানের মরুভূমি ও ভূপ্রকৃতির প্রতিনিধিত্ব করে। শেষ কথায় বলা যায়, সুদানের সাংস্কৃতিক ঐতিহ্য যেমন বৈচিত্র্যময়, তেমনি এর ইতিহাসও সমৃদ্ধ, যা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে এবং তা বিশ্বের মাঝেও সমাদৃত।
2: প্রিয় শ্রোতা, আপনারা শুনলেন সাংস্কৃতিক ঐতিহ্য দেশে দেশে। বিশ্বকবি রবীন্দ্রনাথের হাতে ছোঁয়া লাগেনি বাংলা সাহিত্যের তেমন কোন শাখা নেই। কবির ২৫ খণ্ডের বিচিত্র সৃষ্টি ভাণ্ডার পড়ে শেষ করাও একটি বড় অর্জন। এত লিখেও জীবন সারণী কবি দিয়েছেন অতৃপ্তের বয়ান।
1: কবি ১৩৪৮ বঙ্গাব্দের ২২ শ্রাবণ দেহত্যাগ করেন। মৃত্যুর চার মাস পূর্বে ১৩৪৭ বঙ্গাব্দের ১৫ মাঘ রচিত ঐকতন কবিতায় কবি বলেছেন, আমার কবিতা জানি আমি, গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্র গামী।
2: প্রিয় বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতন কবিতার আবৃত্তি শুনবেন গোলাম সরোয়ারের উচ্চারণে।
4: বিপুলাই পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব অপরিচিত তরু রয়ে গেল অগোচরে। বিশাল বিশ্বের আয়োজন মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ, সেই ক্ষোভে পড়ি গ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে, অক্ষয় উৎসাহে যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি, জ্ঞানের দীনতাই আপনার মনে পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে। আমি পৃথিবীর কবি যেথা তার যত ওঠে ধনি, আমার বাঁশির সুরে সাড়া তার জাগিবে তখনই, এই স্বর সাধনায় পৌঁছিল না বহুতর ডাক রয়ে গেছে ফাঁক, কল্পনায় অনুমানে ধরিত্রীর মহায়কতান কত না নিস্তব্ধ ক্ষণে পূর্ণ করিয়াছে মোর প্রাণ, দুর্গম তুষার গিরি অসীম নিঃশব্দ নীলিমায় অশ্রুত যে গান গায়, আমার অন্তরে বার বার পাঠায়েছে নিমন্ত্রণ তার, দক্ষিণ মেরুর ঊর্ধ্বে যে অজ্ঞাত তারা, মহাজন শূন্যতায় রাত্রি তার করিতেছে সারা, সে আমার অর্ধরাত্রে অনিমেষ চোখে অনিদ্রা করেছে স্পর্শ অপূর্ব আলোকে। সুদূরের মহাপ্লাবী প্রচণ্ড নির্ঝর মনের গহনে মোর পাঠাইছে স্বর, প্রকৃতির ঐকতান স্রোতে নানা কবি ঢালে গান নানা দিক হতে, তাদের সবার সাথে আছে মোর এইমাত্র যোগ, সঙ্গ পাই সবাকার লাভ করি আনন্দের ভোগ, গীত ভারতীর আমি পাই তো প্রসাদ নিখিলের সঙ্গীতের স্বাদ, সবচেয়ে দুর্গম যে মানুষ আপন অন্তরালে তার কোনো পরিমাপ নাই বাহিরের দেশে কালে, সে অন্তরময় অন্তর মিশালে তবে তার অন্তরের পরিচয়, পাইনি সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার, চাষি ক্ষেতে চালাইছে হাল তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল, বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার।
1: সুপ্রিয়শ্রোতা, শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান কবিতার আবৃত্তি। আপনারা শুনছেন উত্তরণ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। প্রিয় বন্ধুরা, নিউ ইয়র্কের এক ব্যবসায়ী ঘটনাক্রমে ভুল পরিচয়ের শিকার হন। গুপ্তচর চক্রের সদস্যরা তাকে গোয়েন্দা ভেবে অপহরণ করে এবং হত্যার পরিকল্পনা করে।
2: পুলিশ ও গুপ্তচরের হাত থেকে বাঁচতে সে দেশ জুড়ে এখানে ওখানে পালিয়ে বেড়ায়। একদিন তার পরিচয় হয় রহস্যময় এক নারীর সাথে।
1: ওই নারী প্রথম দিকে তাকে সাহায্য করলেও পরে বিশ্বাসঘাতকতা করে। শেষ পর্যন্ত ব্যবসায়ী জানতে পারেন যে ওই নারী আসলে একজন সরকারি আন্ডার কভার এজেন্ট।
2: শেষ পর্যন্ত ব্যবসায়ী গুপ্তচরদের হাত থেকে বেঁচে যান, কিন্তু তার উপর একটি খুনের মিথ্যা অপবাদ চাপিয়ে দেওয়া হয়।
1: গল্পটি ইংরেজ পরিচালক আলফ্রেড হিচকক পরিচালিত স্পাই থ্রিলার ধর্মী নর্থ বাই নর্থ ওয়েস্ট সিনেমার। ছবিটি 1959 সালে মুক্তি পায়।
2: প্রিয় শ্রোতা সঙ্গে ক্লাসিক সিনেমা পর্বে আলফ্রেড হিচকক পরিচালিত নর্থ বাই নর্থ ওয়েস্ট চলচ্চিত্রটি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন শামীম খান। পর্বটি গ্রন্থনা করেছেন নওশিন ফরহান নূর।
5: নর্থ বা নর্থ ওয়েস্ট 1959 সালে নির্মিত একটি আমেরিকান সাসপেন্স চলচ্চিত্র, যা অ্যালফ্রেড হিচককের অন্যতম বিনোদনমূলক চলচ্চিত্র। নর্থ বা নর্থ ওয়েস্ট ব্যাপকভাবে হিচককের ক্লাসিক চলচ্চিত্র হিসেবে বিবেচিত। এতে রয়েছে টান টান উত্তেজনা ও ডার্ক হিউমার। এই চিত্রনাট্য লিখেছিলেন আর্নেস্ট লেম্যান। এতে হিচককের সিনেমার সমস্ত বৈশিষ্ট্য বিদ্যমান। হিচকক তার প্রায় সব সিনেমাতে ছোট একটি দৃশ্য উপস্থিত থাকতেন, কিন্তু এই সিনেমায় তাকে দেখা যায় একদম শুরুতে। ক্রেডিট টাইটেল শেষ হওয়ার ঠিক পরপরই দেখা যায় হিচকক দৌড়ে একটি বাস ধরতে যাচ্ছেন এবং তার মুখের উপর বাসের দরজা বন্ধ হয়ে যাচ্ছে। এটি তার সবচেয়ে মজার ক্যামিওগুলোর একটি। 136 মিনিট ব্যাপী নর্থ বা নর্থ ওয়েস্ট সিনেমাটি বেশ কিছু আইকনিক দৃশ্যের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। ফসল ছিটানো বিমান ধাওয়া এবং মাউন্ট রাশমোরের ক্লাইম্যাক্সকে সিনেমার ইতিহাসে যুগান্তকারী মুহূর্ত হিসেবে বিবেচনা করা হয়। সিনেমাটিতে ইভ ক্যান্ডল চরিত্রে ইভা মেরি সেন্ট, ফিলিপ ব্যান্ডম চরিত্রে জেমস মেসন, ক্লারা থর্নহিল চরিত্রে জেসি রয়েস ল্যান্ডিস, অধ্যাপক চরিত্রে লিও জি ক্যারল এবং রজার ও থর্নহিল চরিত্রে বিখ্যাত অভিনেতা ক্যারি গ্র্যান্ট অভিনয় করেন।
6: I'm an advertising man, not a red herring. I've got a job, a secretary, a mother, two ex-wives and several bartenders dependent upon me. And I don't intend to disappoint them all by getting myself slightly killed.
5: গ্র্যান্ট তার স্বভাব সুলভ ক্যারিসম্যাটিক অভিনয় করেছেন। এছাড়া খলনায়ক চরিত্রে মেসন এবং থর্নহিলের রসিক মায়ের চরিত্রে জেসি রয়েস ল্যান্ডিস প্রশংসা করিয়েছেন। এটি ছিল হিচককের সাথে কেরি গ্র্যান্টের চতুর্থ এবং শেষ কাজ। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট এটিকে বিশ্বের সেরা রহস্য ও রোমাঞ্চকর সিনেমাগুলোর তালিকায় স্থান দিয়েছে। এবার আসা যাক সিনেমাটির সংক্ষিপ্ত কাহিনীতে। ক্যারি গ্র্যান্ট অভিনীত রজার ও থর্নহিল একজন সফল বিজ্ঞাপন সংস্থার কর্মকর্তা। প্লাজা হোটেলে মধ্যাহ্ন ভোজ করার সময় তাকে অন্য একজন ভেবে ভুল করে অপহরণ করা হয়। তাকে নিউ ইয়র্ক শহরের উপকণ্ঠে একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়, যেখানে তার সাথে ফিলিপ ভ্যান্ডামের দেখা হয়, যিনি একজন আকর্ষণীয় অভিজাত ব্যক্তি। তিনি থর্নহিলকে জর্জ কাপলান বলে মনে করেন এবং কিছু নির্দিষ্ট তথ্য দাবি করেন। তিনি যে কাপলান নন তা বারবার অস্বীকার করার পর থর্নহিলকে জোর করে মাতাল করে তার গাড়িতে করে পাঠিয়ে দেয়া হয়, সম্ভবত একটি মারাত্মক দুর্ঘটনায় তার মৃত্যু ঘটানোর জন্য। কিন্তু তার বদলে থর্নহিল স্থানীয় পুলিশের হাতে গ্রেপ্তার হন। তার সাথে কি ঘটেছে তা জানার চেষ্টা করতে গিয়ে থর্নহিল জাতিসংঘের একজন কূটনীতিক লেস্টার টাউনসেন নামক এক ব্যক্তির সন্ধান পান। কিন্তু থর্নহিল তার সাথে দেখা করার ঠিক পরেই টাউনসেন খুন হন, ফলে থর্নহিল প্রধান সন্দেহভাজন হয়ে ওঠেন। তিনি শিকাগোগামী একটি ট্রেনে পালিয়ে যান এবং ইভ ক্যান্ডেলের সাহায্যে ধরা পড়া এড়িয়ে যান। শ্রোতা বন্ধুরা, আপনার অবসরে অ্যালফ্রেড হিচককের নর্থ বাই নর্থ ওয়েস্ট এই সিনেমাটি উপভোগ করতে পারেন।
1: সুপ্রিয় শ্রোতা, শুনছিলেন ক্লাসিক সিনেমা। প্রিয় বন্ধুরা, ফেরদৌসি রহমানের কণ্ঠে এবারে শুনবেন ভাওয়াইয়া গান।
2: গানের কথা লিখেছেন আব্দুল করিম, সুর করেছেন নাহিদ আলী।

0: প্রিয় শ্রোতা শুনলেন ভাওয়াইয়া গান। প্রিয় বন্ধুরা, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমাদের দেশে প্রখর সূর্যতাপ থাকে, ঘর থেকে বের হওয়া মুশকিল হয়ে যায়।
1: জলবায়ু পরিবর্তনের ফলে সাম্প্রতিক বছরগুলোতে বৈশাখ জ্যৈষ্ঠে কোনো কোনো দিন প্রচণ্ড গরম থাকে, আবার কোনো কোনো দিন আষাঢ় শ্রাবণের মতো বৃষ্টি ঝরে।
0: ঠান্ডা গরম আবহাওয়ার কারণে ঘরে ঘরে হচ্ছে জ্বর, তাই সাবধানে থাকুন, বৃষ্টির পানিতে ভিজবেন না।
1: প্রিয় বন্ধুরা, এরই সাথে শেষ হলো আজকের আয়োজন। আজ উত্তরণ গ্রন্থনা করেছেন আমি অমানিতা, উপস্থাপনে ছিলাম আমি আজহারুল ইসলাম রনি
0: এবং আমি শামসি মাহমুদ শুক,
1: সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা,
0: তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমানারা বেগম, আর উত্তরণ প্রযোজনা করলেন হাসনাতুল আজম।
1: সবাই ভালো থাকুন, শুভরাত্রি।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন ইংরেজি সংবাদ।

0: Assalamu alaikum. 9:30 PM. This is Bangladesh Betar. The news read by Imtiaz Ahmed Siddiqui. First, the headlines. Prime Minister Tariq Rehman urges universities to focus on research and innovation. Prime Minister seeks AIC support to resolve Rohingya crisis. No political interference will exist in economic sector, comments Finance and Planning Minister. Hotline will be launched to stop extortion in sacrificial animal transport vehicles, informs Home Minister. Advanced train tickets for Eid al-Adha will go on sale from tomorrow. Government takes initiative to supply 9 crore and 50 lakh doses of vaccines, says Prime Minister's Information and Broadcasting Advisor. 9 more children died from measles and measles-like symptoms in the country in a single day. Bomb attack at a market in northwestern Pakistan kills 10 people. And Bangladesh beat Pakistan by 104 runs in Mirpur Test to take 1-0 lead in two-match series. Prime Minister congratulates for first win against Pakistan on home soil. Now the details. Prime Minister Tariq Rehman has called for placing greater emphasis on research and innovation along with textbook-based education in the universities of the country. He made the call while addressing the inaugural session of a day-long national workshop at Nawab Ali Chaudhary Senate Bhavan in Dhaka University today. The University Grants Commission, UGC, organized the workshop titled Transforming Higher Education in Bangladesh, Roadmap to Sustainable Excellence, with the aim of making the country's higher education system more modern, inclusive and sustainable. The Prime Minister emphasized that in the current world, technology-based education is not only essential for personal development, but also a key driver of economic growth, innovation, and international competitiveness. Later, Prime Minister Tariq Rehman exchanged views with Dhaka University students at Professor Muzaffar Ahmad Chaudhary Auditorium at the Social Sciences Faculty. During the time, he called upon the students to play active role in forging a stable political environment to move the country forward. The Prime Minister also urged students to learn a third language in addition to Bangla and English so that they can avail employment opportunities in different countries across the world. Prime Minister Tariq Rehman has sought support of the Organization of Islamic Cooperation, OIC, member states to resolve the Rohingya crisis. He sought the support when ambassadors and high commissioners of OIC member states to Bangladesh paid a courtesy call on the Prime Minister at his Cabinet Division office at the Secretariat today. During the meeting, envoys of OIC member states congratulated Tariq Rehman on assuming office as the Prime Minister. The OIC member countries also expressed their strong commitment to standing beside Bangladesh and strengthening bilateral cooperation in various areas including investment, trade, education, healthcare, textiles and the pharmaceutical industries. Tariq Rehman recalled the brotherly relations that Bangladesh maintained with OIC member countries during the tenure of Shahid President Ziaur Rahman and expressed hope for further strengthening those ties in the future. Finance and Planning Minister Amir Khusro Mahmood Chaudhary has said there will be no political interference in the financial sector and related economic sectors. He assured that all institutions would operate on a fully professional basis without political appointments or influence. The Finance Minister made the remarks while speaking as the chief guest at the launch of the inaugural fund of Bangladesh startup investment company BSIC at a hotel in the capital today. The Finance Minister said Bangladesh is entering a new stage of economic transformation where productivity, technology and private sector innovation will be the primary growth drivers. Home Minister Salahuddin Ahmed said a hotline will be launched to stop extortion in sacrificial animal transport vehicles. He said this while briefing newsmen after a meeting at the Secretariat today. Home Minister said action will be taken immediately as soon as complaints of extortion are received. He further said Ansar will be deployed as per the demand for the security of the hearts of sacrificial animals. Meanwhile, advanced train tickets for Eid ul-Adha journeys will go on sale online from tomorrow, while return tickets will be available from May 21. Tickets will be sold tomorrow for travel on May 23rd. This is Bangladesh Betar giving you the news. Prime Minister's Information and Broadcasting Advisor Dr. Zahidur Rahman has said the government has taken initiative to procure about 9 crore and 50 lakh doses of vaccines through UNICEF to strengthen the ongoing vaccination campaign across the country. He said this at a weekly press briefing at the Press Information Department, PID, at the Secretariat today. The Prime Minister's Information and Broadcasting Advisor said an investigation will start into the measles-related child death incident. If the investigation committee finds anyone guilty in this regard, they will be brought to justice, he added. Meanwhile, 9 more children died from measles and measles-like symptoms in the country in the previous 24 hours till 8 a.m. today. The Directorate General of Health Services, DGHS, informed this today. At least 10 people were killed and 30 others injured in an explosion in a busy market in Pakistan today. Local police said the blast was caused by a bomb-laden rickshaw in Pakistan's town of Sarai Norang near Afghanistan border. Iran has threatened to start enriching weapons-grade uranium if U.S. President Donald Trump reopens the conflict. Iran's Parliamentary National Security and Foreign Policy Commission spokesperson Ibrahim Rezai said this in a social media post today. He said Tehran could enrich uranium up to 90% purity if the country is attacked again. It came after Donald Trump has said the ceasefire with Iran is on life support. Donald Trump rejected Tehran's latest proposal to end the conflict, calling it totally unacceptable and garbage. Cricket and Bangladesh secured a crushing 104-run win over Pakistan in the opening test at Sher-e-Bangla National Cricket Stadium today. Najmul Hussain Shanto was instrumental in the victory with a score of 101-87 in two innings. Chasing 268 for victory, Pakistan were bowled out for 163, with Nahid Rana finishing with his career best 5 for 40. Final scores: Bangladesh 413 and 240 for 9 declared, Pakistan 386 and 163. Bangladesh lead the two-test series 1-0. Meanwhile, Prime Minister Tariq Rahman has congratulated the Bangladesh national cricket team for winning a test match against Pakistan on home soil for the first time. The second and last test between the two teams will be held at Sylhet International Cricket Stadium Saturday next. Dhaka Meteorological Office says the information of thunder clouds is likely and it may continue over the country. Under its influence, heavy to very heavy rainfall is likely to occur at places over Rongpur, Mymensingh and Sylhet divisions during next 72 hours commencing 6 p.m. tomorrow. Due to heavy to very heavy rainfall, temporary waterlogging may occur at places over Sylhet division. Meanwhile, forecast Velitilamon tonight says there are chances of rain or thunder showers with temporary west-northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rongpur, Rajshahi, Pabna, Tangal, Mymensingh, Dhaka and Kumilla. Reports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Prime Minister Tariq Rahman urges universities to focus on research and innovation. Prime Minister seeks OIC support to resolve Rohingya crisis. No political interference will exist in economic sector, comments Finance and Planning Minister. Hotline will be launched to stop extortion in sacrificial animal transport vehicles, informs Home Minister. Advanced train tickets for Eid ul-Adha will go on sale from tomorrow. Government takes initiative to supply 9 crore and 50 lakh doses of vaccines, says Prime Minister's Information and Broadcasting Advisor. 9 more children died from measles and measles-like symptoms in the country in a single day. Bomb attack at a market in northwestern Pakistan kills 10 people. And Bangladesh beat Pakistan by 104 runs in Mirpur test to take 1-0 lead in two-match series. Prime Minister congratulates the first win against Pakistan on home soil. And that is the end of the news. Our next bulletin will be Vishwa Betare Bangladesh at 10 p.m. in English.
1: Now here is the news commentary written by Mainur Rahim and read by Kandakar Musarrat Maliha. Trading Corporation of Bangladesh TCB has resumed its truck sale activities ahead of Eid al-Adha. Every year around Eid, the demand for consumer goods increases, and on that occasion there is an abnormal price rise and artificial crisis in the market. To deal with the situation, the government uses TCB to deliver essential commodities such as sugar, pulses, oil, gram, onion, etc. to the common people at affordable prices. In this regard, Commerce, Industry and Textiles and Jute Minister Kandakar Abdul Muqtadir said a number of landmark steps have been taken to increase the capacity and efficiency of TCB to ensure transparency, accountability and effective monitoring in the market system. Speaking at the inauguration of TCB's truck sale activities on the occasion of Eid al-Adha in Dhaka's Agargaon, he said the government has taken initiatives to increase TCB's capacity by taking various steps, including strategic stocking, artificial intelligence-based supply chain monitoring, so that no kind of syndicate or manipulation can be effective in the market of essential goods. These actions have multiple implications. Firstly, people with limited income will directly benefit from the truck sale activities. When prices rise in the market, the lower and middle class face the most pressure. The TCB's truck sale creates a kind of safety net for them. Secondly, the minister has clearly mentioned about ensuring transparency and accountability. In the past, there have been allegations of irregularities and encroachment by influential quarters in the distribution of TCB's products. This time, the government wants to overcome this weakness. For this, plans have been taken to ensure digital monitoring, transparent inventory, and active role of local administration. Thirdly, effective monitoring. When traders make extra profits by creating artificial crises in the market, the common people suffer. This time, the government has announced to strengthen the surveillance system. These include regular monitoring of TCB's truck sale operations, keeping a proper account of the supply of goods, and launching a hotline to receive complaints from the public. In this way, the government wants to maintain balance in the market. Fourthly, capacity building, where TCB's warehousing, transportation, and distribution networks are being modernized. With this, TCB will be able to effectively stand beside the people. It is also necessary to analyze the social and economic impact of these initiatives. On the one hand, TCB's activities will be helpful in controlling prices in the market. On the other hand, it will increase trust in the government among the people. When people see that the government stands by them, social stability is maintained. However, if transparency and accountability cannot be ensured, this initiative will also face criticism like in the past. So how effective are the government's announced landmark measures in practice is the big question of the coming days. Eid al-Adha is not only a religious festival, but also a center of social and economic activities. From the purchase of sacrificial animals, the demand for daily necessities increases. It is normal for markets to be volatile during this time. The truck sale activity of TCB plays an important role in reducing that instability. Especially in urban areas where the population is high and competition in the market is fierce, the activities of TCB bring relief to the common people. There has been a demand to expand this program in the rural areas as the prices of daily commodities increase there as well. If the government increases truck sale activities in rural areas, more people will get benefit. Now, the government wants to make TCB a strong institution. These include building modern warehouses, improving transportation systems, bringing transparency in the distribution of goods using digital technology, and increasing the efficiency of employees. If these measures are implemented, TCB will be able to play an effective role in controlling the market, not only during Eid, but also throughout the year. Finally, the start of TCB's truck sale activities ahead of Eid al-Adha is a positive news for the people. However, its success will depend on the implementation of the measures announced by the government. That is the end of the news commentary.
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
3: সংবাদ প্রবাহ। আজকের পরিবেশনা বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর, টেকসই উৎকর্ষতার রোডম্যাপ শীর্ষক জাতীয় কর্মশালা। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চলমান উন্নয়ন কাজের বাস্তবায়ন অগ্রগতি পরিদর্শন পরবর্তী ব্রিফিং এবং সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন। দেশের উচ্চ শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী ও টেকসই করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন ইউজিসি আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর, টেকসই উৎকর্ষতার রোডম্যাপ শীর্ষক দিনব্যাপী জাতীয় কর্মশালা আয়োজন করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন এমপি বক্তব্যে উল্লেখ করেন,
4: আমরা এই কাজগুলো করব, আজকে আলোচনার মধ্যে তো বেরিয়ে আসবে এবং সেগুলি নিয়ে আমরা গবেষণা প্রাপ্ত সেগুলিকে আমরা কার্যকরী পদক্ষেপ নেব, এটা আমরা আশা করছি। আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেখেছিলাম তিনি কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বানিয়েছিলেন, আজকে পাবলিক ইউনিভার্সিটির সংখ্যা বেড়ে 57 দাঁড়িয়েছে, আমরা কিন্তু কোয়ান্টিটিতে অনেক এগিয়ে গিয়েছি এবং আগামী দিনে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য আমাদের কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন আমাদেরকে শিক্ষাকে গুরুত্ব দিয়ে, আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আজকে আমাকে যে দায়িত্ব দিয়েছেন আজকের প্রধানমন্ত্রী, সেই দায়িত্ব সুচারুভাবে পালন করার জন্য তিনি আমাদের প্রতিনিধিত্বই নির্দেশ দিয়ে যাচ্ছেন। আমরা দেখতে চাই আগামী বাংলাদেশ গড়ার জন্য, এই শিক্ষা ব্যবস্থা ব্যাপক পরিবর্তনের জন্য আগামী দিনে আমরা কি করতে পারি। আমরা কারিকুলাম নিয়ে কাজ করছি, আমরা লার্নিং আউটকামস কন্টেন্টের ভিতরে থেকে আমরা চাচ্ছি যে আগামী প্রজন্মকে সত্যিকার অর্থে শিক্ষা ব্যবস্থা প্রদান করা। আজকের এই এনলাইটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টির সামনে আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি চান আগামী বাংলাদেশ গড়ার জন্য। জেনারেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষামন্ত্রীর দায়িত্ব ছিলেন 16 দিন, তিনি শিক্ষা ব্যবস্থা ব্যাপক পরিবর্তন করেছিলেন, যেভাবে আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়া শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে তিনি কাজ করেছিলেন, আজকের প্রধানমন্ত্রী তিনি আবারও এই শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এটি হচ্ছে শিক্ষার সর্বপ্রথম অনুষ্ঠান, আগামী বাংলাদেশ গড়ার জন্য ওনার যে নির্দেশনা থাকবে সেটাকে আমরা পালন করব, সেই কথা আজকের অনুষ্ঠানে দিতে পারি।
3: কর্মশালায় মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন বক্তব্যে উল্লেখ করেন,
5: মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই 3 মাসে প্রতিটি দিনে কিভাবে আমাদের নির্বাচনী ইস্তেহারে যে প্রতিশ্রুতিগুলো রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য নিরলস ভাবে কাজ করা হচ্ছে। আমাদের অনিঃশেষ প্রস্তুতি, আমাদের যে অবিশাল আস্থা মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষের প্রতিফলনের মাধ্যমে প্রতিটি কর্মযোগ্য করে তুলেছেন, সেক্ষেত্রে কিন্তু শিক্ষা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ শিক্ষায় জাতির মেরুদণ্ড। আমাদের একটি ডেমোগ্রাফিক ডিভিশন রয়েছে, একটি বিপুল পরিমাণ জনগোষ্ঠী রয়েছে যারা বয়সের তরুণ তরুণী। আগামীর বাংলাদেশ যদি আমরা সেভাবে গড়ে তুলতে চাই যেখানে জনপ্রত্যাশা প্রতিফলন ঘটবে, তাহলে আমাদের তরুণ তরুণী যুবক যুবতীদেরকে অবশ্যই আরো কর্মক্ষম করে তুলতে হবে, আরো দক্ষ করে তুলতে হবে, তাদের মাঝে সুনাগরিকের যে গুণাবলী রয়েছে সেগুলো আমাদের এডুকেশন সিস্টেমের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে হবে, তাদের সে গ্রুমিং, তাদের সে আপব্রিঙ্গিং আমাদের নিশ্চিত করতে হবে, যেক্ষেত্রে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্কুল কলেজে রয়েছে অনেক বড় প্রাতিষ্ঠানিক একটি ভূমিকা। আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে তার প্রতিটি বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু যারা শিক্ষাবিদ রয়েছেন, যারা গুণীজন রয়েছেন আপনাদের মতন, তাদের রয়েছে সবচেয়ে বড় একটি ভূমিকা। আপনাদের গবেষণা, আপনাদের পরামর্শ বিভিন্ন মেথোডোলজিক্যাল ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখে। আগামী বেশ কয়েক বছরের ভিতরে যখন পর্যায়ক্রমে প্রতিটি চিনিকল, প্রতিটি পাটকল এবং প্রতিটি পাটজাত পণ্যের যেসব রিলেটেড ইন্ডাস্ট্রি রয়েছে খোলা হবে, সেখানে কিন্তু তার মতন লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান নিশ্চিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন যখন ক্লাস 1 ভর্তি হবেন তারা প্রত্যেকে নতুন ব্যাগ পাবে, জুতা পাবে, নতুন স্কুল ড্রেস পাবে, যার মাধ্যমে দেখা যাবে যে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে স্কুলে অ্যাডমিশন রেট অনেকটুকু বেড়ে যাবে। তাদের প্রত্যেকের মিড ডে মিল নিশ্চিত হবে, যার মাধ্যমে পুষ্টিগত ভাবে প্রতিটা শিক্ষার্থী যেন হাইজিন পায়, যেন প্রপার ফুড পায়, সেটা নিশ্চিত করা হবে। আমাদের যে শিক্ষা ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী গড়ে তুলতে যাচ্ছেন, তার অংশ হিসেবে সেই পরিবারের প্রতিটি সদস্যের জন্য সুযোগ থাকবে, তারা বাংলাদেশে বসে বিশ্ব নাগরিক হয়ে উঠবে। কেউ আরবি ভাষা শিখবে, কেউ ফ্রেঞ্চ ভাষা শিখবে, কেউ ম্যান্ডারিন ভাষা শিখবে, তাদের মাঝে কেউ গার্লস গাইডের সাথে সম্পৃক্ত হবে, কেউ স্কাউট রোভারের সাথে থাকবে, কেউ বিএসসিসির সাথে থাকবে। আমাদের যে ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি প্রোগ্রাম রয়েছে, খাল খনন কর্মসূচি রয়েছে, প্রতিটিতে তারা এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মাধ্যমে সম্পৃক্ত হবে। সেই পরিবারের যারা স্কুলের পাশাপাশি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, তাদের জন্য আমরা সেই ইকোসিস্টেম গড়ে তুলতে চাই।
3: সভাপতির বক্তৃতায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মামুন আহমেদ বলেন,
6: বর্তমানে বাংলাদেশের উচ্চশিক্ষার অন্যতম বড় চ্যালেঞ্জ হচ্ছে স্নাতকদের শিক্ষার মান ও কর্মসংস্থান যোগ্যতার ঘাটতি। অনেক স্নাতক ডিগ্রি নিয়ে বের হচ্ছে চাকরির বাজারের প্রয়োজনীয় দক্ষতা ছাড়াই। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের ডিগ্রি কেন্দ্রিক শিক্ষা থেকে দক্ষতা কেন্দ্রিক শিক্ষায় রূপান্তর করতে হবে। ক্রমবর্ধমান ICT সেক্টর, ডিজিটাল ফ্রিল্যান্সিং সেক্টর সহ জ্ঞান ভিত্তিক অর্থনীতির জন্য প্রয়োজন এমন এক কর্মশক্তি যারা শুধুমাত্র শিক্ষিত নয় বরং কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত এবং বৈশ্বিকভাবে প্রতিযোগিতায় সক্ষম। এডুকেশন, এমপ্লয়াবিলিটি অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, এই তিনের সমন্বয়ে নতুন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে আমাদের। গবেষণায় দেখা গেছে একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রায়োগিক শিক্ষা এবং সফট স্কিল ট্রেনিং এর মাধ্যমে শিক্ষার্থীদের কর্মসংস্থান যোগ্যতা বহুলাংশে বৃদ্ধি করা সম্ভব। পাশাপাশি নৈতিক মূল্যবোধ এবং ইতিবাচক মনোভাবের চর্চা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে তুলতে সহায়ক ভূমিকা পালন করে। তাই বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত পাঠ্যসূচির সাথে সফট স্কিল ট্রেনিং এবং কোর ভ্যালু টিচিং অর্থাৎ নৈতিক শিক্ষা এবং নৈতিক মূল্যবোধের শিক্ষার উপর গুরুত্ব আরোপ করতে হবে।
3: আজ দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চলমান উন্নয়ন কাজের বাস্তবায়ন অগ্রগতি পরিদর্শন শেষে আয়োজিত ব্রিফিং এ বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বলেন,
7: আজ আমরা জুলাই আগস্ট স্মরণীয় জাদুঘর পরিদর্শনে এসেছি। আমরা এই জাদুঘরটি দেখে অত্যন্ত অভিভূত হয়েছি। এখানে বিধৃত হয়েছে বাঙালির দীর্ঘদিনের সংগ্রামের মহৎ ইতিহাস, স্বাধীনতা যুদ্ধ, একাত্তর, বিভিন্ন সময়ে স্বৈরাচারের বিরুদ্ধে গণ আন্দোলন এবং সর্বশেষে জুলাই আগস্টের মহান গণ অভ্যুত্থানের চিত্র অত্যন্ত চমৎকার ভাবে এখানে ধারণ করা হয়েছে। প্রথমে আমি বিগত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় এবং বাবু নিতাই রায় চৌধুরীর অধীনস্থ বর্তমান BNP সরকারের যে সংস্কৃতি মন্ত্রণালয় তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারা অক্লান্ত পরিশ্রম করেছেন বাংলাদেশের সঠিক ইতিহাসকে জনসমক্ষে তুলে ধরার জন্য। এটি দেখলে অশ্রু সম্বরণ করা অত্যন্ত কঠিন। যেভাবে এদেশের তরুণ কিশোর শিশুরা জীবন দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এটি শুধু বাংলাদেশের জন্য নয় সারা বিশ্বের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। এই জাদুঘর এবং জুলাই আগস্টের যে মহান গণ অভ্যুত্থান, এটি বাংলাদেশের মানুষকে যুগ যুগ ধরে অনুপ্রাণিত করবে, তাদের বর্তমানকে উৎসর্গ করেছে জাতির ভবিষ্যতের জন্য। বাংলাদেশের মানুষ এইসব দেখে চমৎকৃত হবেন, দুঃখবোধে আক্রান্ত হবেন, আবার সাথে সাথে অনুপ্রাণিত হবেন ভবিষ্যতের লড়াইয়ের জন্য। এই জাদুঘর প্রমাণ করবে যে বাংলাদেশের মানুষ কোন স্বৈরাচারকে সহ্য করে না এবং বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য হাসি মুখে জীবন দিতে পারে, সেই উদাহরণ এখানে জাদুঘরের প্রত্যেকটি কক্ষে এই দেশের জনসাধারণ দেখতে পাবেন। জাদুঘরে যে প্রবেশ করবে তিনি অন্য ধরনের একজন অনুপ্রাণিত মানুষ হিসেবে বের হয়ে আসবেন। এই জাদুঘরটি হবে বাংলাদেশের মানুষের জন্য, অনাগত ভবিষ্যতের জন্য এক বিশাল সম্পদ। বাংলাদেশের মানুষ সকলে, সকল পর্যায়ের মানুষ এই জাদুঘর থেকে ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা লাভ করবেন। গণতন্ত্রকে বাংলাদেশের মাটিতে চিরস্থায়ী ভাবে বজায় রাখার জন্য প্রতিটি নাগরিকের একটি কর্তব্য রয়েছে, সেই কর্তব্য পালনে আমরা সবাই যেন আগামী দিনে এগিয়ে আসতে পারি।
3: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী MP বলেন,
8: আমাদের জাদুঘরের কাজ নানান দিক থেকে শুরু হয়েছে এবং ব্যাপক কর্মযোগ্য এখানে আমরা কাজ করে চলেছি এবং কাজটা সম্পন্ন হলেই আমরা আশা করছি আগামী জুলাই মাসের শেষের দিকে অথবা অগস্টের 1 তারিখে আমরা এই জাদুঘর ওপেন করব এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রী একটা সময় নির্ধারণ করে দেবেন, তার নির্ধারিত সময় অনুযায়ী তাকে দিয়ে আমরা জাদুঘরটা ওপেন করব।
3: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বক্তব্যে উল্লেখ করেন,
9: আমরা প্রথমে জুলাই অগস্ট সহ ফ্যাসিজম বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন, গুম হয়েছিলেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, পরিবারের প্রতি প্রতি সমবেদনা জানাচ্ছি। আজকে মূলত আমরা এসেছি এখানে এই জাদুঘর শতাব্দীর জন্য একটা শিক্ষণীয়, ফেসিজম থেকে বাংলাদেশ, বাংলাদেশের দামাল ছেলেরা ফেসিজম মুক্ত বাংলাদেশ কিভাবে প্রতিষ্ঠিত করেছেন এই জাদুঘর হচ্ছে তার প্রতিবিম্ব। জাদুঘরের কার্যক্রম এবং কবে নাগাদ সেটা উন্মুক্ত করা হবে সাধারণ জনগণের জন্য, সেই দিকটা বিবেচনা করার জন্য এবং সেই দিকটা সরজমিনে প্রদক্ষিণ করার জন্য মাননীয় স্পিকার মহোদয়ের নেতৃত্বে আমরা এসেছি। মাননীয় সংস্কৃতি মন্ত্রী বলেছেন 5ই অগাস্টের মধ্যে জাদুঘর পুনরায় খুলে দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করবে সর্বসাধারণের জন্য। আমরা প্রত্যাশা করছি যে মহান জুলাই অগাস্টের মাধ্যমে বাংলাদেশে নতুন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, সেই গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য এবং জুলাই অগাস্টের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং ফেসিজম বিরোধী আন্দোলনকে উজ্জীবিত রাখা সহ সেই থেকে আগামী নতুন প্রজন্মের শিক্ষণীয় বিষয় হচ্ছে এই মহান জাদুঘর। তা অবিলম্বে ওনারা খুলে দিবেন বলেছেন, আমরাও আশ্বস্ত হয়েছি।
3: আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সভাকক্ষে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদ উর রহমান বলেন,
10: আমাদের যে সংকট হলো, যে ডিজাস্টার হলো টিকা নিয়ে, এটা নিয়ে একটা তদন্ত কমিটির ব্যাপারে আমি ব্যক্তিগত ভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। খুবই ক্রেডিবল একটা তদন্ত এটা হবে এবং সেটা প্রসেস চলছে, যেখানে শুধু বাংলাদেশ না আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকে ইনভলভ করে কাজ করার চিন্তা ভাবনা। পরিকল্পনা মন্ত্রণালয় 16টা প্রকল্প 18 মে তারিখে যে বৈঠক হবে তার জন্য 16টা প্রকল্প এখানে উপস্থাপন করা হবে। সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় আপনারা পেয়ে যাবেন আগামী ঈদ উল আজহাকে সামনে রেখে, যেহেতু আমাদের খুব বড় একটা মানুষের ট্রানজিট হয়, ঢাকা থেকে বেরিয়ে যান, একটা সংকটের সম্ভাবনা থাকে, অনেকগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে এই মানুষের ভোগান্তি কষ্ট কমানো যায়। কৃষি মন্ত্রণালয় সিলেট অঞ্চলের হাওড়ভুক্ত 4টি জেলা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার, ঢাকা অঞ্চলের কিশোরগঞ্জ জেলা, কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং ময়মনসিংহ অঞ্চলের নেত্রকোনা জেলা মিলিয়ে মোট 7টি জেলায় 455,153 হেক্টর জমিতে বো আবাদ অর্জিত হয়েছে। এ পর্যন্ত 374,757 হেক্টর অর্থাৎ 84.81% কর্তন সম্পন্ন হয়েছে। অর্থাৎ আমরা এটুকু বলতে পারি সেটা খুব সিগনিফিক্যান্ট কিছু হয়নি, পানি কমে যাওয়ার কারণে আমরা 4% ফসল কাটা গেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের টিসিবি ট্রাক সেল কার্যক্রম শুরু হয়েছে, প্রতিদিন 720 ট্রাকে বিক্রি হবে পণ্য। ইদুলাজ 26 উপলক্ষে সারা দেশে গতকাল থেকে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। পরিবেশ বন তাদের যে মোবাইল কোর্ট আছে এগুলো পরিচালিত হচ্ছে, টাকা আদায় হচ্ছে, এগুলো কন্টিনিউ করছে। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমি সমাবেশেবা বিষয়ে জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে ভূমি সেবা মেলা 2026 আগামী 19 মে থেকে 21 মে পর্যন্ত সারা দেশে চলতে থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করবে। মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের ক্ষেত্রে যেটা হয়েছে, সামুদ্রিক জলসীমায় মৎস্য ভোজন দ্বারা যে কোনো প্রজাতির দিন যে একটা বন্ধ থাকে মাছের প্রজননের জন্য, সেটা 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত কার্যকর রয়েছে এবং এখানে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে যারা নিয়ম ভাঙছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আমরা জানি নতুন করে স্পোর্টস শুরু হয়েছে, সেটার আলোকে সারা দেশে কার্যক্রম চালমান আছে এবং এটা আমরা অনেক হয়তো সামাজিক মাধ্যমে দেখেছি, এটা যথেষ্ট পরিমাণ সাড়া পড়েছে। বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বলে এখানে একটা সতর্কতা আছে, নিবন্ধন গ্রহণের পর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তেমন অনেক ট্রাভেল এজেন্সি তাদের কার্যক্রম পরিচালনা করছে, প্রতারণা করছে। এই ব্যাপারে আমরা সতর্ক করছি জনগণকে, আর সরকারের কাজ শুধু সতর্ক করা না, ব্যবস্থা নেওয়া, আমরা সেটাও নিচ্ছি, কিন্তু জনগণ যেন সতর্ক থাকে এ ধরনের মেয়াদ উত্তীর্ণ ট্রাভেল এজেন্সির সেবা নিয়ে প্রতারিত না হওয়ার জন্য। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যা আপডেট, যেটা আমাদের হজযাত্রী যাওয়াটা কন্টিনিউ করছে এবং আমরা খেয়াল করছি নিশ্চয়ই সিগনিফিকেন্ট কোনো সমস্যা আমরা এখন পর্যন্ত দেখিনি, সেটা স্মুথ হবে আমরা এটা আশা করছি। রেলপথ মন্ত্রণালয় এটাও ইনফ্যাক্ট আমাদের সড়ক মন্ত্রণালয়ের মতোই, সে ঈদের সময় জনগণের যাত্রা কে আরামদায়ক করার জন্য অনেকগুলো ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেগুলো কন্টিনিউ করবে।
3: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা সৈয়দা জামিলা আখতার, সম্পাদনা সৈয়দ ফাহাদ্দেস, তত্ত্বাবধানে মাহবুবা ইয়াসমিন শেলি, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
11: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন মনিটরিং পরিদপ্তরের অনুষ্ঠান বাংলাদেশ ইন ওয়ার্ল্ড রেডিও।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন আব্দুল ওয়াদুদের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, এখন শুনবেন না আধুনিক গান। কণ্ঠ দিয়েছেন নুজহাত সাবিহা পুষ্পিতা। প্রথম গানটি লিখেছেন নাসরিন সুলতানা, সুর করেছেন আলী আফতাব লনি।

শুনছেন রবীন্দ্রসঙ্গীত নুসরাত সাফিয়া পুষ্পিতার কণ্ঠে। এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত, এতক্ষণ শুনলেন আধুনিক গান নুসরাত সাফিয়া পুষ্পিতার কণ্ঠে। এবারের গানের গীতিকার ইউনুস আলী মোল্লা, সুর করেছেন সম খায়রুল ইসলাম।

0: প্রথমে কৃষ্ণচূড়ার ডালে ডালে লেগেছে আগুন, তারপর জলের বুকে যখন দেখি পদ্ম পাতা ভাসে, কবিতারই ছন্দে তখন আমার মনে আসে। নুসরাত সাভিয়া পুষ্পিতার কণ্ঠে দুখানি আধুনিক গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: বুঝলি মেহরাব, আমি মাঝে মাঝে ভাবি এই এআই এর যুগে আমাদের জীবন হয়তো অনেক সহজ হয়েছে, আমরা অনেক কিছু পেয়েছি, কিন্তু একটা বড় জিনিস হারিয়েছি।
2: কি বলতো?
1: মানবিক মূল্যবোধ। আজকাল মানুষের মধ্যে মায়া মমতা কেমন কমে গেছে দেখেছিস? সবাই সবাইকে প্রতিদ্বন্দ্বী ভাবে, কেউ কারো ভালো সহ্য করতে পারে না।
2: ঠিকই বলেছিস, এর জন্য দায়ী আমাদের নৈতিক ও সামাজিক অবক্ষয়। এই অবক্ষয় রোধ করতে না পারলে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা কঠিন।
3: বাঁচাও! ও মারবেন না, ও আমি চুরি করি না স্যার, বাঁচাও, মরে গেলাম, পুরো মরে গেলাম।
1: এই এই মেরা, হ্যাঁ ওইদিকে তো চেঁচামেচি কিসের?
2: হ্যাঁ তাই তো মনে হচ্ছে
1: কাউকে মারছে, চল তো দেখি।
2: চল চল চল চল চল। আরে ভাই ভাই, আপনারা এখানে কি করছেন? এই কিশোর ছেলেটিকে এভাবে মারছেন কেন? ও কি করেছে?
1: আরে আরে ভাই ভাই, থামেন থামেন থামেন, আর আর মারবেন না, প্লিজ প্লিজ, আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না।
3: ও স্যার, আমাকে বাঁচান স্যার, আমাকে ওরা মেরে ফেললো।
2: আরে এই যে দেখছি আমার ছাত্র, তুমি এখানে কি করছো?
4: স্যার, এই পোলাডা একটা বকাইটা, এগো একটা কিশোর গ্যাং আছে, এরা সবাই মিলে চুরি ছিনতাই টিকটক করে, সমাজের মানুষের বিপদে ফেলে।
2: এই তুমি জিতু না?
3: হ্যাঁ স্যার।
2: তোমাকে তো আমি সেদিনও ক্লাসে বললাম, ক্লাসের মধ্যে এমন টিকটক করো না, পড়ালেখায় মন দাও।
3: স্যার আমার ভুল হয়ে গেছে, আমি আর করবো না। ও স্যার বাঁচান।
1: আচ্ছা এখন এই ছেলেটি কি অন্যায় করেছে?
5: ও সিনেমা হলে টিকটক করতে গিয়ে ধরা পড়ছে, লোকজন তারে অনেক মারধর করছে, এই সুযোগে ওর আরেক বন্ধু একজনের পকেট মেরে দিছে।
2: জিতু কথা কি সত্যি?
3: স্যার স্যার বিশ্বাস করেন, চুরির ব্যাপারে আমি কিচ্ছু জানি না, তবে স্যার আমি টিকটক করছিলাম, এটা সত্যি, আমার ভুল হয়েছে স্যার, আমি আর এমন করব না।
1: আমার ওকে দেখে মনে হচ্ছে ও ভালো ঘরের ছেলে, অসৎ সঙ্গে পড়ে খারাপ হয়ে যাচ্ছে, ওকে ভালো হওয়ার একটা সুযোগ তো দেওয়া দরকার নাকি?
2: দয়া করে আপনারা ওকে মারবেন না প্লিজ, আমি ওর শিক্ষক, আমিও বলবো ওকে ভালো হওয়ার সুযোগ দিন। ওদের মতো কোমলমতি শিশুদের যদি আমরা ভালো হওয়ার সুযোগ না দেই, তাহলে ওরা কিভাবে শিখবে? পরিবার থেকেই তো আসে প্রথম শিক্ষা, তারপর শিক্ষক, এই আপনারা সবাই মিলেই ওদেরকে ভালো পরিবেশ তৈরি করে দিতে হবে।
4: ঠিকই কইছেন, আমার ঘরেও এমন একটা পোলা আছে, আমাকে সবারই দায়িত্ব ওকে সুন্দর একটা ভবিষ্যৎ করে দেওয়া।
2: জিতু।
3: জি স্যার।
2: আজ কিন্তু তুমি অনেক বড় বিপদে পড়ে গিয়েছিলে।
3: হ্যাঁ স্যার।
2: এরকম খারাপ কাজ যদি করো, সামনে হয়তো এই বিপদ থেকে আর রক্ষা পাবে না।
3: জি স্যার।
2: তুমি কি ভালো হতে চাও?
3: জি স্যার, আমি বুঝতে পারছি, এসব করে আমি নিজের যেমন ক্ষতি করছি, তেমনি আমার মা বাবা ও আপনাদেরকে অপমান করেছি, আমি এখন থেকে ভালো হয়ে চলবো, মন দিয়ে পড়ালেখা করব, আমি আর এমন করবো না স্যার।
1: সাবাস, এভাবে আমাদের ছোট ছোট কাজেই বড় পরিবর্তন আনা যায়, সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা যায়।
0: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে জাতীয় ভাবধারাপন্থী ও গণতান্ত্রিক আর্থসামাজিক সংস্কৃতির বিকাশে ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যাশার বাংলাদেশ।

0: প্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচারিত বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যাশার বাংলাদেশে আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি। আমি আশরাফ শাহীন
1: এবং আমি ডক্টর মাহবুবা রহমান।
0: বন্ধুরা, এদেশ আমার জন্মভূমি, লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত এদেশ। এদেশ নিয়ে আমাদের অনেক স্বপ্ন, অনেক প্রত্যাশা। আমরা স্বপ্ন দেখি প্রত্যাশার বাংলাদেশ হবে শান্তি, সাম্য ও মানবিকতায় ভরা একটি দেশ। এদেশের মানুষ ধর্ম, বর্ণ, মতভেদ ভুলে মিলেমিশে বসবাস করবে। দুর্নীতি অন্যায়ের পরিবর্তে প্রতিষ্ঠিত হবে সততা ও ন্যায় বিচার। শিক্ষা হবে সকলের মৌলিক অধিকার এবং জ্ঞান হবে উন্নতির প্রধান শক্তি। যুব সমাজ কর্মসংস্থানের সুযোগ পেয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: নারী ও পুরুষ সমান অধিকার ও মর্যাদা নিয়ে সমাজে এগিয়ে যাবে। গ্রাম ও শহরের বৈষম্য কমে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি হবে। প্রকৃতি পরিবেশ রক্ষায় মানুষ আরও সচেতন ও দায়িত্বশীল হবে। বিজ্ঞান, প্রযুক্তি ও সংস্কৃতিতে বাংলাদেশ বিশ্ব দরবারে সম্মানের আসন লাভ করবে। এমন একটি সুখী, সমৃদ্ধ ও মানবিক দেশই আমাদের প্রত্যাশার বাংলাদেশ। আর সেই প্রত্যাশা পূরণ করতে আজ দেশের হাল ধরেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তাঁর সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান।
0: শ্রোতা বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানের শুরুতেই আমরা সমবেত কণ্ঠে একটি গান শুনব, একাত্তরের 26শে মার্চ রাতে। গানটি লিখেছেন আলিয়া সাপাকন্দ, সুর করেছেন জি এম জাকির হোসেন, পরিবেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের কণ্ঠশিল্পী বৃন্দ। গানটিতে ফুটে উঠেছে দেশের জন্য সময়ের প্রয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপস্থিতি।

0: ধন্যবাদ জাসাসের কণ্ঠশিল্পী বৃন্দ।
1: এই দেশ আমাদের সকলের, দেশের গান আমাদের মনের গভীরতাকেও ছুঁয়ে যায়। দেশাত্মবোধক গানের মাধ্যমে আমরা খুঁজে পাই আমাদের অস্তিত্বের কথা, জীবনের দর্শন। এবারে একটি দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি পরিবেশন করবেন আমার সোনার বাংলাদেশ।

ধন্যবাদ শিল্পী মোহাম্মদ আনোয়ার হোসেনকে। নজরুল আমাদের জাতীয় কবি, তার গান জীবনের কথা বলে, মানুষের কথা বলে। তাকে স্মরণ করতে এবারে একটি নজরুল সঙ্গীত পরিবেশন করবেন ডক্টর মাহবুবা রহমান।

ধন্যবাদ ডক্টর মাহবুবা রহমানকে। বন্ধুরা, এখন একটি আধুনিক গান শুনব। গানের কথা শিল্পী আমি তোমাদেরই গান শোনাব। গানটি গাইবেন শিল্পী মম মণ্ডল।

ধন্যবাদ শিল্পী মমমণ্ডল। এখন আমরা আমাদের মূল লোকধারার গান শুনব। গানটি গাইবেন রাশেদা আক্তার। গানের কথা হলো

0: বন্ধুরা, প্রত্যাশার বাংলাদেশ শিরোনামে আমাদের আজকের এই পরিবেশনা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আপনাদের অংশগ্রহণ এই অনুষ্ঠানকে করেছে আরো সার্থক ও সুন্দর। আমাদের আজকের অনুষ্ঠানের ভাবনা পরিকল্পনায় ছিলাম আমি আশরাফ শাহীন, উপস্থাপনায় ছিলাম আমি আশরাফ শাহীন
1: এবং আমি ডক্টর মাহবুবা রহমান।
0: গ্রন্থন ও সঙ্গীত পরিচালনায় ছিলেন জি এম জাকির হোসেন। প্রত্যাশার বাংলাদেশ শিরোনামের মাসিক ম্যাগাজিন অনুষ্ঠানের পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আশরাফ শাহীন
1: এবং আমি ডক্টর মাহবুবা রহমান। আল্লাহ হাফেজ।
2: এতক্ষণ শুনলেন জাতীয় ভাবধারা পন্থী ও গণতান্ত্রিক আর্থ সামাজিক সংস্কৃতি বিকাশে ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যাশার বাংলাদেশ। অনুষ্ঠান সম্পাদনায় আব্দুল আওয়াল, তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী অদিতি মহসিন।

প্রীতি মহসিনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন নজরুল সঙ্গীত, কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ মাইদুল ইসলাম।

আসসালামু আলাইকুম। রাত ১১টা বাংলাদেশ বেতার, খবর পড়ছে শাকিল আহমেদ। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা উদ্ভাবনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাব নবাব আলী চৌধুরী সিনেট ভবনে ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ইন বাংলাদেশ রোডম্যাপ টু সাস্টেইনেবল এক্সিলেন্সি শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, শুধু পুঁথিগত শিক্ষাই নয়, বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা কষ্টকর হয়ে পড়বে। তিনি বলেন, তার সরকার মেধা পাচার রোধ, মেধার বিকাশ ও লালন করে ভবিষ্যতে চ্যালেঞ্জ মোকাবেলা করতে চায়। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ পাবে। ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড মামুন আহমেদের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে শিক্ষামন্ত্রী আনোয়ার এহসানুল হক মিলন এবং প্রধানমন্ত্রী শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদি আমিন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সমস্যা সমাধানে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি ভুক্ত দেশগুলোর সহযোগিতা চেয়েছেন। আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ওআইসি ভুক্ত দেশসমূহের রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এই সহযোগিতা চান। এ সময় ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর পক্ষ থেকে তারেক রহমানকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানানো হয়। সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল ও সুদ ও ঔষধ শিল্প সহ নানা খাতে সম্পর্ক জোরদার করার পাশাপাশি বাংলাদেশের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী তাদের বক্তব্যকে স্বাগত জানিয়ে ওআইসি সদস্য দেশগুলোকে তাদের সমর্থনের জন্য বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানান। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ওআইসি ভুক্ত দেশসমূহের সাথে বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন এবং ভবিষ্যতে তা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন। অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতিতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রেও হস্তক্ষেপ মুক্ত থাকবে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্ট আপ ইনভেস্টমেন্ট কোম্পানি বিএসআইসি আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে শৃঙ্খলা ফেরাতে এবং দেশের ব্যাংকিং খাতের সমস্যা নিরসনে সরকার কাজ করছে। কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি আজ সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজির অভিযোগ পাওয়া মাত্র দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামীকাল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এ সকল টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি করা হবে। আগামীকাল বিক্রি হবে ২৩ মে যাত্রার টিকিট। এছাড়া ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, দেশে টিকাদান করার কার্যক্রম আরও জোরদার করতে ইউনিসেফের মাধ্যমে প্রায় ৯ কোটি ৫০ লাখ ডোজ টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। তিনি আজ তথ্য অধিদপ্তরের এক সংবাদ সম্মেলনে একথা বলেন। প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, দেশে হামের টিকা ও হাম রোগে আক্রান্ত শিশু মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করা হবে। খেলার খবর ক্রিকেট।

0: কর্তৃক বাংলাদেশ। ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের এটি প্রথম জয়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচের আজ পঞ্চম ও শেষ দিনে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য 268 রানের লক্ষ্যে খেলতে নেমে সবকটি উইকেট হারিয়ে 163 রান করে। চূড়ান্ত রান সংখ্যা বাংলাদেশ 413 ও 9 উইকেটে 240 রানে ইনিংস ঘোষণা। পাকিস্তান 386 ও 163। দুই ম্যাচ সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয়ে দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিতীয় শেষ টেস্ট আগামী শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ময়মনসিংহ এবং টাঙ্গাইল অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার। আগামীকাল সকাল 9 পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ময়মনসিংহ ও টাঙ্গাইল অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6 পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 35.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঢাকায় 20 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 74%, সন্ধ্যে 6টায় 60%। আগামীকাল ঢাকায় সূর্য উদয় হবে 5:17, সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:33। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: জানিয়ে দিচ্ছি আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশনের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করবেন কারি মোহাম্মদ শফিউল আজম। পথপাথী অনুষ্ঠানে ইসলামের নারীর মর্যাদা সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ সলিমুল্লাহ খান। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7:20। হজযাত্রীদের জন্য বিশেষ অনুষ্ঠান কাবার পথে সকাল 8:20। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শ্রোতা ক্লাব ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান সেতু বেলা 11:05। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা 11:30। ফোন ইন অনুষ্ঠান হাত বাড়ালে বন্ধু শুনবেন বেলা 2:20। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক, ইউটিউবে একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি শুনবেন বেলা 3:05। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো করে ছোট পরিবার বিকেল 4:05। বিকেল 5:30 লেটস স্পিক ইংলিশ কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ নাটক গ্রন্থিয়ে শুনবেন রাত 10টায়। রচনা এনায়েত মাওলা, প্রযোজনা রনেন কুশারী। এছাড়া এফএম 102 মেগাহার্জে রাত 12:15 নিশ্চিত অনুষ্ঠানে শুনবেন নাটক তিন বন্ধু।

0: মূল রচনা এরিক মারিয়া রেমার্ক, অনুবাদ হীরেন্দ্রনাথ দত্ত, বেতার নাট্যরূপ ও প্রযোজনা কাজী রফিক। এফএম এর অনুষ্ঠান এফএম 92 MHz এ সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হলো বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা এখন থেকে এফএম 102 MHz-এ অনুষ্ঠান প্রচার বিরতি। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 kHz ও এফএম 106 MHz-এ। এখন শুনবেন পবিত্র কোরআন তিলাওয়াত ও তরজমা।
2: أعوذ

0: আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে, তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
1: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের নিশুতি অধিবেশন শুরু হল।
1: প্রিয় শ্রোতা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। এই অনুষ্ঠান প্রচার হচ্ছে FM 102 MHz-এ। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা দুজন,
0: মুখলেসুর রহমান সরকার
1: এবং ফয়সাল আহমেদ অনন্ত। প্রকৌশল দায়িত্বে আছেন মিসবাহ চৌধুরী, মোহাম্মদ সুলেমান হোসেন খান, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ আরিফ বিল্লাহ, মোহাম্মদ শাকিল আহমেদ, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মীর মোহাম্মদ শহীদুল্লাহ।

এবারে জানিয়ে দেব নিশ্চিতই অধিবেশন জুড়ে যা যা থাকছে। রাত ১২টায় বাংলা সংবাদ, ১২টা ৫ মিনিটে ইংরেজি সংবাদ, দেশের গান রাত ১২টা ১০ মিনিটে, নিশ্চিতই নাটক তিন বন্ধু রাত ১২টা ১৫ মিনিটে, রাত ১টা ১৫ মিনিটে বর্ণালীতে শুনবেন আধুনিক গান, মিশ্র গানের অনুষ্ঠান রংধনু রাত ১টা ৪০ মিনিটে, আকাশ ভরা সুরের ধারা এতে শুনবেন দেশ বিদেশের রকমারি গান রাত ২টায়, রাত ২টা ৫০ মিনিটে নজরুল সঙ্গীত, রাত ২টা ৫৫ মিনিটে আবহাওয়া বার্তা এবং দিনের অনুষ্ঠান পরিচিতির মধ্য দিয়ে শেষ হবে নিশ্চিতই অধিবেশনের আজকের আয়োজন।

শুনছেন নিশীতি অধিবেশন, প্রচার হচ্ছে FM 102 মেগাহার্জে। প্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর, প্রথমে বাংলায় এবং তারপর ইংরেজিতে।

আসসালামু আলাইকুম। রাত ১২টা, বাংলাদেশ বেতার, ঢাকা। খবর পড়ছি মমতাজ শাহিন রুম্পা। প্রধানমন্ত্রী তারিক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ইন বাংলাদেশ রোডম্যাপ টু সাস্টেনেবল এক্সিলেন্সি শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, শুধু পুঁথিগত শিক্ষাই নয়, বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা কষ্টকর হয়ে পড়বে। তিনি বলেন, তাঁর সরকার মেধা পাচার রোধ, মেধার বিকাশ ও লালন করে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা করতে চায়। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ পাবে। ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড মামুন আহমেদের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এবং প্রধানমন্ত্রী শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সমস্যা সমাধানে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি ভুক্ত দেশগুলোর সহযোগিতা চেয়েছেন। আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে বাংলাদেশে নিযুক্ত ওআইসি ভুক্ত দেশসমূহের রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এই সহযোগিতা চান। এ সময় ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর পক্ষ থেকে তারেক রহমানকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানানো হয়। সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশের সঙ্গে বিনিময়, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল ও ঔষধ শিল্প সহ নানা খাতে সম্পর্ক জোরদার করার পাশাপাশি বাংলাদেশের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী তাঁদের বক্তব্যকে স্বাগত জানিয়ে ওআইসি সদস্য দেশগুলোকে তাঁদের সমর্থনের জন্য বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানান। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ওআইসিভুক্ত দেশসমূহের সাথে বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন এবং ভবিষ্যতে তা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতিতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রেও হস্তক্ষেপ মুক্ত থাকবে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্ট আপ ইনভেস্টমেন্ট কোম্পানি বিএসআইসি আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে শৃঙ্খলা ফেরাতে এবং দেশের ব্যাংকিং খাতের সমস্যা নিরসনে সরকার কাজ করছে। কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি আজ সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজির অভিযোগ পাওয়া মাত্র দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এ সকল টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি করা হবে। আগামীকাল বিক্রি হবে 23 মে যাত্রার টিকিট। এছাড়া ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 21 মে থেকে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, দেশে টিকাদান কার্যক্রম আরও জোরদার করতে ইউনিসেফের মাধ্যমে প্রায় 9,50,00,000 ডোজ টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। তিনি আজ তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, দেশে হামের টিকা ও হাম রোগে আক্রান্ত শিশু মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করা হবে। খেলার খবর ক্রিকেট। আজ ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে পাকিস্তানকে 104 রানে পরাজিত করেছে স্বাগতিক বাংলাদেশ। ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের এটি প্রথম জয়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচের আজ পঞ্চম ও শেষ দিনে পাকিস্তান দ্বিতীয়

শ্যামালীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শুনছেন দেশ বিদেশের রকমারি গান নিয়ে সাজানো একজন আকাশ ভরা সুরের দ্বারা কেন্ডোজি জুরাকের কণ্ঠে ফ্রান্সের গান শুনবেন।

মমতাজ আলী খানের কথা ও সুরে পল্লীগীতি শুনলেন আব্দুল আলীমের কণ্ঠে। শুনছেন দেশ বিদেশের রকমারি গান নিয়ে সাজানো আয়োজন আকাশ ভরা সুরের ধারা। সুপ্রিয় শ্রোতা, সিনা ও হাসানের কণ্ঠে শুনবেন ব্যান্ড সঙ্গীত।

হরলাল রায়ের কথাও সুরে ভাওয়াইয়া শুনলেন রথীন্দ্রনাথ রায়ের কণ্ঠে। শুনছেন দেশ বিদেশের, এ গানটির সাথে শেষ হল দেশ বিদেশের রকমারি গান নিয়ে সাজানো আয়োজন আকাশ ভরা সুরের ধারা, বাংলাদেশ বেতার ঢাকা। শুনছেন নিশুতি অধিবেশন FM 102 মেগাহার্জে। সুপ্রিয় শ্রোতা, আয়োজনটা রীতিবারে রয়েছে রবীন্দ্র নজরুল সঙ্গীত, শিল্পী সাদিয়া আফরিন মল্লিক।

সাদিয়া আফরিন মল্লিকের কণ্ঠে নজরুল সঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। আজ সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ময়মনসিংহ ও টাঙ্গাইল অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্ধসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী অধিবেশনে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ শফিউল আজম। পথ ও পাথে অনুষ্ঠানে ইসলামে নারীর মর্যাদা সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ সলিমুল্লাহ খান। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6টা 50 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল 7টা 20 মিনিটে। হজযাত্রীদের জন্য বিশেষ অনুষ্ঠান কাবার পথে সকাল 8টা 10 মিনিটে। সকাল 8টা 30 মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শ্রোতা ক্লাব ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান সেতু বেলা 11টা 5 মিনিটে। জনসংঘের স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা 11টা 30 মিনিটে। ফোন ইন অনুষ্ঠান হাত বাড়ালে বন্ধু শুনবেন বেলা 2টা 20 মিনিটে। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুকে ইউটিউবে একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি শুনবেন বেলা 3টা 5 মিনিটে। জনসংঘের স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4টা 5 মিনিটে। বিকেল 5টা 30 মিনিটে লেটস স্পিক ইংলিশ। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6টা 5 মিনিটে। সন্ধ্যে 7টা 5 মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7টা 30 মিনিটে। রত্নাটায় বেতার ম্যাগাজিন উত্তরণ গ্রন্থি নাটক শুনবেন রাত 10টায় রচনা এনায়েত মাওলা প্রযোজনা রনেন কুশারি। এফএমের অনুষ্ঠান এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 মেগাহার্জে সকাল 6টা থেকে বেলা 12টা 10 মিনিট এবং বেলা 2টা 15 মিনিট থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের নিশতি অধিবেশন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: بسم اللہ الرحمن الرحیم. السلام علیکم. بنگلہ دیش بیتار ڈھاکہ سکال چھٹا. آج بدھ بار تیس بیشاخ چودہ تیتریش بنگابد چوبیس جلقد چودہ ستچلس ہجری تیرہ مے دو ہزار چھبیس خریسٹابد. সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর বৈশাখী শুভেচ্ছা. শুরু হলো আমাদের আজকের অধিবেশন.
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ, এফএম 106 ও এফএম 102 মেগাহার্টজে. বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে. প্রিয় শ্রোতা বন্ধু, জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে মোহাম্মদ আব্দুল্লাহ, মাহমুদ সেতু ও ফরিদা আক্তার. মা প্রকৌশল দায়িত্বে রয়েছেন মিসবাহ চৌধুরী.